0: টাইম চেক, এখন সময় সকাল সাতটা।
1: এখন শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ।

0: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ সোমবার 25শে জ্যৈষ্ঠ, 21শে জিলহজ, 8ই জুন। বাংলাদেশ বেতার, খবর পড়ছে খালেদ মাসুদ। শুরুতেই শিরোনাম। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও স্ত্রী স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড, দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রী ধন্যবাদ জ্ঞাপন। রামিসা হত্যা মামলার রায়ে আইনমন্ত্রীর সন্তোষ প্রকাশ, উচ্চ আদালতেও এই রায় বহাল থাকার প্রত্যাশা। ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু, বৃহস্পতিবার উত্থাপন করা হবে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট। স্বনির্ভর শিক্ষার পরিবর্তে দক্ষতা ভিত্তিক, প্রযুক্তি নির্ভর ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার উপর প্রধানমন্ত্রী তারেক রহমানের গুরুত্ব আরোপ। ব্যাংকিং খাতে সংস্কার এবং মেরামতের জন্য সংস্কার কমিশন গঠন করা হবে, জানালেন তথ্য সম্প্রচার মন্ত্রী। লেবাননে হামলার জবাবে ইসরায়েলের ইরানে ক্ষেপণাস্ত্র হামলা, তেল আবিবকে পাল্টা হামলা না চালাতে সতর্ক করলেন ডোনাল্ড ট্রাম্প। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল, সহ সভাপতি ফাহিম সিনহা। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বর। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায়ে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। গতকাল ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালকিন এই আদেশ দেন। বিস্তারিত শুনুন প্রতিবেদন।
2: দেশের ইতিহাসে প্রথমবারের মতো 19 দিনের মাথায় কোনো মামলার রায় ঘোষণা করা হল। রাজধানীর মিরপুরের পল্লবীতে 8 বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় দেশ জুড়ে আলোড়ন তৈরি হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান রামিসার বাসায় গিয়ে 1 মাসের মধ্যে বিচার কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতিও দেন। মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিনের আদালত এই বহুল আলোচিত মামলার রায় ঘোষণা করেন। রায়ের প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের 9-এর 2 ধারায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে সোহেল রানাকে 5 লক্ষ টাকা এবং স্বপ্নাকে 2 লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়েছে। এর আগে সকালে মামলার প্রধান আসামি সোহেল রানাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার আদালতে আনা হয়। রায় ঘোষণার সময় তারা এজলাসে উপস্থিত ছিলেন। শিশু রামিসার বাবাও এ সময় আদালত পক্ষেই ছিলেন। রায়ের পর এক প্রতিক্রিয়ায় রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুর রহমান বলেন, সোহেল যে রামিসাকে ধর্ষণের পর হত্যা করেছে তা প্রমাণিত।
3: আদালত তার ফাইন্ডিংসে ক্লিয়ারলি বলেছেন যে ডাক্তার তার সাক্ষ্যে অর্থাৎ অটোপসি রিপোর্ট যিনি দিয়েছেন সেই অটোপসি রিপোর্টে উল্লেখ করে বিক্রিম রামিসা আক্তারের দেহে ধর্ষণের আলামত পেয়েছেন।
2: রায়ের পর এক প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, এই রায় ভারতীয় উপমহাদেশেও দৃষ্টান্ত হয়ে থাকবে।
4: আমরা আইনের প্রত্যেকটা ধাপ পেরিয়ে আমরা 6 কার্যদিবসের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করেছি এবং এই বিচারে এই ঘোষিত শাস্তিতে আমরা আপাতত সন্তুষ্ট। আশা করি এটা উচ্চ আদালতে গেলেও এই রায় কার্যকর থাকবে।
2: এত দ্রুত সময়ে বিচার সম্পন্ন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল।
5: একজন নাগরিক হিসেবে কন্যা হত্যার বিচারের জন্য তার শোক সন্তপ্ত পরিবার এবং পিতা যখন রাষ্ট্রের নির্বাহী বিভাগের প্রধানের প্রতি আস্থা স্থাপন করে এবং নির্বাহী বিভাগ যখন তার যথাযথ ভূমিকা এবং দায়িত্ব পালন করে, আমি তো মনে করি এটা আমাদের বাংলাদেশের জন্য একটা নতুন যাত্রা।
2: ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: এদিকে রামিসা হত্যা মামলার রায় সন্তুষ্টি প্রকাশ করেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান সহ এই মামলা পরিচালনায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শিশু রামিসা হত্যাকাণ্ডের আসামি শনাক্ত এবং আইনের আওতায় আনায় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কার্যোপদেষ্টা কমিটির সভায় প্রধানমন্ত্রী শিশু রামিসা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকার প্রশংসা করেন। তারেক রহমান বলেন, একটি নৃশংস হৃদয় বিদারক হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত তদন্ত পরিচালনা, অপরাধীদের শনাক্তকরণ এবং গ্রেপ্তারের মাধ্যমে সরকারের আইন শৃঙ্খলা রক্ষায় দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, রামিসা হত্যা মামলার রায় দ্রুত কার্যকর করতে ডেথ রেফারেন্স শুনানি যেন আইনগত প্রক্রিয়া মিলে সিরিয়ালি কিছুটা এগিয়ে আনা যায়, সেজন্য সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের দৃষ্টি আকর্ষণ করা হবে। তিনি গতকাল সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন।
6: যখন মৃত্যুদণ্ড দেয়া হয় কাউকে, সেটা ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে শুনানি করতে হয়। হাইকোর্টে এরকম ডেথ রেফারেন্সের সংখ্যা, যেগুলো ডেট অনুসারে শুনানি হয়, আগেরটা আগে পরেরটা পরে হিসেবে, তবে ব্যতিক্রম হিসেবে দুই একটা ঘটনা হয়েছে। আমরাও এই বিষয়টা মাননীয় সুপ্রিম কোর্টের নজরে আনব এবং অ্যাটর্নি জেনারেল অফিসকে আমরা বলব যাতে রামিসা হত্যার এই ডেথ রেফারেন্স শুনানিটা যাতে সিরিয়াল একটু এগিয়ে আনা যায় আইনানুগভাবে, তাহলে পরে ডেথ রেফারেন্স শুনানির পরে যদি মৃত্যুদণ্ড বহাল থাকে তখন কার্যকর করা কোনো সময়ের বিলম্ব হবে না।
0: রামিসা হত্যা মামলার রায়কে দেশের বিচারিক এবং পুলিশের তদন্তের ইতিহাসে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে অভিহিত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অত্যন্ত অল্প সময়ের মধ্যে নিখুঁতভাবে ডিএনএ টেস্ট ও ময়নাতদন্ত সম্পন্ন করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। আদালতের বিচারক ও সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীবৃন্দ তাদের ঈদের ছুটি বা জুডিশিয়াল লিভ বাতিল করে এই মামলার বিচারিক কার্যক্রম সম্পন্ন করেছেন। এটি একটি রাষ্ট্রীয় সামাজিক দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত বলে উল্লেখ করেন তিনি। সালাউদ্দিন আহমদ বলেন, সম্প্রতি চাঞ্চল্যকর রামিসা ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ড সহ বেশ কয়েকটি জটিল মামলার দ্রুততম সময়ে তদন্ত সম্পন্ন ও আসামি গ্রেপ্তারে পুলিশ বাহিনী অত্যন্ত প্রশংসনীয় পেশাদারী ভূমিকা পালন করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন গতকাল শুরু হয়েছে। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক বিকেলে শুরু হয়। বৈঠকের শুরুতে সভাপতি মণ্ডলীর মনোনয়ন দেওয়া হয়। তারা হলেন সেলিমা রহমান, মোহাম্মদ ওসমান ফারুক, জয়নুল আবেদিন, মোহাম্মদ শাহজাহান এবং শাহজাহান চৌধুরী। স্পিকার এবং ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তারা সংসদ কার্য পরিচালনা করবেন। পরে সংসদে 16 জন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্য এবং শিশু রামিসা সহ দেশি বিদেশি বিশিষ্ট ব্যক্তিবর্গের নেতৃত্বে শোক প্রস্তাব গৃহীত হয়। প্রশ্নোত্তর পর্বে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সংসদকে জানান, দেশের ভবিষ্যৎ জ্বালানি নিশ্চিত করতে সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে।
7: চলমান গ্রীষ্মের মৌসুমে তাপমাত্রা অত্যাধিক বৃদ্ধির ফলে বিদ্যুৎ চাহিদার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেলেও সরকার পূর্বপরিকল্পনা অনুসারে চাহিদা মোকাবেলার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। 2026 সালের পরিপ্রেক্ষিতে বিদ্যুতের চাহিদার বিপরীতে উৎপাদন পরিকল্পনা করা হয়েছে, সেই অনুযায়ী প্রয়োজনীয় সর্বনিশ্চিত করার লক্ষ্যে সমন্বিত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
0: ইকবাল হাসান মাহমুদ বলেন, বঙ্গোপসাগরের গভীর ও অগভীর সমুদ্রের মোট 26টি ব্লকে তেল গ্যাস অনুসন্ধানের জন্য অফশোর বিডিং এর আওতায় আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে। এক লিখিত প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বলেন, 2030 সালের মধ্যে সবার জন্য নিরবচ্ছিন্ন মানসম্মত বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করতে সরকার কার্যক্রম গ্রহণ করেছে। এদিকে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনের পক্ষে প্রতিমন্ত্রী ইয়াস খান চৌধুরী এক সম্পূরক প্রশ্নের জবাবে সংসদকে জানান, অপতথ্য, অপপ্রচার ও গুজব প্রতিরোধে কাজ করছে সরকার এবং অনলাইন ডিজিটাল সাংবাদিকতা নীতিমালা তৈরি করা হচ্ছে।
8: যারা সাংবাদিক হিসাবে নিবন্ধিত নয় তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা বিভিন্ন রকম মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন তারা উপস্থাপন করেন, সেই বিষয়ে আমরা একটি টিম সাজিয়েছি এবং মনিটরিং করে তাদের তারা কি আইনের আওতায় আনা যায় কিনা সেই বিষয়ে আমরা কার্যক্রম আমাদের কন্টিনিউ করছে।
0: সরকার গণমাধ্যমের স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করছে না উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, যেসব সংবাদকর্মী গণতন্ত্র সমুন্নত রাখার বিপক্ষে কাজ করবে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অপর এক প্রশ্নের জবাবে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, হামের সংক্রমণ থেকে শিশুদের রক্ষা করতে, অভিভাবকদের টিকাদান উৎসাহিত করতে বাংলাদেশ বেতার নিয়মিত বিভিন্ন ধরনের অনুষ্ঠান সংবাদ প্রচার করছে। এছাড়া মাদকদ্রব্য সেবন ও বিক্রয় প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ বেতার বিভিন্ন অনুষ্ঠানে সংবাদ প্রচার করছে বলে জানান তিনি। এদিকে শিশু রামিসা হত্যা মামলার রায় প্রসঙ্গে গতকাল সংসদে 300 ধারা বিবৃতি দেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বিবৃতিতে তিনি বলেন, এই রায়ের মাধ্যমে সরকার রামিসার বাবাকে আইনের প্রতি আস্থার জায়গা ফিরিয়ে দিতে পেরেছে। পরে জাতীয় সংসদে সাম্প্রতিক জ্বালানি নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা করণীয় সম্পর্কে গঠিত বিশেষ কমিটির রিপোর্ট উত্থাপিত হয়। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী এবং কমিটির সভাপতি ইকবাল হাসান মাহমুদ রিপোর্টটি উত্থাপন করেন। উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির হোসেন মাহমুদ চৌধুরী 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেট পেশ করবেন। এটি হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম বাজেট। সংসদের বৈঠক আজ বেলা 3টায় আবার বসবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
9: খবরের বাকি অংশ পড়ছে মাহমুদা আক্তার। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে সনদ নির্ভর শিক্ষার পরিবর্তে দক্ষতা ভিত্তিক, প্রযুক্তি নির্ভর এবং বাস্তব ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেছেন। তিনি গতকাল রাজধানীতে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত কর্মমুখী ও টেকনিক্যাল শিক্ষা বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
10: দক্ষতা ভিত্তিক, প্রযুক্তি নির্ভর এবং বাস্তব ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থার গড়ে তোলার মনে হয় কোনো বিকল্প নেই, এমন বাস্তবতায় বর্তমান সরকার অগ্রাধিকার ভিত্তিতে প্রাথমিক পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ স্তর পর্যন্ত শিক্ষা কারিকুলামকে বাস্তব ভিত্তিক, বহুমুখী, কর্মমুখী এবং প্রযুক্তি নির্ভর করার কাজ ইতিমধ্যে শুরু করেছে। একজন মানবিক মানুষ হয়ে ওঠার জন্য নৈতিক শিক্ষার বিকল্প নেই।
9: প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ দেড় দশকের বেশি সময়ের ফ্যাসিবাদী শাসন শোষণ শুধুমাত্র দেশের জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকারই কেড়ে নেয়নি, কিংবা দেশের সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোকেই অকার্যকর করে দেয়নি, শিক্ষা ব্যবস্থাকে বিপর্যস্ত করে দিয়েছে। গণতান্ত্রিক বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা। শিক্ষকদের সমাজ পরিবর্তনের অগ্রদূত ও রোল মডেল হিসেবে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের ছাত্র ও যুবশক্তিকে প্রযুক্তিতে দক্ষ মানব সম্পদে রূপান্তর করতে পারলে সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ বিশ্বের রোল মডেল হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, ব্যাংকিং খাতে সংস্কার এবং মেরামতের জন্য সংস্কার কমিশন গঠন করা হবে। তিনি গতকাল রাজধানীতে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত ব্যাংকিং খাতে সুশাসন ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, রাষ্ট্র ও রাজনৈতিক প্রক্রিয়া সুশাসন নিশ্চিত করতে না পারলে গণমাধ্যম একা ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করতে পারবে না। এদিকে চীন সরকারের আমন্ত্রণে সরকারি সফরে এখন চীনে অবস্থান করছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এই সফরকালে তিনি চায়না মিডিয়া গ্রুপের আয়োজনে আজ থেকে 11 জুন অনুষ্ঠিতব্য পঞ্চম সিএমজি ফোরামে অংশগ্রহণ করবেন। এছাড়া চীনের তথ্যমন্ত্রীর সঙ্গে তাঁর একটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 17 জুন দিন ধার্য করেছেন আদালত। গতকাল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ প্রতিবেদন দাখিলের জন্য নতুন এই তারিখ ধার্য করেন। উল্লেখ্য, গত বছরের 12 ডিসেম্বর জুমার নামাজ শেষে ফেরার পথে রাজধানীর পল্টন থানার বক্স কালভার্ট রোডে দুষ্কৃতকারীরা শরীফ ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। পরে তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর মারা যান। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে গতরাতে ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অফিস জানায়, রাত 11:36 5.6 মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল ভুটানের পুনাখা জেলার পশ্চিম উত্তর পশ্চিমে প্রায় 15 কিলোমিটার দূরে। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
11: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
9: এবার আন্তর্জাতিক সংবাদ। লেবাননের বৈরুতের উপকণ্ঠে হামলার প্রতিশোধ হিসেবে ইসরায়েলের উত্তরাঞ্চলে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। ইসরায়েলি সেনাবাহিনী ইরানের হামলার বিষয়টি নিশ্চিত করেছে, আর ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী IRGC বলছে ইসরায়েলকে অবশ্যই লেবাননে হামলা বন্ধ করতে হবে। IRGC জানায়, ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে নিক্ষিপ্ত সব ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র জানান, দেশটিতে হামলা চালিয়ে ইরান একটি গুরুতর ভুল করেছে। এর আগে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে ইসরায়েলের নতুন হামলায় অন্তত 2 জন নিহত এবং 20 জন আহত হয়েছে। এদিকে বেশ কয়েকটি সংবাদ মাধ্যম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্ধৃত করে জানায়, তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করে ইরানের হামলার জবাব না দেওয়ার জন্য অনুরোধ জানান। ট্রাম্প ইরানকে আলোচনায় ফেরার আহ্বান জানিয়ে সতর্ক করে বলেন, ইসরায়েলের ওপর হামলা আলোচনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। গাজায় ইসরায়েলের অব্যাহতভাবে প্রাণঘাতী হামলা চালানোর প্রেক্ষাপটে ফিলিস্তিনি নেতৃবৃন্দ মিশরের রাজধানী কায়রোতে আলোচনার জন্য বৈঠক করছেন। গতকাল ইসরায়েলি হামলায় গাজা সিটি দেইর আল বালাহ এবং আল মাওয়াসির দক্ষিণাঞ্চলে অন্তত 13 জন ফিলিস্তিনি নিহত এবং বহু আহত হয়। হামাস ও অন্যান্য ফিলিস্তিনি রাজনৈতিক গোষ্ঠীর নেতৃবৃন্দ গত অক্টোবরে শুরু হওয়া গাজা যুদ্ধবিরতির বাস্তবায়ন নিয়ে আলোচনা করছেন। খেলার খবর, ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেট বোর্ড BCB সভাপতি নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল। গতকাল ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন BCB কার্যালয়ে BCB পরিচালনা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সর্বোচ্চ 73 ভোট পেয়ে পরিচালক হন তামিম ইকবাল। এছাড়া ক্রিকেট বোর্ডের সহসভাপতি নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা। ফুটবল। বাংলাদেশ টেলিভিশন BTV জন্য ফিফা বিশ্বকাপ ফুটবলের অল মিডিয়া সম্প্রচার সত্ত্বেও সরাসরি ফিফা থেকে ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। গতকাল সচিবালয়ে অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেওয়া হয়। এর সম্প্রচার সত্ত্ব ক্রয় মোট মূল্য নির্ধারণ করা হয়েছে 72 কোটি 71 লাখ টাকা। এর মাধ্যমে BTV বিভিন্ন প্ল্যাটফর্মে বিশ্বকাপ ফুটবলের পূর্ণাঙ্গ সম্প্রচার ও অনুষ্ঠান প্রচার করতে পারবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এইসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:10 এবং সূর্য অস্ত যাবে 6:45। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও স্ত্রী স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ জ্ঞাপন। রামিসা হত্যা মামলার রায়ে আইনমন্ত্রীর সন্তোষ প্রকাশ, উচ্চ আদালতেও এই রায় বহাল থাকার প্রত্যাশা। ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু। বৃহস্পতিবার উত্থাপন করা হবে 2026-2027 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট। সনদ নির্ভর শিক্ষার পরিবর্তে দক্ষতা ভিত্তিক প্রযুক্তি নির্ভর ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার উপর প্রধানমন্ত্রী তারেক রহমানের গুরুত্বারোপ। এবং ব্যাংকিং খাতে সংস্কার এবং মেরামতের জন্য সংস্কার কমিশন গঠন করা হবে, জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। খবর শেষ হলো। আমাদের পরবর্তী
12: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ
13: সবার সাথে 90.4।

পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিব, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bb। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: বাইজা বুঝা।

0: আমি মুকুল, আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
1: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না। চিনলি না রে
2: মুকুল টি স্টল,
3: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।

0: মর্নিং মাইক।
1: গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা, সবার কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমি অনেক বেশি ভালো আছি, যেমনটা থাকি, কারণ মর্নিং মাইক মানেই হচ্ছে যে আমার মন ভালো করার একমাত্র ওষুধ, কারণ আপনাদের সাথে কথা বললে অটোমেটিকলি আমার মন ভালো হয়ে যায়। বাই দ্য ওয়ে, আমি তানহা হাজির হয়ে গিয়েছি আপনাদের পছন্দের প্রোগ্রাম মর্নিং মাইক নিয়ে ঢাকা FM 90.4 সকাল 8টা থেকে 11টা পর্যন্ত থাকবো। প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত থাকি, এছাড়াও বৃহস্পতিবারও মাঝে মাঝে থাকি, আবার বৃহস্পতিবার রাতেও কিন্তু আমি থাকি ভালোবাসার বাংলাদেশ নিয়ে রাত 11টায়। সো আমি কিন্তু অলওয়েজ আছি আপনাদের সাথে। বাই দ্য ওয়ে, আমার ফেসবুকের পেজের ফানি ভিডিওগুলো কে কে মিস করছেন, আমার ফানি ভিডিওগুলো আজকে দেখি যে আপনাদের জন্য কোনো কিছু নতুন কিছু করা যায় কিনা। ওকে, সো এই ভিডিওগুলো দেখার জন্য এবং এন্টারটেইনড হওয়ার জন্য অলওয়েজ ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে হবে। ফেসবুক পেজ অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। এছাড়াও SMS এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাকে, যেহেতু আজকে গল্প করব, লাইভ আছি এবং আপনাদের পাঠানো গল্পগুলি পড়ব এবং গল্প করব। সো আমাকে SMS এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন 01841904904 এই নম্বরে। তো একটা ফেসবুকের পোস্ট চলে যাবে, সেখানেও কিন্তু চাইলে কমেন্ট করতে পারেন। ওকে, তো যাই হোক, আমরা মর্নিং ম্যাক শুরু করব মহাজাদু গানটি দিয়ে, হাবিব ওয়াহিদের, এবং আমরা সবাই জানি এই গানটি কোক স্টুডিওর একটি কভার বলা যায়, কোক স্টুডিওর একটা ভার্সন। সো এই গানটি শুনবো এবং গানটি শুনতে শুনতে আবার একটু পরে ব্যাক করবো। সো স্টে টিউন্ড।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনাদের আপনারা শুনছেন ঢাকা FM 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে। প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং ম্যাক নিয়ে আমি তানহা থাকি ঢাকা FM 90.4 এ। সো যারা যারা আমাকে শোনেন সবসময়, এবং আশা করি আপনারা অনেক বেশি এনজয় করছেন আমার এই শো, এবং আগেও করেছেন, এবং আমি কিন্তু মজার মজার অনেক ইনফরমেশন, অনেক গল্প শেয়ার করি। সেই রকম একটা গল্প কিন্তু এই মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই ব্যাপারে আপনারা কিন্তু আপনাদের মতামত জানাতে পারেন। তবে আমরা মানে আমি যেটা মানে ভাবছিলাম এতক্ষণ সেই গল্পটা শুনে, যে ছোটবেলা থেকেই কিন্তু আমরা মার্ভেল দেখি, মানে মার্ভেলের যে সিরিজটা আছে কমিক ভাবে আমরা দেখেছি, এবং বড় হওয়ার পরে সিনেমা হিসেবেও দেখেছি। তো এমন কোন মানুষ মানে খুঁজে পাওয়া যায় না, মানে খুব কম হাতে গোনা কিছু মানুষ আছে তারা বাদে যে মার্ভেল সিনেমা দেখেছে, মানে মার্ভেলের সিরিজগুলো দেখেছে কিন্তু মার্ভেল সিরিজ ভালো লাগেনি, এরকম কিন্তু হয়নি। তো ছোটবেলা থেকে এই মার্ভেলের মুভিগুলো দেখার সময় একটা প্রশ্ন কিন্তু বারবার মাথায় আসতো আমার, মানে আমার আসতো, আপনাদেরও হয়তো বা আসতো, যে আমাদের মতো কেন কেউ নেই, মানে আমাদের বাংলাদেশিদের মতো কিন্তু কেন কেউ নেই। সব জায়গা থেকে কিন্তু মোটামুটি সুপার হিরো দেখানো হচ্ছে, সব ন্যাচারের সব কান্ট্রি বা সব কি বলে এটাকে, সব স্টাইলের দেখানো হচ্ছে, তাহলে আমাদের বাংলাদেশি কেন নেই? পিটার পার্কার নিউ ইয়র্কের ছেলে, টনি স্টার্ক ক্যালিফোর্নিয়ার বিলিয়নিয়ার, থর তো আজগার্ডেরই, কিন্তু বাংলাদেশের কিন্তু কেউ নেই। তখন জানতাম না মার্ভেলেরই পাতায় একদিন হাজির হয়েছিলেন একজন বাঙালি নারী। তার নাম কি জানেন? তার নাম তারা বিরঙ্গল। অনেকে তাকে চেনে না, কারণ তিনি শিরোনামে থাকেন না, কিন্তু তার গল্প, তার নাম তারা বিরঙ্গ। সে কোনো রাজকন্যা নয়, কোনো দ্য গ্রেট অ্যাভেঞ্জার্স মেম্বারও না, কিন্তু তার গল্প আপনার বুক কাঁপাবে। কিভাবে সেটা হচ্ছে যে তার শুরুটা হয় একটা গ্রাম থেকে, নাম মালপুরা। বাংলাদেশের এই কাল্পনিক গ্রামটাকে মার্কিন গবেষণা প্রতিষ্ঠান AGK বেছে নেয় একটা ভয়ঙ্কর পরীক্ষা চালানোর জন্য। AGK বানায় এক ধরনের ন্যানো ভাইরাস, যেটা মানুষের সুপ্ত মিউট্যান্ট ক্ষমতা জাগিয়ে তুলতে পারে। CIA এই প্রজেক্টের পেছনে ছিল। প্রতিক্রিয়ার পুরো গ্রাম ধ্বংস হয়ে যায়, মারা যায় প্রায় 4,000 মানুষ, কিন্তু একজন বেঁচে যায়। সে কে? সে হচ্ছে আমাদের এই তারা। কারণ সে শুধু একজন মানুষ না, সে ছিল বৌদ্ধ দেবী তারার অবতার। এই ট্র্যাজেডি তাকে বদলে দেয়, তার ভিতরে ঘুমিয়ে থাকা মিউট্যান্ট ক্ষমতা জেগে ওঠে। সে পায় টেলিপ্যাথি, ম্যাজিক, সুপার স্ট্রেংথ, আর সবচেয়ে বড় জিনিস, প্রতিশোধ নেওয়ার আগুন। সে চলে যায় নিউ ইয়র্কে, আর সহায়তা নেয় কার বলেন তো? স্পাইডারম্যান, মানে আমাদের যে স্পাইডারম্যান আছে তার সাহায্য সে নেয়। তারা বিরঙ্গ প্রথম দেখা যায় 2002 সালে পিটার পার্কার স্পাইডারম্যান ভলিউম 2-তে। সে তখনই স্পাইডারম্যানের সাথে একজোট হয়ে AGK কর্পোরেশনের হামলা চালায়। স্পাইডারম্যান পরীক্ষায় গোপন টেপ উদ্ধার করে, আর তারা সেই কর্পোরেশন থেকে $50 মিলিয়ন মূল্যের স্টার অফ পার্সিয়া হিরে নিয়ে নেয়, এক ধরনের ক্ষতিপূরণ হিসেবে। মার্ভেল এতগুলো যুদ্ধ, অ্যাভেঞ্জার্স, মিউট্যান্ট, ম্যাজিক দেখিয়েছে, কিন্তু এই এক বাংলাদেশি নারী যার কাছে ন্যায় বিচার মানেই নিজে গিয়ে সেটা ছিনিয়ে আনা, তাকে আর ফিরিয়ে আনিনি। এখন প্রশ্ন হলো, তারা কি ভালো নাকি খারাপ? সে আসলে কোনো দলেই পড়ে না, সে ভিকটিম আবার যোদ্ধাও। সে দেবীর অবতার, আবার একজন বাংলাদেশে নারীর রক্ত মাংসের গল্প। তার চরিত্রটাকে মার্ভেল এনিগমা নামে ডাকে, মানে রহস্য, মানে আমরা বুঝতে পারছি যে আমাদেরকে একটু নেগলেক্ট কিন্তু করা হয়েছে, তাই না? যাই হোক, আপনাদের মতামতটা জানাবেন এই ব্যাপারে, যে কেমন লাগলো এই গল্পটা, এবং যদি আসলে ফিউচারে আমরা কখনই তারাকে দেখতে পাই সিনেমার পর্দায় বাংলাদেশি একজন মানুষ হিসেবে, তাহলে আপনাদের ফিলিংসটা কেমন হবে, এবং আপনারা কি দেখতে চান কিনা সেটাও কিন্তু জানাবেন আমাকে SMS এবং হোয়াটসঅ্যাপ করুন 01841904904 এই নম্বরে। এছাড়াও ফেসবুকে ইনবক্স করতে পারেন বা পোস্ট কমেন্ট করতে পারেন, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। তো চলুন আমরা আবার একটা ব্রেক নিয়ে আসি, আর আপনারা ভাবতে থাকুন যে আসলে কি হলে ভালো হতো। ওকে, আমাকে জানাতে থাকুন, মেসেজ করতে থাকুন, আর আমি একটু পরে ব্যাক করছি। সো স্টে টিউনড।
2: হ্যালো,
3: হ্যাঁ বলো।
2: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
3: আচ্ছা, নেটে কল দাও তো।
2: আহা, এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
2: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড।
1: Activate refreshing mode and enjoy the moment. Listen, Dhaka Metro 9040. Let's talk more music. How is music?
2: Tuesday to Wednesday from 5 p.m.

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। আচ্ছা, আশা করি আপনাদের আজকে শো অনেক বেশি ভালো লাগছে এবং গত শোগুলো অনেক বেশি ভালো লেগেছে। মজার মজার স্টোরি কিন্তু শেয়ার করি, চাইলে আপনারা আমার সাথে লাইভে কথা বলতে পারেন এসএমএস এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904। এছাড়াও ফেসবুকে ইনবক্স করতে পারেন বা পোস্টে কমেন্ট করতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovethakafm। তো এই মুহূর্তে আপনাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করে দিতে চাই। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আমার একটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটর। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আমার এই টাইপের ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আমার এই টাইপের ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুযোগ। সো আই হোপ আপনারা এই সার্ভিসটি নিয়ে নেবেন এবং এই সার্ভিসটি আপনাদের অনেক বেশি হেল্প করবে এবং আপনারা এনজয় করবেন এই সার্ভিসটি। তো চলুন আমরা এই মুহূর্তে আরও একটু ব্রেক নিয়ে আসি, ব্রেক থেকে ফিরবো একটু পরে। সো স্টে টিউনড।

0: মর্নিং মাইক, ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা FM 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা FM 90.4 এ। সো আই হোপ আপনারা আমাকে শুনতে আপনাদের ভালো লাগছে এবং এনজয় করছেন আজকের শো। অনেক মজার মজার স্টোরি গল্প শেয়ার করছিলাম, ইনফরমেশন শেয়ার করছিলাম। এবং বাই দ্য ওয়ে, সবাই কিন্তু আমার জন্য একটু আরো বেশি বেশি করে দোয়া করতে হবে, কারণ টানা হচ্ছে জ্বর ঠান্ডা লেগেই আছে। আমি জানি সবারই জ্বর ঠান্ডা এখন লাগছে, কারণ এই গরম, এই ঠান্ডা, এই রোদ, আবার হচ্ছে বাইরে দেখা যায় অনেক সময় বৃষ্টি হচ্ছে। যেমন গত পরশু দিনই আই থিঙ্ক বৃষ্টি হয়েছে, শনিবার দিন, হ্যাঁ প্রচুর বৃষ্টি হয়েছে। আবার গতকাল থেকে কিন্তু একটু গরম গরম ব্যাপার ছিল, আজকে সকালবেলাও কিন্তু অনেক গরম, আবার একটু দেখলাম ফোঁটা ফোঁটা বৃষ্টিও পড়ছে। সো এই যে মিক্স একটা ওয়েদার, এই কারণে দেখা যায় যে শরীরটা আসলে একটু অসুস্থ হয়ে যায়। সেই জন্য যেটা করতে হবে যে অলওয়েজ নিজের স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে, প্রচুর পরিমাণের পানি খেতে হবে, প্রচুর পরিমাণের গ্রিন ভেজিটেবলস খেতে হবে, অ্যান্ড বাইরের খাবার খাওয়া যাবে না, কারণ এই সময়ে আসলে পেটও যদি খারাপ হয়ে যায় তখন কিন্তু খুব সমস্যায় পড়তে হবে। আর অনেকেই আছে যারা গরমের মধ্যে বাসায় বা বাইরে রোদের মধ্যে থাকেন, কিন্তু অফিসে আসলে বা ক্লাসে গেলে দেখা যায় এসির মধ্যে থাকার কারণে খুব বাজে রকমের একটা এফেক্ট পড়ে। আপনারা কিন্তু চাইলে যারা এসির মধ্যে কষ্ট হয় তারা কিন্তু অলওয়েজ একটু গরম কাপড় রাখতে পারেন সাথে, আর যাদের বাইরে মানে গরমের মধ্যে কষ্ট তারা কিন্তু অলওয়েজ সাথে একটা ছোট ফ্যান রাখতে পারেন, মিনি ফ্যান যেগুলো বলে সেটা রাখতে পারেন, আর হচ্ছে পানি রাখতে পারেন, সাথে ছাতা রাখতে পারেন, সানগ্লাস ওয়ার করতে পারেন। সো যাই হোক, আই থিঙ্ক আপনারা আমার টিপসগুলো একটু মানে সুন্দরভাবে ফলো করেন, কারণ ফলো না করলে এটাতে কি হবে, আপনাদেরই ক্ষতি হবে, তাই না? সো আমি কিন্তু আপনাদের ক্ষতি চাই না, আমি কিন্তু আপনাদের ভালোটাই চাই। যাই হোক, আপনারা কি জানেন এই যে ইনফরমেশনগুলো আমি দিই সেগুলো কোত্থেকে আমি দিই, আমি কোত্থেকে পাই? অফকোর্স আমি রিসার্চ করি, অনেক বেশি কালেক্ট করি, কোথাও না কোথাও খুঁজে বেড়াই। তো সব থেকে বড় যে মাধ্যমটা আমার এই রিসার্চে সেটা হচ্ছে গুগল, তাই না? গুগলে কিন্তু আমরা সমস্ত কিছুর ইনফরমেশন খুব তাড়াতাড়ি ইজিলি পেয়ে যাই। বাট একটা সময় কিন্তু এই গুগল যখন আবিষ্কার হয়নি তখন কিন্তু মানুষের অনেক কষ্ট হতো যে কোনো ইনফরমেশন খুঁজতে, বই পড়তে হতো, প্রচুর বইয়ের প্রতি মানুষের ঝোঁক চলে মানে ঝোঁক থাকতো। তো সেটা কিন্তু অনেকটাই কমে গেছে। কিন্তু গুগলের একটা ব্যাপার আপনি জানেন কি, যে গুগলের যে ইমেজের যেই অপশনটা আছে সেটা কিন্তু আগে ছিল না। গুগল যখন আবিষ্কার করা হয় তখন শুধুমাত্র ইনফরমেশন দেওয়ার জন্যই কিন্তু আবিষ্কার করা হয়, কিন্তু এই ইমেজ দেখার বা ইমেজ রাখার যে ব্যাপারটা, যে অপশনটা, সেটা কিন্তু তখন ছিল না। এই ইমেজের ব্যাপারটা কখন মানে শুরু হয়েছে জানেন? জেনিফার লোপেজের একটা পোশাকের জন্য গুগলের এই ইমেজেস জন্ম হয়েছে। ফ্যাশন ইতিহাসে অন্যতম আলোচিত পোশাক জেনিফার লোপেজের সবুজ জঙ্গল ড্রেস আবারও আলোচনায় এসেছে, আর সেই ড্রেসটি 26 বছর আগে মানে 2006 সালে, রাইট, 2000 সালে গ্যামি অ্যাওয়ার্ডস জেনিফার লোপেজ যেটি ড্রেস পরেন, জঙ্গল ড্রেস নামে পরিচিত সেই ড্রেসটি, তো সেই ড্রেসটি এতটাই ভাইরাল হয়েছিল যে মানুষ সেই ড্রেসের ছবিটি খুঁজতে থাকে, ঠিক আছে? কিন্তু এই ছবি আমরা কোথায় পাবো, কিভাবে পাবো? অনলি নিউজ পেপার্স বা টিভিতে তো অলওয়েজ আমরা এটা কালেক্ট করতে পারছি না, তাই না? নিউজ পেপার্সও হয়তো বা অনেক নিউজ পেপার্সে দেওয়া হতো না। সো সেই মানে প্রবলেমটাকে সলভ করার জন্য গুগল তখন এই ইমেজেস অপশনটা চালু করে, এবং সেখান থেকেই কিন্তু আমরা এখন গুগলের ইমেজেসগুলো, আমরা কোনো কিছু সার্চ করলে সেই ইমেজটাও চলে আসে, সেটা কিন্তু এই জেনিফার লোপেজের ড্রেস থেকেই এসেছে। আপনারা কি সেই ড্রেসের ছবিটি দেখেছেন? আমি তো দেখে ফেলেছি, অনেক সুন্দর। যারা এখনো দেখেন না তারা কিন্তু গুগলে যেয়ে সার্চ করে দেখতে পারেন। খুবই ভাইরাল একটা ড্রেস, খুবই সুন্দর বলা যায় ড্রেসটি, এবং 26 বছর আগে মানে 2000 সালে এই ঘটনাটা ঘটে, এবং এখন নতুন করে আবার কিন্তু সেই ড্রেস এবং সেই ঘটনাটি ভাইরাল হয়েছে। সো আপনাদের সাথে আমি শেয়ার করে দিলাম, আপনাদের কি মতামত সেটা জানাতে পারেন SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904 এই নম্বরে। এছাড়াও ফেসবুকে ইনবক্স করতে পারেন, পোস্টে কমেন্ট করতে পারেন, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। তো চলুন একটা ব্রেক নিয়ে আসি, গান শুনে আসি। আমি গানটি শুনবো এবং গানটি শুনতে শুনতে আবার একটু পরে ব্যাক করবো। সো স্টে টিউনড।
1: Tu fais du mal, s'il te plaît, n'y pense plus. Il a souillé ton âme, toi tu t'es battu. Ton cœur est plus précieux que de

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: পাহাড়ে যাবো কে কইছে রে
1: তোর? আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
2: তাই তো, তাকে তো দেখছি না।
0: কি রে পলি কই, বাস ছেড়ে দিল তো? এই চলে এসেছে রে।
2: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
0: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
3: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। সো আই হোপ যারা সকাল থেকে আছেন আমার সাথে আপনারা এনজয় করছেন এবং ভালো লাগছে গল্পগুলো। আমি কিন্তু অনেক মজার মজার স্টোরি শেয়ার করছি এবং আপনাদের পাঠানো SMS কমেন্টও কিন্তু পড়বো এখন। তার আগে আপনাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করে দিই, একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। সো আই হোপ এই সার্ভিসটি আপনাদের অনেক বেশি ভালো লাগছে এবং আপনারা এই সার্ভিসটি নিয়ে নেবেন। যাই হোক, আমি ফেসবুকের কমেন্টে চলে যাব। অনেকেই কিন্তু কমেন্ট করেছেন, ফেসবুকে একটা পোস্ট করেছি, সকাল সকাল অঙ্ক কিন্তু মাথা পরিষ্কার করে। ছোটবেলা যখন ঘুম থেকে উঠতাম সকালবেলা আমার আম্মু বা আব্বু আমাকে বলতো অঙ্ক করতে, কারণ সকালবেলা নাকি ব্রেনটা খুব মানে একটু ফ্রেশ থাকে, তখন মাথায় কোনো রকমের ঝাই ঝামেলা থাকে না, কারণ সারা রাত যেহেতু ঘুমানো হয়েছে সো মাথাটা একদম মানে রিস্টার্ট বাটনের মতো কাজ করেছে। সো সেই ক্ষেত্রে মানে ফ্রেশ মাইন্ডে অঙ্ক কিন্তু খুব ভালো করা যায়, মানে অঙ্ক করতে যখন সুবিধা হয়। তো আমি একটা ম্যাথের একটা পোস্ট কিন্তু

আপলোড করেছি, আমি একটু বলে দেই যে পোস্টটা কিরকম। বই যোগ বই যোগ বই সমান সমান সাইট, বই যোগ কলম সমান সমান ৪০, কলম মাইনাস রাবার সমান সমান ৩, বই যোগ কলম যোগ রাবার সমান সমান কত। গণিতে কেমন ছিলেন এটা বোঝা যাবে যদি এই প্রশ্নের উত্তর দিতে পারে। তো চলুন দেখে নেই যে কে কেমন উত্তর দিয়েছে এবং কার উত্তরটা সঠিক। ওকে, এই গণিত করতে করতে, ওকে মোহাম্মদ মিরাজ মাহমুদ কমেন্ট করেছেন, এই গণিত করতে করতে জীবনটা তেনা তেনা হয়ে গেল, আহারে বেচারা, কি আর বলবো। যাই হোক, থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। সিয়াম হাসান ধানমন্ডি হাতিপুর ভূতের গলি থেকে, সিয়াম ও সায়াম কেমন আছেন আপু, সকালে নাস্তা করেছেন কি? আমি তো সকালে নাস্তা করে ফেলেছি আলহামদুলিল্লাহ এবং ভালো আছি। আপনি কি করেছেন, করে থাকলে কি দিন নাস্তা করলেন আমাকে কিন্তু জানাতে পারেন। রাফতার রেদাউন রেদুয়ান কমেন্ট করেছেন ৩৭, আচ্ছা দেখি ৩৭, আচ্ছা কে কে বলতে পারবেন উত্তরটা কি ঠিক নাকি ভুল, আমরা কিন্তু যাওয়ার আগে দিয়ে আমি বলে যাব উত্তরটা কি। ওকে, আমি গণিত করতে গিয়ে দাঁত ভেঙে ফেলেছিলাম। গণিত করতে গিয়ে দাঁত ভাঙবেন কেন, দাঁত দিয়ে তো গণিত করেননি, হাত দিয়ে করেছেন আর মাথা দিয়ে ভেবেছেন, তাহলে মাথা অথবা হাত ভাঙার কথা। যাই হোক, ইসরাত জাহান সাদিয়া কমেন্ট করেছেন ৩৭, ওকে দেখা যাক উত্তরটা কি সঠিক কিনা। অর্চনা রয়, আমি ম্যাথে একদম উইক, আসলে আমার মতো, আমিও কিন্তু ম্যাথে অনেক উইক। মোহাম্মদ সাদ আনসার হবে ৩৭, ওকে দেখা যাক উত্তর কি, অনেকেই কিন্তু ৩৭ই বলছেন, দেখা যাক তাহলে মনে হয় ৩৭ই হতে পারে। সিয়াম হাসান, সব গণিতে খুব খারাপ ছিলাম। অর্চনা রয়, তারপরও অ্যান্সার দিলাম, অ্যান্সার হবে ৩৭। অর্চনা রয় আপনি মনে হয় কপি করেছেন, দেখা যাক উত্তর যদি ঠিক হয় তাহলে তো বুঝবো কপি করেছেন। যাই হোক, থ্যাংক ইউ। সায়াম কমেন্ট করেছেন ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত এখনও গণিতে পাশ করতে পারিনি। ও মাই গড, তাহলে আপনি উপরে ক্লাসে উঠলেন কিভাবে, এটা তো ভাবার বিষয়। আচ্ছা, আর এ জি ওসমানি ৩৭ লিখেছেন, ওকে ফাহিমও একই রকম লিখেছেন, তাহিদুলও ৩৭ লিখেছেন, ওকে দেখা যাক কমেন্ট মানে লাইক ৩৭ কি উত্তর হয় কিনা। আরও অনেকে কমেন্ট করতে থাকুক, একদম লাস্ট মোমেন্টে আমি অ্যান্সার জানিয়ে দিয়ে যাবো, তবে এখন একটা ব্রেক নেবো, ব্রেক থেকে ফিরছি একটু পরে, সো স্টে টিউনড।

0: വാക്സിനേഷൻ ആക് സ്റ്റേഷൻ.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: ঝালমুড়ি দেন তো 10 টাকার।
5: এই লন।
4: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
5: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। সো আই হোপ আপনারা যারা সকাল থেকে জয়েন করে গেছেন, জয়েন করে ফেলেছেন, সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ, এবং আপনারা আশা করি এনজয় করছেন অনেক বেশি। আপনাদের জন্য আমি কিন্তু অনেক মজার মজার নতুন নতুন ইনফরমেশন গল্প নিয়ে আসি এবং শেয়ার করি। কেমন লাগে আমার এই শো এবং আমাকে শুনতে কেমন লাগে, চাইলে কিন্তু একটা ফিডব্যাক দিতে পারেন, এসএমএস এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন 01841904904 এই নম্বরে। এছাড়াও ফেসবুকে ইনবক্স করতে পারেন বা পোস্টে কমেন্ট করতে পারেন, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovethakaFM। তো চলুন আমি আপনাদের সাথে এখন আরও একটি ইনফরমেশন শেয়ার করে দেই। আপনারা শরৎচন্দ্রের নাম তো সবাই শুনেছেন, তাই না? মানে শরৎচন্দ্রর দেবদাস সিনেমা দেখেনি বা বই পড়েনি এমন মানুষ কিন্তু মানে হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যাবে না। সেই সিনেমা, সেই শরৎচন্দ্রকে নিয়ে একটি মজার ইনফরমেশন আপনাদের সাথে এখন শেয়ার করব। ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে লেখা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি উপন্যাস প্রকাশের শতবর্ষ উপলক্ষে সৃজিত মুখার্জি বানাচ্ছেন এম্পারর ভার্সেস শরৎচন্দ্র নামের একটি সিনেমা। এবং সেই সিনেমায় শরৎচন্দ্রের ক্যারেক্টার কে প্লে করছে জানেন? শরৎচন্দ্রের ক্যারেক্টার প্লে করছেন টোটা রয় চৌধুরী। আমরা অনেকেই টোটা রয় চৌধুরীকে চিনি, যিনি কিন্তু অনেক সিনেমাতে অনেক সুন্দর সুন্দর ক্যারেক্টারে অভিনয় করেছে। এবং লাস্ট কিন্তু সে ফেলুদার চরিত্রে অভিনয় করে সে কিন্তু খুব জনপ্রিয়তা কামিয়েছেন। এছাড়াও তিনি আরও একটি সিনেমায় কিন্তু অভিনয় করেছিলেন, মানে খুব জনপ্রিয় হয়েছিলেন, সেটা হচ্ছে রকি রানী কি প্রেম কাহিনী, এরকম একটা সিনেমা ছিল রণবীর সিং এবং আলিয়া ভাটের। সেখানে আলিয়া ভাটের বাবার চরিত্রে অভিনয় করে খুব মানে নাম কিন্তু তিনি কামিয়েছিলেন। তো এখন আবার নতুন করে শরৎচন্দ্রের চরিত্রে অভিনয় করে তাকে কিন্তু অলরেডি তার যেই লুকটা ক্রিয়েট করেছে তার সেই লুকে কিন্তু সবাই প্রশংসা করছে, এবং সৃজিত মুখার্জিরও অনেকেই প্রশংসা করছে যে এরকম একটা ক্যারেক্টারের জন্য এমন একটা ভালো অভিনেতাকে চুজ করার জন্য। তো দেখা যাক সেই সিনেমাটি কেমন হবে। আমার তো মনে হয় যে সিনেমাটি অনেক বেশি ভালো হবে। আপনারাও কিন্তু আপনাদের মতামত জানিয়ে দিতে পারেন যে সেই সিনেমার মানে সেই সেই সিনেমাটা কেমন লাগবে আপনাদের, ভালো লাগবে কিনা, ভালো হবে কিনা, এবং টোটা রয় চৌধুরীকে কেমন লাগবে শরৎচন্দ্রের চরিত্রে, সবকিছু কিন্তু মতামত জানিয়ে দিতে পারেন এসএমএস এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904 এই নম্বরে। আর ফেসবুকে চলে ইনবক্স করতে পারেন বা পোস্টে কমেন্ট করতে পারেন, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovethakaFM। তো চলুন আমরা আবারও একটু মেসেজ পড়ে আসি, দেখি হোয়াটসঅ্যাপে আমাদেরকে কে কে মেসেজ করেছেন। আপু, আমাদের সামনে প্রিটেস্ট পরীক্ষা, দোয়া করবেন ইতি সিয়াম ও সায়ম। ওকে, দোয়া করে দিলাম, এবং সবাই যারা আছেন দোয়া করবেন সিয়াম এবং সায়মের জন্য। ওকে, তারপর আমাদেরকে অমৃত বোস কমেন্ট করেছেন, মেসেজ করেছেন, শুভ সকাল, থ্যাংক ইউ সো মাচ যারা যারা আমাদেরকে এসএমএস করছেন এবং আমাদের সাথে আছেন, সবাইকে অনেক বেশি ভালোবাসা শুভকামনা রইল। তো চলুন আমরা এখন একটা ব্রেক নেব, ব্রেক থেকে আবার একটু পরে ব্যাক করব, সো স্টে টিউনড।
2: ঢাকা FM 90.4
0: সারা দেশে
2: সবার সাথে।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা ছাত্রদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগছে আজকের অনুষ্ঠান এবং আমার আড্ডা, আমার গল্প আপনাদের ভালো লাগছে। অনেকেই কিন্তু আমাকে জানিয়েছেন যে আপু আপনার ইনফরমেশনগুলো খুবই সুন্দর, খুবই ভালো লাগে, যেগুলো আসলেই আমরা জানি না। এবং অনেকেই আবার এটাও লিখেছেন যে আপু আপনার শো শুনি বলেই অনেক কিছু জানতে পারি। সো যারা যারা আমার এই ইনফরমেশন গুলো লাইক করেন এবং আমার এই গল্পগুলো এনজয় করেন, সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। সাথে থাকুন আরো অনেক না জানা, না মানে বোঝার মতো, না বোঝা না, না জানার মতো অনেক কথাই জানতে পারবেন। এবং আমি কিন্তু একদম অথেন্টিক এবং খুবই রহস্যময়ী স্টোরিগুলোই, মানে ইনফরমেশনগুলোই শেয়ার করি আপনাদের সাথে। যাই হোক, এখন একটা ইনফরমেশন শেয়ার করবো। একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarity.com.bd। আম্বার আইটি আপনার ইচ্ছায় আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। সাই হোপ এই সার্ভিসটি আপনারা নিয়ে নিচ্ছেন আর এনজয় করবেন এই সার্ভিসটি। চলুন আপনাদের পাঠানো SMS গুলো একটু পড়ে আসি, অনেকে SMS করছেন। প্রথম SMS পড়বো। সুমন লিখেছেন, তানহা ডাস্টিল ডাউন সংটা শোনাবা, ফিমেল ভার্সন, সিঙ্গার নেম মার্তেনেজ। ওকে, প্লে লিস্টে থাকলে অবশ্যই প্লে হয়ে যাবে। ঢাকা এফএম 90.4 টিউন করতে থাকুন, টিউন করে রাখুন, সো প্লে হয়ে যাবে। ওকে, আমাকে কমেন্ট করে মেসেজ করেছেন ফারুক, মর্নিং মাইক, আপু বই যোগ বই 50 মানে কি? আচ্ছা, উত্তর কিন্তু লিখে পাঠাননি। ওকে ফাইন, আপনি উত্তর লিখে পাঠান। SMS অপশন কিন্তু খোলা আছে এখনো, 01841904904। ওকে, আমি জারা, আপু তিথি, আপু তুমি এত ঢং করে কথা বলো কেন, রাগ করলা? না, আমি রাগ করিনি, আমি আরো বেশি বেশি ঢং করে কথা বলবো, এটা আমার ভালো লাগে ঢং করে কথা বলতে। সবাই তো যদি একরকম করে কথা বলে তাহলে কি হলো বলেন? আমি যে একটু স্পেশাল সেটা বুঝাতে হবে কিভাবে? একটু ঢং করে কথা বলি, তাই আরো বেশি বেশি করে বলবো এখন থেকে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? সিলেট থেকে শুনছি আমিনা সুলতান। ওয়ালাইকুম আসসালাম, অনেক বেশি ভালো আছি, আশা করি আপনি অনেক বেশি ভালো আছেন। আমিনা, অনেকদিন পর কথা হলো। যাই হোক, তানহা আপু কেমন আছো? সাথে আছি পুরো সময় আমি, সানিম। ওকে সানিম, ধন্যবাদ SMS করার জন্য। আমি রাফিয়া রংপুর থেকে শুনছি, আপু আপনি কেমন আছেন? মোহাম্মদ বার্সাদেনা 2 গানটি দিয়েন। ওকে রাফিয়া, ধন্যবাদ SMS করার জন্য, এবং আপনার রিকোয়েস্টের গানটি প্লে হয়ে যাবে, শুধু একটু ঢাকা এফএম 90.4 টিউন করে থাকতে হবে। ওকে, ইওর স্টোরি ইজ ভেরি নাইস তানহা, স্বপ্নীল ফ্রম রংপুর। থ্যাংক ইউ সো মাচ স্বপ্নীল। আমি একটু আগে আপনাদের কথা বলছিলাম যে অনেকে কিন্তু আমাকে গুড ফিডব্যাক দিচ্ছেন। কেটা SMS করেছেন, ওকে রাজশ্রী রামপুরা থেকে, তুমি কেমন আছো রাজশ্রী? আমি অনেক বেশি ভালো আছি, আপনি কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন, এবং থ্যাংক ইউ সো মাচ SMS করার জন্য। তো চলুন, আমি মোটামুটি সবার SMS কমপ্লিট করে ফেলেছি, আরও আরও বেশি বেশি SMS পাঠাতে থাকুন, আবার একটু পরে ব্যাক করবো অ্যান্ড আরও বেশি আড্ডা দিব, গল্প করবো, সো স্টে টিউনড।
2: স্যার আসবো?
3: আসুন।
2: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
3: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
2: জি স্যার।
3: সেটা কেন হলো না?
2: না স্যার, মানে স্যার,
3: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
2: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
3: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
2: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
3: তাহলে কি এভাবেই চলবে?
4: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarity.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
5: শুনছেন ঢাকা FM 90.4।

0: Tune 10, Talk FM 90.4.
1: দেশের ব্যান্ডের গান শুনুন ব্যান্ড বিসে
2: এই ডাক ছড়িয়ে যাগুন জেনে পুরো নাম আমি
1: প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা এফএম 90.4।

0: Morning Mike.
1: Welcome back to Morning Mike with Tanha. আপনারা শুনছেন ঢাকা FM 90.4. আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা FM 90.4 এ। এবং অনেক আনন্দ করি, অনেক মজা করি, অনেক মজার মজার স্টোরি হিস্টোরি ইনফরমেশন শেয়ার করি। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগে এবং এনজয় করেন। সো চাইলে একটা ফিডব্যাক দিতে পারেন 01841904904 এই নম্বরে, SMS এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন SMS এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন। এছাড়াও ফেসবুকে ইনবক্স করতে পারেন বা পোস্টে কমেন্ট করতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। তো চলুন, আমি একটা পোস্ট করেছি ফেসবুকে আজকে সকালবেলায়, তো সেখানে অনেকে কমেন্ট করেছেন। আবারও একটু আগে আমি কমেন্টগুলো পড়েছিলাম, এখন আবার নতুন করে কিছু কমেন্ট এসেছে। তো একটা ম্যাথ দিয়েছিলাম আমি পোস্টে, যে বই প্লাস বই প্লাস বই সমান সমান 60, মানে 60 বই যোগ কলম সমান সমান 40, কলম বিয়োগ রাবার সমান সমান 3, বই যোগ কলম যোগ রাবার সমান সমান কত। সো এটা যদি পারেন তাহলে বুঝতে পারবো গণিতে কেমন ছিলেন। তো এখানে দেখি অনেকেই মাত্র নতুন করে কমেন্ট করেছেন। উম্মে রায়হান কমেন্ট করেছেন, তানহা আপু আপনার গানের তালিকায় গানটা থাকলে বাজিয়ে শোনানোর চেষ্টা করবেন, চিকি চিটা বাই আব্বা, শুভ সকাল। ওকে, থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। যদি প্লে লিস্ট থাকে অবশ্যই প্লে হয়ে যাবে, ঢাকা FM 90.4 টিউন করে থাকুন। ওকে, সিয়াম হাসান লিখেছেন, ধানমন্ডি উচ্চ বিদ্যালয়ে আমি এখনো গণিতে পাস করিনি, আমাদের স্কুলে সবাই গণিতে ফেল করি, রুল এক পর্যন্ত ফেল করে, যার নাম মোহাম্মদ সায়েম, আমার আর তারপরে ফেল করেছে। ওকে, গুড, ভেরি গুড, এটা ভালো করেছেন, ফেল করেছেন, পাশও করেননি, ভালো রেজাল্টও করেননি, একদম ডাইরেক্ট ফেল। যাই হোক, এটা করা যাবে না। ওকে, বেশি করে ভালো করে অঙ্ক করতে হবে এবং পড়াশোনা করতে হবে। যাই হোক, তারপর আমাদেরকে কমেন্ট করেছেন সায়েম, আপু আপনি গণিতে কেমন ছিলেন? আমি মোটামুটি ছিলাম আর কি, পাস করতাম অ্যাটলিস্ট। যাই হোক, উনি উত্তর লিখেছেন 37, দেখা যাক উত্তর কত হবে। আসলে আপনারা মেসেজ মানে আপনারা বলুন তো উত্তরটা কত হবে। আমি বলেছি যাওয়ার আগে দিয়ে বলে দিয়ে যাবো, সো আরও কিছুক্ষণ সময় আছে, আমি যাওয়ার আগে ঠিক বলে দিয়ে যাবো। এখন আপনাদের পাঠানো SMS গুলো একটু পড়বো। আমাকে SMS করেছেন, আপু আমি ক্লাস 10 এ পড়ি, ওকে, লাস্টে 945 নম্বর থেকে SMS এসেছে, আপু আমি ক্লাস 10 এ পড়ি, আপু তোমার সাহায্য লাগবে, আমার মামাতো বোনকে আমি খুব ভালোবাসি, সে বর্তমানে ক্লাস 8 এ পড়ে, এখন কথা হলো তাকে তো বলতে পারি না, কিভাবে বলবো আপু প্লিজ। তাকে ভাই তুই কি বলে পড়তে বসতে বল, ঠিক আছে? এই কি মানে ক্লাস 10 এ পড়ে মাত্র এখন ওই আর কি ভালোবাসি, ভালোবাসা বুঝেন আপনি? আমি আমি আমি তোমাকে তুমি করে বলছি, বিকজ যেহেতু অনেক ছোট। সো ভালোবাসা কি বোঝো তুমি? ভালোবাসা কি এত সহজ, এত সস্তা? তাহলে পৃথিবীতে সবাই সবাইকে ভালোবাসত, আর এত দুর্যোগ, এত কি বলে দুর্ঘটনা বা এত ঝগড়াঝাটি মারামারি হতো না, তাই না? সো এত তাড়াতাড়ি এত সহজ যে এত ছোটবেলায় এই জিনিসগুলো আসলে করা উচিত না, কারণ পুরো জীবনটা পড়ে আছে, অনেক সময় আছে হাতে, এবং এখন শুধুমাত্র পড়াশোনা করার সময়, নিজের ক্যারিয়ার নিয়ে চিন্তা করার সময়, সব বুঝেন আপনি? আমি আমি আমি তোমাকে তুমি করে বলছি, বিকজ যেহেতু অনেক ছোট। সো ভালোবাসা কি বোঝো তুমি? ভালোবাসা কি এত সহজ, এত সস্তা? তাহলে পৃথিবীতে সবাই সবাইকে ভালোবাসত, আর এত দুর্যোগ, এত কি বলে দুর্ঘটনা বা এত ঝগড়াঝাটি মারামারি হতো না, তাই না? সো এত তাড়াতাড়ি এত সহজ যে এত ছোটবেলায় এই জিনিসগুলো আসলে করা উচিত না, কারণ পুরো জীবনটা পড়ে আছে, অনেক সময় আছে হাতে, এবং এখন শুধুমাত্র পড়াশোনা করার সময়, নিজের ক্যারিয়ার নিয়ে চিন্তা করার সময়, নিজের লাইফটাকে স্টেবল করার সময়। ওকে, এইসব করা যাবে।

0: একদম স্ট্রিক্ট না করে দিচ্ছে, ওকে? তারপর এসএমএস করেছেন আমাদেরকে, মনিমার তোর কিনারে গানটা প্লে করো তানহাপু, আমি সানিম, ওকে আমি প্লে করে দিব যদি প্লে লিস্টে থাকে, টিউন থাকতে হবে, লাস্টে 687, ওকে। ধন্যবাদ এফএম 90.4 মর্নিং মাইক, খুব ভালো ছবিটা ফারুক, থ্যাংক ইউ সো মাচ ফারুক, কেমন আছেন আপনি? কিছুক্ষণ পর আবার আসলাম, রাফিয়া রংপুর থেকে শুনছি তুমি কেমন আছো আপু, এই গানটি দিয়ে দাও জাগরণে যায় দাপো বড়ি। আচ্ছা গানটা আমি প্লে করবো, আপনি তো একটু পরপর চলে যান, তাহলে গান প্লে করলে বুঝবেন কিভাবে আমি প্লে করেছি না করিনি। আমি যারা আপু গুলবাহার গানটা প্লে করবে, ওকে প্লে হয়ে যাবে, প্লে কন্টিনিউ টিউন থাকুন ঢাকা এফএম 90.4 এ, ওকে। তো আমরা এখন আবারও ব্রেকে যাব, ব্রেক থেকে আবার একটু পরে ফিরবো, আপনারা সাথেই থাকুন এবং আমাকে শুনতে থাকুন ঢাকা এফএম 90.4, টিউনড করে থাকুন, স্টে টিউনড।
1: You're listening to Dhaka FM

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
4: আচ্ছা,
3: সব থাকবে, তুমি আমি, মনমাতানো মিউজিক, আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
4: এই কথা তো, চলো এখনি।
3: কিভাবে?
4: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনি।
5: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

মর্নিং মাইক, ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা FM 90.4, আমি তানহা ছিলাম এতক্ষণ আপনাদের সাথে। প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা FM 90.4 এ। সো আজকেও তাই করেছি এবং আগামীকাল ঠিক এই সময়ে কিন্তু আবার চলে আসব। আজকে কিন্তু অনেক আড্ডা দিয়েছি, অনেক গল্প করেছি, মজার মজার অনেক ইনফরমেশন শেয়ার করেছি। ফেসবুকে একটা পোস্ট করেছিলাম, একটা ম্যাথ জিজ্ঞেস করেছিলাম, সেটার উত্তর আমি এখন বলে দিতে চাচ্ছি। অনেকেই 37 লিখেছেন উত্তর, এটার উত্তর কিন্তু আসলেই 37 হবে, তাই না? যারা এখনো দেখেননি পোস্ট তারা কিন্তু চলে যেতে পারেন ফেসবুক পেজে, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovedhakafm। এছাড়াও আজকের শো আপনাদের কেমন লাগলো, কেমন এনজয় করলেন, এই ফিডব্যাক কিন্তু দিতে পারেন SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904 এ। তো চলুন আজকে আমি বিদায় নিই এবং আমার সাথে আপনারাও বিদায় নিবেন না, কারণ আপনারা ঢাকা FM 90.4 টিউন করে থাকবেন। আপনারা কিন্তু সারাদিন আমার সাথে, মানে আমাদের ঢাকা FM এর সাথে থাকবেন। এছাড়াও ফেসবুক পেজে কিন্তু অলওয়েজ সব আপডেট দেওয়া হয়, সেখানে কিন্তু ফলো দিয়ে রাখতে হবে। ওকে, তো আজকে বিদায় নিচ্ছি, আশা করি ভালো লেগেছে আপনাদের। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ভালোবাসা সবার জন্য, অনেক অনেক ধন্যবাদ সবাইকে এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। সো বাই বাই, কিপ স্মাইলিং, কিপ লিসনিং।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: আছে।
1: কই?
0: ঢাকা FM টিউন করেন,
1: তারপর
0: পাবেন
1: কি?
0: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটো কাটো আর গান সরে সরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM 90.4।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর। হাই, আমি মুকুল। আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
3: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না। চিনলি না রে
4: মুকুল টি স্টল,
5: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি, মনমাতানো মিউজিক, আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা এফএম 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা এফএম 90.4, এক নেশন এক স্টেশন।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড। Activate refreshing mode and enjoy the moment. Listen, Dhaka Metro 9040. Let's talk more music. Hot, hot music.
1: Tuesday to Wednesday from 5 p.m.

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আছে।
1: কই?
0: ঢাকা এফএম টিউন করেন,
1: তারপর
0: পাবেন
1: কি?
0: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান সুরে সুরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন, ঢাকা এফএম।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চায় পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: এক নেশন এক স্টেশন।

0: FM 90.4.
1: Çağradışı
0: Çabaksatı.
2: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকব আরজে হাসিব ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

0: आप फील करें।
1: हेलो।
2: हाँ बोलो।
1: ए तुम्हार बाजारे लिस्ट तो झामेला आछे।
2: अच्छा नेटे कॉल दाओ तो।
1: हाँ एकाने की होलो।
2: अरे एमनी हाथेर अवस्था एमनीतेई भालो ना, तार मध्ये घंटार पर घंटा कथा बोले टाका नष्ट करा दरकार आछे।
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
0: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
4: বন্ধু তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
5: ঢাকা FM 90.4 app, just download, install and enjoy.

0: 90.4.
1: Midday Field.
2: হ্যালো ঢাকা, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এ। বন্ধুরা, নতুন একটা সপ্তাহ, নতুন একটা সোমবার, আর সোমবার মানেই কিন্তু বন্ধুরা আপনাদের সবার পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিলস। মিড ডে ফিলস নিয়ে কিন্তু হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং অবশ্যই ঢাকা FM 90.4 এর সাথে কিন্তু কানেক্টেড আছেন। যাই হোক বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমার অপেক্ষাতেই ছিলেন হয়তোবা। যাই হোক, অপেক্ষার অবসান ঘটিয়ে কিন্তু আজকের মতো আবারও চলে এলাম আপনাদের মাঝে, আছি একদম বিকেল 5টা পর্যন্ত। যাই হোক বন্ধুরা, আশা করছি একদম শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন। আর এই মুহূর্তে একটু ছোট করে বলে দিব সবাইকে, একদম শুরুর এই মুহূর্তে যারা মাত্র মানে এখন আমাকে শুনছেন, খুব ইজিলি কিন্তু আমার সাথে কানেক্টেড হয়ে যেতে পারবেন। আমার সাথে কানেক্টেড হওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, আমার সাথে কানেক্ট হওয়ার জন্য যেটা করতে হবে, সেটা হচ্ছে আমাদের অফিসিয়াল নাম্বার 01841904904। এই নাম্বার খুব ইজিলি টেক্সট করতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারেন, তাছাড়া যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজে, facebook.com/ILoveChakaFM। অলরেডি কিন্তু আমার পোস্ট চলে এসেছে বন্ধুরা, সো আমার পোস্টের কমেন্ট সেকশনে যদি আপনারা চলে আসেন এবং কমেন্ট করে জানিয়ে দেন যে কোথেকে শুনছেন রিদমের সাথে, কোথেকে যুক্ত আছেন, অবশ্যই কিন্তু রিদম সবাইকে খুঁজে বের করবে এবং হচ্ছে সবার সাথে কিন্তু আমরা আজকে জমি আড্ডা দিব। যাই হোক, আপনাদের জন্য কিন্তু অপেক্ষা করছে অনেক অনেক সুন্দর সুন্দর গল্প, গান আর মজার সব বিষয় নিয়ে কিন্তু আড্ডা। হ্যাঁ বন্ধুরা, আজকে জমি আমরা আড্ডা দিব, আশা করছি শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন। আর বাইরের ওয়েদারের কথা যদি বলি, সুন্দর একটা দুপুর দেখতে পাচ্ছি চারিদিকে, আসলে গরম বলা যায় মোটামুটি একটা, তবে আজকে মোটামুটি বিগত 3-4 দিনের তুলনায় আজকে কিন্তু হালকা একটু ঠান্ডা আছে, তো আশা করছি এরকম ওয়েদারই থাকবে। সো এই ওয়েদারে যদি আপনাদের সাথে আড্ডা দিতে পারি তাহলে তার কোনো প্রশ্নই নেই, জমি আড্ডা দিব, জমিয়ে গল্প করবো। আর তাছাড়া ওই যে আপনারা সবাই তো জানেন যে রিদম যখন চলে আসে তখন কিন্তু প্লে লিস্ট জুড়ে সব জোস জোস গান কিন্তু একটার পর একটা প্লে হতে থাকে। সো আশা করছি আজকের এই দুপুরটা সবার ভালো লাগবে। সো দেরি না করে সবাই যুক্ত হয়ে যান, আপনাদের মেসেজের অপেক্ষায় আছি, আপনাদের কমেন্টের অপেক্ষায় আছি, চলে আসেন সবাই। বাইরে হালকা একটু রোদ আছে, আমার যেটা মনে হয় যে আজকের এই দুপুরটা এত সুন্দর একটা দুপুর, যেহেতু রোদ এলা দুপুর, আমার মনে হয় রোদের গান দিয়েই কিন্তু আজকের এই আমাদের মিড ডে ফিলস অনুষ্ঠানটা শুরু করা উচিত। হ্যাঁ বন্ধুরা, এখন আমরা যে গানটা দিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করব সেটা হচ্ছে মেজবাউর রহমান সুমনের করা, আমাদের ঈদুল আজহাতে যে একটা মুভি গেল রিসেন্ট, রোহিত মুভি, সেটারই একটা গান, রোহিতে আইলা গাজুরাইতে। বেশ সুন্দর একটা গান, এবং আমি সবসময় বলি যে এই গানটাতে কিন্তু অলরেডি আমার পার্সোনাল একটা ভিডিও আছে আমার প্রোফাইলে, সো যারা দেখতে চান অবশ্যই দেখে আসতে পারেন। সো এই গানটা দিয়ে আজকের দুপুরটা শুরু করবো, আশা করছি দুপুরটা সবার ভালোই কাটবে এবং সারাটা দিন ভালো কাটবে। সো এত কথা না বাড়ি, এখন আমরা সোজা গানে চলে যাবো, আশা করছি একদম শেষ পর্যন্ত সবাই আমার সাথে যুক্ত থাকবেন, যুক্ত থাকবেন আপনার পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিলসের সাথে, এবং যুক্ত থাকবেন প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এর সাথেই।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: Hello listeners, welcome back again. This is RJ Rhythm here with your favorite show Midday Feels. আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4। আমি রিদম কিন্তু বরাবর দুইটা বাজিয়ে হাজির হয়ে গেছি আপনাদের মাঝে আপনাদের পছন্দের অনুষ্ঠান নিয়ে। আশা করছি সবাই যুক্ত হয়ে গেছেন এখন পর্যন্ত। আমি দেখতে পাচ্ছি অলরেডি সবাই যুক্ত হয়ে গেছে, সবাই কিন্তু আমাকে মেসেজ করছে, সবাই কিন্তু আমার পোস্টে কমেন্ট করছে, হোয়াটসঅ্যাপে মেসেজ দেখতে পাচ্ছি। বাই দ্য ওয়ে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে শুরুর এই মুহূর্তে একদম এই শুরুর দিকে জয়েন হয়ে যাওয়ার জন্য। আশা করছি একদম শেষ পর্যন্ত সবাই থাকবেন, সবার জন্য আছি আমি, অনেক মজা হবে, অনেক গল্প হবে, আড্ডা হবে, তাছাড়া আপনাদের পছন্দের সব গান তো আছি আমাদের জন্য। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই যদি আপনাদের পছন্দের গান শুনতে চান বা গানগুলো আসলে শোনার ইচ্ছা থাকে তাহলে কিন্তু অবশ্যই ঢাকা FM 90.4 এর সাথেই থাকতে হবে। যাই হোক বন্ধুরা, এই মুহূর্তে আরও একবার একটু ছোট করে বলবো যে খুব ইজিলি কিন্তু জয়েন হতে পারবেন আমার সাথে মাত্র যারা আমাকে শুনছেন। শুরুতে একবার বলেছি যে আমাদের ফেসবুক পেজ facebook.com/ilovedhakafm, সেখানে চলে আসে কিন্তু আমার পোস্ট পেয়ে যাবেন এবং পোস্টের নিচে যদি কমেন্ট করে ফেলেন সেখান থেকে কিন্তু অবশ্যই আমি আপনার সাথে যুক্ত যেতে পারবো। তাছাড়া আমাদের নাম্বার 01841904904, এই নাম্বারে খুব ইজিলি টেক্সট করতে পারেন, হোয়াটসঅ্যাপে কিন্তু মেসেজ পাঠিয়ে দিতে পারেন। আশা করছি অবশ্যই দেরি না করে ফোনটা হাতে নিয়ে নিন এবং যুক্ত হয়ে যান আমার সাথে। আমি এই মুহূর্তে একটু দেখে নিব যে আমার সাথে আজকে মিড ডে ফিলস অনুষ্ঠানে কে কে এখন পর্যন্ত যুক্ত হয়ে গেছে। আচ্ছা, আমি প্রথমে একটু ফেসবুক পোস্টে চলে যাব, কারণ হচ্ছে আমি সবাইকে বলেছি যে আমি এখন থেকে কিন্তু মানে মোটামুটি ফেসবুক পোস্টে থেকেই কমেন্ট বেশি পড়া হয়। সো যারা আমাকে নাম্বারে লিখছেন বা যারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন অবশ্যই চেষ্টা করবেন যে আমাদের ফেসবুক পেজে চলে আসার জন্য এবং পোস্টের নিচে কমেন্ট করার জন্য। যাই হোক, সর্বপ্রথম দেখতে পাচ্ছি অমৃত বোস দাদা কিন্তু চলে এসেছে কলকাতা ইন্ডিয়া থেকে। শুভ দুপুর দাদা, শুভ দুপুর। তারপর দেখতে পাচ্ছি উম্মে রায়হান কিন্তু যুক্ত হয়ে গেছে আমার সাথে। হ্যালো রিদম ভাইয়া, শুভ দুপুর। হ্যাঁ শুভ দুপুর আপু, আশা করছি ভালো আছেন এবং অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য। তারপর দেখতে পাচ্ছি সাদমান, সাফওয়ান, সায়ান কিন্তু আছে। আসসালামু আলাইকুম রিদম, রিতম ভাইয়া, আমি রংপুর থেকে বলছি, আমার নাম সুবা, আমার মনে হলো আজকের তো সোমবার, রিতম ভাইয়া হাজির তাই আর দেরি না করে চলে এলাম আপনাদের মাঝে। বাই দ্য ওয়ে সুবা, আমি কিন্তু রিতম না, আমি রিদম, রিদম। যাই হোক বন্ধুরা, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু নাম্বারে এখন পর্যন্ত অনেকে যুক্ত হয়ে গেছে। একদম সর্বপ্রথম মেসেজটা কিন্তু আমি দেখতে পাচ্ছি জান্নাতুল হীরা আছে আমার সাথে। কেমন আছো ভাইয়া, তোমার বোনের কথা মনে আছে? হ্যাঁ অবশ্যই মনে আছে জান্নাতুল হীরা, অবশ্যই অবশ্যই মোস্ট ওয়েলকাম, সেই শুরুর মুহূর্তে চলে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। তারপর দেখতে পাচ্ছি হাই ভাইয়া, আমি লিলিপুট ফ্রম রংপুর, কি অবস্থা? এই তো লিলিপুট আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। তারপর দেখতে পাচ্ছি কোথায়, তোমায় শুনলে শান্তিতে ভরে যায় মন, রিদম ভাই বেঁচে থাকো তুমি আজীবন। আচ্ছা রিদম ভাই, তোমার মতো মানুষ খুঁজে পাওয়া মুশকিল, তুমি সবার কেড়ে নাও দিল। আচ্ছা রিদম ভাই, তোমার মতো মানুষ খুঁজে পাওয়া মুশকিল, তুমি সবার কেড়ে নাও দিল। রংপুর থেকে ইমন, বাই দ্য ওয়ে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা ছন্দ লেখার জন্য। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কে আছে, আই মিস ইউ ভাই, আমি আশা বলছি। ও ফো আশা, আর মিস করতে হবে না, চলে এসেছি, এই যে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তারপর দেখতে পাচ্ছি হাই কেমন আছো, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কে আছে, সিলেট থেকে লাকি খান কিন্তু যুক্ত হয়ে গেছে। হাই রিদম কেমন আছো, জানো আমাদের সিলেটে অনেক বৃষ্টি হচ্ছে, আকাশটা এমন ভাবে কালো হয়েছে দেখে মনে হচ্ছে এই যেন কাল বৈশাখীর ঝড় নেমে আসবে, অনেক বাতাসও বচ্ছে। ও যাক, একটু বৃষ্টি যদি হয় তাহলে তো ভালোই হয়, তাহলে আমার যেটা মনে হয় যে একটু গরমটা কমবে বা একটু একটু একটু প্রশান্তি পাওয়া যাবে। তো আশা করছি ঢাকায়ও যদি একটু বৃষ্টি হয় আর কি, অবশ্যই সিলেট থেকে একটু ঢাকার দিকে বৃষ্টিটা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তারপর দেখতে পাচ্ছি রংপুর থেকে তামিম যুক্ত হয়ে গেছে আমার সাথে। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে আছেন কে আছেন, আমার সাথে তাহিরা আছেন রংপুর থেকে। আমার গল্প লিখতে খুব ভালো লাগে, আমি ডিএমসি ডক্টর হতে চাই, পাশাপাশি রাইটার হতে চাই, প্যারানর্মাল জিনিস নিয়েও স্টাডি করব। অমানিশা, আমি অমানিশা থেকে ইন্সপায়ার্ড। ও নাইস নাইস নাইস, এটা এটা শুনে খুব ভালো লাগলো। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কে আছে। আসসালামু আলাইকুম, আমাকে তো ভুলেই গেছো, আমি সুমাইয়া সুইটি কালীগঞ্জ থেকে। তোমাকে কিন্তু আমি অনেক মিস করি, আর আগেও মেসেজ দিয়েছিলাম বাট তুমি সেটা দেখোনি, আজ কিন্তু মিস করবো না, মিস করবো না। আচ্ছা সুইটি, অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য। বাই দ্য ওয়ে, আমি কাউকে ভুলিনি, অবশ্যই আমার প্রত্যেকটা বন্ধু বান্ধবের কথাই মনে থাকে সব সময়। আচ্ছা ফেসবুক কমেন্ট সেকশনে দেখতে পাচ্ছি রকিবুল আলম রিয়াদ কিন্তু যুক্ত হয়ে গেছে। রিদম ভাই শুভ দুপুর, এর আগে দুদিন রিকোয়েস্ট করেছিলাম, এখন আবারও করছি, অভিমান বা অজানায় গানটা শুনতে চাই, প্লিজ আজকে শোনাতেই হবে। আচ্ছা ঠিক আছে, রকিবুল ভাই কিন্তু আসলে এর আগেও দুদিন আমাকে কমেন্ট করেছিল যে সে তানভীর ইভানের করা অভিমান গানটা শুনতে চায়, আমি তাকে শোনাতে পারিনি। বাই দ্য ওয়ে রকিবুল, আই এম সো সরি, আই এম সো সরি, অ্যান্ড আজকে আজকে আমি অবশ্যই আপনাকে শোনাবো। তো এখন আমরা একটা গানে চলে যাবো, গান শেষে খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে। এখন আমরা শুনবো হচ্ছে রকিবুল ভাইয়ের করা, রিকোয়েস্ট করা যে গানটা, তানভীর ইভানের করা একটা গান অভিমান। আশা করছি গানটা সবার ভালো লাগবে, তো গানটা শুনতে থাকি, খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের সবার মাঝে। তো আশা করছি একদম শেষ পর্যন্ত সবাই অবশ্যই আমাদের সাথে কিন্তু যুক্ত থাকবেন। তো এত কথা না বাড়িয়ে সোজা গানে চলে যায় বন্ধুরা,

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত ১১টায় ঢাকা FM 90.4।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Midday. Midday Field.
1: হ্যালো লিসেনার্স, আবার সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান মিড ডে ফিল্ডে। শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফ এম 90.4। বন্ধুরা, বরাবর দুইটা বাজে কিন্তু হাজির হয়ে গেছে আপনাদের মাঝে এবং দেখতে দেখতে কিন্তু সময়ের মতো এগিয়ে যাচ্ছে। তো দেরি না করে সবাই যুক্ত হয়ে যান আমার সাথে, আছি কিন্তু আপনাদের অপেক্ষায়। আমি দেখতে পাচ্ছি অলরেডি অনেকে যুক্ত হয়ে গেছে আমার সাথে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একদম শুরু থেকে সবাই যুক্ত হয়ে গেছেন আমার সাথে। তো যাই হোক, তখন যেটা বলছিলাম যে বাহিরের ওয়েদারের বিষয়ে বলছিলাম, আর কিছুক্ষণ আগে কিন্তু একটা মেসেজ আমরা পেয়েছি লাকি খান, যেটা বললো যে সিলেট থেকে, সিলেটে নাকি মোটামুটি একটা বৃষ্টির পসিবিলিটি দেখা যাচ্ছে এবং হচ্ছে কি বলে সেটাকে, যে বললেন যে ওয়েদার নাকি একদম কালো হয়ে আসছে, মেঘে ছেয়ে যাচ্ছে। এরকম একটা ওয়েদার যদি আসলে ঢাকার দিকে এখন হতো তাহলে কিন্তু বেশ হতো, বেশ শান্তি একটা কাজ করতো। কারণ হচ্ছে মোটামুটি বিগত কয়েকদিন যাবত যে পরিমাণ গরম পড়ছে, সবাই কিন্তু দিশেহারা হয়ে যাচ্ছে, সবাই কিন্তু এই গরমে পাগল হয়ে যাচ্ছে। আর আমার মতো যারা গরিব আছে তাদের কথা কি বলবো, আমরা তো আসলে আর ওইরকম এসি এফোর্ড করতে পারি না, যার কারণে হয়তো বা গরমই থাকা লাগে। আর যাদের এসি আছে তারা তো বিন্দাস রিল্যাক্সে থাকে সারাদিন, আসলে কি বলবো আর। যাই হোক, গরিবের কথা আর কে শুনে, গরিবের কথা আর কাকে বলবো। আচ্ছা, অনেকে যুক্ত আছে বন্ধুরা আমার সাথে, আমি দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু সাউদা চলে এসেছে। হেই ভাইয়া, কি অবস্থা, কেমন আছেন? আই এম সো সরি আজকে 30 মিনিট লেট হয়ে গেছে, আজকে ভাইয়া অনেক বিজি, তারপরেও জয়েন করার ট্রাই করছি। আমি 2টা বাজে আপনার পোস্ট চেক করি। থ্যাংক ইউ সো মাচ সাউদা, থ্যাংক ইউ সো মাচ এতটা ভালোবাসার জন্য বা এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আসলে আমি খুব ব্লেসড, মানে আমি যেটা মনে, আমার যেটা মনে হয় সবসময় যে আসলে এই যে ভালোবাসাটা পাচ্ছি বা এই যে আপনারা সবাই আমাকে ভালোবাসাটা দিচ্ছেন, ইটস আ গড ব্লেসিং, এটা আর কিছুই না, এটা আমার মনে হয় যে এটা আসলেই। যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, মোহিত কিন্তু যুক্ত হয়ে গেছে আমার সাথে, দেখতে পাচ্ছি রংপুর থেকে। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তারপর দেখতে পাচ্ছি রংপুর থেকে কেউ একজন আছে, টিয়া যুক্ত হয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। হ্যালো জানু ভাইয়া, কেমন আছো? তোমাকে অনেক মিস করেছি, যাক আবার তোমায় কোথায় 4 ডেতে পাবো। শারমিন ফ্রম রংপুর, হ্যাঁ আছি আছি, সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার, এই 4 দিন মানেই তো আর জি হৃদম। যাই হোক বন্ধুরা, আছি, কথা হবে। আর জানু ভাইয়া, এটা আবার মানে খুবই কমপ্লিকেটেড একটা নাম হয়ে গেল না, জানু প্লাস ভাইয়া দুইটা মানে কেমন জানি হয়ে গেল। তারপর দেখতে পাচ্ছি রংপুর থেকে কেউ একজন আছে আমার সাথে, আচ্ছা রংপুর থেকে জামিলা আছে আমার সাথে, দেখতে পাচ্ছি। হ্যাঁ রিদম ভাইয়া, আমি রংপুর থেকে যুক্ত আছি। জামিলা জান্নাত জারা, তোমার নামের বানান ঠিক আছে? না, আমার নামের বানান ঠিক নেই, আপনি লিখেছেন RITHOM শুধু, এখানে ঠিক নেই বললে আসলে কি বলবো, মানে যদিও ভুলটা একদম সামান্য, বাট একটা ভুলের কারণে কিন্তু আসলে সারা জীবন কান্না করতে হবে। আচ্ছা যাক, দুষ্টামি করছিলাম। আই হবে না, সেটা হবে ওয়াই, RYTHOM। আর হচ্ছে অনেকে যারা আমাকে মেসেজ করেন বা এখানে লেখেন যে আমার ফেসবুক প্রোফাইল খুঁজে পাচ্ছেন না বা আমার পেজ খুঁজে পাচ্ছেন না, আমি নামের বানানটা নিয়ে একটু কনফ্লিকশন থাকে আর কি সবসময়। আমার নামের বানানটা হচ্ছে RYTHOM রিদম, রিদম খন্দকার, এটা আমার ফেসবুক প্রোফাইল অ্যান্ড আর জি রিদম, এটা আমার পেজ ঢাকা এফ এম 90.4 এর পেজে থাকলে অবশ্যই পেয়ে যাবেন আমাকে। তারপর দেখতে পাচ্ছি, বাই দ্য ওয়ে, আচ্ছা আমার সাথে মেসেজটা তো হারিয়ে ফেললাম, এটা কোনো কথা? আচ্ছা যাই হোক ভাই, আমি রংপুর থেকে আছি, প্লিজ তোর ছোঁয়া গানটা প্লে করেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, অবশ্যই চেষ্টা করবো আমি। তারপর দেখতে পাচ্ছি, বলতো কেউ যদি তোমার বিশ্বাসঘাতকতা করে তবে তুমি কি করবা? বিশ্বাসঘাতকতা করলে কি করব? বিশ্বাসঘাতকতা করলে আমি যদি আমার জায়গা থেকে বলি ডিরেক্ট মেরে ফেলবো, কজ বিশ্বাসঘাতকের আসলে কোনো ঠাই নেই এই দুনিয়াতে, এটা এটা এটা আমার ধারণা। আর এখন পর্যন্ত আমার সাথে কেউ আজ পর্যন্ত বিশ্বাসঘাতকতা করতে পারেনি, এবং যে করেছে সে জানে যে রিদমের সাথে বিশ্বাসঘাতকতা করাটা আসলে কতটুকু ডেঞ্জারাস হতে পারে। যাই হোক, ফান ফ্যাক্ট বাদ দিয়ে এটা। তারপর দেখতে পাচ্ছি, হ্যালো রিদম ভাইয়া কেমন আছেন? আপনাকে অনেকদিন পর টিউন করলাম, টাইম

টাইমই হয় না, কিছুদিন পর আবার ইন্টার ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সাম, দোয়া করবেন আমার জন্য, এত পড়া যে কমপ্লিট করতে পারছি না। আমি সঞ্জনা ফ্রম রংপুর, সঞ্জনা, ও সঞ্জনা নামটা কিন্তু বেশ সুন্দর। যাই হোক সঞ্জনা, অনেক অনেক ধন্যবাদ যুক্ত হয়ে যাওয়ার জন্য। আর আমি যেটা বলছিলাম যে আসলে ব্যস্ততা থাকবেই, মানুষের জীবনে ব্যস্ততা থাকবেই, ব্যস্ততা ছাড়া আসলে লাইফ হয় না, সবারই ব্যস্ততার মধ্য দিয়ে কাটাতে হয়। যেমন আমিও সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে কিন্তু আমারও একটা ব্যস্ততা শুরু হয়ে যায়, সারাদিন একটা ব্যস্ততার মধ্য দিয়ে কিন্তু পার হওয়া লাগে। এর মধ্য দিয়ে কিন্তু এই যে আপনাদের সাথে আড্ডা দিচ্ছি, আপনাদের সাথে গল্প করছি, নিজের কাছের মানুষটার সাথে গল্প করছি, নিজের কাছের মানুষের সাথে থাকছি, নিজের পরিবার পরিজনের সাথে থাকছি, এটাই আসলে স্বাভাবিক। সো সবকিছু আসলে মেনটেন করতে হয়। তারপর দেখতে পাচ্ছি নাইমা আছে আমার সাথে, কোথায় নাইমা লিখেছে, আমার বাবা বলেছে আমার এক্সামে টপ করতে হবে, সিলেবাস শেষ হয়নি। ওফো, কমন সমস্যা, কমন সমস্যা। যাই হোক, আশা করছি শেষ হয়ে যাবে। অবশ্যই আমাকে শুনতে শুনতে একটু পড়ালেখার দিকে একটু মন দেন, রিদমের দিকে যদি আবার বেশি ঝুঁকে যান তখন কিন্তু আবার আরেক বিপদ হবে, পরবর্তীতে সেই দোষটাও কিন্তু আমার আসবে যে রিদমকে শুনতে গিয়ে রিদমের জন্য আমার রেজাল্ট খারাপ হয়েছে। বাই দ্য ওয়ে, খুব সুন কিন্তু এসএসসি এক্সামের রেজাল্ট পাবলিশ হবে, অ্যান্ড আমি কিন্তু খুব কি বলে সেটাকে খুব আগ্রহ নিয়ে আসলে কিন্তু আমি অপেক্ষা করছি, কজ আমার অনেক লিসেনার্স, অনেক ফ্রেন্ড কিন্তু আসলে এবার এসএসসি এক্সাম দিয়েছে, সবার রেজাল্ট ভালো হবে, মিষ্টি খাবো, এই অপেক্ষাতে আছে আর কি। যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য, যুক্ত হওয়ার জন্য। আছি বিকাল পাঁচটা পর্যন্ত, আমরা এখন আরও একটা গানে চলে যাব। আমরা এখন তানজীব আর অবন্তীর করা একটা গান শুনবো, যেটা হচ্ছে সুরঙ্গ অ্যালবামের একটা গান, গা ছুঁয়ে বলো, বেশ সুন্দর একটা গান। তো আশা করছি গানটা সবার ভালো লাগবে, আর শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন, ফোনটা হাতে নিয়ে মেসেজ করে জানিয়ে দিন কোত্থেকে রিদমের সাথে যুক্ত আছেন। তো এত কথা না বলে সোজা গানে চলে যাই, খুব জলদি আবারও ফিরে আসবো আপনাদের মাঝে বন্ধুরা।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছায় আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। লিসেনার্স, সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4 এ। বন্ধুরা, দুইটা থেকে কিন্তু যুক্ত আছে আপনাদের সাথে এবং আজকে কিন্তু বিকাল পাঁচটা পর্যন্ত অনেক অনেক গল্প হবে, অনেক অনেক আড্ডা হবে। তাছাড়া বন্ধুরা, আজকে কিন্তু আমাদের একটা মজার একটা ফ্যাক্ট আছে আজকে আমাদের এই অনুষ্ঠানের মাঝখানে, সেটা হচ্ছে আমরা কিন্তু কিছুক্ষণ পর ফেসবুক লাইভে আসছি। সো যারা আমাদের লাইভে জয়েন হতে চান অবশ্যই কিন্তু আমাদের ঢাকা এফ এম এর ফেসবুক পেজে, অফিসিয়াল পেজে কিন্তু যুক্ত যেতে পারেন। তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে facebook.com/ilovedhakafm আমাদের পেজে চলে আসলেই কিন্তু হচ্ছে আমাদের লাইভে জয়েন হয়ে যেতে পারবেন। আর অর্থাৎ আমাদের কিন্তু একটা লাইভ আছে, লাইভটা হচ্ছে আমাদের কি নিয়ে, সেই বিষয়টা নিয়ে যদি একটু কথা বলি, সেটা হচ্ছে জুনিয়র স্টার্টআপ চ্যালেঞ্জ। হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু খুব সুন্দর একটা ইভেন্ট নিয়ে আজকে আমরা লাইভে আছি। অর্থাৎ ঢাকা এফ এম 90.4 সবসময় কিন্তু ইউথ যে জেনারেশন যারা আছে সবার সাথে কিন্তু আসলে পার্টনারশিপে থাকে এবং হচ্ছে রেডিও পার্টনারশিপ আমরা যেটাকে বলে থাকি আর কি। সো রেডিও পার্টনারশিপ নিয়ে কিন্তু সবসময় ইউথদের সাথে কিন্তু কানেক্টেড থাকে ঢাকা এফ এম 90.4। সো এরকম ঠিক এরকম একটা সুন্দর ইভেন্ট নিয়েই কিন্তু আজকে আমাদের একটা লাইভ আছে, যেখানে হচ্ছে আমাদের দুজন গেস্ট আসবে এবং তাদের সাথে কিন্তু আমরা জমি আড্ডা দিব, গল্প করবো এবং হচ্ছে তাদের এই যে ইভেন্টটা জুনিয়র স্টার্টআপ চ্যালেঞ্জ, সেই ইভেন্টের ব্যাপারে কিন্তু আমরা গল্প করবো, সেই ইভেন্টের ব্যাপারে কিন্তু আমরা আড্ডা দিব। তো আশা করছি অবশ্যই সবাই আমাদের লাইভে জয়েন হয়ে যাবেন ফেসবুক লাইভে, এবং সেখানে কমেন্ট সেকশনে কিন্তু সবাই কমেন্ট করতে পারবেন এবং হচ্ছে আমার সাথে যুক্ত যেতে পারবেন। সো সবাই অবশ্যই আমাদের ফেসবুক পেজে চোখ রাখবেন, খুব জলদি কিন্তু আমরা লাইভে চলে আসছি। তো আশা করছি অবশ্যই সবাই আমাদের লাইভে যুক্ত হয়ে যাবেন। আর যারা যুক্ত আছেন আমার সাথে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। আমি দেখতে পাচ্ছি অনেকেই মেসেজ করছেন, অনেকেই লিখছেন ফেসবুকের কমেন্ট সেকশনেও, কিন্তু আমি দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়ে গেছে আমার সাথে। আমি যদি বলি সিয়াম আছে, রকিবুল আছে, উমের রায়হান আছে, তিলোত্তমা কিন্তু অনেকদিন পর জয়েন হয়ে গেছে, তারপর মাদিনা যুক্ত হয়ে গেছে আমার সাথে, তারপর রাতুল যুক্ত হয়ে গেছে আমার সাথে। যাই হোক, সবার সাথেই গল্প হবে, সবার সাথেই আড্ডা হবে, ফিরে আসছি খুব জলদি আবারও। সো যারা লাইভটাতে জয়েন হতে চান খুব ইজিলি কিন্তু জয়েন হয়ে যেতে পারবেন। আমি আরও একবার একটু বলে দিতে চাই, আমাদের ফেসবুক পেজ facebook.com/ilovedhakafm। সো ফেসবুক পেজে যদি চলে আসেন অবশ্যই আমাদের লাইভটা পেয়ে যাবেন। আমাদের লাইভ মোটামুটি তিনটার থেকেই শুরু হওয়ার কথা, দেখি কখন আসতে পারি। তো আশা করছি অবশ্যই যখনই চলে আসি আপনারা আমাদের লাইভে চলে আসবেন এবং সেখানে কিন্তু সবার সাথে আড্ডা হবে, গল্প হবে। যারা আজকে মিড ডে ফিল অনুষ্ঠানটা একটু লাইভ দেখতে চান, অর্থাৎ সরাসরি বসে আড্ডা দিতে চান, সবাই আমাদের লাইভে চলে আসবেন। যাই হোক বন্ধুরা, আমরা এখন আরও একটা গানে চলে যাবো, পরবর্তী ঘন্টায় আবারও ফিরে আসছি, হয়তোবা লাইভে ফিরে আসবো ডিরেক্ট। সো সবাই ততক্ষণ পর্যন্ত ওয়েট করেন। এখন আমরা একটা গানে চলে যাবো, কুমার বিশ্বজিৎ আর ডোলার করা একটা গান, যেটা হচ্ছে আদিতের পার্সোনাল অ্যালবামের একটা গান, মন পাখি, খুব সুন্দর একটা গান। আশা করছি গানটা সবার ভালো লাগবে। তো এত কথা না বাড়িয়ে সোজা গানে চলে যাচ্ছি, খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে। আশা করছি শেষ পর্যন্ত সবাই রিদমের সাথে যুক্ত থাকবেন, ঢাকা এফ এম 90.4 এর সাথে।

0: Field.
1: Midday Field.

0: হ্যালো লিসনার্স, ওয়েলকাম ব্যাক এগেইন, দিস ইজ আরজি রিদম হিয়ার। আপনাদের পছন্দ অনুষ্ঠান মিড ডে ফিল্ড নিয়ে কিন্তু হাজির ছিলাম দুপুর দুইটা থেকে, এবং দেখতে দেখতে কিন্তু আমরা পরবর্তী আরো একটা ঘন্টা চলে এসেছি, এবং এখন যদি বলি সময় কিন্তু হচ্ছে 3:07। বন্ধুরা, দ্বিতীয় ঘন্টায় আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আপনাদের বন্ধু আরজি রিদম। আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। বন্ধুরা, তখন আমি আসলে একটা বিষয় নিয়ে কথা বলছিলাম যে আজকে কিন্তু আমরা দুপুর 3:00 কিন্তু সুন্দর একটা লাইভ নিয়ে আছি আপনাদের মাঝে, এবং সেই লাইভে কিন্তু আমরা স্টার্ট আপ চ্যালেঞ্জ এরকম সুন্দর একটা নামটা শুনি কিন্তু খুব ইন্টারেস্টিং লাগছে, এরকম ঠিক এরকম সুন্দর একটা ইভেন্ট নিয়ে কিন্তু আজকে আমরা গল্প করব এবং আড্ডা দিব। আর আমি শুরুতেই একটু বন্ধুরা আমি একটু পরিচয় করিয়ে দিতে চাই। আমার সাথে কিন্তু আজকে আমার স্টুডিওতে আমার দুজন গেস্ট কিন্তু জয়েন হয়ে গেছে, এবং তারা কিন্তু আছে আমার সাথে, তাদের সাথে গল্প করব, তাদের সাথে আড্ডা দিব, তাদের সাথে আমরা এই ইভেন্টের ব্যাপারে কিন্তু আমরা জানবো এই ইভেন্ট আসলে মূলত কি নিয়ে হচ্ছে, এবং একটা ইউথ জেনারেশনের জন্য বা ইউথ যারা আছে তাদের জন্য আসলে এই রকম ইভেন্ট কেন দরকার, কতটুকু দরকার এবং এটার ইম্পর্টেন্স কতটুকু, সেই বিষয় নিয়ে কিন্তু আমরা গল্প করবো, সেই বিষয় নিয়ে আমরা আড্ডা দিব। যাই হোক, আমি শুরুতে একটু চলে যাব ভাইয়াদের কাছে, এবং ভাইয়াদের পরিচয়টা আমি জাস্ট একটু বলবো যে ছোট করে যদি আপনাদের পরিচয়টা একটু আমাদের মাঝে তুলে ধরতেন ভাইয়া।
1: ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া, আপনার শো আমরা দেখি।

0: अच्छा अच्छा और भैया
1: हेलो भैया मैं सुधीर चौधरी तो जो
0: মোস্ট ওয়েলকাম ঢাকা এফএম 90.4 এর স্টুডিওতে মোস্ট ওয়েলকাম জানাচ্ছি। এবং আমরা আসলে সবসময় কিন্তু চেষ্টা করি যে আমাদের ইউথ যারা আছে, আমরা ইউথ জেনারেশন আসলে মূলত নতুন নতুন ইভেন্ট বলেন বা নতুন যে প্ল্যানগুলো আছে এগুলো নিয়ে যখন কাজ করে, আমরা সবসময় চেষ্টা করি যে আসলে তাদের সাথে এই বিষয়গুলো নিয়ে আমরা যাতে একটু কানেক্টেড হয়ে যেতে পারি এবং হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আসলে আমরাও একটু জানতে পারি এবং হচ্ছে আমাদের ফ্রেন্ড যারা আছে ঢাকা এফএম 90.4 এর সাথে যারা কানেক্টেড যারা আছে তাদের সাথে যাতে ব্যাপারগুলো শেয়ার করতে পারি, সেই জন্যই কিন্তু আসলে আমরা সবসময় চলে আসি। আর আমি যদি একটু বলি যে আমার লিসেনার যারা আছে, পার্সোনালি রিদমের লিসেনার যারা আছে তারা কিন্তু বেশিরভাগ হচ্ছে স্কুল বা কলেজ লাইফের স্টুডেন্ট, এবং বেশিরভাগ স্টুডেন্টরা কিন্তু কিছুদিন আগে হচ্ছে এসএসসি এক্সাম দিয়েছে এবং আমিও অপেক্ষায় আছি। কিছুক্ষণ আগেই বলছিলাম যে আমি তাদের এসএসসি রেজাল্টের অপেক্ষায় আছি যে তারা ভালো একটা রেজাল্ট নিয়ে আসবে এবং মিষ্টি খাওয়া হবে। যাই হোক, সো এরকম স্টুডেন্টদের জন্যই তো মূলত আসলে এই আমাদের যে স্টার্ট আপ যে ইয়েটা চ্যালেঞ্জটা এই ইভেন্টে। সো এই ইভেন্টের ব্যাপারে যদি আসলে একটু ছোট করে একটু যদি বলতেন, আমি ইভেন্টের নামটা আরো একবার একটু বলে দিব যে জুনিয়র স্টার্ট আপ চ্যালেঞ্জ, নামটাই কিন্তু আসলে খুবই মানে ইন্টারেস্টিং লাগছে শুনতে। সো এই বিষয়টা নিয়ে এই যে তিনটা ওয়ার্ড দিয়ে আসলে আমরা কি বুঝবো এবং এই ইভেন্টটা মূলত কি নিয়ে সেই বিষয়টা নিয়ে একটু আমরা জানতে চাচ্ছিলাম।
2: জুনিয়র হচ্ছে যারা আন্ডার এইটিন, সর্বোচ্চ আমরা 19 বছর নিচ্ছি অনেক রিকোয়েস্টে, 18 থেকে 19 বছরের নিচে যারা উদ্যোক্তা, যাদের মাথায় আইডিয়া আছে, বিজনেস আইডিয়া, স্বেচ্ছাসেবী সংগঠন না, যাদের বিজনেস আইডিয়া আছে অথবা বিজনেস করছে, তাদের জন্য একটা কম্পিটিশন শো। এই জন্য হচ্ছে জুনিয়র স্টার্ট আপ চ্যালেঞ্জ, যেহেতু এখানে চ্যালেঞ্জ করে আমাদের ট্যাগলাইন হচ্ছে ক্ষুদে উদ্যোক্তার খোঁজে, আমরা খুঁজছি তাদেরকে। অলরেডি আমাদের আবেদন গ্রহণ করা শেষ, আমরা প্রাথমিক যাচাই বাছাই প্রক্রিয়া চলছে। এইটা হচ্ছে আমাদের জন্য, সারা বাংলাদেশ থেকে প্রায় আমাদের 57টা অ্যাপ্লিকেশন আসছে বিভিন্ন ক্যাটাগরির, বিজনেস ক্যাটাগরি। এবং দারুণ দারুণ, আমরা যখন আমাদের প্যানেলের সাথে বসছি যে এই ছোট ছোট যেই যারা এই যে 18 বছরের নিচে জুনিয়র যারা, তারা তাদের মাথায় এত সুন্দর সুন্দর আইডিয়া। আমি একটা দেখছি গার্মেন্টস নিয়ে তাদের একটা আইডিয়া, নাম বলবো না, তো অনেক দারুণ ইন্টারেস্টিং। তার কিন্তু আইডিয়া স্টেজে আছে, এখনো সে শুরু করেনি কিন্তু আইডিয়াটা খুব দারুণ। তো এদেরকে যদি আমরা মানে প্রপার গাইড করে, মেন্টরিং করে, গ্রুমিং করে একটা স্টেজে নিয়ে যেতে পারি, সেই জন্য হচ্ছে আমাদের এই জুনিয়র স্টার্টআপ চ্যালেঞ্জটা করা।
0: না, আমি আসলে আমিও যদি বলি যে এরকম এই যেই সেশনটা, এই স্কুল লাইফ বা কলেজ লাইফ, এর মাঝামাঝি যেই সিচুয়েশনটা থাকে বা যে অবস্থানটা থাকে, আসলে এই সময়টা আমার যেটা মনে হয় যে এরকম একটা গাইডলাইন পাওয়াটা কিন্তু আসলে আমার যেটা মনে হয় এটা একটা ব্লেসিং। বিকজ দেখা যায় আমরা অনেক সময় এরকম গাইডলাইন কিন্তু পাই না, প্রপার গাইডলাইন না পাওয়ার কারণে কিন্তু হচ্ছে আমরা অনেক সময় কিন্তু পিছিয়ে পড়ি। সো আমার যেটা মনে হয় যেটা আসলে মানে খুবই ভালো একটা ইভেন্ট আমি বলতে পারি। আচ্ছা যাই হোক, এই এই যে প্রতিযোগিতাটা, মানে এটা তো একটা প্রতিযোগিতা হচ্ছে, সো এই প্রতিযোগিতা আমি যদি বলি যে অন্যান্য যে প্রতিযোগিতা আছে বা অন্য যে উদ্যোক্তা যারা আছে সেগুলো থেকে কেন ডিফারেন্ট, এই বিষয়টা নিয়ে আমি একটু রুদ ভাইয়ের মুখ থেকে একটু আমি শুনতে যাচ্ছিলাম।
3: ধন্যবাদ ভাইয়া। সো বেসিক্যালি আমাদের যখন যেটা হয় যে আমরা যারা স্টুডেন্ট আছি, খুব ছোট থেকে খুব নতুন কিছু করার জন্য ইনিশিয়েটিভ নিয়ে থাকি বা আমাদের ইচ্ছে থাকে, অনেক আইডিয়া থাকে, সো আমাদের ফার্স্টে যে জিনিসটা আমাদের দরকার হয় যে আইডিয়া যেটা আছে এবং এটা যখন আমি ইমপ্লিমেন্ট করতে যাই একদম রুট লেভেলে, তখন জিনিসটা অনেক ডিফারেন্স চলে যায়। আমার আইডিয়া যেটা আছে সেটা ইমপ্লিমেন্ট অনেক কিছু, এডুকেশন এগুলো অনেক কিছু চেঞ্জ করতে হয়। সো ফার্স্টে যে গাইডলাইনে যে জায়গাটা, সো এই প্রপার মেন্টরিংটা আমরা দিচ্ছি ফার্স্টে আমাদের ইভেন্টে। আফটার দ্যাট আমরা হচ্ছে যে কাজটা করছি তাদেরকে গ্রুমিং করব। আমাদের আপনি যদি আমাদের ইভেন্টে একটু পুরো রোড ম্যাপটা দেখেন, ফার্স্টে হচ্ছে আমরা তাদের আইডিয়াগুলো নিয়েছি এবং এই আইডিয়াগুলো নিয়ে আমরা এখন অনলাইন সেশন করব তাদেরকে নিয়ে। তারা এই অনলাইন সেশনে জানবে যে কীভাবে পিস তৈরি করতে হয়, তার আইডিয়াটা কোন স্টেজে আছে, এটা আসলে রুট লেভেলে ইমপ্লিমেন্ট করার জন্য পারফেক্ট কি না। দেন এরপরে চলে আসবে হচ্ছে আপনার বুটক্যাম্প, সেখানে আমরা আরো তাদেরকে একদম অফলাইনে শেখাবো যে তারা কিভাবে করবে জিনিসটা, তাদের ভ্যালুয়েশন কতটুকু সবকিছু। দেন আমরা তাদেরকে কানেক্ট করে দিচ্ছি ইনভেস্টরের সাথে, পাশাপাশি আমাদের অর্গানাইজিং টিমের পক্ষ থেকে আমরা তাদের জন্য একটা ছোটখাটো প্রাইজ মানি রাখছি।
0: আচ্ছা আচ্ছা।
3: সো এরপরে হচ্ছে তারা তাদের যে ইনভেস্টমেন্ট, তাদের যে আইডিয়া সবকিছু নিয়ে তারা যখন একদম সবকিছু শেষ করলো এরপর তাদেরকে নিয়ে আমরা একটা গালা নাইট করবো, যেখানে হচ্ছে হয়তোবা আমরা চেষ্টা করবো বাংলাদেশে যারা অনেক লং টাইম ধরে ইন্ডাস্ট্রিতে আছেন, ইন্ডাস্ট্রি এক্সপার্ট যারা আছেন তাদেরকে, তাদের সাথে কানেক্ট করিয়ে দিতে, তাদের আইডিয়াগুলোকে যেন আমরা শুধুমাত্র ন্যাশনালি না ইন্টারন্যাশনালি একটা বেশ বড় স্টার্ট আপ
0: সেটা
2: হচ্ছে যে আমাদের দেশে স্টার্ট আপ কালচারটা কিন্তু মানে আমার একটা স্টার্ট আপ ছিল আমি অলরেডি এখনো আছে, তো আমাদের স্টার্ট আপ যে কালচারটা এটা কিন্তু একদম ওইভাবে নাই মানে অ্যাভেলেবেল না। আমরা যেমন আমরা ভার্সিটিতে বা পড়ার পরে আমরা জানতে পারি স্টার্ট আপ সম্পর্কে, যদিও এখানে 2014-15 সাল থেকে একটা ভালো একটা বাংলাদেশে আমাদের দেশে মোটামুটি স্টার্ট চলে আসছে, কিন্তু সেটা হচ্ছে সিনিয়র লেভেলে, এখন পর্যন্ত ছোট স্কুল লেভেলে বা কলেজ লেভেলে ওইভাবে স্টার্ট আপের সাথে পরিচয় তো না।
0: হ্যাঁ, নাই নাই, এটা নাই বললেই চলে,
2: নাই বললে চলে। হয়তো ঢাকায় কয়েকটা মানে শিক্ষা প্রতিষ্ঠানে আছে, কিন্তু আমরা যখন একটু ঢাকার বাইরে যাই ভালো স্কুলে স্টার্ট আপ বললে ওরা তো আমার এটা বুঝে না ওটা কি হইতে পারে। হ্যাঁ, বুঝলো এটা কিভাবে এটাকে গ্রুমিং করে বাস্তবায়ন করবে সেই জিনিসটাও নাই। তো এই জন্য হচ্ছে আমাদের এই যে আপনি বললেন ডিফারেন্টটা কি, হ্যাঁ অন্যান্য উদ্যোগের সাথে আমাদের এটা হচ্ছে আমরা ডিফারেন্ট, আমরা ছোট থেকে তাদেরকে প্র্যাকটিস করাচ্ছি কিভাবে তুমি বিজনেস না করতে পারো, বিজনেসে করতে হবে এমন না, বাট তুমি শেখো, শেখাটা তো অনেক, একটা পিএইচডি রেডি করা শেখা অনেক টাফ।
0: না আমি বুঝতে পেরেছি, আমি অলরেডি কিন্তু আমাদের ফেসবুক এই লাইভ যারা দেখছেন আমাদের এখানে কিন্তু উল্লেখ করা আছে যে খুদে বন্ধু যারা আছেন আমাদের তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট অপরচুনিটি। এবং আমার যেটা মনে হয় যে আসলে এরকম আইডিয়া যখন আপনি গেইন করবেন এটা কিন্তু আসলে আপনার লাইফে মানে এটা আপনার লাইফে খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। আমার যেটা মনে হয় যে আসলে প্রতিটা স্কুল বলেন কলেজ বলেন ইউনিভার্সিটি লেভেলও বলতে পারি, যদিও ইউনিভার্সিটি লেভেলে কিন্তু আসলে হয় সচরাচর এগুলো হয়, স্কুল কলেজেই মোটামুটি হয় না, এটা কিন্তু আসলে আমার যেটা মনে হয় যে সব জায়গায় আসলে ছড়িয়ে দেওয়া উচিত বা এরকম উদ্যোগ আসলে নেওয়া উচিত।
3: আচ্ছা হ্যাঁ, একটু জাস্ট ইনক্লুড করি, সেটা হচ্ছে যে আমাদের ঢাকা বেস যে স্কুল কলেজগুলো আছে তারা বেশ কিছু ক্লাব এখন ইনিশিয়েটিভ নিচ্ছে স্টার্ট আপ নিয়ে কাজ করার, বাট ঢাকার বাইরে কিন্তু এটা সংখ্যা একদমই নাই বললেই চলে। সো সেই জায়গায় আমাদের ইভেন্টটা আমরা পঞ্চগড় পর্যন্ত পৌঁছাইতে পারছি, আমাদের রেজিস্ট্রেশন পঞ্চগড় থেকে এসেছে, রংপুর থেকে এসেছে, চট্টগ্রাম থেকে এসেছে, অ্যান্ড আমাদের হচ্ছে বরিশাল থেকে এসেছে। সো ঢাকার বাইরে যে স্টার্ট আপগুলো আছে বা যারা হচ্ছে অন্য খুবই একদম নিম্ন জায়গা থেকে বা উপজেলা লেভেল ইউনিয়ন লেভেল থেকে যারা কাজ করতে যাচ্ছে তাদেরকে আমরা গ্রুমিং করার সুযোগ পাচ্ছি। সো এটা আমাদের মনে হয় যে আমাদের
0: দেশের জন্য মানে মোটামুটি বোঝা যাচ্ছে যে এই যে স্টার্ট আপ চ্যালেঞ্জ যেটা, হ্যাঁ জুনিয়র স্টার্ট আপ চ্যালেঞ্জ যেটা মোটামুটি পুরো বাংলাদেশ ওয়াইড কিন্তু তাহলে ছড়িয়ে গেছে না? বেশ বেশ ভালো, বেশ ভালো,
2: প্রথম সিজন।
0: সেগুলো আস্তে আস্তে হচ্ছে আমাদের খুদে বন্ধু যারা আছে তাদের হাতে আসলে পৌঁছে দেওয়া উচিত। আচ্ছা আমি একটু জানতে চাবো যে একজন শিক্ষার্থী কেন এই জুনিয়র স্টার্ট আপ চ্যালেঞ্জে অংশগ্রহণ করবে এবং এর মধ্যে আসলে কি কি দক্ষতা অর্জন করতে পারবে, এই বিষয়টা নিয়ে কিছুক্ষণ আগে একবার বলেছিলেন, বাট তারপর আমি চাচ্ছিলাম যে আমার ছোট ফ্রেন্ড যারা আছে তাদের উদ্দেশ্যে একদম ইন ডিটেলে যদি একটু বলে দিতেন যে আসলে তারা কেন এরকম ইভেন্টের প্রতি আসলে তারা অগ্রসর হবে বা আগানো উচিত, এই বিষয়টা নিয়ে যদি একটু বলতেন।
3: ওকে, ধন্যবাদ। সেটা হচ্ছে যে ভাইয়া, আপনি যখন কোনো একটা ইনিশিয়েটিভ নিয়ে কাজ করতে যাবেন তখন দেখা যায় যে আপনার এক্সপিরিয়েন্স কতটুকু, এর থেকে যদি আপনি এক্সপিরিয়েন্সিভ কাউকে পান আপনার মেন্টর হিসাবে সেক্ষেত্রে আপনার জন্য অনেক বেস্ট। তো আমাদের মেন্টর প্যানেল যারা আছেন তারা বাংলাদেশে অনেক লং টাইম ধরেই এই স্টার্ট আপ ইকোসিস্টেম নিয়ে কাজ করছেন। সো ফার্স্টে যদি সে আমাদের এখানে জয়েন করে তার সে যে মেন্টরিংটা পাচ্ছেন সেটা একদম ডিরেক্ট, যারা ইন্ডাস্ট্রিতে অনেক লং টাইম ধরে কাজ করছেন তাদের কাছ থেকে মেন্টরিং পাচ্ছেন, এবং সে মানে একদম হাতে কলমে যে শিক্ষাটা তার স্টার্ট আপকে সে কিভাবে ফার্স্ট থেকে গ্রো করবে কিভাবে করবে ইচ অ্যান্ড এভরিথিং সবকিছু সে মেন্টরের কাছ থেকে পাচ্ছে। এর পাশাপাশি আমরা তাদেরকে কিছু ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়ারও ট্রাই করছি, আমাদের তো ইনভেস্টর আছেন, দেন হচ্ছে আমাদের অর্গানাইজিং টিমের পক্ষ থেকে আমরা একটা ছোট প্রাইজ মানি রেখেছি।
2: ওইটা প্রাইজ মানিটা হচ্ছে তো মানে এটা কমন ব্যাপার, প্রাইজ মানি কমন ব্যাপার, কিন্তু এর মধ্যে স্কিলড বা সুযোগের একটা আমি একটা পয়েন্ট বলি, যেমন আমরা আমাদের এই মেন্টরের বোর্ডে একজন আছেন তিনি হচ্ছে এইচআর, একটা গ্রুপ অফ কোম্পানি বাংলাদেশের অনেক বড় একটা কোম্পানি, হেড অফ এইচআর, গ্রুপ হেড অফ এইচআর, তা আমি উনি আছেন। তো এই শিক্ষার্থীরা স্কুল অথবা কলেজ পড়ুয়া যখন একজন শিক্ষার্থী সরাসরি একটা গ্রুপ অফ কোম্পানির এইচআর এর সাথে উনি মেন্টরিং সেশনটা নিচ্ছে এবং কানেক্ট হচ্ছে, এর চেয়ে বড় সুযোগ কি হইতে পারে?
0: না আসলে
2: বিশাল একটা সুযোগ না, আমরা যখন ভার্সিটি পড়া শেষ করে আমরা চাই একটা একটা কোম্পানির লোকের সাথে, হ্যাঁ ইন্টার্নশিপ করে তারপরে এইচআর এইচআর ডিপার্টমেন্ট একটা মানুষের সাথে বসবো বা একটা একদম বড় পিপলের সাথে বলবো, কিন্তু আমরা তো একদম ছোট ওনাদেরকে মেন্টর যারা আছেন আমাদের বা জাজ যারা আছে তাদেরকে একদম ওনাদের সাথে
0: তারপর আমি আর একটা বিষয় একটু জানতে চাবো যে এই যে স্টার্টআপ আইডিয়াটা যে আপনারা মানে নির্বাচন করবেন বা নির্বাচনের ক্ষেত্রে, হ্যাঁ এই যে বিচারক যারা আছে বা মেন্টর যারা আছে বা উপরের মহলে যারা আছে তারা আসলে মানে কোন ধরনের যেই ব্যাপারগুলো আছে যে মানে যেগুলোতে তারা বেশি গুরুত্ব দিবে এবং হচ্ছে মানে থাকে না যে হ্যাঁ এই যে আগাচ্ছে জুনিয়র যারা আছে তারা আগাচ্ছে তাদের কোন বিষয়গুলোতে তারা বেশি গুরুত্ব দিবে সেই বিষয়টা নিয়ে যদি একটু বলতেন আর কি।
3: ওকে ভাইয়া, সো এটা মনে হয় যে আমাদের থেকে বেশি ভালো হচ্ছে জাজ প্যানেল এবং মেন্টরিং প্যানেল যারা বলতে পারবেন, বাট তারপরেও আমরা যে জায়গাটা মেইনলি ফোকাসে রাখার ট্রাই করছি যে আইডিয়াটা অ্যাকচুয়ালি রুট লেভেলে ইমপ্লিমেন্ট করা পসিবল কিনা, এটার মার্কেট সাইজ কত বড়, এটা নিয়ে কাজ করলে আমাদের দেশে ইম্প্যাক্ট কী কী চেঞ্জ আসতে পারে অ্যান্ড নতুন নতুন কী কী অপরচুনিটি ক্রিয়েট হতে পারে, কোন কোন প্রবলেমগুলো আমরা সলিউশনে আনতে পারি। সো এই জায়গাগুলো আমাদের প্রাইমারি ফোকাস এবং এর পাশাপাশি হচ্ছে আমাদের জাজ প্যানেল মেন্টরিং প্যানেল যারা আছেন তারা পুরো জিনিসটাকে খুব তাদের একটা প্রসেসের মাধ্যমে নিয়ে
2: আসবে। আমি আমি আমি আমি কিন্তু বারবার আপনাকে অ্যাড করি, আপনি আমার বকা টকা দিয়ে না লাইভে, সেটা হচ্ছে আমি আমরা আমরা আমাদের জাজ যারা আছেন বা এই যাচাই বাছাই যে প্রক্রিয়া যারা দেখছেন তাদেরকে আমাদের কিছু ডিরেকশন দেওয়া আছে বা বলা আছে, আমাদের টিমও কাজ করতেছে এখানে। তো সেটা হচ্ছে যে ক্লাস এইটে পড়ে একজন বাচ্চা বা নাইনে পড়ে তার কিন্তু বিজনেস এক টাকাও বিজনেস করে না, রাইট, সে কিন্তু ট্রাই করতেছে, আমরা দেখতেছি তার আইডিয়াটা কত সুন্দর, এটা বিজনেস ওই যে তোর জবাব হলো যে বিজনেসে কনভার্ট করা যাবে কিনা, আমরা মেন ফোকাস দিচ্ছি তার আইডিয়াটা আছে কিনা, সে যে মার্কেটে আছে ইমপ্লিমেন্ট করতেছে বা গ্রোথে আছে এইটা আমরা দেখছি না, এটা দেখছি মানে পরে, কিন্তু ফার্স্ট অফ অল দেখছি তার আইডিয়াটা যে ওই সেই বাচ্চা যে বয়স অনুযায়ী বয়স কতটুকু সেটাও দেখছি, ওই বয়স অনুযায়ী তার আইডিয়াটা কতটুকু সে এটাকে সাজানো সাজাইতে পারছে এটা দেখতে বলছি।
0: বুঝতে পারছি। তো যাই হোক লিসেনার্স, আপনারা কিন্তু শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4। সবাই আমি সবার উদ্দেশ্যে একটু বলবো যে সবাই তো আসলে আমাকে এখন শুনতে পারছেন, দুইটা থেকে কিন্তু হাজির হয়ে গেছিলাম আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফেস নিয়ে, তার মাঝে কিন্তু আমি হচ্ছে এই যে এত সুন্দর একটা আড্ডা নিয়ে আমার দুইজন বড় ভাইয়ের সাথে কিন্তু আমি হচ্ছে আপনাদের মাঝে চলে এসেছি। সো যারা এখন আমাকে শুনছেন আমি তাদের উদ্দেশ্যে একটু বলবো যে আমাকে কিন্তু এখন সরাসরি দেখাও যাচ্ছে এবং আমাকে যদি দেখতে চান খুব ইজিলি আমাদের ফেসবুক পেজে চলে আসতে পারেন facebook.com/ILoveDhakaFM। সো আমাদের ফেসবুক পেজে চলে আসলে কিন্তু আমাদের লাইভটা পেয়ে যাবেন এবং লাইভের কমেন্ট সেকশনে যদি জয়েন হয়ে যান অবশ্যই কিন্তু আমাদের আমাদের শুনতে পারবেন এবং আমাদের দেখতেও পারবেন। এবং এই যে আমরা এত সুন্দর একটা ইনোভেটিভ আইডিয়া নিয়ে আসলে কথা বলছি গল্প করছি, আমার যেটা মনে হয় যে আমার লিসেনার যারা আছেন আপনারা যারা আছেন আপনাদের কিন্তু অবশ্যই ব্যাপারটা খুবই দরকার। আর আমি যদি বলি ভাই আমাদের ফেসবুক লাইভে কিন্তু আমি দেখতে পাচ্ছি আমাদের কমেন্ট সেকশনে এখন পর্যন্ত অনেকে যুক্ত হয়ে গেছে, আমি কিছু কমেন্ট একটু দেখব। ফাতেমা জাহান মাদিনা আছে আমার সাথে, আসসালামু আলাইকুম, শুভ দুপুর, যুক্ত আছি নরসিংদী থেকে, অনেক অনেক ধন্যবাদ। শিরিন আক্তার আছেন দেখতে পাচ্ছি, শুভ দুপুর। তারপর দেখতে পাচ্ছি হাই ভাইয়া আদাব কেমন আছেন, জীবন রায়, আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। অমৃত বোস দাদা আছে আমাদের সাথে কলকাতা ইন্ডিয়া থেকে। সো বেসিক্যালি আমরা কিন্তু মোটামুটি সবাই আমাদেরকে শুনে। তো যাই হোক আশা করছি এই যে এরকম ইনোভেটিভ আইডিয়াগুলো শুধু বাংলাদেশ না বাংলাদেশের বাইরে থেকেও যারা শুনছেন অবশ্যই কিন্তু ব্যাপারগুলো মাথায় রাখবেন এবং মাথায় নিবেন, এটা অবশ্যই আপনার পরিবারের জন্যও দরকার, আপনার আশেপাশে যারা ছোট বন্ধু যারা আছে বা আপনার ফ্যামিলিতে যারা ছোট মেম্বার আছে তাদের জন্য কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট একটা পার্ট। আচ্ছা শামিম ভাই আমি একটা ব্যাপার একটু জানতে চাই, সেটা হচ্ছে এই যে যেহেতু এই ইভেন্টটা আসলে মূলত খুদে বন্ধুদের জন্য, সো খুদে বন্ধুরা কিন্তু আসলে মূলত তাদের কিন্তু কোনো অভিজ্ঞতা থাকে না বা হচ্ছে তাদের কোনো এক্সপিরিয়েন্স নেই, কজ তারা তো ছোট, তারা তো স্কুলে পড়ালেখা করছে বা হয়তো বা খুব সুন কলেজ লাইফে যাবে, এটাও একটা ছোট লাইফই বলা যায়। সো যারা এখন পর্যন্ত এক্সপিরিয়েন্সড না বা হচ্ছে রেডি না তাদেরকে আপনারা এই কম্পিটিশনে কিভাবে তাদেরকে সামনে আনছেন বা তাদেরকে কিভাবে হচ্ছে মোটিভেট করছেন এই ব্যাপারটা নিয়ে যদি বলতেন?
2: আমি একটা এক্সাম্পল বলি, সেটা হচ্ছে আমি আমি আমার স্কুল সারা বাংলাদেশে বিভিন্ন স্কুলে আমি অ্যাওয়ারনেস ক্রিয়েট করি সাইবার সিকিউরিটি নিয়ে।
0: আচ্ছা আচ্ছা।
2: বা সাইবার নিয়ে প্রোগ্রামগুলো করি। তো আমি চিটাংয়ে একটা স্কুলে গিয়েছিলাম প্রোগ্রাম করতে, ক্লাস ফাইভের একটা বাচ্চা ছেলে, তো তার আমরা যখন কথা বলি আমরা প্রেজেন্টেশন দিই তো তাকে জিজ্ঞাসা করো তুমি ইউটিউব দেখো কিনা, সে বলছে আমি দেখি, তবে ইউটিউবে সে হচ্ছে গেম বা মানে অন্যান্য কোনো কিছু দেখে না, সে হচ্ছে কিভাবে গাড়ি তৈরি করতে হয়।
0: আচ্ছা আচ্ছা।
2: সে কিন্তু ওটা দেখে দেখে পুরো একটা গাড়ি কমপ্লিট করতে পারে, হ্যাঁ, এবং টিচাররাও ওটা জানে। ক্লাস ফাইভে পড়ে ওই
0: বাচ্চা ফাইভে পড়ে আছে
2: হ্যাঁ তো আমি তার সাথে একদম ভিডিও আমি করে মানে রাখা হয়েছে যে স্মৃতি যে এত ট্যালেন্ট একটা বাচ্চা ওই যে বলো আমাদের হচ্ছে টার্গেটটা হচ্ছে ওইরকম ট্যালেন্টকে আমরা তুলে আনা
0: বুঝতে পেরেছি অবশ্য আমি আবার কিছুক্ষণ আগে যে কথাটা বললাম যে আসলে অভিজ্ঞতা নেই এই কথাটা আমার যেটা মনে হয় এটাও কিন্তু আবার অনেক দিক দিয়ে অনেক সময় ভুল বলা যায় কারণ হচ্ছে কি বর্তমান জেনারেশনে বর্তমান সময়ে 2026 সাল চলতেছে আমাদের থেকে কিন্তু আসলে আমাদের খুদে বন্ধু যারা আছে তাদের ব্রেন কিন্তু মাশাআল্লাহ বেশি শার্প জাস্ট খালি হচ্ছে ওই একটা প্রপার গাইডলাইন দরকার সেটার জন্য আমার বেস্ট আপনাদের আসলে ইভেন্ট আসলে বেস্ট
2: বুঝতে পেরেছি পঞ্চগড়ের কথা বললো না পঞ্চগড়ের আমরা পঞ্চগড়ে গিয়েছিলাম ইভেন্টের পারপাসে দেন পঞ্চগড়ে হচ্ছে যিনি আবেদন করছিল উনি একজন মেয়ে তো ওর বাড়ি হচ্ছে পঞ্চগড় থেকে 0 পয়েন্ট থেকে আরো ভিতরে
0: আচ্ছা আচ্ছা
2: ঠিক আছে তার মানে একদম প্রত্যন্ত অঞ্চলে সেখান থেকে সে হচ্ছে এডুকেশন নিয়ে একটা স্টার্ট আপ শুরু করছে মাথা আইডিয়া আসছে আমাদেরকে নক করছে কয়েকবার কিভাবে এটা গাইড করবে কিভাবে এটা সাজানো যায় আগে তো দেন আমরা যতটুকু সম্ভব এটা অনলাইনে ওনাদেরকে আমরা বলেছি এইভাবে এইভাবে করে তো এই যে তাদের চেষ্টা বাট আগ্রহ থাকতে হবে যদি আগ্রহ থাকে ইনশাল্লাহ আমরা সবাই যারাই এখন সবার নাই এখানে দেখা গেছে 100 জন স্টুডেন্ট আছে হাতে গোনা 7-8 জনের এইরকম একটা চিন্তা ভাবনা আছে যে সে বিজনেস করতে চায় বা কিছু একটা ইনোভেশন করতে চায় কিছু একটা করতে চায় ওরা হচ্ছে আমাদের টার্গেট এবং ওদেরকে আমরা গাইডলাইন এর জন্য আমাদের একটা সুন্দর একটা প্যানেল রেডি করা
0: না আমার আমার যেটা মনে হচ্ছে যে এটা আসলে একটা বেস্ট প্ল্যাটফর্ম নিজেকে এক্সপ্রেস করার জন্য আর পঞ্চগড়ের কথা যেহেতু বলছিলেন আমি এই উদ্দেশ্যে আরো একবার একটু ছোট করে বলে দিব যে আমার লিসেনার যারা আছেন আমি কিন্তু জানি ফ্রেন্ডস রংপুরের সাইড থেকে পঞ্চগড়ের সাইড থেকে নওগাঁ নাটোর পাবনা এইসব জায়গা থেকে আমার লিসেনার কিন্তু অনেক বেশি এবং বেশিরভাগ আপনারা কিন্তু এই যে মাত্র এসএসসি এক্সাম দিলেন আর এই যে দেখতে পাচ্ছেন আমরা যে বিষয়টা নিয়ে আসলে গল্প করছি যে বিষয়টা নিয়ে আমরা আসলে আড্ডা দিচ্ছি এই ব্যাপারটা কিন্তু আসলে আপনাদের জন্য ইন ফিউচার কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার বিকজ আপনারা যখন আগাবেন সামনে পরবর্তীতে কিন্তু আপনাদেরও কিন্তু আসলে কোনো কিছু একটা নিয়ে ভাবতে হবে বিকজ মানে আমার যেটা মনে হয় যে আসলে সবারই কিন্তু ক্যারিয়ার বলতে কিছু একটা আছে এবং এই ক্যারিয়ারটা কিন্তু খুব সুন্দর করে গুছাতে হবে বিকজ ভাই ক্যারিয়ার ছাড়া আমার মনে হয় যে আসলে একটা মানুষের অন্তত এই বাংলাদেশে কিন্তু কোনো দাম নেই যাই হোক ফান ফ্যাক্ট আর এই ইভেন্টটার যে করছেন সো এই ইভেন্টটা কি মানে আপাতত মোটামুটি এটার যেই আবেদন করার যে প্রক্রিয়াটা সেটা কি আপাতত ক্লোজ হয়ে গেছে এরকম কিছু না এখন পর্যন্ত চলছে
3: আমরা আমাদের আবেদন ক্লোজ করে ফেলেছি বাট যেহেতু আমরা ঢাকা এফএম এ এসেছি এন্ড ঢাকা এফএম এ যদি লিসেনাররা চায় তারা অ্যাপ্লাই করবে আই থিঙ্ক একদিন আমরা
2: ঢাকা এফএম এর রেফারেন্সে যদি কেউ সেক্ষেত্রে
3: আমরা একদিন হয়তো দুই দিন আমরা
0: বেস্ট ফ্রেন্ডস আমি আমার মনে হয় আর এখানে লেট করার কোনো মানেই হয় না প্লিজ আপনার স্টার্ট আপ চ্যালেঞ্জের ব্যাপারে এই যে জুনিয়র স্টার্ট আপ চ্যালেঞ্জ এই সুন্দর ইভেন্টের ব্যাপারে আপনারা একটু খোঁজ লাগান এবং হচ্ছে এই যে এত ভালো একটা অপরচুনিটি এটা হাতছাড়া করা টোটালি কিন্তু মানে একটা বোকামি হয়ে যাবে সো দেরি না করে এখনই কিন্তু আমাদের এই যে আমরা লাইভ করছি বা আমাদের এর আগে যে পোস্ট এসেছে সেখান থেকে কিন্তু আপনারা ডিটেইলস কালেক্ট করতে পারেন এবং হচ্ছে এই যে আমাদের ভাই আছে শামিম ভাই আছে
2: কমেন্ট লিংকে
0: হ্যাঁ হ্যাঁ ও নাইস নাইস এটা আরো বেস্ট হয় তারপর হচ্ছে আমাদের তুর্য ভাই আছে আমার যেটা মনে হয় যে এটা কিন্তু আসলে খুবই ভালো একটা বিষয় আপনারা কিন্তু আসলে করছেন বা তুলে ধরেছেন এটার জন্য আমি যদি এখন মনে হচ্ছে যে আমি যদি আসলে এখন ছোট থাকতাম তাহলে হয়তো বা আমি নিজেও এটার জন্য একটা আবেদন করতাম করে হচ্ছে আপনাদের সাথে হয়তো বা অ্যাটেন্ড করার ট্রাই করতাম বিকজ এরকম অপরচুনিটি কিন্তু আমরাও সময় মতো পাইনি এটা আসলে খুবই ভালো একটা বিষয় আচ্ছা এই যে ইভেন্টটা হচ্ছে সো ইভেন্টটা তো একসময় শেষ হবে এই ইভেন্ট একসময় শেষ হবে এবং হচ্ছে এখান থেকে হয়তো বা আপনারা যে আউটপুটটা পাবেন একটা ভালো রেজাল্ট আসবে বা একটা খারাপ রেজাল্ট আসবে বিকজ ভালো খারাপ বোধ মিলিয়েই কিন্তু সবকিছু হয় সো পরবর্তীতে যারা এখানে হচ্ছে ফিনালে পর্যন্ত যাচ্ছে বা একদম শেষ পর্যায়ে পর্যন্ত যারা যাচ্ছে তাদের ইন ফিউচার মানে তাদের পরবর্তীতে আপনাদের আসলে আপনারা কি করছেন এবং তাদেরকে কি কি অপরচুনিটি দিচ্ছেন এই বিষয়টা নিয়ে একটু বলুন
3: ওকে নাইস ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের এখান থেকে যারা চ্যাম্পিয়ন হচ্ছে বা হচ্ছে যারা আমাদের সাথে ফিনালে পর্যন্ত আসছেন তাদের জন্য আমাদের এক পুরো বছরব্যাপী হচ্ছে মেন্টরিং এর সুযোগ আছে যেটা একদমই হচ্ছে আমাদের যারা মেন্টর প্যানেল আছে তারা একদমই ফ্রিতে সবাইকে হচ্ছে মেন্টরিং করবে যাতে তাদের স্টার্ট আপগুলোকে তারা একদম রুট লেভেলে ইমপ্লিমেন্ট করতে পারে এবং এর পাশাপাশি হচ্ছে আমাদের সিজন 2 আসবে এবং সিজন 2 এর জন্য আমাদের সব থেকে বড় অ্যানাউন্সমেন্ট এই বছর তো আমরা শুধু ঢাকাতে করছি বাট নেক্সট সিজনে আমরা হচ্ছে পুরো রিজনাল করবো
0: প্রত্যেকটা
3: ডিভিশন থেকে আমরা হচ্ছে একদম যারা রুট লেভেলে কাজ করছেন যেমন হচ্ছে ভিলেজ লেভেলে হয়তো তাদের সোসাইটি কোনো প্রবলেম সলিউশন করছেন যেটা হয়তো বা একটা বিজনেস আইডিয়া হতে পারে যেটা হয়তো বা আপনার মনে হচ্ছে যে পুরো দেশে বেশ ভালো ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে, সো আপনারা চাইলে আমাদের এখানে অ্যাপ্লাই করতে পারেন। অ্যান্ড আমরা সেই সব আইডিয়াগুলোকে খুঁজছি যাদের সোসাইটি প্রবলেম, দেন হচ্ছে আপনাদের নিজেদের আশেপাশে থাকে না যে অনেক প্রবলেম, হ্যাঁ হয়তো বা আমি এটা আরেকটু বেটার হলে ভালো হতো অ্যান্ড ওটা আমি ইমপ্লিমেন্ট করতে পারি বা ওটা আমি হচ্ছে করতে পারি। সো এই টাইপের যে আইডিয়াগুলো আছে সেগুলো নিয়ে চলে আসেন, আমরা আপনাদেরকে যতটুকু পারি আমরা আমাদের অর্গানাইজিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে সহায়তা করব।
0: আমি এই যে এখন আড্ডা দিচ্ছি, আমার বারবার ঘুরে ফিরে যেটা মনে হচ্ছে যে উইশ আমি আবার স্কুল লাইফে ফেরত যেতে পারতাম এবং এত সুন্দর একটা অপরচুনিটি পেলে হয়তো বা এখন আমিও একজন সাকসেসফুল বিজনেসম্যান থাকতাম। বাই দ্য ওয়ে, আমি আমি এই যে এখানে বসে আছি এটা কিন্তু খারাপ কিছু না, এই যে আপনাদের সাথে আড্ডা দিচ্ছি এটাও আমার একটা ভালোবাসা, আপনারা এত ভালোবাসা দিচ্ছেন এটাও কিন্তু একটা গড ব্লেসিং। আচ্ছা, পরবর্তীতে আপনাদের তো যেহেতু এটা সিজন ওয়ান, পরবর্তীতে আশা করছি এটা সিজন টু আসবে, সিজন থ্রি আসবে এবং এটা বহু দূর এগিয়ে যাবে এই সুন্দর ইভেন্টটা। তো পরবর্তীতে আমাদের লিসেনাররা বা আমাদের ফ্রেন্ডরা বা এই যে জুনিয়র বন্ধু যারা আছে তারা যদি এখানে অংশগ্রহণ করতে চায় তখন সেক্ষেত্রে তারা কি করতে পারে বা এই এই ব্যাপারে যদি তারা আসলে আইডিয়া রাখতে চায় তখন সেক্ষেত্রে তারা কি করবে?
2: আচ্ছা, এই ক্ষেত্রে যেমন আমাদের এই সিজন ওয়ান তো শেষ হয়ে যাবে এবং সিজন ওয়ানে যারা সিলেক্টেড হবে তাদেরকে নিয়ে তো আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিস করব, তাদেরকে একটা লং টাইম আমরা সাপোর্ট দিয়ে যাব, মেন্টরিং বা গ্রোথের জন্য, গ্রোমিং এর জন্য আমরা সাপোর্ট দিয়ে যাব। সিজন টু শুরু হয়ে যাবে আমাদের এবং ওয়ানের ওয়ানে যখন গালা ডেটা হবে, মেন ফাইনাল ইভেন্টটা হবে, ওই দিনে আমরা সিজন টু এর ইয়েটা অ্যানাউন্সমেন্টটা দিব, সিজন টু শুরু হয়। তো যারা এখন আবেদন করার হয়তো সুযোগ পাবে না বা যারা হয়তো জানেও না মানে এরকম কিছু আছে বাংলাদেশে বা কোড হইতে পারে, তাদের জন্য সিজন টু, এবং সিজন টু এর জন্য তারা হয়তো প্রস্তুতি নিবে, তাদের জন্য যা যা করা দরকার একটা সুন্দর একটা প্ল্যান রেডি করতে হবে, বিজনেস প্ল্যান, যে তারা একটা একটা প্রবলেম আছে বাংলাদেশে, একটা প্রবলেম যেমন পানির প্রবলেম, যেমন হইতে পারে একটা পানির প্রবলেম বা আমাদের পানি হচ্ছে দেশে ২০ টাকা দিয়ে পানি কিনে খাইতে হয়, সে যদি এমন কোন ইনোভেশন করতে পারে যে অল্প টাকা দিয়ে পানি কিনে খাইতে হয় অথবা অন্য ওয়েতে যদি পানি কিনে খাইতে হয়, তো এরকম কোন ইনোভেশন আইডিয়া যদি সে বের করে আমাদের সিজন টু এ প্রস্তুত রাখতে পারে এবং সিজন টু এ সে আবেদন করতে পারবে।
3: আমি একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে যে হয়তো এটা আমাদের একটা ইভেন্ট বাট এটা অ্যাকচুয়ালি আমাদের ইভেন্ট না, এটা হচ্ছে আমাদের একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, যেটা আমরা শুধুমাত্র ইভেন্ট পর্যন্ত আমাদের সীমাবদ্ধ থাকবে না, আমরা হয়তো বা আমাদের ইভেন্ট সিজন ওয়ান শেষ হওয়ার সাথে সাথে আমরা সিজন টু অ্যানাউন্স করবো, বাট এর মাঝেও যদি কারো আইডিয়া থাকে, কারো যদি মেন্টরিং এর প্রয়োজন হয়, আমাদের যারা মেন্টর প্যানেলে আছে তাদের সময় বের করে আমরা তাদের সাথে একটা গ্রুমিং এর ব্যবস্থা করতে পারি, এছাড়াও যদি এমন হয় যে হ্যাঁ কোনো আমাদের ছোট বন্ধুরা আছে যে আমার স্কুলে হয়তো বেশ সায়েন্স প্রজেক্ট হচ্ছে সুন্দর সুন্দর বা তারা হয়তো খুব সুন্দর সুন্দর আইডিয়া নিয়ে আছে, যদি তারা যদি এটাকে একটু গ্রুমিং করতে পারতো সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের টিমের পক্ষ থেকে আমরা এক্সপার্ট যারা মেন্টর আছেন, যারা ইন্ডাস্ট্রি লিডার্স আছেন, তাদেরকে নিয়ে আমরা ওখানে গিয়ে ওয়ার্কশপ করতে পারি, তাদের স্কুলে আরো ক্যাম্পেইন করতে পারি। সো এই অপরচুনিটিগুলো আমাদের সারা বছরই থাকবে আশা করি, অ্যান্ড পাশাপাশি হচ্ছে আমাদের সিজন টু শুরু হয়ে গেলে তো সিজন টু তে তারা অ্যাপ্লাই করতেই পারছে।
0: যাই হোক, সবাই অপেক্ষা করবেন অবশ্যই জুনিয়র স্টার্টআপ চ্যালেঞ্জ সিজন টু এর জন্য, যারা সিজন ওয়ান এ তো আসছেন বা এসেছেন অলরেডি কানেক্টেড হয়ে গেছেন সবাইকে বেস্ট অফ লাক, সবাইকে অনেক অনেক কি বলবো মানে আপনারা আসলেই খুব লাকি যে এরকম একটা ব্যাপার পেয়েছেন। আচ্ছা, আমি দুজনের উদ্দেশ্যে একটু বলবো, শামীম ভাই, তুর্য ভাই, যে এই যে এত সুন্দর একটা ইনোভেটিভ আইডিয়া, আমরা তো অনেক কিছুই শুনলাম, অনেক কিছুই জানলাম, সো এখন একটু আমরা কথা বলি যে এই এত সুন্দর একটা ইনোভেটিভ আইডিয়া আসলে আপনাদের মাথায় আসলো কি করে যে এরকম ভাবে আসলে খুদে বন্ধু যারা আছে তাদেরকে এভাবে একটা হেল্প করা যায় বা তাদেরকে এভাবে একটা ভালো প্ল্যাটফর্মে আসলে তুলে ধরা যায়, এই ব্যাপারটা কিভাবে আসলো মাথায়?
3: আচ্ছা, সো ফার্স্ট অফ অল এটা হচ্ছে একদমই আমার রিয়েল লাইফের সাথে কিছুটা কানেক্টেড, অ্যান্ড পাশাপাশি হচ্ছে আমি যখন একদম ছোট থেকে ছিলাম, আমি ক্লাস সিক্সে যখন থাকি তখন আমার হচ্ছে একটা আইডিয়া ছিল, সো সেই আইডিয়াটাকে আমি যখন ইমপ্লিমেন্ট করতে যেতাম তখন আমি আসলে বিজনেস বুঝতাম না কোনো কিছু।
0: আচ্ছা,
3: সো আমার মনে হয়েছিল যে হ্যাঁ এটা তো খুব সুন্দর একটা আইডিয়া, যদি আমি এটা ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে পুরো বাংলাদেশের স্টুডেন্টদের অনেক বেনিফিট হবে, অ্যান্ড ওইটা যখন আমি করতে গেছি তখন আমার তো ফান্ডিং এর দরকার, আমার তো সাপোর্ট নেই, আমি অনেক কিছু বুঝি না, যখন এই জিনিসটা গ্র্যাব করতে গেছি তখন সবাই আমার কাছে বিজনেসের টার্মগুলো নিয়ে আসছে, যখন যেটা আমার জন্য একদমই নিউ টার্ম ছিল, আমি কিছুই জানতাম না, সো তখন ওই জিনিসগুলো আস্তে আস্তে, এটা একদমই আমার ছোটবেলার স্টোরি, বাট এই ইভেন্টের পিছনে আরো অনেকগুলো স্টোরি কানেক্টেড আছে। সো তখন হচ্ছে আমি যে এই নতুন নতুন যে টার্ম গুলো আমি শিখতে, আমার মনে হয়েছিল যে হ্যাঁ এটা তো খুব সুন্দর একটা আইডিয়া, যদি আমি এটা ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে পুরো বাংলাদেশের স্টুডেন্টদের অনেক বেনিফিট হবে। অ্যান্ড ওইটা যখন আমি করতে গেছি তখন আমার তো ফান্ডিং এর দরকার, আমার তো সাপোর্ট নেই, আমি অনেক কিছু বুঝি না। যখন এই জিনিসটা গ্র্যাব করতে গেছি তখন সবাই আমার কাছে বিজনেস এর টার্ম গুলো নিয়ে আসছে, যখন যেটা আমার জন্য একদমই নিউ টার্ম ছিল, আমি কিছু জানতাম না। সো তখন ওই জিনিসগুলো আস্তে আস্তে, এটা একদমই আমার ছোটবেলার স্টোরি, বাট এই ইভেন্টের পিছনে আরো অনেকগুলো স্টোরি কানেক্টেড আছে। সো তখন হচ্ছে আমি যে এই নতুন নতুন যে টার্ম গুলো আমি শিখতে চেষ্টা করছিলাম নিজে নিজে অনলাইন থেকে।

0: আমার মতো শুধু আমি না, আরো অনেকেই আছে যারা হয়তো বিজনেস করতে চায় বাট তাদের প্রপার প্ল্যাটফর্মটা নেই, তারা প্রপার ওয়েটা জানে না। সো তখন আমার তখন আইডিয়া ছিল না ইভেন্ট নিয়ে, পরে যখন আস্তে আস্তে বড় হলাম, স্টার্ট আপ নিয়ে কাজ করলাম, দেন অর্গানাইজেশন নিয়ে কাজ করলাম, আরো অনেকের সাথে কানেক্টেড হলাম, তখন হঠাৎ করে কেন জানি মনে হলো হ্যাঁ এটা তো আমার রিয়েল লাইফে একটা প্রবলেম ছিল, এটা যদি আমরা সলিউশন করতে পারি সামহাউ। আমরা কয়েকজন কানেক্টেড হয়ে স্বামী ভাইয়ের সাথে তখন কানেক্টেড হলাম, আরো যারা ছিল অনেকের সাথে আমরা কানেক্টেড হয়ে তখন এটার পিছনে স্বামী ভাইয়ের একটা স্টোরি যে হ্যাঁ আমি ওইরকম একটা কিছু করতে চাই। তো স্বামী ভাই যদি
1: আমার স্টোরি একদম ছোট, আমি স্টার্ট আপ শুরু করি 2020-এ।
2: আচ্ছা,
1: আমার আমি বাচ্চাদের নিয়ে কাজ করি অনেক আগ থেকে। তো আমি স্টার্ট আপ করতে গিয়ে এখন আমি বিভিন্ন জায়গায় আবেদন করব, এখন দেখা গেছে আমাদের পিচ ডেক চায়। আমি তো লিখা গুগল থেকে লিখে অন্যান্য, তখন তো চ্যাটজিপিটি ছিল না বিশ্বে, তো আমি লিখে এরকম বড় কিন্তু লেখা হয় না, আমার তো পিচ ডেক লাগবে স্টার্ট আপের সিস্টেমে। আমার আইডিয়াটা দারুণ, পুরো বাংলাদেশে আমার স্টার্ট আপ মোটামুটি ভালোই ছিল, সবাই চিনে, কিন্তু আমার তো পিচ ডেক নাই। আমি তো লিখতে গেলে আমি যখন আইসিটি ডিভিশনে বা অন্যান্য জায়গায় যখন আমি আবেদন করি বাদ দিয়ে দেয়, এটা হবে না।
2: আর এইসব ব্যাপারে একটু বাংলাদেশ আসলে ক্রিটিক্যালও বলা যায়
1: না, যদি আমি সিস্টেম তো জানি না। আমি অনেক পরিচিত বড় ভাইটা এদেরকে ধরে টরে একটা ফার্মের সাথে যোগাযোগ করলাম, ওনারা আমাকে পিচ ডেক রেডি করে দিবে 5,00,000 টাকা।
2: আচ্ছা,
1: আর এবং বিভিন্ন ইনভেস্টরের সাথে বসায় দিবে, কিন্তু ইনভেস্ট করবে কিনা সেটা হচ্ছে পরে
2: পরে হিসেবে,
1: কিন্তু ওনার পিচ ডেক রেডি করে দিবে। তো আমি কি করলাম, আমি বাংলাদেশে স্টার্ট আপ নিয়ে কাজ করে একটু খুব নামি দামি একটা প্রতিষ্ঠান, খুব ভালো, তাদের এখানে অ্যাপ্লাই করি বুট ক্যাম্পের জন্য। দেন আমি বুট ক্যাম্পে যাই 2 দিনের জন্য শ্রীমঙ্গল, সেখানে আমি শিখি ফ্রি, আমাদেরকে একদম সুন্দরভাবে শেখে, ওইখান থেকে আমার শেখা একটা পিচ ডেক কীভাবে। তারপরে আমি বিভিন্ন অনেক প্রোগ্রামে আমি অংশগ্রহণ করি, অ্যাক্সেলারেটর প্রোগ্রাম বুট ক্যাম্পে আমি আস্তে আস্তে শিখি ফ্রিতে। তো তখন আমার মনে হইল যে এই পিচ ডেক যদি আমি ফ্রিতে শিখতে পারছি, আমরা যদি ছোটবেলা থেকে ওদেরকে ফ্রি শেখাই, হ্যাঁ এটা তাহলে আমি যে হয়রানিটা হয়েছি
2: পরবর্তীতে
1: ভাষা খাইছি শুরুর দিকে খাওয়াইতে চাই না আর কি।
2: বুঝতে পেরেছি, না এটা আসলে খুবই ভালো। এবং আমার যেটা মনে হয় যে আপনাদের এই যে আপনাদের দ্বারা এরকম একটা প্ল্যান এসেছে এবং আপনারা আগাচ্ছেন, এটা আসলে আমি সবার এই খুদে বন্ধু যারা আছে সবার পক্ষ থেকে আমি আপনাদেরকে থ্যাংক ইউ বলছি যে এরকম সুন্দর একটা প্ল্যাটফর্ম আসলে আপনারা তুলে ধরেছেন।
0: আর ঢাকা এফএমকেও থ্যাংক ইউ জানাতে চাই, আমাদের এত সুন্দর মানে আমাদের ইনিশিয়েটিভটা বা আমাদের যে ইভেন্টটা তারা তাদের অডিয়েন্সের মাধ্যমে পৌঁছায় দিচ্ছে, এবং তারা আমাদের যে অ্যাওয়ারনেস বলবো আমরা বা আমাদের যে ক্যাম্পেইনটা সেটা সকলের কাছে পৌঁছে দিতে আমাদেরকে সাহায্য করছে।
2: না আমরা ঢাকা এফএম 90.4 সবসময় আসলে ইউ জেনারেশনের পাশেই ছিল এবং সবসময় আছে। আমি কমেন্ট সেকশনে দেখতে পাচ্ছি আসিফ মল্লিক আছে আমার সাথে, মানবতার টান আছে, সালমা ইসলাম আছে, তারপর দেখতে পাচ্ছি রানা চৌধুরী আছে। রানা চৌধুরীর কমেন্ট আমার কাছে খুব ভালো লেগেছে, অনেক সুন্দর একটি অনুষ্ঠান, প্রোগ্রামটি ধারাবাহিকভাবে প্রচারিত হলে সমাজ কিশোরদের অনেক উপকার হবে, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। দেখেছেন আমি যে ব্যাপারটা বলছিলাম আর কি। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ সবাইকে, আসলে সবাই আমার সাথে কমেন্ট সেকশনে যুক্ত আছেন এবং সবাই আমার সাথে এখন পর্যন্ত কানেক্টেড আছেন। তো আমার যেটা মনে হয় আজকের মতো হয়তোবা আমরা এখানেই বিদায় জানাবো। আর আপনাদের যদি আসলে এই জুনিয়র স্টার্ট আপ চ্যালেঞ্জের বিষয়ে শেষ মানে কিছু বলার থাকে অবশ্যই একটু বলতে পারেন, দেন আজকের মতো আমরা হয়তোবা বিদায় জানিয়ে দেবো আমাদের।
1: ওকে, সবার যারা শুনছেন এবং যারা পরবর্তী শুনবেন তাদের জন্য হচ্ছে জুনিয়র স্টার্ট আপ চ্যালেঞ্জ, আপনার বয়স যদি 18 অথবা 19 ভিতরে হয়, আপনি আপনার মাথায় যদি কোনো আইডিয়া থাকে আপনি আবেদন করতে পারেন, অথবা আপনি পরবর্তীতে যদি কোনো প্রয়োজন হয় আমাদেরকে ফেসবুক পেজে নক করতে পারেন জুনিয়র স্টার্ট
2: আপ। আর আরেকটা বিষয় হচ্ছে আপনাদের এই যে সিজন ওয়ানের যে টাইম ভেরিয়েশনটা সেই ব্যাপারটা নিয়ে একটু, আমরা ডেটটা কবে?
1: জুলাইয়ের মাঝামাঝিতে আমাদের পুরো প্রোগ্রামটা শেষ করে দিব।
2: আচ্ছা আচ্ছা, পুরো প্রোগ্রাম শেষ হয়ে যাচ্ছে,
0: সিজন 1 শেষ হচ্ছে।
2: ওকে, সিজন 2 আবার আসবে এবং সিজন 2 তেও রিদম আছে এবং সিজন 2 তেও কিন্তু রিদম থাকবে। তো আশা করছি ভাই আপনাদের এই যে ইভেন্টটা আছে বা যে কম্পিটিশনটা আপনারা নামাচ্ছেন খুব সুন্দর হবে এবং হচ্ছে খুবই এটা খুব ভালো একটা প্ল্যাটফর্ম আমার যেটা মনে হচ্ছে। সো আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল, অনেক অনেক উইশেস রইল, আশা করছি অবশ্যই সবাই এটা সাকসেসফুলি এটা কমপ্লিট করতে পারবেন এবং হচ্ছে এখান থেকে আমাদের খুদে বন্ধুরা সুন্দরভাবে আগাতে পারবে এবং তারা হচ্ছে ভালো একটা পজিশনে যেতে পারবে। তো যাই হোক, আজকের মতো তাহলে এখানেই আমরা বিদায় জানাই, আমি সবাইকে বিদায় জানাচ্ছি আজকের মতো এখানেই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এত সুন্দর একটা লাইভে যুক্ত থাকার জন্য, যুক্ত হওয়ার জন্য এবং ঢাকা এফএম 90.4 এ থাকার জন্য। তো আজকের মতো এখানেই সবাইকে বিদায় জানাচ্ছি, টাটা, আল্লাহ হাফেজ। বন্ধুরা অনেক গল্পই করলাম, অনেক আড্ডা দিলাম, এখন আমরা খুব সুন্দর একটা গানে চলে যাব। আমাদের জন্য কিন্তু একটা গান অপেক্ষা করছে, দিলরুবা খানের একটা গান ভ্রমর, বেশ সুন্দর একটা গান, আশা করছি গানটা সবার ভালো লাগবে। তো গানটা শুনতে থাকি, আর যে রিদম খুব জলদি কিন্তু আবার মিড ডে ফেজ নিয়ে ফিরে আসছে আপনাদের মাঝে, যারা মেসেজ বক্সে আছেন কমেন্ট সেকশনে আছেন খুব জলদি আবারও ফিরে আসছে।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বারআইটি আইপি ফোন অ্যাপে। আম্বারআইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বারআইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বারআইটি আইপি ফোন অ্যাপ। আম্বারআইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Hello listeners, welcome back again. This is RJ Rhythm here with your favorite show Midday Feels. বন্ধুরা, আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4। আমরা কিন্তু আসলে এতক্ষণ খুব সুন্দর একটা লাইভে ছিলাম এবং লাইভে কিন্তু আমরা আড্ডা দিচ্ছিলাম খুবই জোশ একটা ব্যাপার নিয়ে, যেটা ছিল হচ্ছে জুনিয়র স্টার্টআপ চ্যালেঞ্জ। এবং মানে খুদে আমার লিসেনার যারা আছেন তাদের জন্য কিন্তু বেশ ভালো একটা আড্ডা কিন্তু ছিল এতক্ষণ। তো যাই হোক, আশা করছি সবাই লাইভটা এনজয় করেছেন এবং আমার সাথে ফেসবুকে যুক্ত ছিলেন। যারা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা কমেন্ট করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এবার যদি আমি কথা বলি আমাদের মিড ডে ফিলস নিয়ে, হ্যাঁ বন্ধুরা, মিড ডে ফিলস নিয়ে কিন্তু মিড ডে ফিলসও কিন্তু হাজির আছে আমার বন্ধুরা, দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত আছে আমার সাথে। সবাই কিন্তু এখন পর্যন্ত মেসেজ করছে, এখন পর্যন্ত কিন্তু সবাই আমাকে লিখছে, কমেন্ট করছে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এত কথা না বাড়িয়ে এখন একটু দেখে আসবো যে আমার সাথে আসলে কে কে যুক্ত আছে এখন পর্যন্ত। আমি প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে আছে এই যে কিউট ভাইয়া, কোথায়, আমি আশা বলছি, কোথায় রিদম ভাইয়া, হাফ প্যান্ট চিপা চিপা ফুল প্যান্ট টাইট। রিদম ভাইয়া, তোমার কথাগুলো একদম রাইট, তাই নাকি? ও আশা, ভালো ছিল এটা। বাই দ্য ওয়ে আশা, অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য, খুব খুশি হলাম। তারপর দেখতে পাচ্ছি রিদম ভাইয়া, আপনি কি জানেন আপনার পকেট থেকে মানি ব্যাগ চুরি হয়েছে? ধন্যবাদ লাগবে না, জানাই দিলাম বন্ধু হিসেবে। তমা, ও তমা, আচ্ছা আচ্ছা, তমা যে বিষয়টা নিয়ে কথা বলছে সেটা হচ্ছে ওই যে আমাদের রিসেন্ট যেই রিলসটা গেছে সেই রিলসটার বিষয়ে আসলে কথা বলছিল। কি বলবো আর বন্ধুরা, এভাবেই যাচ্ছে বুঝছেন, কাছের মানুষরা খুব বাজেভাবে হার্ট করে এবং সেটার আর একটা প্রমাণ দিল কিন্তু আমাদের সবার প্রিয় সিফু ভাই। সিফাত ভাই কিন্তু আমাকে সেটাই বুঝাই দিল যে আসলে কাছের মানুষই কিন্তু সবসময় ক্ষতিটা করে আর কি। যাই হোক, আর না আমি আমার ওয়ালেট ফেরত পেয়েছি, এটা নিয়ে আসলে কি বলবো, আসলে ভিডিওটা মজার ছিল। যারা এখন পর্যন্ত দেখেনি অবশ্যই কিন্তু আমাদের ফেসবুক পেজে চলে আসতে পারেন, facebook.com/ilovedhakaFM। সেখানে কিন্তু অলরেডি আমার শুধু যে এই একটা ভিডিও আছে তা কিন্তু না, আমাদের আরও বেশ কিছু ভিডিও আছে, সবগুলো দেখতে পারেন। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে আছেন রিদম ভাই, কেমন আছো, কোথায়? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। রংপুর থেকে কেউ একজন যুক্ত আছে বাট নাম লিখেনি। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে আছেন কেউ একজন, ভাই কেমন আছো, আমি ক্লাস 10 পড়ি, আমি আমার মামাতো বোনকে খুব ভালোবাসি, সে ক্লাস 8 পড়ে। ক্লাস 10 পড়ে আর ক্লাস 8 পড়ে, বাহ দেখেন কি অবস্থা, ক্লাস 10 আর 8 এর প্রেম কাহিনী শুনতে হচ্ছে এখন এখানে বসে বসে। আর এদিকে রিদমের কোনো ভালোবাসার মানুষই নেই, রিদম কি কেউ ভালোবাসতো না? ও হো, যাই হোক কি বলবো আর। দেখতে পাচ্ছি ফেসবুক কমেন্ট সেকশনে অনেকে যুক্ত আছে আমার সাথে, উম্মে রায়হান আছে, এম এ মোহিত কিন্তু যুক্ত আছে, ভাই কেমন আছো, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, সিয়াম আছে আমার সাথে, তারপর সায়েমও যুক্ত আছে আমার সাথে দেখতে পাচ্ছি, রকিবুল ভাই কিন্তু এখন পর্যন্ত যুক্ত আছে, তারপর উম্মে রায়হান আছে আমার সাথে দেখতে পাচ্ছি, তিলোত্তমা আছে, ভাইয়া কেমন আছেন, ভুলে গেছেন কি, একটু বিজি থাকে আপনার সাথে এই কয়েকদিন ভালো করে কথা বলতে পারিনি সেই জন্য সরি, না ইটস ওকে, তেলাপোকা, তেলাপোকা নাম তিলোত্তমা, অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য, তিলোত্তমার নিকনেম তেলাপোকা আর কি। তারপর দেখতে পাচ্ছি মাদিনা আছে আমার সাথে, দেখতে পাচ্ছি আহসানুল হক, রাতুল কিন্তু কমেন্ট করেছে সিলেট থেকে, সাদমান, সাফওয়ান, সায়ান আছে আমার সাথে কমেন্ট সেকশনে দেখতে পাচ্ছি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। যাই হোক বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু আমরা দ্বিতীয় ঘন্টার শেষ পর্যায়ে চলে এসেছি, পরবর্তী ঘন্টার শুরুতে আবারও চলে আসবো আপনাদের মাঝে। এখন একটা গানে চলে যাই, মিড ডে ফিলস নিয়ে আছে একদম বিকাল 5 পর্যন্ত, আশা করছি শেষ মুহূর্ত পর্যন্ত সবাই আমার সাথে যুক্ত থাকবেন। এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে কোক স্টুডিও বাংলার একটা গান, যেটা কিনা প্রীতম, সাগর, আরিফ, আলী সহ অনেকে মিলে একসাথে গানটা করেছে, মালো মা ঝিলো ঝি ও বইনলো বইন আমি করলাম কি। বেশ সুন্দর একটা গান, কথা না বাইরে গানে চলে যাচ্ছি, খুব জলদি আবার ফিরে আসছি।

পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিভ, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

0: Field.
1: সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে খুব সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বর এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4, আর আমি কিন্তু আছি আপনাদের প্রিয় বন্ধু আর যে রিদম আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিল্ড নিয়ে। সেই দুপুর 2টা থেকে ছিলাম এবং দেখতে দেখতে কিন্তু আমরা শেষ ঘন্টায় চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, শেষ ঘন্টার শুরুর মুহূর্তে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই এখন পর্যন্ত যুক্ত আছেন আমি দেখতে পাচ্ছি। সবাই কিন্তু এখন পর্যন্ত মেসেজ করছে আমার কমেন্ট সেকশনেও, কিন্তু আমি আনাগোনা দেখতে পাচ্ছি আমার বন্ধু বান্ধবের। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এত ব্যস্ততার মধ্য দিয়েও সবাই আমার সাথে যুক্ত আছেন, সবাই আমার সাথে আড্ডা দিচ্ছেন, সবাই লিখছেন। আমি এই মুহূর্তে আরও একবার একটু বলে দিব, যারা মাত্র আমাকে শুনছেন খুব সহজে যুক্ত হতে পারবেন আমার সাথে 01841904904 এই নাম্বারে টেক্সট করতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারেন। তাছাড়া আমাদের ফেসবুক পেজ facebook.com/ILoveDhakaFM ফেসবুক পেজে চলে আসলে কিন্তু হচ্ছে আমাদের পোস্ট পেয়ে যাবেন এবং পোস্টের কমেন্ট সেকশনে চলে আসলে কিন্তু রিদমকে পেয়ে যাচ্ছেন। সো দেরি না করে এখনই ফোনটা হাতে নিয়ে নিন এবং যুক্ত হয়ে যান আমার সাথে। আমাদের একটি অফিসিয়াল অ্যাপও কিন্তু আছে বন্ধুরা, ঢাকা এফএম 90.4, আপনি প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর সার্চ করলেই পেয়ে যাচ্ছেন। সো দেরি না করে হচ্ছে জাস্ট খালি ফোনটা হাতে নেন এবং যুক্ত হয়ে যান আমার সাথে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত আছে আমার সাথে। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার ভয়েস শুনে ক্রাশ নামক বাস খেলাম। থ্যাংক ইউ সো মাচ, কি বলবো এখানে, থ্যাংক ইউ বলবো না কি বলবো আমি আসলে বুঝতে পারছি না। তারপর কোথায় দেখতে পাচ্ছি আমার সাথে আছেন, হ্যালো রিদম ভাইয়া, আমি আতেরা রংপুর থেকে, আমি আপনার হিডেন লিসেনার, অনেকদিন থেকে শুনি বাট কখনো SMS করা হয়নি, তাই ভাবলাম আজ করেই দেই। হিডেন লিসেনার হয়ে লাভ কি, লুকিয়ে থেকে কেন শুনবেন, সামনে আসতে হবে তো, রিদমের সাথে কথা বলতে হবে তো, রিদম তো আছে আপনাদের সাথে কথা বলার জন্য, আড্ডা দেওয়ার জন্য। তারপর দেখতে পাচ্ছি কোথায় বৃষ্টিটা, আচ্ছা আচ্ছা, আমার নাম লাকি না হয়ে যদি বৃষ্টি হতো তাহলে কেমন হতো, তাহলে তো বেশি হতো। বৃষ্টি আর লাকি, এখন বর্তমানে যে অবস্থা ওই বৃষ্টিটাও আসলে লাকি একটা ব্যাপার হয়ে গেছে, মানে বৃষ্টি আসবে, বৃষ্টিতে ভিজবো বা বৃষ্টিতে একটু মনটা শান্ত হবে, সেটাও টোটালি আমার মনে হয় যে লাকের উপর চলে এসেছে। সো আমার মনে হয় যে লাকি, আপনার নাম বৃষ্টি না হয়ে, বৃষ্টি না লাকি, ঠিক আছে। বৃষ্টিটা প্যাক করার চেষ্টা করছিলাম তোমার ওখানে পাঠানোর জন্য, কিন্তু বৃষ্টির পানিতে ভিজে প্যাকেটিংটাই ছিঁড়ে গেল, এখন কিভাবে পাঠাবো লাকি খান। নাইস, যাই হোক, ইচ্ছা থাকলে উপায় হয়, একটু ভালো করে প্যাকেট করেন, প্যাকেট করে পাঠিয়ে দেন, আমি আসলেই খুব গরম লাগছে, আমার মনে হয় ঢাকায় একটু বৃষ্টি প্রয়োজন। তারপর দেখতে পাচ্ছি মনোময় আছে আমার সাথে, বাহ বেশ সুন্দর নাম তো মনোময়, মাশাল্লাহ মাশাল্লাহ, আজকে প্রথম মেসেজ দিলাম, অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে আছেন ভাইয়া জুই, নাকি আপনাকে টেক্সট করেছিল গত সপ্তাহে, ও কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড, আমি ওকে ঢাকা এফএম 90.4 এ নিয়ে এসেছি, কারিমুল ফ্রম গঙ্গাছড়া। হ্যাঁ জুই আমাকে টেক্সট করেছিল, থ্যাংক ইউ সো মাচ কারিমুল, আপনি আপনার ফ্রেন্ড জুইকে নিয়ে এসেছেন এবং সেও কিন্তু এখন আমাকে শুনে, সেও এখন আমার সাথে থাকে। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ, আশা করছি সবার সাথে কথা হবে, একদম শেষ মুহূর্ত পর্যন্ত আছে, অর্থাৎ 5টা পর্যন্ত আছে, একটা গানে চলে যাব আমরা। এখন যে গানটা শুনবো সেটা হচ্ছে প্রীতম হাসান পালাকার, সবার করে একটা গান, দেওরা। হাতে লাগে ব্যথা রে, হাত সেরা দেও সোনার দেওরা রে।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চায় পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
1: হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক এগেইন। আমি আছি এখন পর্যন্ত আপনাদের সাথে। হ্যাঁ বন্ধুরা, পাঁচটা পর্যন্ত আছি কিন্তু মিড ডে ফিল্ড নিয়ে। আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4। সেই দুপুর দুইটা থেকে কিন্তু ছিলাম এবং মাঝে এত সুন্দর একটা লাইভও কিন্তু ছিল। আশা করছি সবাই এখন পর্যন্ত যুক্ত আছেন এবং আজকের দুপুরটা সবাই অবশ্যই এনজয় করেছেন এবং ঢাকা এফএম 90.4 সাথে আছেন। আমি দেখতে পাচ্ছি আমার সাথে অনেকেই যুক্ত আছে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এত ব্যস্ততার মধ্য দিয়েও সবাই আমার সাথে যুক্ত আছেন, সবাই আমাকে লিখছেন, সবাই আমাকে মেসেজ করছেন। আমার মনে হয় এখন কথা না বাড়িয়ে কিছু গান একটু শোনা উচিত। সরি, গান না, কিছু মেসেজ একটু পড়া উচিত। আল্লাহ কি বলছি আমি। আচ্ছা যাই হোক, আশা করছি সবাই ব্যাপারটা নর্মালি নেবেন। জানাতুল হীরা আছে আমার সাথে, দেখতে পাচ্ছি। গতকাল রাতে লাশ কাটা ঘরের একটা ঘটনা শুনছিলাম, হঠাৎ আম্মু এমন ধমক দিয়েছে বলার মতো না তখন। আচ্ছা আমি পরের সিকোয়েন্সটা আমি জাস্ট খালি ভাবছি ব্যাপারটা কেমন হতে পারে। তখন কারেন্টও ছিল না, লাশ কাটা ঘর, লাশবাহী অ্যাম্বুলেন্স, এই ঘটনাগুলো শুনতে খুবই ভালো লাগে, আমি ভয় পাই না। ও তাই নাকি জানাতুল হীরা? বাই দ্য ওয়ে, ভূতের যে ঘটনাগুলো আছে সেগুলো কিন্তু আসলে আমারও খুব পছন্দ এবং এইসব বিষয় নিয়ে, প্যারানর্মাল যত বিষয় আছে এইসব বিষয় নিয়ে আমারও ঘাটাঘাটি করতে খুব ভালো লাগে। আমরা একদিন, আমি ভাবছিলাম আজকে দুপুরে বসে বসে ভাবছিলাম যে আমার বন্ধুবান্ধব যারা আছে আমি সবার সাথে একদিন এই এই প্যারানর্মাল যে অ্যাক্টিভিটিসগুলো আছে বা ইনসিডেন্টগুলো আছে এগুলো নিয়ে একদিন আড্ডা দিব, জমি একটা আড্ডা দিব, দেখা যাক। তবে দিব, এটা শিওর। কোথায়, চট্টগ্রামেও আবহাওয়া সেম, কালো মেঘে ঢেকে গেছে। আচ্ছা ঢেকে গেলেই তো হবে না, বৃষ্টি হতে হবে তো। ঢাকায় কেন কালো মেঘ আসছে না, ঢাকায় কেন বৃষ্টি হচ্ছে না? ভাই রিদম কেমন আছো, আমাকে বালামের ভেজা সন্ধ্যা অঝোর বৃষ্টি গানটা শোনাও না প্লিজ, শাপলা চট্টগ্রাম থেকে। আচ্ছা ঠিক আছে শাপলা, চেষ্টা করব। অবশ্যই যদি পছন্দের গান শুনতে চান ঢাকা এফএম 90.4 সাথে কিন্তু থাকতে হবে। কোথায়, তারপর আমার সাথে দেখতে পাচ্ছি আমার সাথে কে আছেন, 20 বছরের বড় কি করা উচিত? ভাই আমি রোজ, আমি বিবাহিত, আমাকে একজন ভালোবাসে আমার থেকে 20 বছরের বড়। আচ্ছা আপনি বিবাহিত তারপর আপনাকে একজন ভালোবাসছে, সেখানে আসলে আমি আর কি সলিউশন দিতে পারি? এটা আমার মনে হয় যে এটা এটা তার কোনো মানে এই কথা আসলে সামনে আগানোর মতো আর কোনো প্রশ্ন আছে না। রিদম ভাইয়া দেখো তো তোমার নামের বানানটা ঠিক আছে কিনা। না, নামের বানানটা ঠিক নেই। আপনি লিখেছেন আর ওয়াই ডি এইচ ও এম, আমার এখানে ডি হবে না, টি হবে, টি টি, আমরা চা খাই যে টি টি, সেই টি, আর ওয়াই টি এইচ ও এম। রিদম ভাইয়া দিশাহারা হবে না, আমি দিশা কিন্তু চলে এসেছি। ও হো, দিশা, দিশা চলে এসেছে, দিশা তিনটা দিকে চলে এসেছিল, বাট উইচ আনফর্চুনেটলি হয়তো বা ইয়ের জন্য কি জানি বলে সেটাকে লাইভের জন্য হয়তো বা আপনাকে মিস করেছে। যাই হোক অনেক অনেক ধন্যবাদ। জানু বলতে জান, শুধু জান বলে বললে তুমি যদি কিছু মনে করো তাই জানু ভাইয়া বলছি, তুমি যদি চাও তাহলে শুধু জান বলে ডাকবো, শারমিন। আচ্ছা ঠিক আছে জানু ভাইয়া, ঠিক আছে আমার যেটা মনে হচ্ছে। হ্যালো ভাইয়া, অ্যাড হয়ে গেলাম রংপুর থেকে, রূপন্তী চৌধুরী। ও মোস্ট ওয়েলকাম রূপন্তী, আপনার নামটা বেশ সুন্দর। ভাই আমি শ্রাবণী রংপুর থেকে, শুনছি ভালো লাগছে। রাফিয়া আছে রংপুর থেকে, দেখতে পাচ্ছি তুমি কেমন আছো, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। ভজন দাসকে দেখতে পাচ্ছি বেশ কিছুদিন পর, ও অনেকদিন পর কিন্তু দেখতে পেলাম। তারপর দেখতে পাচ্ছি ভাইয়া আপনি কি ডায়েরি লিখেন? আচ্ছা ভাইয়া কেউ যদি আপনার পার্সোনাল জিনিস আপনার পারমিশন ছাড়া ধরে আপনি তাকে কি করবেন? আমার আগে টেক্সটটা পড়েন ভাইয়া, প্লিজ প্লিজ প্লিজ, রানি ফ্রম হাতিবান্ধা। আচ্ছা ঠিক আছে অবশ্যই পড়ব। তবে এই যে কোয়েশ্চেনটা মাত্র করলেন যে আসলে এরকম পার্সোনাল জিনিসে যদি কেউ আসলে হাত দেয় তাও তখন কি করবে, এটা আসলে আমার যেটা মনে হয় যে এটা কখনই একটা গুড ম্যানার হতে পারে না। তারপরও আসলে কি বলবো, এরকম সিচুয়েশন অনেক সময় হয়ে যায়, মানে মেনে নেওয়া ছাড়া অনেক সময় দেখা যায় কিছু করার থাকে না। বাট আমার যেটা মনে হয় নিজের পার্সোনাল জিনিস আসলে নিজেকেই গুছিয়ে রাখা উচিত বা নিজের দায়িত্বে রাখা উচিত। বিকজ আপনার পার্সোনাল জিনিস মানে কি, যেটা তো শুধু আপনারই, সো আরও অন্য একজন কেন আপনার সেই জিনিসে হাত দিবে বা সেই জিনিসে হচ্ছে হাত দেওয়ার সাহস করবে। আচ্ছা, আমি আগের মেসেজ একটু পড়ি রানীর। গুলুমুলু ভাইয়া কেমন আছেন? ভাইয়া জানেন, 2 জুলাই আমার HSC এক্সাম, বাট আমার কোনো সিরিয়াসনেসই কাজ করছে না, মনে হচ্ছে 2 জুলাই আমার বিয়ে আর আমি চিল মোড়ে আছি। ভাইয়া পড়তে ভাল লাগে না, কি করব বলেন না। রানী ফ্রম হাতিবান্দা, ভালো লাগার ব্যাপারে কি বলবো, ভালো লাগাটা পুরোটাই আসলে নিজের উপরে। সো আমার সাথে থাকেন, আমার সাথে থাকলেই ভালো লাগবে, আর আমি যখন থাকবো না তখন আপনি পড়তে বসবেন। হ্যাঁ, এটাই সলিউশন, এটাই সলিউশন। আরিফ আছে আমার সাথে দেখতে পাচ্ছি, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কে আছেন। ভাইয়া একদম মন থেকে বলছি, আমি কখনো কারো ভয়েসের উপর ক্রাশ খাই না, ক্রাশ খাই নেই, বাট আপনার ভয়েস, আপনার নামটা আমার খুবই ভালো লাগে, রানী ফ্রম হাতিবান্দা। থ্যাংক ইউ সো মাচ রানী, থ্যাংক ইউ সো মাচ। তারপর দেখতে পাচ্ছি কে আছেন আমার সাথে, তমা কিন্তু আছে। তমা লিখেছে, রিদমের প্রেমে পড়ে অনেক মানুষ আধা মরা হয়ে আছে কিন্তু রিদম বুঝলো না। এত প্রেম ভালোবাসা বুঝতে নেই, এত বেশি প্রেম ভালোবাসা বুঝলে আবার সমস্যা। যাই হোক, আমরা একটা গানে চলে যাই বন্ধুরা। আমার নোয়াখালী থেকে কি কোনো বন্ধু বান্ধব আছেন নাকি, কেন জিজ্ঞেস করলাম জানেন? কারণ এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে নোয়াখালীর মানুষদের জন্য। গানের নাম হচ্ছে নোয়াখালীলা পোলা, শোভন রায়ের একটা গান, খুব সুন্দর একটা গান, আশা করছি গানটা সবার ভালো লাগবে। তো সবাই নোয়াখালীলা পোলা গানটা শুনতে থাকেন, খুব জলদি আবারও ফিরে আসছে আপনাদের মাঝে।

0: আপনার সাথে 90.4
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছে আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4, আর আমি আরজে রিদম কিন্তু আছি আপনাদের সাথে এখন পর্যন্ত। দেখতে দেখতে যদিও আমরা একদম শেষ মুহূর্তে চলে এসেছি, শেষ পর্যায়ে চলে এসেছি, তবে আবারও আসবো, আবার এসে হয়তোবা বিদায় নিয়ে যাবো আপনাদের মাঝখান থেকে। তবে কোনো সমস্যা নেই, যেহেতু নতুন সপ্তাহ শুরু হয়ে গেছে, আছি কিন্তু চার দিন জুড়ে, অর্থাৎ সোম থেকে বুধবার মানেই কিন্তু দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত মিড ডে ফিলস। আর বৃহস্পতিবার তো অবশ্যই থাকি উইকেন্ড বাস নিয়ে, যদিও সময়টা একটু ডিফারেন্ট, বিকেল 5টা থেকে থাকি, তবে আছি তো আপনাদের সাথে। যাই হোক, অনেক অনেক গল্প হবে, অনেক অনেক আড্ডা হবে। আর আজকের এই দুপুরটা আশা করছি সবার ভালো কেটেছে, কারণ আমাদের প্লেলিস্ট জুড়ে কিন্তু ভালো ভালো গানই ছিল, আপনাদের সবার পছন্দের গানই কিন্তু ছিল। আমি একটু দেখে আসবো আমার সাথে কে কে যুক্ত আছে এখন পর্যন্ত। আমি ফেসবুকের কমেন্ট সেকশনে একটু চলে যাব। বাবার দুই রাজকন্যা কিন্তু চলে এসেছে আমার সাথে। আসসালামু আলাইকুম রিদম ভাইয়া, আমি মুনতাহা, বাসা সিলেট। ও মুনতাহা, মোস্ট ওয়েলকাম ঢাকা এফএম 90.4 এ আপনাকে। তারপর দেখতে পাচ্ছি উম্মে রায়হান আছে আমার সাথে, আবারও যুক্ত হয়ে গেলাম রিদম ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সিয়াম আছে ধানমন্ডি থেকে, সিয়াম ও সায়েম কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। রকিবুল আলম রিয়াদ লিখেছেন, আজকের সব গানগুলোই ভালো লাগছে, কাঁচা সোনা, গা ছুঁয়ে বলো, সবগুলোই ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ, আপনাদের পছন্দের গান জুড়েই কিন্তু আমাদের প্লে লিস্ট সাজানো হয়। সো যদি পছন্দের গানটা শুনতে চান অবশ্যই ঢাকা এফএম 90.4 এর সাথেই থাকতে হবে বন্ধুরা। আশা আছে আমার সাথে দেখতে পাচ্ছি, আমি আশা বলছি, বাড়ির পাশে নারিকেল গাছ, চিকন চিকন পাতা, সবসময় মনে পড়ে বন্ধু তোমার কথা। সত্যি বলছি, তোমার কি মনে পড়ে? বেশ বেশ। জামিল আছে হাতিবান্ধা থেকে, লালমনিরহাট থেকে, কেমন আছো? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। দুপুরে খাবার খেয়েছো? না, দুপুরে খাবার তো খাওয়া হয়নি, আড্ডা দিচ্ছিলাম, তারপরে আমরা একটা লাইভে ছিলাম, দেখি খাওয়া দাওয়া হয়ে যাবে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। সালিহুর আছে আমার সাথে দেখতে পাচ্ছি। আচ্ছা, সালিহুর অনেক আগেই যুক্ত হয়েছিলেন, বাট সালিহুর রহমানের হচ্ছে মেসেজগুলো আমরা ওই লাইভের কারণে হয়তো বা মিস করেছি, তিনি বিদায় জানিয়েছেন। ওকে, ভালো থাকবেন ভাইয়া। আমি সিলেট থেকে বলছি, আমি ফরহাদ। রিদম ভাইয়া অনেক অনেক ধন্যবাদ, ফরহাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য, যুক্ত থাকার জন্য। তারপর দেখতে পাচ্ছি আরও একটা কবিতা কিন্তু চলে এসেছে, লাকি খান লিখেছে, পুকুরে থাকে মাছ আর মাটিতে থাকে ঘাস, লজ্জায় আমি পারি না বলতে রিদম আমার ক্রাশ। ও ভালো ছিল, ভালো ছিল, ভালো ছিল লাকি খান, এটা ভালো ছিল। ও নাইস নাইস নাইস ওয়ান, নাইস ওয়ান। ভাইয়া শুনেন, মায়া বন বিহারিনী গানটা একটু ট্রাই করবেন দেওয়ার জন্য? আচ্ছা ঠিক আছে, চেষ্টা করব। তোমার কথা যা মিষ্টি না, তোমার পিছে তো মেয়েরা ঘোরার কথা। জ্যোতি ফ্রম রংপুর। না না, এত ঘোরাঘুরি আসলে আমি জানি না, এই ব্যাপারটা নিয়ে আসলে বলতে পারলাম না কিছু, কি বলবো, কিছু বলার নেই, আমি ব্লাশ করছি, আমি একটু একটু লজ্জা পাচ্ছি আর কি। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। হাই কেমন আছো ভাই? আমি রংপুর থেকে মিম, মিম আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আর দেখতে পাচ্ছি ধন্যবাদ 90.4 FM, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। বন্ধুরা আরো একটা গানে চলে যাই, আমি আবার আসবো, এসে হয়তো বা বিদায় নিয়ে যাবো আপনাদের মাঝখান থেকে, সমস্যা নেই, আবারও আগামীকাল চলে আসবো সেম সময়ে। এখন একটা গানে চলে যাই, দীপ্তর কর একটা গান শুনবো রসায়ন অ্যালবামের, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো। কিছু বলার নেই, আমি ব্লাশ করছি, আমি একটু একটু লজ্জা পাচ্ছি আর কি। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। হাই কেমন আছো ভাই? আমি রংপুর থেকে মিম, মিম আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আর দেখতে পাচ্ছি ধন্যবাদ 90.4 FM, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। বন্ধুরা আরো একটা গানে চলে যাই, আমি আবার আসবো, এসে হয়তো বা বিদায় নিয়ে যাবো আপনাদের মাঝখান থেকে, সমস্যা নেই, আবারও আগামীকাল চলে আসবো সেম সময়ে। এখন একটা গানে চলে যাই, দীপ্তর কর একটা গান শুনবো রসায়ন অ্যালবামের, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। বেশ সুন্দর একটা গান।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Fields.
1: Hello, listeners. Welcome back again. This is RJ Rhythm here with your favorite show, Meet the Fields. আপনি শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4. বন্ধুরা, একদম শেষ মুহূর্তে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আপনাদের বন্ধু। সেই দুইটা দেখেই ছিলাম এবং দেখতে দেখতে কিন্তু আজকে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করছি আজকের দুপুরটা সবার ভালো কেটেছে, এত সুন্দর সুন্দর গান শুনলাম আমরা। আসলে ভালো না কেটেও কিন্তু কোনো উপায় নেই, কারণ আপনাদের সবার পছন্দের গান নিয়ে কিন্তু আমরা এই প্লে লিস্টটা সাজিয়ে থাকি। আশা করছি অবশ্যই অবশ্যই সবার গানগুলো কিন্তু ভালো লেগেছে। দেখতে দেখতে শেষ পর্যায়ে চলে এসেছি, আবারও আগামীকাল চলে আসবো ঠিক একই সময়, অর্থাৎ দুপুর দুইটা বাজে। আর সোমবার থেকে বুধবার মানেই তো হচ্ছে দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কিন্তু মিড ডে ফিল্ডস। সো আশা করছি আবারও কিন্তু আগামীকাল চলে আসবো, আগামীকাল সবার সাথে কথা হবে, আড্ডা হবে। আর একদম শেষ পর্যায়ে এসেছি, যাওয়ার আগ মুহূর্তে আমি কিছু মেসেজ একটু দেখবো, কারণ হচ্ছে শেষ মুহূর্তে আরও কিছু মেসেজ কিন্তু আছে এখন পর্যন্ত, এবং একদম শেষ পর্যন্ত সবাই যুক্ত ছিলেন আমার সাথে, এর জন্য কিন্তু সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি আমার সাথে সানিম কিন্তু যুক্ত আছে, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কে আছে, ঠিক আছে গান গেয়ে শোনাবা না কোনোদিন, শোনাবা কোনদিন শোনাবা, আপনার কি একটু মায়া হয় না একটা গান গায়, একটা গান গাইতে গেয়ে দেন না? আচ্ছা আমি গান শোনাবো, অবশ্যই গান শোনাবো, আমি কিন্তু মাঝে মধ্যে গান কিন্তু করছি। বাই দ্য ওয়ে তমা, তমা তোমার সাথে আসলে সেই শুরু থেকে আমার একটা কনফ্লিকশন এই গান গাওয়া নিয়ে। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ শেষ মুহূর্ত পর্যন্ত যুক্ত থাকার জন্য। তারপর সিলেট থেকে সামিয়া আছে আমার সাথে, দেখতে পাচ্ছি ভাইয়া আপনার ভয়েসের প্রেমে পড়ে গেছি। আচ্ছা, আমার ভয়েসের প্রেমে পড়ে গেছেন, ঠিক আছে ঠিক আছে। হাই, কেমন আছো? অনেকদিন পর শুনছি, আমি রানী ফ্রম গাজীপুর। রানী কি অবস্থা? গ্রামের বাড়ি রংপুর লালমনির হাট এসেছিলাম, আজকে চলে যাব সাতটায় গাড়ি, আমার জন্য দোয়া করো। হ্যাঁ, ইনশাল্লাহ অনেক দোয়া রইল, সাবধানে যাবেন, আশা করছি সাবধানে যাতে পৌঁছাতে পারেন, সে আশাই রাখছি। দোল দোল দোলনি, যারা এখনো প্রেম করনি প্রেম করবে যখনই, রিদমের মতো বাস খাবে তখনই। লাকি খান আজকে ফুল ফর্মে, লাকি খান আজকে ফুল ফর্মে, সে একের পর এক কবিতা ছাড়ছে, আমি লিটারালি দেখতে পাচ্ছি সে কবিতা দিয়ে কিন্তু আমাকে আমাকে খেয়ে দিচ্ছে। ও মাই গড, যাক এটাও ভালো ছিল, ভালো ছিল। তারপর আশা আছে আমার সাথে, দেখতে পাচ্ছি অনেক ভালো লাগছে জানো রিদম ভাইয়া, তোমার ভয়েসটা নাইস, কি বলবো আমি তো পুরাই ফিদা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আজকে কি, আজকে আমার গলাটা কি একটু বেশি ভালো লাগছে নাকি? আচ্ছা, ফেসবুক কমেন্ট সেকশনে কিন্তু অনেকে যুক্ত আছে আমার সাথে। শেষ পর্যায়ে দেখতে পাচ্ছি রোকন যুক্ত হয়ে গেছে, অমৃত দাদা লিখেছে আজ সব গান ভালো হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ দাদা, থ্যাংক ইউ সো মাচ, আপনি যে এতটা সময় জুড়ে আমাদের সাথে যুক্ত আছেন এর জন্য আসলে আমি কৃতজ্ঞ, পার্সোনালি আমি কৃতজ্ঞ। অমৃত দাদা আপনি বাংলাদেশে আসেন, আসলে আপনি সবসময় মানে সবসময় থাকেন আমার সাথে, বাট যেটা মনে হয় যে আপনার সাথে একদিন বসে জমি একটা আড্ডা দেওয়া উচিত, চা খাওয়া উচিত। তারপর দেখতে পাচ্ছি ফারুক আছে আমার সাথে, দীপানিতা গান শুনতে চাইছে, ঠিক আছে চেষ্টা করব। মুবারিকা আক্তার যুক্ত হয়েছে আমার সাথে একদম শেষ মুহূর্তে, যদিও একটু দেরি হয়েছে। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কেউ একজন আছেন, লিখেছেন এ আরজে আমি আমার আপুর বাসা গিয়েছিলাম তো তাই তোমাকে শোনা হয় নাই। আর ভাইয়া জিনিয়া নাকি ফোন কি ফোনের পিন নষ্ট হয়ে গেছে, পিন গার্ড নষ্ট হয়ে গেছে, সেজন্য তোমাকে শুনতে পারছে না। এই আরজে বলো তো আমি কি? আচ্ছা, আমাকে তো আরজে শুধু জিনিয়েই ডাকে, এখন আরও একজন আরজে ডাকছে, আমি আসলে বুঝতে পারছি না যে কে। তারপর আশা করছি একটু জানিয়ে দিলে খুশি হবো আর কি, বাট আমার যেটা মনে হয় যে আরজে তো শুধু জিনিয়েই ডাকে আর কি। এই রিদম ভাইয়া দয়া করে দীপানিতা গানটা প্লে করুন। রূপন রূপন্তী আচ্ছা ঠিক আছে, অবশ্যই চেষ্টা করবো। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে শ্রেয়সী আছে, আই লাভ ইউ রিদম, লাভ ইউ টু মাই ফ্রেন্ড, লাভ ইউ টু। সবাই এতটা ভালোবাসা দিচ্ছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যাই হোক বন্ধুরা, আজকের মতো আমার মনে হয় এখানেই বিদায় নেওয়া উচিত, পাঁচটা কাছাকাছি কিন্তু চলে এসেছে। আমরা যেতে যেতে যে গানটা শুনবো সেটা হচ্ছে চিটাগাঙ্গের একটা গান, আলুগড়তুন সচ্চি গাড়ি লোই আল্লাহর নাম, আমি এতটুকুই পারি, আমি এর বেশি আর পারি না। হ্যাঁ বন্ধুরা, আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে মুরিট্টিন, রিয়াদ পল্লব আর তৌফিকের করা একটা গান মুরিট্টিন। এই গানের শুরুটা মানে মোটামুটি এরকম আর কি, যে আলুক গাড়ুত্তন সেচি গাড়ি লো ইয়াল্লার নাম, তারপরে কি দুঃখুর দুঃখুর কিছু একটা হবে, আমি আসলে ওই ল্যাঙ্গুয়েজটা ওই অ্যাক্সেন্ট আর আমি বুঝতে পারি না, আমি গানটাও মুখস্থ করতে পারিনি। যাই হোক, বেশ সুন্দর একটা গান, আশা করছি গানটা সবার ভালো লাগবে। তো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই আগামীকাল চলে আসছি। সো এর জন্য যেটা করতে হবে, অবশ্যই অবশ্যই অবশ্যই আপনাকে ঢাকা FM 90.4 এর সাথেই থাকতে হবে বন্ধুরা।

0: অফ করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড অ্যান্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউস মিউজিক
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতে সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: কি মামা কি চা দিব, খেজুরের গুড় দিব, খেজুরের গুড়ের চা আছে।
1: আলু পটল ঝিঙা দেখাও পটিকে নাতা খায়, লেডি এলি হজম কইরা ফাঁকা হাড়ি সে
0: মুকুল টি স্টল। আপনি শুনছেন ঢাকা FM 90.4, আমি মুকুল আছি আপনার সাথে, আর সবাইকে স্বাগত জানাচ্ছি মুকুল স্টি স্টলে, আর সবাইকে ঈদ মোবারক। আচ্ছা, ঈদের পর তো এক সপ্তাহ গিয়েছে তাই না, সব উল্টাপাল্টা হয়ে গেছে, মানে চিন্তা করলাম যে ঈদের পরের সপ্তাহ তো আমি আসছিলাম না, একটা ঈদ গেল বৃহস্পতিবার দিন, তারপর সোমবার দিন আমি এসছিলাম, তারপর আজকে আবার একটা সোমবার, সময় কিভাবে যে দ্রুত চলে যাচ্ছে। তারপরও ঈদ মোবারক, মানুষকে ঈদ মোবারক দেওয়া যায়, মানে ভালো, মানে কি বলে জানি, আরে অর্থটাই তো ভুলে গেলাম, যাক ঈদ মোবারক বলে ফেলছি, ঈদ মোবারক। ওকে, সবাই আশা করছি ভালো আছেন, এবং আজকে দিনটার নাম হচ্ছে মুকুলবার, সবসময় বলি রবির পর মুকুলবার থাকে। আজকে সোমবার 8 জুন 2026, এবং বাংলা 25 জ্যৈষ্ঠ 1433, এবং বাংলার যে গরমের যে দুইটা মাস বৈশাখ জ্যৈষ্ঠ, আষাঢ় শ্রাবণ বর্ষাকাল থাকে, আবার ভাদ্র আশ্বিনে কিন্তু খুব গরম পড়ে, তো ওই দুইটা মাস পার করতে পারে, চারটা মাসই বেশ গরম আর কি বৈশাখ জ্যৈষ্ঠ। তো আমরা বৈশাখ পার করে জ্যৈষ্ঠের আজকে 25 তারিখ, মানে আর 5 দিন পর জ্যৈষ্ঠ শেষ, তাই বৈশাখ জ্যৈষ্ঠ একটা ধাপ আমরা গরমের পার করে ফেললাম তাই না। তারপর আমরা আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন আবার দুটা মাস গরম পড়বে, তার মানে হচ্ছে যে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর সেপ্টেম্বর একটু গরম থাকবে আর কি তাই না। যাক, গরমের একটা ধাপ পার হয়ে আসছি, আর আজকেও বেশ গরম, একদিন ধরে বেশ গরম ছিল, তারপর সেদিন শনিবার রাতে একটু বৃষ্টি হওয়াতে কিছুটা কমেছে, তবে আজকে দেখলাম ওয়েদার আপডেট কি যে বলে বুঝলাম না, সব কিছু খালি উল্টাপাল্টা, কোনো খবর নেই, মানে বলে দেয় যে বৃষ্টি হবে। আজকে খুব আশায় ছিলাম যে দেখলাম যে একটা দুইটার দিকে একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা, কোনো বৃষ্টি নেই, ঘেমে চৌচির হয়ে গেছি যতক্ষণ হেঁটে আসলাম আস্তে আস্তে, তারপর একটু ঠান্ডা হলাম আর কি, তা দেখলাম যে বৃষ্টির কোনো লক্ষণ নেই। আচ্ছা যাই হোক, বৃষ্টি আল্লাহর ইচ্ছা, যদি আল্লাহ ইচ্ছা করেন অবশ্যই আমাদেরকে বৃষ্টি দিবেন, আমাদের গরম কাটিয়ে দিবে। ওকে, দিন ক্ষণের তো পরিচয় হয়ে গেল, আর এবার আমার সাথে কানেক্টেড হওয়ার জন্য দুটি পদ্ধতি রয়েছে, একটা হচ্ছে ফেসবুক, আপনারা যারা ফেসবুকে রয়েছেন সার্চে গিয়ে লিখবেন আই লাভ ঢাকা FM, আই লাভ ঢাকা FM লিখলে আমাদের অরিজিনাল পেজটা পেয়ে যাবেন, সেখানে গেলে আমার একটা পোস্ট দেওয়া আছে, সেই পোস্টের নিচে কমেন্ট করলে আমি সেগুলো নিয়ে আলোচনা করবো কিংবা পড়ে শোনাবো। আর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 01841904904, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে, নাম্বারটা হচ্ছে 01841904904। ওকে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি দেখতে পাবো আপনাদের হোয়াটসঅ্যাপগুলো। ওকে, আর বৃষ্টির কথা যেহেতু বললাম, একটা বৃষ্টির গান দিয়ে শুরু করি, একটু ঠান্ডা কমাই আর কি, একটু মনের সান্ত্বনা তাই না, মনেরও তো একটা শান্তির ব্যাপার আছে, একটু কল্পনা করি আর কি যে একটু বৃষ্টি টিষ্টি হবে আর কি। গানটা বেশ সুন্দর, আমার খুব ভালো লাগে খুব।

আপনি শুনছেন ঢাকা এফএম 90.4। আশা করি গানটা ভালো লাগলো। এক পশলা বৃষ্টিতে কুমার বিশ্বজিতের গান, খুব সুন্দর একটা গান। ওকে, আজকে আমি একটা দুই বছর আগের পুরাতন নতুন জামা পরেছি আর কি, মানে দুই বছর আগে জামাটা কেনা, তা এটা আর পরা হয়নি, তা আজকে নতুন পরলাম আর কি। তা পরে খুব অস্বস্তিতে আছি, কারণ এক হচ্ছে যে আমার নতুন কিছু পড়তে, এই ছোটবেলা হয়তো ভাল লাগতো একটা রকম, কিন্তু এখন হঠাৎ করে নতুন জামা পরলে না আমার গায়ের মধ্যে চকচক করলে কেমন জানি লাগে, একটু পুরাতন জিনিস পড়তে ভালো লাগে। যাই হোক, আজকে নতুন জামাটা পরে আসলাম। তো এই নতুন জামা পরে আসার পর যে পরিমাণ গরম, ঘেমে একদম একাকার হয়ে গেলাম। তা শার্টটাও সুতি শার্ট, কিন্তু তারপরও মনে হয় গায়ে লেগে আছে, একটা অস্বস্তির মধ্যে সময় পার করলাম। তারপর এসে এই ঠান্ডা ঠান্ডা হওয়ার পর একটু ঠিক হলো। আর রাস্তায় আজকে একটা সুন্দর জিনিস দেখলাম আসার সময়, দুই পিচির কথোপকথন এবং কাণ্ড কারখানা একটু দেখলাম, আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু তার আগে হচ্ছে ফেসবুকে সামান্তা একদম প্রথম দেখি যে আজকে সামান্তা আমাকে এসএমএস করেছিল, সে বেড়াতে যাবে, আজকে জয়েন করতে পারবে না, কিন্তু তারপরও সে আমাদের সাথে অংশগ্রহণ করেছে। ভালো লাগলো যে সে আমাদের সাথে আছে। গানটা বেশ সুন্দর, আচ্ছা গানটা তার ভালো লেগেছে। আমি কেমন আছি? ভালো আছি। পূর্ণিমাকে দেখতে পাচ্ছি আজকে খুব আগে চলে আসছে। আসসালামু আলাইকুম ভাইয়া, শুভ বিকেল, আজ তাড়াতাড়ি চলে আসতাম। ওয়ালাইকুম আসসালাম পূর্ণিমা, অনেক খুশি হলাম। আর কাজ না থাকলে আমার সাথেই থাকবেন, আমার একটু শক্তি লাগে, আপনারা বেশি মানুষ থাকলে আমার ভালো লাগে কথা বলতে। ওকে, আর যদি আপনাদের অনেক কাজ টাজ পড়ে যায় তাহলে আপনারা অবশ্যই নিজের কাজটা আগে করবেন, কারণ আমি তো আটটা পর্যন্ত আমার থাকতেই হবে, তাই না? এটা আমার ডিউটি। আর আপনারা যদি ফ্রি থাকেন আমার সাথে থাকবেন, গান শুনবেন, কথা বলবো। সাদমান সাপুয়ান সায়ান আমাদের সাথে জয়েন করেছিল, খুব সুন্দর একটা নাম, সব এজ দিয়ে দেখেন, সাদমান সাপুয়ান সায়ান, মানে প্রতিটা নামই আলাদা আলাদা ভাবে একটা নাম হয়। সাদমান ডাকা যায়, সাফওয়ান ডাকলেও ভালো, সায়ান ডাকলেও ভালো, খুব সুন্দর নাম সাদমান সাফওয়ান সায়ান, আমার খুব পছন্দ হয়েছে। আসসালামু আলাইকুম, আমি রংপুর থেকে বলছি, আমার নাম সুবা, আমি আজকে প্রথম এসএমএস দিলাম, অনেক ধন্যবাদ জেনে খুশি হলাম। এখানে সাদমান সাফওয়ান সায়ান লেখা, আবার বলছেন সুবা, বুঝতে পারছি না আর কি, একটু বুঝিয়ে বলেন, একটু কম বুঝি তো, লেখাপড়া কম করেছি, মূর্খ মানুষ, একটু বুঝিয়ে টুঝিয়ে বলবেন, একটা চায়ের দোকান চালায় বুঝে নিত কতটুকু জ্ঞান বুদ্ধি আমার আছে। উম্মে রায়হান, হ্যালো মুকুল ভাইয়া, শুভ বিকেল, কেমন আছেন? রায়হানকেও শুভেচ্ছা। আমাদের শফিক ভাই দেখি আজকে বেশ আগে চলে আসছে। শফিক ভাই, শফিক ভাই মনে হয় গরমে আজকে বেডটের হয়নি আর কি, ঘরের মধ্যে আছে আর কি। বেশ একটা কেমন জানি গরম পড়েছিল, তাই না, এই কদিন ধরে? এই শুক্রবার যাক আল্লাহর রহমত একটা, আমি গত সোমবার শুক্রে যাওয়ার পর মঙ্গল বুধ বৃহস্পতিবার তিন দিন তো ভয়াবহ গরম, মানে একটা বিছানায় পিঠ দেওয়া যায় না, ঘেমে যাচ্ছে, মানে এই পিঠ হলে এরকম এরকম, ফ্যান ছেড়েও কোনো কাজ হচ্ছে না, জানা সব খুলে দিচ্ছি, তারপরেও ভ্যাপসা একটা গরম, কেমন একটা অস্বস্তিকর একটা পরিবেশ ছিল। যাক আল্লাহর রহমত, শুক্রবার শনিবার দিন সকালবেলা একটু বৃষ্টি হলো মনে হয় দেখে, তারপর একটু ভালো লাগলো আর কি, সন্ধ্যার দিকেও একটু বৃষ্টি হয়েছিল। আর বিভিন্ন জায়গায়, ঢাকার কথা বলছি আর কি, বিভিন্ন জায়গায় কি হয়েছে আমি জানি না। আর শফিক ভাইকে অনেক ধন্যবাদ যে আমাদের সাথে আজকে আগে আগে জয়েন করেছে। পূর্ণিমা, ঘুম থেকে উঠে দেখি রাতে নাকি ভূমিকম্প হয়েছে, ভাইয়া ঢাকাতে কি ভূমিকম্প হয়েছে? আচ্ছা ভূমি, পূর্ণিমা, ভূমিকম্প ঢাকাতেও হয়েছে, এটা বেশ কয়েকটা জেলাতে হয়েছে, তবে এটার কেন্দ্রস্থল বাংলাদেশ ছিল না, এটা মনে হয় বার্মা কিংবা ঢাকা বাংলাদেশের আশেপাশে ছিল। আর ঘটনা হচ্ছে যে এটা হয়েছিল রাত 11:48, তখন আমি ঘুমাইনি, আমি ভাত খাচ্ছিলাম, এবং আমি আগের যে বড় ভূমিকম্পটা হলো না গত বছর ডিসেম্বরের দিকে, সেই ভূমিকম্পটা টের পেয়েছিলাম। আমি বড় ভূমিকম্প ছাড়া টের পাই না আর কি, একদম নির্বোধ, মানে কি বলে না, মানে নির্বোধ একটা মানুষ আর কি, এই হাত পা মনে হয় কাজ করে না, আমি টের পাই না, কেন চাই না, তো ঘরের কেউই টের পায় না। হ্যাঁ, আমার ওয়াইফও টের পায় না, আম্মা টের পায় না, রূপকথা সবাই সজাগ, আমি ভাত খাচ্ছিলাম, রূপকথা পড়ছিল, কিন্তু কোনো খবর নেই কারো। তারপরে ফেসবুকে ঢুকে দেখি যে ভূমিকম্প হয়েছে, সব দেখি যে পোস্ট একদম একাকার, মানে ভূমিকম্প সব লিখছে। তা যাই হোক, পূর্ণিমা মনে আগে আগে ঘুমিয়ে গেছেন, তা সকালে উঠে দেখেন ভূমিকম্প, তা পেপারেও পড়লাম ভূমিকম্প হয়েছিল, সেটা হয়েছিল 11:38। আচ্ছা আজকের ছবিটা খুব সুন্দর, সামান্তা, সামান্তার ছবিগুলো সবসময় সুন্দর, আমাদের পিঙ্কি আমাকে সুন্দর সুন্দর করে ছবি বানিয়ে দেয়, ওকে বলি যে একটু ছবি বানিয়ে দাও। আর আরবি জ্যোতি, বাহ, জ্যোতিও আজকে চলে আসছে আগে আগে। আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম সালাম, কেমন আছো? বাসার সবাই কি অবস্থা? বাসার সবাই ভালো আছি, আর আমার শরীরটা একটু ভালো, দোয়া করবে যে আমার শরীরটা এই দুদিন ধরে একটু ভালো আছে আর কি। আর ঘটনা হচ্ছে যে এত ওষুধ খেতে হয়, এই ওষুধগুলোর কারণেও
শরীরে মনে একটু ক্লান্তি আসে, তাই না? সব ওষুধ দিয়েই তো কিছু না কিছু সাইড এফেক্ট আছে। এখন হার্টের ওষুধ খায়, ডায়াবেটিক্সের ওষুধ খায়, প্রেশারের ওষুধ খায়, তো সবকিছু মিলে বয়স হয়েছে, সব তো করতেই হবে, তাই না? তারপর আবার শ্বাসকষ্ট, ওইখানেও কিছু ওষুধ খায়, তো করে করে দেখা যায় অনেক ওষুধ খেতে হয়, তো এই কারণে একটু শরীরটাও খারাপ হয়ে যায়। তবে ডাক্তার যেটা বললো যে আস্তে আস্তে খান, কেন আগে যখন আমার ওই রিং পরানো হলো তখন 12 বছর আগে, তা ওই ওষুধগুলো আমরা এতদিন কন্টিনিউ করতো, তখন ডাক্তার বললো যে আরো কত মডার্ন ওষুধ চলে আসছে, একই ওষুধ খাচ্ছেন, তো একটু চেঞ্জ করে দিয়েছে, তো এখন নতুন ওষুধ শরীরের সাথে আস্তে আস্তে একটু অ্যাডজাস্ট করে নিবে, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আর সামান্তা লিখেছে কয়দিন ঈদ থাকবে। আচ্ছা, না ঈদ মুবারক বলতে ভালো লাগে আমার, হঠাৎ করে খালি মনে হচ্ছিল যে গত সপ্তাহে মনে ঈদ হলো, পরে দেখলাম যে না ঈদ হয়েছে এক সপ্তাহ হয়ে গেছে। ওকে, আর এখানে হোয়াটসঅ্যাপে অনেকের কমেন্ট দেখতে পাচ্ছি, একটু পরে এসে পড়ি। আর একটা সুন্দর গান শুনতে চাই আজকে আমি, খুব সুন্দর সুন্দর গান শোনাবো, মানে শোনাবো মানে কি, সবসময় তো সুন্দর গানই শুনাই, একটু আগের গানটাও খুব সুন্দর ছিল, আর এখন যে গানটা শুনবেন এটা একটা হিন্দি গান শুনবো, খুবই সুন্দর, খুব ভাল লাগবে, মনটা ভালো হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা, আর ওই যে দুই পিচ্ছি জানি কি করলো রাস্তায়, ও আচ্ছা এটা একটু পরে বলি, এখানে হোয়াটসঅ্যাপে আবার অনেক কমেন্ট, কোন দিকে যে যাই বুঝেন না, মানে সময় মিলাতে পারি না আমি একদম, একবার ফেসবুকে একবার হোয়াটসঅ্যাপে, তা তো ভাগ্য ভালো যে আমি এসএমএস গুলো পড়ি না, ওই মোবাইলের মধ্যে অসংখ্য এসএমএস চলে আসে হোয়াটসঅ্যাপ নম্বরে, ওগুলো পড়ি না, খালি হোয়াটসঅ্যাপ আপনাদের এখানে যেগুলো দেখে ওগুলো, কেন ওই মোবাইলের মধ্যে পড়তে গেলে চোখ নষ্ট হয়ে যাবে, মানে এত ছোট ছোট লেখা আর আমি চোখে এত ছোটগুলো দেখতে পাই না, ঝামেলা হয়। গান শুনি না, এটা সুন্দর গান, এটাও ভালো লাগবে সামান্তা, শফিক ভাইয়ের গানটা ভালো লাগবে, শফিক ভাই নিশ্চয়ই আপনি এই গানটা শুনেছেন আগে, জ্যোতি শুনেছ পূর্ণিমা, সবাই শোনার কথা এই গানটা, সিল্ক রুটের গান, ডুবা ডুবা

0: থেকে ছুসলো, বাস লো, লাইনের মানুষ লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বালাইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambalaiti.com.bd।
4: আপনি শুনছেন ঢাকা FM 90.4, মুকুল আছি আপনার সাথে। আর শুরু হইতে 5:24, আর হোয়াটসঅ্যাপের কমেন্টগুলো পড়ি, অনেকগুলো কমেন্ট চলে আসছে। এর মধ্যে মেহজাবিন দেখতে পাচ্ছি, আসসালামু আলাইকুম ভাই, আমি মেহজাবিন, আমি আপনাকে নিয়মিত শুনি, আজকে মেসেজ দিলাম, অনেক ধন্যবাদ মেহজাবিন, খুব খুশি হলাম। আর বারে বারে বলি যে আপনারা কেন এরকম গুপ্ত হয়ে থাকেন, একটু সুপ্ত হতে হবে, তো একটু বলবেন না যে এতদিন ধরে আমাকে শুনেন। আমার একটা লিসেনার রয়েছে, আমি জানিও না, আমি গুণী, মানে আমার অনেক লিসেনার রয়েছে যারা আমাকে শুনে কিন্তু SMS করে না, তো একটু মাঝে মাঝে একটু হায় আলো করলে ভালো লাগে যে মেহজাবিন নামটার সাথে পরিচিত হলাম। আর আমার খালাতো বোনের নামও হচ্ছে মেহজাবিন, ওর ডাক নাম হচ্ছে আইরিন, হংকংয়ে থাকে। যাক, অনেক ভালো লাগলো মেহজাবিন, অনেক ভালো থাকবেন আপনি এই প্রত্যাশা করি। আর প্রতি সোমবার আমাকে শুনতে পাবেন বিকেল 5:00 থেকে রাত 8:00 পর্যন্ত, আমি সোমবারের মানুষ, একদিনের মানুষ আর কি, মেহমান ঢাকা FM এর। আচ্ছা, অমৃত বোস কলকাতা ইন্ডিয়া থেকে, শুভ বিকেল, লেবু চা লাগবে, বিটনুন কি আবার, বিটনুনের গলম গরম মরিচ দিয়ে, আচ্ছা বিট লবণ নাকি, আচ্ছা বিট নুন বলছেন, আচ্ছা বিট লবণ বলি আর কি, নুন একটু কমই বলি, লবণ বলি, ওকে ঠিক আছে। আমাদের সাইফুরকে এখনো দেখতে পাচ্ছেন, আমাদের গিট্টু মিয়া কই, গিট্টু মিয়া মনে হয় আসলে প্রেমে প্রেমেই পড়েছে সামান্তা, কোনো কাজকর্মে মন নাই, মানে এটা কি করবো, টি স্টলে রাখবো নাকি, আমরা তো আমাদের কিছু একটা করতে হবে, তো কোনো আগা মাথা নাই, কোনো খবর টবর কিছু দেখি না তার। আচ্ছা আমি দিচ্ছি, লেবু চা খাবে, বিট লবণ দিয়ে দিবে, একটু গরম মরিচ দিয়ে, ওকে। আমাদের অমৃতকে অনেক ধন্যবাদ অমৃত, আর একটু জানাবেন যে কলকাতায় গরমের কি অবস্থা, আমরা তো মোটামুটি নাকাল হয়ে গিয়েছিলাম, তো এখন একটু একটু স্বস্তি এখন লাগছে, একটু বাতাস টাতাস দেখতে পাচ্ছি, যাই না একটু বৃষ্টি হলে সব কমে যেত। তারপর আমাদের সাথে আমিনা জয়েন করেছিল, আসসালামু আলাইকুম ভাই, আমি আমিনা সিলেট থেকে বলছি, আপনাদের শো অনুষ্ঠানে মাঝে মাঝে দেখি কিন্তু কখনো মেসেজ করা হয় না, আজকে মেসেজ করলাম, আমার মেসেজটা একটু পড়বেন। আমাদের এখানে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, দুপুর পর্যন্ত অনেক বৃষ্টি হয়েছিল, আজকে আমার পরীক্ষা ছিল, আমি পরীক্ষা দিতে যাওয়ার সময় ভিজে গিয়েছিলাম, আসার সময় ভিজে এসেছি, যাক পরীক্ষাটা তো দিতে পেরেছেন, এটা একটা ভালো খবর। আর বৃষ্টি তো প্রাকৃতিক যেই জিনিসগুলো রয়েছে, মানে বৃষ্টি হবে, রোদ হবে, এর মধ্যে আমাদের চলতে হবে, বৃষ্টি হলে তো আর অফিস বন্ধ থাকবে না কিংবা পরীক্ষা বন্ধ থাকবে না, যেতেই হবে না, তো সেই প্রস্তুতিটা নিয়ে যেতে হবে। এবং সিলেটে যে আজকে বৃষ্টি হচ্ছে অনেক, আমি টের পেয়েছি, আমার এক বন্ধু আপনাদের সিলেটে চাকরি করে, তা সিলেট থেকে সে, তার মা অসুস্থ, সবাই দোয়া করবেন আমার বন্ধুর আম্মার জন্য, তা খালাম্মা অসুস্থতার কারণে সে আজকে মনে হয় একটু ভালোই অসুস্থ, সে সকালে খবর পেয়ে অফিস থেকে রওনা দিয়েছে বাসে করে, আমি যখন অফিসে আসি তখন আমাকে ফোন করেছিল 2:45 সময় যে বাসে সিলেটে সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে, সে আমাকে বলল যে এখন বাসে বৃষ্টি হচ্ছে, তো জানতে পারলাম। ওকে আমিনা, ভালো থাকবেন, আর পরীক্ষা কেমন হলো তাও জানাবেন আমাদেরকে। আমাদের মিকাইল ভাই জয়েন করেছে ব্যাঙ্গালোর ইন্ডিয়া থেকে, হ্যালো ভাইয়া, শুভ বিকেল, আপনাকেও শুভ বিকেল, মিকাইলকে অনেক শুভেচ্ছা, এত দূর থেকে আমাদের অমৃত কলকাতা থেকে শুনে, ব্যাঙ্গালোর থেকে মিকাইল ভাই শুনে, আর হানিফ ভাই আরেকজন ছিল মুর্শিদাবাদ থেকে, সে এখন হঠাৎ করে একটু গায়েব হয়ে গেল, যাই হোক মিকাইল ভাই ভালো থাকবেন। তারপর আসসালামু আলাইকুম মুকুল ভাই, আমি তোমাকে প্রায় শুনি কিন্তু কখনো SMS দেওয়া হয় না, আশা করি SMS-টা পড়বা, আচ্ছা এটা হচ্ছে মেহজাবিন ইসলাম বর্ষা, এটা কি আবার আরেকজন, আচ্ছা অনেকেই আমাদেরকে শুনে না, খুবই ভালো লাগে, আমাদের অনেক শ্রোতা রয়েছে কিন্তু তারা চুপচাপ থাকে আর কি, খালি কথা শুনে। আমার ভাবনা কেমন আছো, মুকুল বাসার সবাই ভালো আছে, তো আন্টি কেমন আছে, আম্মা মাশাল্লাহ এই দুদিন ধরে একটু ভালো আছে, তা আজকে আবার আমার ভাইয়ের বাসা একটু বেড়াতে যাবে, সে তো কোথাও যায় না, একদমই আমার সাথেই থাকে, ওই ভাইদের বাসা আশেপাশেই, মানে পাশাপাশি, তারপরও সে যায় না, কারণ সবসময় ওই যে ওষুধপত্র খেতে হয়, আম্মা সবসময় বলে যে এক জায়গায় থাকলে একটু ভালো লাগে আর কি, আর ওই একই স্মৃতি যে আব্বার সেই বিছানা, পুরাতন বিছানা, সেখানে ঘুমানো, সবগুলো নিয়ে, তা আম্মা কোথাও খুব একটা বেড়াতে যেতে চায় না, তা আমি বললাম যে ঘুরে আসেন, তা আজকে রাতে গিয়ে আম্মাকে মিস করবো, তা আম্মা দুদিন থাকবে আমার মেজ ভাইয়ের বাসায়, যাবে বেড়াতে, সেখান থেকে আবার চলে আসবে, পরশুদিন মনে হয় চলে আসবে। আচ্ছা, জুন এগারো তারিখ আমার জন্মদিন, ওকে, আজকে তো হলো আট তারিখ, ওকে, জুন এগারো তারিখ আমার জন্মদিন, বাট তোমার শোটা থাকবে না, আমার জন্মদিনে তোমার শোটা থাকলে ভালো হতো, কোনো সমস্যা নেই। আমাদের ভাবনার জন্মদিন হচ্ছে এগারো তারিখে, আমরা অগ্রিম তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি, আর অনেক দোয়া আপনার জন্য, ভালো থাকবেন এই প্রত্যাশা করি। আর শোর পরে এসে কথা হবে জন্মদিন নিয়ে, আর ফেসবুকে আমাদের মুকুশ স্টল একটা পোস্ট দিয়ে দিবেন আপনি আপনার জন্মদিনের, সেখানে তো সবাই রয়েছে। আচ্ছা, ভাবনা লিখেছে ডুবা ডুবা গানটা আমার অনেক ভালো একটা গান, রিকোয়েস্ট করবো। আচ্ছা, আরেকটা গানের কথা হচ্ছে লাভ মি লাইক ইউ ডু, এই গানটাও সুন্দর। আচ্ছা, আমি চেষ্টা করব শোয়ানোর জন্য, ওকে। তারপর আমাদের সাথে জয়েন করেছিল জুয়েল ভাই মালয়েশিয়া থেকে, ঢাকা এফএম এর সাথে আছে, অনেক ধন্যবাদ জুয়েল ভাই। তারপর ধানমন্ডি হাতির পুল ভূতের গুলি, আরে বাবা এত জায়গা কেন, ধানমন্ডি হাতির পুল ভূতের গুলি, কোথায় ধানমন্ডি, ধানমন্ডির এদিক দিয়ে হাতির পুল তো এই জায়গায়, এলিফেন্ট রোডের আরো আগে, মানে কি বলে শাহবাগ পেরুলি হাতির পুল শুরু হয়ে যায়, তারপর ভূতের গলি ওই কাটাবন্দি ডান দিকে গেলে ভূতের গলি। আচ্ছা, যাই হোক, ধানমন্ডি হাতির পুল ভূতের গলি থেকে সিয়াম এবং সায়েম কেমন আছেন ভাইয়া, ভালো আছেন কি? আমি ভালো আছি, আপনারাও নিশ্চয়ই ভালো আছেন। সিয়াম এবং সায়েমকে অনেক ধন্যবাদ, দুই বন্ধু না দুই ভাই, আর ধানমন্ডি ভূতের গলি হাতির পুল থেকে এসএমএস করেছে। আচ্ছা, তারপর আমাদের সাথে আসসালামু আলাইকুম ইসলাম, প্রীতম চট্টগ্রাম থেকে আছি, এসএমএস দেইনি, ফার্স্ট টাইম দিলাম, দোয়া করবেন। আচ্ছা, আজকে অনেকেই প্রথম আমাদেরকে এসএমএস দিচ্ছে, অনেক অনেক দোয়া করি, সবার জন্য শুভকামনা থাকবে, আর আমাদের জন্য দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করতে হবে, তাই না? আল্লাহ কার দোয়া কখন কবুল করে ফেলে, আমরা সবাই ভালো থাকতে চাই, এটা হচ্ছে আমাদের দোয়ার মূল উদ্দেশ্য, সবাই আল্লাহ সবাইকে ভালো রাখুক। তারপর চট্টগ্রাম থেকে রিহাত শেষ একটা কবিতা লিখে পাঠিয়েছে, একটু পড়ে ফেলি, তোমার ওই পদ্ম ফুলের নেই দুখানা চোখ আর ভীরু দুটি বাঁকা ঠোঁট, যথেষ্ট ছিল হৃদয়ে জাগাতে প্রণয়ের ভয়ঙ্কর অসুখ। বাপ বাপ, অনেক কঠিন লেখা, সুন্দর। প্রিয়, তুমি তো পারতে পাহাড়ি ঝর্ণার মতো সেই হাসিটি লুকাতে, এখন যে হৃদয় উস্কানি দেয় তোমার লাগি, জাতিকুল মান সকল কিছু প্রণয়ের নদীতে ভাসাতে, তুমি তো পারতে না ছড়াতে পীঠময় ওই ঘন কালো সুবাস মাখা রেশমি চুল, যেন তুমি মানুষের আদলে ফোটা প্রকৃতির এক বিস্ময়কর ফুল, কেন তুমি এত উপেক্ষা করে আমায় দাও যাতনা। প্রিয়, তুমি কি জানো না তোমার তরে খানিক পরপর হৃদয় জাগে সুখের মতো বেদনা, হৃদয়ে জাগে সুখের মতো বেদনা। বাপরে বাপ, খুব সুন্দর, আরেকবার পড়ে নেব একটু পর। তারপর অমৃত, কলকাতা আজকে একটু গরম, ওকে, গরম ঠান্ডা নিয়েই চলতে হবে আমাদের, যেটা সৃষ্টিকর্তা যখন যে ওয়েদারের যে ধর্ম ওটা তো মানতেই হবে, তাই না? ওকে, আর এই মুহূর্তে আবারও গানে যেতে চাই, কি গান শুনবো, গান শুনে এসে একটু ফেসবুকের দিকে তাকাই না, ফেসবুকে অনেক কমেন্ট জমে আছে, হয়তো ফেসবুকের কমেন্টগুলো পড়ি, কবিতার গান শুনবো এবার। ভালো লাগে এই গানটাও আমার।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত ১১টায় ঢাকা FM 90.4 এ।
2: শুনছেন ঢাকা FM 90.4, মুকুল আছি আপনাদের সাথে, আর সুন্দর সুন্দর গান শুনছি। সামান্তা লিখেছে, কি লিখেছে সামান্তাই, কবিতার গানটা টিস্টলের সবাই মিলে যদি গাইতে পারতাম। ঠিক বলেছে, মানে কবিতার গানটা কিন্তু সহজ, মানে

আচ্ছা, ও সুন্দর বলেছে। মানে এই গানটা আমার আগে আমি কাজটা করতাম, মানে আমি এখন তো একদম জগৎ সংসার থেকে একটু কেমন জানি হয়ে গেছি। ওই যে বারে বারে বলি যে ওই আব্বার কথাই চলে আসে, মানে আব্বার মৃত্যুর পর আমি অনেক ভেঙে পড়ছি। মানে আমার আসলে ওই সুখ আনন্দ অনেক কিছু করতে গেলেই হঠাৎ করে মানে মন খারাপ হয়ে যায়, তাই একটু স্বাভাবিক জীবনযাপন করার চেষ্টা করি। আগে আমি আমার গানের খাতা আছে, কিন্তু আমি অনেক গান মুখস্থ করতাম। হ্যাঁ, যাই হোক, মানে আমার গলায় আমি গাওয়ার চেষ্টা করতাম। তা আমি আবার রূপকথাকে নিয়েও গান গাইতাম, বলতাম যে চলো বাবা আমরা দুজন মিলে একসাথে গান গাই। তা দুজন ও মুখস্থ করতো, আমার সাথে মুখস্থ করে গান গাইতাম। তা কিছু কিছু আবার কিছু দুষ্ট বন্ধু ছিল যে একটু মজা করে, যারা সব বন্ধুরা তো আবার একরকম না, কিছু বন্ধু তো আমার খুব মডিস্ট ভাবে থাকে, তা আবার কিছু বন্ধু আছে একটু দুষ্টামি দুষ্টামি করে। তা মিলে যে কিছু কমন গান আমরা মুখস্থ করি, আমরা বন্ধুদের আড্ডা একসাথে গাইতে পারলে খুব ভালো লাগবে। যখন আমরা আড্ডা দিই অনেক খাওয়া দাওয়া হয় অনেক সময়, যে এই যে কোরবানির পরও একদিন পার্টি হলো, এক বন্ধু খাওয়ালো, এখন আবার শুরু হবে। আবার দুজনের তো মা অসুস্থ, এই কারণে আবার একটু সবকিছু থমকে গেছে, তাই তখন গান গাইতাম। তা আমার সামাদের কথাটা ভালো লাগলো, মানে ডিজিটাল সবাই মিলে এই কবিতার গানটা মুখস্থ করতে পারলে কিন্তু খুব ভালো হতো না? সবাই মিলে একসাথে গাইতে পারলে খুব সুন্দর লাগতো, কারণ সহজ গান একটা, সুরটাও সহজ। ফাতেমা জাহান মদিনা আমাদের সাথে জয়েন করেছিল, আসসালামু আলাইকুম। মদিনাকে অনেক শুভেচ্ছা। মদিনা আমাদের নিয়মিত শ্রোতা, এখন খুব ভালোভাবে আমাদের সাথে জয়েন করে। সাফিয়ান আহমেদ আমাদের সাথে জয়েন করেছিল। সাফিয়ান কি বলতে চাচ্ছে? ভাইয়া আমার কমেন্টটা পড়েন। সাফিয়ানের কমেন্ট তো পড়লাম একটু আগে, সাফিয়ান আহমেদ। আচ্ছা, একটু আগে আরেকজনের নাম পড়লাম না, সব সাফিয়ান কি জানি একটা পড়লাম নাম দিয়ে। আচ্ছা, তারপর আরবি জ্যোতি লিখেছে কবিতার গান আরেকটা পছন্দের গান, ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া ভাইয়া গানটা প্লে লিস্টে রাখার জন্য। আচ্ছা, আরবি জ্যোতিরও খুব পছন্দের গান কবিতার গান। তারপর লিখেছে আলহামদুলিল্লাহ আন্টি যাতে সবসময় সুস্থ থাকে দোয়া করি, খুবই খুশি হলাম। আরবি জ্যোতি সহ সবাইকে বলছি যে আমার আম্মার জন্য দোয়া করবেন, আল্লাহ আমাকে যাতে সুস্থ রাখে। আর একটা দুঃখজনক কথা একটু শেয়ার করি আপনাদের সাথে, আসলে আমার সব কথাই শেয়ার করি, তো মানে এগুলা শোর পার্ট না, আবার শোর আমার শোটাই এরকম হয়ে গেছে। হ্যাঁ, আসলে মানুষ আল্লাহ যে

কাকে কখন কেমন রাখবে কেউ বলতে পারে না। আমাদের প্রতিনিয়ত আল্লাহর কাছে, একদম সৃষ্টিকর্তার কাছে, এক একজন ভিন্ন ধর্মেরও মানুষ রয়েছেন, তাই সৃষ্টিকর্তার কাছে সবসময় মানে এই দোয়াটা চাওয়া উচিত, আল্লাহ যাতে আমাদেরকে তার হেফাজতে রাখে, সৃষ্টিকর্তা যাতে তার হেফাজতে রাখে এবং সুস্থ রাখে। কখন যে কার কি হয়ে যায়, আমার আম্মার আপন মামাতো বোন মানে আমার খালা, খুব প্রিয় খালা আমার, তা খালার হচ্ছে পেসমেকার লাগানো হয়েছিল, ওই যে হার্টে লাগায় পাম্প করার জন্য, হার্টের প্রবলেমের জন্য। তা এটা তো আর 10-12 বছর গ্যারেন্টি থাকে যে এটা 10-12 বছর কিছু হবে না এরকম। তা খালার মাত্র 3 বছর হয়েছে, তো এর মধ্যেই তার একটু প্রবলেম দেখা দিয়েছে। পরে পরীক্ষা করে দেখা গেল যে পেসমেকারের পাশে একটা মাংসপিণ্ডের মতো, মানে এটা চর্বির মতো একটা দলা পেকে আছে, গোল হয়ে আছে এরকম। তখন ঈদের আগে তখন ডাক্তাররা অ্যান্টিবায়োটিক দিল, পিজি হসপিটালে ভর্তি ছিল, একদম ডাক্তার অ্যান্টিবায়োটিক দিল, তাদের পর্যবেক্ষণে রাখলো, এখানেই ছিল। তারপর বলল যে এটা আমরা দেখি ওষুধ দিয়ে কমে কিনা। তারপর দেখা গেল যে এটা একটু ছোট হয়েছে কিন্তু কমেনি। তারপর সিদ্ধান্ত নিল তারা এই পেসমেকার খুলে অপারেশন করা, এটা তো একটা ডিফিকাল্ট, তারপর আবার নতুন পেসমেকারও লাগতে পারে, মানে অনেক জটিল একটা অবস্থার মধ্যে ছিল, ঈদের পরে অপারেশন করার কথা। এখন ডাক্তাররা দেখে যে হাত ফুলে গেছে, নানা রকম জটিলতা শরীরের মধ্যে দেখা দিয়েছে। এখন দেখা যাচ্ছে, আমি নামও বলতে পারছি না, কি এই নামটা বললো, খুব কঠিন একটা নাম। এখন দেখা যাচ্ছে যে খালার হৃৎপিণ্ড বাদে, মানে হার্টের বাইরেও বিভিন্ন জায়গায় রক্তনালীতে এরকম টিউমারের মতো হয়েছে, ছোট ছোট গোল গোল আর কি, এরকম বন্ধ হয়ে আছে, যেগুলো রক্ত চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে। মানে এটা খুব মারাত্মক একটা ব্যাপার, মানে হঠাৎ করে যে কোনো সময় সে কলাপস করতে পারে এরকম একটা অবস্থা। তারপর এখান থেকে আবার, নাম বললাম না, আরেকটা সরকারি হসপিটালে রেফার করা হয়েছে, পিজি হসপিটাল থেকেই, তাদের এক প্রফেসর আছে ভালো, যে কিনা নাকি ওটা স্পেশালিস্ট ওই ব্যাপারে, তার কাছে গিয়েছে, আরো পরীক্ষা নিরীক্ষা চলছে, এখন কাল পরশু হয়তো অপারেশন হবে। তো এখন দেখেন যে সুস্থ মানুষ আমাদের বাসায় আসলো, কথা বলল, আমিও তার সাথে কথা বললাম, ফোন করে সবসময় খালার খবর নেই, কি খবর খালা, আমাদের বাসায় আসলো, কথা বলল ঈদের আগে, এই ঈদের কিছুদিন আগে যখন সে হসপিটালে ভর্তি হওয়ার আগে, একদম সব ফ্রেশ, হঠাৎ করে দেখেন একটা জটিলতার মধ্যে পড়ে গেল। তা কেমন একটা রোগ দেখেন, এরকম রক্তনালীগুলার মধ্যে যদি এরকম টিউমার হয়ে যায়, এটা সিরিয়াস একটা ব্যাপার না। তা এখন দেখেন যে আমার কি কিছু করার আছে। হ্যাঁ, আমরা সবসময় বলি যে এরকম সুষম খাদ্য খেতে হবে, এরকম এরকম জিনিস এরকম, তাই এরকম দেখি যে আসলে আল্লাহ কখন কাকে কি দিয়ে দেয়, তাই না? দেখা গেল যে জীবনে অ্যালকোহল খায়নি, সিগারেট খায়নি, একদম পরিপূর্ণ থাকে, তার দেখা গেল যে এরকম লিভারের প্রবলেম হয়ে গেল, লাং ক্যান্সার, কিংবা কণ্ঠতে গলায় ক্যান্সার হয়ে গেল, নানা রকম প্রবলেম হয়। তা কখন কোথেকে কি হয়ে যায়, এর জন্য আমি দেখি যে আসলে সৃষ্টিকর্তার রহমত ছাড়া আমাদের বেঁচে থাকা আসলে খুবই জটিল একটা বিষয়। মানে আপনি কোনোভাবেই, আপনি অনেক চেষ্টা করবেন, সকালে ব্যায়াম করবেন, এরকম করবেন, অনেক স্বাস্থ্য সচেতন থাকবেন, আপনি দেখবেন যে তারপরও কিছু একটা হয়ে গেছে, দেখবেন কপাল আর কি। এর জন্যই বলি যে সৃষ্টিকর্তার রহমত ছাড়া আসলে কোনো কিছু সম্ভব না। আবার যদি কোনো রোগ হয়ে যায় তাহলে হতাশ হওয়া যাবে না, এটাও মেনে নিতে হবে, আল্লাহ যা করেন তার ইচ্ছা, আমরা তো তার কোনো হাত নেই। আমার বাবা চলে গেছে, অনেকেরই বাবা মা নেই, তা এখানে তো আমাদের কিছু করার থাকে না। তারপরও আমরা সবসময় সৃষ্টিকর্তার কাছেই চাইবো যে আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক। তা আমার এই খালাটার জন্য একটু দোয়া করুন, খুব খারাপ লাগে, মানে খুবই ভালো মানুষ, আমাকে এত আদর করে, ফোনে কথা বলে এবং খুব স্পষ্ট কথা, মানে পটপট করে কথা বলতে থাকলে আর ছাড়েই না, মুকুল এটা হয়েছে, এটা হয়েছে, খুব সুন্দর করে কথা বলে খালা। তো এখন দেখেন কি একটা সমস্যার মধ্যে এসে পড়ে গেল, রক্ত নালীর মধ্যে। এখানে হার্টের এই ট্রিটমেন্ট করবে নাকি এই রক্তের এগুলা করবে, 3-4 জায়গায় পাওয়া গেছে। এখন এটা কিসের লক্ষণ কি জানি না, এখন মামারা দৌড়াদৌড়ি করছে, ওনার ভাই আছে, উনি দৌড়াদৌড়ি করছে। তা কাল রাতে আবার গিয়ে ফোন করে জানবো যে কি অবস্থা। এ হচ্ছে কাহিনী। তা আমার খালার জন্য একটু দোয়া করবেন যে আল্লাহ তাকে একটা সুচিকিৎসার পথ দেখিয়ে দেয়, কারণ এরকম চিকিৎসাও কোনটা কি করবে এটা বুঝতে পারছি না। এতদিন একটা আন্ডারে থেকেও কেমন একটা কেমন না, যে 14 দিন এক জায়গায় চিকিৎসা নিল, তারপর হঠাৎ করে তারা বলতেছে যে এটা তো আরেক ঝামেলা হয়ে গেছে, এরকম অবস্থা, এখানে রেফার করে দিয়েছে, দেখা যাক কি হয়। ওকে, আরবি জ্যোতি, তারপর বাবার দুই রাজকন্যা আমাদেরকে এসএমএস করছে, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি মুনতাহা, বাসা হচ্ছে সিলেট। আচ্ছা, বাবার দুই রাজকন্যার মধ্যে যে মুনতাহা, আরেকজন কই? মুনতাহা রাজকন্যা একজন দেখতে পাচ্ছি। সামান্তা লিখে যে চমৎকার হয়েছে লেখাটা, ফেসবুকে লেখাটা দেন অথবা আমাদের টি স্টলে দিয়ে দিবেন। আচ্ছা, একটু আগে হোয়াটসঅ্যাপে আমার যেই এক বন্ধু একটা কবিতা লিখে পাঠিয়েছিল, আমি কবিতাটা পড়লাম, সেই কবিতাটা আপনি একটু ফেসবুকে দিয়ে দেন। আপনি যদি আমাদের ফেসবুকে অ্যাড্রেস, খুবই সহজ কিছু না, আপনি জাস্ট খালি আপনার ফেসবুকে ঢুকে সার্চে লিখুন আই লাভ ঢাকা এফএম, লিখলেই আমাদের ঢাকা এফএম এর পেজটা পেয়ে যাবেন, সেখানে আপনি কবিতাটা পোস্ট করে দেন, তাহলে সবাই দেখতে পাবে, পড়তে পারবে। ওকে,
আরবি জ্যোতি ডুবা ডুবা গানটা অবশ্যই শুনেছি, অনেক সুন্দর একটা গান। উম্মে রাহান মুকুল ভাই একটা গানে অনুরোধ করছি, তুহিদে শুনতে চাই। সাফিয়া আহমেদ আমাদের সাথে জয়েন করেছিল, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি নীতি, এটা আবার কেমন নাম, নীতি, রাজনীতির নাম শুনে, রাজনীতি শুনেছি, অর্থনীতি শুনেছি, কিন্তু নীতি কারো নাম হয় আমি জানি না। আচ্ছা, অবসান যদি কারো নাম হতে পারে, নীতিও নাম হতে পারে না, ওই যে আমাদের একজন অবসান ভাই এসএমএস করে, রংপুর থেকে আজকে প্রথম এসএমএস করলাম, কমেন্ট করলাম, অনেক ধন্যবাদ নীতি। আর কি বলবো আপনার, নীতি কথা বলতেও একটু ভয় লাগছে, নীতির সাথে তো নীতি কথা বলে পারা যাবে না। আচ্ছা, ফেসবুকের লেখাটা অনেক সুন্দর। আর সামান্তা লিখেছে উপেক্ষার বাগান বিলাস, আচ্ছা কবিতার নাম না, কলমে সামান্তা কবির, আমার এই জিনিসটা, সামান্তা সবসময় খালি লেখে কলমে। সামান্তা কি পেন্সিল দিয়ে লেখেন না আপনি? মাঝে মাঝে পেন্সিল দিয়ে লিখবেন, খালি কলমে সামান্তা কবির? আমার এক বন্ধু ছিল সবসময় পেন্সিল দিয়ে লেখে, সুন্দর সুন্দর পেন্সিল কেটে একদম ব্যাগের মধ্যে পেন্সিল থাকতো, কিছু হলে পেন্সিল দিয়ে লিখতো, বিভিন্ন নাম্বার ছিল পেন্সিলের, গাঢ় কালো কালো লেখা, চিকন লেখা, এরকম বিভিন্নভাবে। যাই হোক, পেন্সিলের সামান্তা কবির, শুনেছিলাম তোমার খুব পছন্দ ছিল বিরল ফুল, তাই একদিন নিজের সমস্ত ঋতু পেরিয়ে আমি ফুটেছিলাম তোমার বাগানে, বাপরে বাপ, কিন্তু তুমি তখন পাশের পথের কাটা গুল্ম নিয়ে মুগ্ধ ছিলে, তাতে কি আসে যায়, সব ফুল তো আর তোলা হয় না, কিছু ফুল কেবল একটা ফোটার নির্জনতায় নিজের সার্থকতা খুঁজে পায়, আমিও তেমনি তোমার দৃষ্টিতে লুপ্ত কিন্তু স্রষ্টার উদ্যানে শাশ্বত ফুটেছি, বাপরে বাপ। সামান্তার লেখা আমি একটু কম বুঝি, মানে বড় বড় লেখা লেখে, আজকেরটা আমার জন্য খুব ভালো হয়েছে পড়তে, অনেক বুঝেছি, আমার খুব ভালো লেগেছে যে আমি ফুটেছিলাম তোমার বাগানে কিন্তু তুমি তখন পাশের পথের কাটাগুলম নিয়ে মুগ্ধ ছিলে, হ্যাঁ, মানে তুমি আমার দিকে নজর দাওনি, তুমি অন্যদিকে নজর দিয়েছিলে আর কি। যাই হোক, খুব সুন্দর লেখা, খুব ভালো লাগলো সামান্তা। ভাবনা আপুকে অগ্রিম শুভেচ্ছা জানিয়েছে সামান্তা। সোহান হোসেন আমাদের সাথে জয়েন করেছে, কেমন আছি? ভালো আছি সোহান, সব নানি দাদিরাই এরকম। আচ্ছা, তারপর সামান্তার কবিতা তো পড়লাম। আরবি জ্যোতি বান্ধবী, আজকে তুমি চা দেওয়ার দায়িত্ব নাও, আমি বেশিক্ষণ থাকবো না। আচ্ছা আরবি জ্যোতি আজকে, আচ্ছা আমাদের সামান্তা একটু পর বিদায় নিবে, ওকে, কোনো সমস্যা নাই, আমরা আছি। তারপর সিয়াম হাসান, সিয়াম এবং সায়েম ধানমন্ডি হাতিপুল থেকে, ভাইয়া একটা অনুরোধ ছিল, আমাদের চা খাওয়াতে হবে, আজকে আপনাকে না খেলে আমি দুঃখ পাবো, এই দুঃখ সেই দুঃখ না, এই দুঃখ হলো আখেরি দুঃখ। আছে ওকে, সাইফুর চলে আসছে, সাইফুর এত দেরি কেন, সবাই আপনার জন্য অপেক্ষা করছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? বাসা সবাই ভালো আছে? আন্টি কেমন আছে? আজকে একটু বাড়িতে আসছি তাই ঠিক মতো কথা বলতে পারবো না, তবে অল্প সময় লাগবে, দয়া করে রাগ করেন না। আচ্ছা ওকে, একটু আগেই তো জানালে হতো, আমরা ঝামেলায় পড়ে গিয়েছিলাম, সামান্তা আমাদের হেল্প করছে এতক্ষণ ধরে চা বানিয়ে, ছুটি মঞ্জুর করুন। সামান্তা, জ্যোতি, পূর্ণিমা তিনজন মিলে আজকে আমাকে একটু সাপোর্ট করবে, সামান্তাও থাকবে না, জ্যোতিও থাকবে না, ওকে, যে যে আছে আমি নিজেই চালিয়ে নিব, কোনো সমস্যা নেই, আমার অভ্যাস আছে। এক ঘন্টার জন্য দোকানটা একটু সামলে নিবেন, এক ঘন্টা পরে চলে আসবেন ইনশাল্লাহ, ওকে, কোনো সমস্যা নেই। উম্মে রাহান, অনুষ্ঠানের শুরুতে চমৎকার একটা গান শুনলাম, মনে হয় আজ গানের তালিকাটা অনেক ভালো হবে মুকুল ভাই। আচ্ছা উম্মে রাহান, আমি কিন্তু সবসময় চেষ্টা করি গানের তালিকা ভালো রাখার জন্য, ওকে। আসসালামু আলাইকুম, মালয়েশিয়া থেকে জুয়েল ভাই ছিল, ওকে, শফিক ভাই আমাদের সাথে ছিল, সবাইকে অনেক ধন্যবাদ। আর যারা আমার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্টেড হতে চান, হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 01841904904, খুবই সহজ, আপনারা মোবাইলে সেভ করে রাখুন, 01841904904, এই নাম্বারে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারবেন, সুন্দর একটা গান শুনবো, লাভ মি লাইক ইউ ডু।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা এফএম 90.4, লাভ মি লাইক ইউ ডু, সুন্দর একটা গান শুনলাম। আর একটু আগে সামান্তা জি কবিতাটার প্রশংসা করলো, একটু আগে যে আমি পড়েছিলাম, তোমার ওই পদ্ম ফুলে নেই দুখানা চোখ আর ভিরু ভিরু দুটি বাঁকা ঠোঁট, যথেষ্ট ছিল হৃদয় জাগাতে প্রণয়ের ভয়ঙ্কর অসুখ। আচ্ছা, চট্টগ্রাম থেকে রিহাদ আমাদেরকে এই কবিতাটা লিখেছিল। রিহাদ, আপনি আমাদের ফেসবুকে যান, খুবই সহজ। আপনি ফেসবুকে, আপনার ফেসবুকে ঢুকে আপনি জাস্ট খালি সার্চে গিয়ে লিখুন আই লাভ ঢাকা এফএম, লিখলে আমাদের অরিজিনাল পেজটা পেয়ে যাবেন। সেখানে আমার একটা পোস্ট আছে, পোস্টের নিচে আপনি কবিতাটা পোস্ট করে দেন। অনেকে সেখানে থাকবে, সেখানে আবার অনেকে দেখে, ওটা আরো ভালো হবে কবিতাটা সব। আর হোয়াটসঅ্যাপে তো আমি একা দেখি আর পড়ে শুনাই। আচ্ছা, আমাদের ভাবনা আমাদের সাথে জয়েন করেছিল, আবার ভাবনা লিখেছে, ইনশাআল্লাহ আল্লাহ তোমার খালাম্মাকে ভালো করে দিবে, আমরা সবাই দোয়া করব তোমার খালাম্মার জন্য। অবশ্যই, আমি খুব খুশি হলাম আপনারা সবাই আমার খালার জন্য দোয়া করবেন, আমার খালাকে যাতে আল্লাহ সুস্থ করে দেয়, যেন প্রপার একটা ট্রিটমেন্ট পায় আর কি। কি একটা জটিল অবস্থার মধ্যে আছে দেখেন, এমনি পেসমেকারের পাশে একটা পিণ্ড, ওইটার অপারেশন করবে, এর মাঝখানে আবার ধরা পড়লো যে বিভিন্ন রক্তনালীতে তার বিভিন্ন পয়েন্টে ব্লকেজ, হার্টে না অন্য জায়গায়, এটা কি রোগ আবার কি যাই না কি, একটা কঠিন একটা নাম টাম বললো, আমার মনে রাখতে পারছি না। তখন ওগুলাও তো কাটাকাটির ব্যাপার আছে, কি করে দেখা যাক। আল্লাহ আমার খালাকে সুস্থতা দান করুক এই দোয়া করি, এবং আপনারাও একটু আমার খালার জন্য দোয়া করবেন। আর এটাই বললাম যে মানুষের জীবনটা আসলে কেমন বলে না যে, মানে খুব সুখের না, কিন্তু মানে দেখবেন যে খুব অল্প সময়ে মনে আমরা সুখ পাই, কিছু দেখবেন যে ভালো আছি, লেখাপড়া শেষ করলাম, আবার দেখবেন যে একটা সংগ্রাম, কখন চাকরি করব, একটা ভালো চাকরি করে একটু প্রতিষ্ঠিত হওয়ার পর আবার বিয়ে শাদী করলেন, আবার এক সংসার করলেন, আবার একরকম, আবার দেখলেন যে বাবা মা তখন বৃদ্ধ হয়ে গেল, বাবা মা চলে গেল, আবার একটা কষ্ট পেলেন, হঠাৎ করে নিজের কোনো রোগ, মানে জীবনটাই আসলে একটা সংগ্রামের মধ্যে দিয়ে যায়, তাই না? একটু আনন্দ ফুর্তি, যেমন এখন আমরা কথা বলছি, আমরা একটু ভালো সময় পার করছি, গান শুনছি, সবার সাথে সবার কথাগুলো শেয়ার করছি, আবার এই সুখটা কখন থাকবে আল্লাহ না চাইলে দেখবেন যে আগামী সপ্তাহ আবার এই সুখটা নেই, তাই না? তেরকম তেরকম ঘরে ঘরেই দেখবেন যে সবাই কেউ সুখে আছে, হাসছে, খুব মনে হবে খুব সুখী, কিন্তু ভিতরে দেখবেন যে একটা কষ্ট, কেউ দেখবেন যে অমুক একটা অসুখ নিয়ে ঘুরছে। অনেকেই, অনেক মানুষ আছে আমরা দেখলে বুঝি না, কেন মনের জোরে কিংবা কি করবে, সে একটা ভয়াবহ অসুখ নিয়ে ঘুরছে। আমার পরিচিত দুইটা বড় ভাই আর কি, স্কুলে একসাথে পড়তাম, আমার সিনিয়র, বন্ধুর মতো কথা বলতাম, দুজনের কিডনি পেশেন্ট, একজন লন্ডনে আছে, একজন ইন্ডিয়াতে। আল্লাহ তাদেরকে সামর্থ্য দিয়েছে, ট্রিটমেন্ট চলছে, কি হয় জানি না, মানে খুবই খারাপ অবস্থা আর কি দুইজনের। চিন্তা করেন, মানে চোখে দেখেছি আর কি, একসাথে খেলতাম, দৌড়াদৌড়ি, তারপর কথা বলতাম, এই ভাইগুলো শুনি হঠাৎ করে কিডনি পেশেন্ট, দেখেন কিডনি সিরিয়াস অবস্থা, ডায়ালিসিস চলছে, চিকিৎসা চলছে, অনেক টাকা খরচ হয়েছে। তা সবার তো সব সামর্থ্য থাকে না, এক নম্বর। আর দুই নম্বর হচ্ছে যে এরকম আসলে আল্লাহ কখন কাকে কি দেয় এগুলো বোঝা বড় মুশকিল, এই কারণে যে আল্লাহর রহমত ছাড়া আমাদের বেঁচে থাকা খুবই কঠিন একটা ব্যাপার। আসসালামু আলাইকুম, কিতা খবর ভাই সাহেব, আসেননি ভালো, হাইসেননি বাদ, বাড়িঘরের কিতা সংবাদ, বাড়িঘরের সংবাদ বালা এবং বাত্তাত কাই আইসি। অবশেষে আমি চলে আসলাম, আমি ছোট ফোন থেকে শুনছিলাম, আমার ফোনটা আমার ছোট বোনের কাছে ছিল, সে যেন কি রেসিপি তৈরি করবে, তাই আমার জয়েন করতে লেট হয়ে গেল। তারপর কি অবস্থা, কেমন আছে আমাদের সাপ্তাহিক মেলা? ভালো আছে। আর এই মানুষটাকে এত সুন্দর করে কথাবার্তা লিখলো কিন্তু নাম টাম কিছু দেয় নেই, আমি তো খুঁজে পাচ্ছি না আপনার নাম কই। আচ্ছা, তারপর আমাদের সাথে টু দ্য আরজে স্যার অ্যান্ড অল লিসনার, দিস রিদওয়ান ফ্রম সিলেট, রিদওয়ান আমাদের সাথে জয়েন করেছে। আচ্ছা, ঢাকা এফএম শুনে যখন সে ড্রাইভিং করে, সিন্স আই লাভ টু ড্রাইভ আই এম অলওয়েজ লিসনিং, ওকে অনেক ধন্যবাদ, লাভ ফ্রম সিলেট, টেক কেয়ার, ওকে অনেক ধন্যবাদ। আমাদের বন্ধু রিদওয়ান আমাদের সাথে জয়েন করেছে, আর রিদওয়ান খুব পছন্দ করে ড্রাইভিং অবস্থায় আমাদের গান টান শুনতে, রেডিও শুনে সে যখন ড্রাইভ করে, অনেক ভালো। আরও অনেকগুলো কমেন্ট চলে আসছে কিন্তু যেহেতু সময় শেষ হয়ে যাচ্ছে, একটা সুন্দর গান আমার প্লেলিস্টে দেখতে পাচ্ছি, আমি পরের ঘন্টায় এসে কথা বলবো, নাহলে সময়টা শেষ হয়ে যাবে। ওকে, আমরা এই মুহূর্তে ওয়ারফিজের গান শুনবো, পূর্ণতা, আর একটা সুন্দর গান।

সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আমার একটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পাস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করা অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আমার একটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আমার একটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। ওকে, আমার আইটি সংক্রান্ত একটা তথ্য আপনাদেরকে জানিয়ে দিলাম, আমার আইটির সাথেই থাকবেন। আচ্ছা, এর মধ্যে আমাদের সাথে অবসান ভাই জয়েন করেছে, যার নাম একটু আগে নিলাম। অবসান ভাই, আপনি জানেন না যে আপনার নাম নিয়েছি, মানে একটু আগে আমাকে SMS করেছে একজন, তার নাম হচ্ছে নীতি। তাই আমি বললাম যে রাজনীতি আর অর্থনীতির নাম শুনেছি, এরকম নাম তো কখনো শুনিনি, কারণ নাম নীতি। তখন বললাম যে অবসান যদি নাম হতে পারে, কেন অবসানও তো একটা আনকমন একটা নাম, তাই না? আমাদের অবসান ভাই থাকলে নীতিও থাকবে না কেন? তাই নীতির সাথে আর বেশি কথা বাড়ালাম না, কারণটা হচ্ছে যে নীতির সাথে তো নীতি কথা বলে আমি বেশি পার পাবো না আর কি, একটু চুপচাপ কেটে পড়লাম পাশ দিয়ে আর কি, নীতির পাশ থেকে। আসসালামু আলাইকুম মুকুল ভাই, কেমন আছেন? অবসান বলছি উত্তরা অফিস থেকে, আপনার মা ও মেয়ে। আচ্ছা, তাও ভাগ্য ভালো উত্তর অফিস থেকে ফোন করেছেন, না আমাকে একবার ফোন করেছিল, হ্যাঁ কেমন আছেন, আমি র‍্যাব 2 থেকে ফোন করেছি, আমাকে র‍্যাব 2 থেকে ফোন করেছিল একটা ব্যাপারে একবার, এক মেজর সাহেব আর কি, তারপরে মীমাংসা হয়ে গেছে, সে ভুল বুঝে আমাকে ফোন করেছে আর কি। আমি তো ভয় পেয়ে গেছিলাম, বলেন তো র‍্যাব থেকে আমাকে ফোন দেয়, হ্যাঁ আমি কি চোর বাটপার সন্ত্রাসী নাকি বলেন তো, এরকম একটা কেমন একটা ভয়ের একটা ব্যাপার ছিল। হ্যাঁ, আমার হাত পা ঠান্ডা হয়ে গেছিল। অবসান বলছি উত্তর অফিস থেকে, তা তো রক্ষা রে ভাই, উত্তর অফিস থেকে ফোন করেছে একটা রহমত একটা। আর যদি বলে র‍্যাব 2 থেকে ফোন করেছি কিনা, পুলিশ হেডকোয়ার্টার থেকে ফোন করেছি রে ভাই, কি করলাম আমি? আচ্ছা, সে লিখেছে আপনার মা ও মেয়ে কেমন আছে, এখন অফিস থেকে বের হব, শুনছি আমার বউ তো রাগ করবে, আপনি বললেন যে আমার মা আর মেয়ে কেমন আছে। আমার বউর কথা একটু লিখে দিতেন আর কি, একটা শব্দ লিখলে তো বেশি টাকা খরচ হতো না, একটা SMS এর মধ্যে চলে আসতো, লিখতেন যে আপনার মা মেয়ে এবং বউ কেমন আছে। আমার কথা না বাদই দিলেন, হ্যাঁ তাহলে চলতো আর কি। ও, আমার কথা লিখেছেন উপরে, আছে ঠিক আছে, একটু বউটা লিখে দিতেন আর কি, বউ শুনলে রাগ করবে তো, বলবে যে মা মেয়ে কেমন আছে। আচ্ছা আচ্ছা অবসান ভাই, ঠিক আছে, আমার মাও ভালো আছে, মেয়েও ভালো আছে, হ্যাঁ দোয়া করবেন আমার জন্য, আমার দুদিন ধরে দেখি যে একটু স্টেবল আর কি, একটু আছে আর কি, আগের চেয়ে বেটার, মানে অনেক ভালো বলা যাবে না, কেন এখন যে বয়স আর যেভাবে আমার ওষুধ খেতে হয়, এতগুলো ওষুধ খেয়ে আসলে সুস্থ থাকা একটু ঝামেলা, তারপরও দোয়া করবেন আমার জন্য। আর আমার এক মামাতো বোনের কথা একটু আগে বললাম যে আমার খালা, সে খুবই অসুস্থ, হসপিটালে আছে, আপনারা সবাই একটু আমার খালার জন্য দোয়া করবেন। নাজনীন খালা আমার খুব প্রিয় একজন খালা, সে অসুস্থ, আল্লাহ তাকে যাতে সুস্থ করে দেয়, মানে তার যেসব ট্রিটমেন্ট দরকার, মানে হঠাৎ করে কি হয়ে যায় এগুলো নিয়ে এতক্ষণ কথা বললাম যে আসলে আল্লাহ আমাদের যদি রক্ষা না করে, না আমাদের কোনো রক্ষা নেই, মানে কখন কার কি হয়ে যায় আপনি বলতে পারবেন না। সুস্থ একটা মানুষ হঠাৎ করে দিব্যি দেখবেন যে অসুস্থ হয়ে গেছে, কি একটা রোগ ধরা পড়লো, কঠিন কঠিন রোগ, সব কিছুই বুঝি না। ওকে, অবসান ভাই ভালো থাকবেন। আচ্ছা, তারপর আমাদের সাথে কে অমৃত বোস জয়েন করেছিল, আবারও লিখেছে যে আমার মাও কিডনি পেশেন্ট, ডায়ালিসিস চলছে সপ্তাহে 3 দিন, খুবই কষ্টকর একটা ব্যাপার অমৃত, আমি বুঝি এটা, আর খুব এক্সপেন্সিভ আসলে, তাই না? মানে আমাদের মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত তো এটা ধরাছোঁয়ার বাইরে, মধ্যবিত্তই ফকির হয়ে যায়, মানে কোনো কিছু করতে পারে না, আর ডায়ালিসিস চলতেই থাকে, এটা মানে একটা যদি কিডনির অবস্থা ভালো থাকে কিছুদিন ডায়ালিসিস করে হয়তো তখন আবার ওষুধ ওষুধ খায় এমন হতে পারে আর কি, আমি যতটুকু জানি আর কি, যে কিন্তু দেখা যায় যে ডায়ালিসিস দীর্ঘ সময় ধরে করতে হয়, হ্যাঁ তা ওরকম, আবার মাঝে মাঝে কারো দেখি যে অল্প থাকবে, অল্প কিছুদিন ডায়ালিসিস করে তারপর মুক্তি পায়। যাই হোক, অমৃত আপনার মায়ের জন্য দোয়া করছি, সৃষ্টিকর্তা আপনার মাকে সুস্থ করে দিক, আর আসলে খুবই কঠিন এগুলো চোখের সামনে এরকম দেখলে যে সব সময়, আর একটা রোগীও আস্তে আস্তে হতাশ হয়ে যায়, আমি দেখেছি তো আমাদেরও রিলেটিভে অনেকে ছিল, আবার যে আমার দুই বড় ভাই একজন লন্ডনে আছে, একজন ইন্ডিয়াতে ট্রিটমেন্ট নিচ্ছে, তো এরকম আবার আমাদের মধ্যে আরেকজনও আছে, আর এক ছোট ভাই ওর ওয়াইফের হয়েছিল, খুব নাম করা মানুষ, ও কিডনি ট্রান্সপ্লান্ট করেছিল, এগুলা আসলে খুব জটিল ব্যাপার। তা আল্লাহ সবাইকে রক্ষা করুক, আমরা এই প্রত্যাশা করি, দোয়া করি সবাই, সৃষ্টিকর্তার কাছে তো আমরা এছাড়া আর কি চাইবো বলেন, আর কিছু এর জন্যই বলি যে আসলে কখনোই বলে না যে অর্থ এবং শরীর, মানে স্বাস্থ্য
এবং সম্পদ নিয়ে কখনো অহংকার করতে নেই, মানে আপনি মুহূর্তের মধ্যে ফকির হয়ে যেতে পারেন, মুহূর্তের মধ্যে আপনি কোনো দুয়ারোগ্য ব্যাধিতে আক্রান্ত হতে পারেন, এই কারণে কখনো অহংকার করতে নেই, সবসময় শুকুর আলহামদুলিল্লাহ যে যে ধর্মেরই হন না কেন প্রার্থনা করুন এবং সবসময় সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করুন এবং তার কাছে সন্তুষ্টি জানান, শুক্রিয়া আদায় করতে হবে যে আমরা সুস্থ আছি। আমাদের সাথে আসসালামু আলাইকুম ভাই, আমি সিলেট থেকে হইরাম, নদী সংটা প্লে করবেন, আমার ফোন নাই, আমুর ফোন দিয়া FM শুনি আর আমার বইনে ফোন দিয়া মেসেজ দিলাম। আচ্ছা, আপনি খুবই গরিব, নিজের একটা ফোনও নাই, মায়ের ফোন দিয়া, মায়ের ফোন দিয়া FM শুনতে আছে। আচ্ছা, সিলেট থেকে মায়ের ফোন দিয়ে FM শুনতে আছে আর বোনের ফোন দিয়ে SMS করতে আছে, খুবই কঠিন একটা ব্যাপার। আপনার একটা বিয়া দিয়ে দেওয়ান লাগবো, তাহলে আবার আরেকটা ফোন হয়ে যাবো। হ্যাঁ আপনার, ওকে, নাম কি? সাদিয়া, অনেক ভালো থাকবেন, আপনি নদী গানটা শুনতে চাইছেন, আপনার এত কষ্ট করে ভাই এক ফোন দিয়ে রেডিও শুনছে আর ফোন দিয়ে SMS করছে বেচারা, একটা একটা মোবাইল সেট নেই, আমার কাছে থাকলে কিনে দিতে পারতাম নাকি, এটা মোটামুটি এটা কিনে দিতাম এই অবস্থা হলে। আচ্ছা যাই হোক, আপনার একটা ফোন হয়ে যাবে, আমি দোয়া করছি, আপনি দেখবেন যে কোন মাধ্যম থেকে যে একটা ফোন চলে আসবে আপনার কাছে। হ্যাঁ, আপনি চিন্তা করতে পারবেন, আপনাকে আমি নদী গানটা শোনাবো, কোনো কথা নাই, মানে এটা শোনাতেই হবে আপনাকে, কেন এত কষ্ট করে যে মানুষটা আমাকে শুনছে, মায়ের একটা ফোন দিয়ে, বোনের একটা ফোন দিয়ে, তার একটা ফোন নেই, এটা কোনো কথা হলো? আচ্ছা, আরে আজকে আমার মেসেজ লেখার ধরনটা অন্যরকম ছিল, তাই আমার দাদু আমাকে চিনতে পারে নাই। আচ্ছা, দাদু না বললে আমি কেমনে চিনবো? আমার একটু তো জাকারিয়া নামটা লিখতে হবে তো, জাকারিয়া খুব সুন্দর একটা এসএমএস করেছিল, একটা আগে কি রেসিপি টেসিপি কি সাপ্তাহিক মেলা, তাই দাদু আমাকে চিনতে পারে নেই। চানসে ফারিশ করতা হামারি, এমন একটা গান আছে। আচ্ছা, আমি অনেকদিন পর একটা গানের রিকোয়েস্ট দিলাম, একটু প্লে করবেন? আচ্ছা, দেখা যাক পারি কিনা, তবে এই মুহূর্তে একটা গান বাজাবো। গানের আগে একটা কথা আমার বারে বারে খালি ভুলে যাবো, বলে ফেলি না, মানে আমি লিংক রোড, মানে আমাদের এখানে যারা গুলশানে থাকে মেইন রাস্তা থেকে, বাড্ডা রাস্তা থেকে লিংক রোড আসে, এই রাস্তাটা আমি হেঁটে আসি। এর কারণ হচ্ছে যে এক নম্বর হচ্ছে এখান থেকে রিক্সা যদি আসে, রিক্সা পুরা গুলশানাকে আসতে দেয় না, তার আগেই পুলিশ বক্সের এখানে আটকে দেয়, তাই অনেকটানি পথ আটকে দেয়, আর রিক্সা ভাড়াও অনেক বেশি চায়, যে পরিমাণে আসলে ভালো লাগে না, যে পুরো আসতে পারলে হতো অর্ধেক পথে আটকে যায়, তাই এই কারণে আমি একটু হেঁটে হেঁটে দোকানপাট দেখতে দেখতে আসি আর কি। আর আমি এই হাঁটাটা পছন্দ করি এই কারণে যে এখান থেকে অনেক কিছু শেখা যায়, দেখা যায়। তা আজকে একটা মজার জিনিস দেখলাম, এই যে আমি রিক্সা উঠলে এটা দেখতেই পারতাম না, আমি দেখি কি পুলিশ বক্সের আগে এসে আমি পার হচ্ছি, তখন দেখি যে দুইটা টোকাই ছেলে একটু প্যান্ট শার্ট পরায় রাস্তায় ঘুরে, খালি পায়, একদম খালি পায়, হাফ প্যান্ট পরা শার্ট পরা, দুজন দেখি দুইটা পুলিশের সাথে হ্যান্ডশেক করছে। তা পুলিশও না ঘাবড়ে গেছে, মানে পুলিশের মুখে কোনো হাসি নেই, মানে হঠাৎ করে যদি একটা পুলিশ রাস্তায় ডিউটি করছে, আপনি যদি হাতটা বাড়িয়ে দেন একটু ঘাবড়ে যাবে না? তারপর এরকম ছোট দুইটা বাচ্চা ছেলে দুই পুলিশের সাথে হ্যান্ডশেক করে হ্যান্ডশেক করলো, খুব খুশি দুজন, মানে এত চেহারা মানে একদম মানে জলজল করছে আর কি, দুই পুলিশের সাথে হ্যান্ডশেক করলো, আর পুলিশ দুটাও কিছু বুঝলো না, তারা মনে করলো যে আচ্ছা হাত মিলিয়েছে রাখলো, তারা গম্ভীরভাবে রাস্তায় ডিউটি দিচ্ছে আর কি। তারপর আমি হেঁটে যাচ্ছি, ওই পিচ্ছি দুইটা দেখি আমার পিছে পিছে আসতেছে, আস্তে আস্তে একটা বলতেছে যে মজা হয়েছে না, খুব মজা হয়েছে না, চল সামনে যদি আবার পুলিশ পাই আবার হ্যান্ডশেক করবো। হ্যাঁ, আবার যদি মানে হ্যান্ডশেক তো এত সুন্দর করে না, মানে বলতে পারে যে হ্যান্ডশেক করবো, হ্যান্ডশিপ করবো, এরকম বলতেছে আর কি। বলে যে খুব মজা হয়েছে না, চল আবার দেখি সামনে যদি আবার পুলিশ পাই তাহলে আবার হ্যান্ডশিপ করবো, হ্যান্ডশিপ করবো। তা আমার শুনে খুব মজা লাগলো যে বাচ্চাদের আনন্দটা কোন জায়গায় দেখেন, সে দুইটা পুলিশের সাথে একটু হ্যান্ডশেক করে খুব আনন্দ পেয়েছে এবং এখন বলছে যে চল সামনে যদি আরো দুইটা পুলিশ পাই তাদের সাথে হ্যান্ডশেক করবো। তা আমার একটু ছোটবেলায় ফিরে গেলাম, আমার খুব ভালো লাগলো, আমি দুজনের দিকে একটু তাকালাম যে কি সুন্দর, মানে মনটা কত সুন্দর এবং ওদের ভালো লাগাটা কত অল্পতেই ওরা তুষ্ট না সন্তুষ্ট। আমাদের এখন বড় হয়ে যাওয়ার পর নানা রকম যন্ত্রণা, নানা রকম চিন্তা, নানা রকম বিষয় আমরা ভাবি, কল্পনা করি, তাই না? কিন্তু ওদের দেখেন জীবনটা কি সুন্দর, মানে এই রোদের মধ্যে বের হয়েছে, 3:30 বাজে, পুলিশের সাথে হ্যান্ডশেক করলো খুশি দুজন, তারপর বল চল সামনে যদি আরো দুজন পাই তাহলে দুজনের সাথে হ্যান্ডশেক করবো, কি অদ্ভুত না? ভালো লেগেছে তো গল্পটা, মানে সত্যি ঘটনা আর কি, দেখে আসলাম। এগুলো হচ্ছে আমি একটু চোখ কান খেয়াল রাখি তো, যে কে কি করে দেখলে একটু চোখে পড়ে আর কি, এই হচ্ছে ঘটনা, এই ছোট্ট ঘটনাটা এই পাঁচটার থেকে বলি বলি করে বলা হচ্ছিল না আর কি, সময়ের অভাবে আর ওই আমার নানা রকম কথার চাপে তো এই কথাটা বলতে পারছিলাম না আর কি, এ হচ্ছে কাহিনী। তা আমিও যাওয়ার সময় দেখি, আমার তো আবার চোর ডাকাতের সাথে চেহারার মিল আছে, আমার আবার পুলিশের সাথে হ্যান্ডশেক করলে বিপদ, যে হ্যাঁ কেন, কোনো ইন্টেনশন খারাপ মতলব আছে, নাহলে হাত মিলালো কেন, কাহিনীটা কি?
ব্যাক সার্চ কর এরকম, তা আমি হাত মিলানো একটু বিপজ্জনক আর কি, এমনি পুলিশ আমাকে ধরে বেশি। বুঝলাম না চেহারা কোন চোদ্দাকারদের সাথে মিল, আমি বুঝলাম না, এই জিনিসটা আমি বুঝতে পারি না আমি আসলে। এমনি তো দেখলে তো আমার ভালোই লাগে নিজের। আচ্ছা গান শুনিয়ে।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: ঢাকা FM 90.4।
5: আপনি শুনছেন ঢাকা FM 90.4। মুকুল আছি আপনাদের সাথে। ওই যে আমার এক বন্ধু SMS করেছিল, তার মায়ের ফোন দিয়ে রেডিও শুনছে, বোনের ফোন দিয়ে SMS করেছে, তা আমার খুব খারাপ লাগলো। সে একটা নদী গান শুনতে চেয়েছিল, কিন্তু এখন নদী সে তো লিখে নাই কোন নদী, পদ্মা মেঘনা যমুনা সুরমা কোন নদীর কথা। কিন্তু ঘটনা হচ্ছে যে আমি নদী সার্চ দিয়ে লেখার পর দেখলাম যে অনেক নদীর গান রয়েছে। আমি তো বুঝতেই পারছি না যে তার জন্য কোন নদীটা বাজাবো। তো একটা নদী তো তাকে শোনাতে হবে, এত কষ্ট করে আপনি দেখেন দুটা ফোন দিয়ে দুজনে, তার একটি ফোন নেই। হ্যাঁ, গনিমিয়া একজন গরিব কৃষক, অন্যের জমি চাষ করে খায়, নিজের কোনো জমি নেই। খুবই খারাপ লাগলো আমার। যাই হোক, নদী একটা খুঁজে বের করেছি, একটা নদীর গান শোনাবো আর কি আপনাকে। এটাই হলো কথা, কারণ আপনি পরিষ্কার কোনো নদীর নাম বলেননি, বুড়িগঙ্গা নদী না কোনটা কোনো নদীর কথা বলেননি। আচ্ছা, কদম মিন্স এটা কি আবার? আচ্ছা, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা ভাইয়া, কেমন আছেন? আমি অঙ্কুর বড়ুয়া, অঙ্কুর বড়ুয়া। তো এটা আবার কি আবার উপরে হেডলাইন? আচ্ছা, অঙ্কুর বড়ুয়া ধানমন্ডি থেকে আপনাকে শুনছি, খুব ভালো লাগছে, অনেক ধন্যবাদ। অঙ্কুর ভাই, আপনার তো সবসময় খালি আমাকে ভালোই লাগে, আমারও খুব ভালো লাগে, বুঝছেন? সবসময় যখনই আপনার আমার ভালো লাগে না, আমারও আপনার খুব ভালো লাগে। এটা এটাই নিয়ম আর কি, আপনি আমাকে আপনার ভালো লাগলে আমারও আপনাকে ভালো লাগবে আর কি, আর আপনি আমাকে ভালো না লাগলে আমারও আপনাকে ভালো কম লাগবে আর কি। এটা হচ্ছে কথা, কম লাগবে কি ভালো লাগবে না, এটা খুবই ভালো যে আপনি আমাকে খুব ভালো পান, এই কারণে আমি আপনাকে খুব ভালো পাই। FM পোকা জাহাঙ্গীর আলম অনেকক্ষণ পরে এসে হাজির। আশেপাশে কেউ পাকনা পাকনা কথা বললে রেগে যাবেন না, হতে পারে অতিরিক্ত গরমে পেকে গেছে। আচ্ছা, এটা খুব সুন্দর ছিল SMS-টা, যে আশেপাশে কেউ পাকনা পাকনা কথা বললে রেগে যাবেন না, হতে পারে অতিরিক্ত গরমে কেউ পেকে গেছে। এটা হতে পারে, একটু আগেই ছোট দুইটা বাচ্চার কথা বললাম। আচ্ছা, তারপর সুলতান সিরাজ শিয়াব আমাদের সাথে জয়েন করেছিল, আমিনা আক্তার ভাবি আছে। আরে ভাবি, আপনাকে তো খুঁজি, সেদিন একটা খাবারের কথা বলেছিলাম, আপনি একটু দেখেন তো যে এই খাবারটা সম্পর্কে আপনার আইডিয়া আছে কিনা। এই কোরবানির মাংস তো সবার ফ্রিজে রয়েছে, মানে মাংসর কিমা করতে হবে, কিমা করে আদা রসুন টসুন পেঁয়াজ বাটা যা দেয় আর কি দিয়ে মাংসটা খুব ভালো করে কষাইতে হবে, তারপর এটা পানি দিয়ে একদম সিদ্ধ করে ফেলতে হবে, মানে কোরমাটা রান্না করতে হবে ভুনা ভুনা করে, তারপর পটল পটল হালকা ছিলে, পটলের মাথাটা কেটে চামচ দিয়ে পটল, একটু বড় পটল নিতে হবে, ভিতরের পটলের ম্যাটেরিয়ালসগুলো যা আছে ঘিলা কলিজা ওগুলো সব বের করে এই কিমাটা পটলের মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে সুতা কিংবা টুথপিক দিয়ে মাথাটা আটকে দিতে হবে, তারপর এটা তেলের মধ্যে আবার ডুবা তেলে ভাজতে হবে, তারপর একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে ওইটা পোলাওর সাথে দেয় আর কি। একবার খেয়েছিলাম কোনো দাওয়াতে গিয়ে, আমার খুবই মনে ধরেছে ওই খাবারটা, তারপর বাসাও করেছিলাম, দোরমা না দোমরা বলে আর কি পটলের। আমিনা ভাবে একটু জানাবেন তো যে এই খাবারটার সাথে আপনি পরিচিত কিনা, মানে মাংসের কিমা পটলের মধ্যে দিয়ে ওইটা তেলে ভেজে ওইটার উপর একটু বেরেস্তা বেরেস্তা ছিটিয়ে দেয়, খুব মজা লাগে। মানে পটল ভাজি তো এমনি খাই, কিন্তু এটা হলো আস্ত পটল আর কি, খুবই মজা। আবার ওইটাকেও আবার অনেকে পরবর্তীতে আবার একটু মশলা দিয়ে ভুনা করে আর কি। তো আমি যেটা খেয়েছিলাম ওটা ভুনা না, ওটা ওই পটলের পটল কামড় দেই আর দেখি যে কিমা বেরোয় আসে, আর পটলটারও সেরকম গন্ধ বেরোয়, একটু পোড়া পোড়া করে ভাজা করলো, আর উপরে পেঁয়াজের বেরেস্তা দেওয়া ছিল। ওকে, আমি নাক্তার লিখেছি, আসসালামু আলাইকুম মুকুল ভাই, একটি গান শোনান আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। বৈশাখে দেখা হলো দুজনার, জ্যৈষ্ঠতে হলো পরিচয়, আসছে আষাঢ় মাস, কি জানি কি হয়, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়, কাহিনী তো ঠিক আছে, আপনার গানের সাথে বর্তমান পরিস্থিতি একই রকম ভাবে চলছে আর কি, এলা মিলে যায়। এই গানটা আমার জন্য লিখেছিল, আমার এরকম একটা প্রেম হয়েছিল, বুঝছেন, বৈশাখে দেখা হওয়ার পর কথা হওয়ার পর জ্যৈষ্ঠতে পরিচয় হয়েছিল, বৈশাখ জ্যৈষ্ঠ। আচ্ছা, তারপর ফরিদ খান ভাইয়া শুভ বিকেল, অনেক ধন্যবাদ আপনাকে। শফিক ভাই লিখেছে, মুকুল ভাই একটি গান শোনান, নিজ ছোট ক্ষতি নেই আকাশ তো বড়, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। আচ্ছা, সন্ধ্যার পরে শোনাবনি, খুব সুন্দর একটা গানের কথা হচ্ছে, নিজ ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়, এরকম কিছু না? আচ্ছা আচ্ছা, অনেক আগে শুনেছিলাম। তারপর আসসালামু আলাইকুম, নাহিয়ান আমাদের সাথে জয়েন করেছিল, গুড ইভিনিং নাহিয়ানকে, অনেক ধন্যবাদ নাহিয়ান ইসলাম, আসসালামু আলাইকুম। তারপর সামান্তা লিখেছে, ভাবি কেমন আছে, আমি জিগাইলাম। আচ্ছা, আমাদের দুষ্টু মেয়েটা মাঝখান দিয়ে আবার শুনেছে অবসান ভাইয়ের কথাটা। আচ্ছা, ভাবি ভালো আছে, ভাবি ভালো না থাকলে তো বিপদে পড়ে যাবো, কি কষ্ট করে আমাদের জন্য, মানে এই যে ঘুমিয়ে থাকি অলস একটা মানুষ, হ্যাঁ ঠিকভাবে কিছু করতে হয় না, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যেত, ভাবি যে আল্লাহর রহমত একটা ভাবি পেয়েছেন আর কি, আল্লাহর রহমত আর কি, আমি খুব খুশি আর কি। ধন্যবাদ সবার কপালে এরকম ভাবি জুটুক, যে ভাবিগুলো একদম আমার মাকেও দেখে রাখে, আমার সন্তানকে দেখে রাখে, আমাকে দেখে রাখে, পুরা যার পণ্যায় খুশি আর কি ভাবির উপর। আর খাওয়া দাওয়া তো একদম মরে যেতাম আর কি, যখন যেটা বলে আর কি, এই যে পটলের এই কথা বললো তৈরি করে দিবে আর কি। নীতির সাথে আমি পারবো, সামান্তা লিখেছে। আচ্ছা, নীতির সাথে কথা বলে সামান্তা পারবে, সামান্তা পারবে, সামান্তার একটু তর্ক করা, ঝগড়া করার স্বভাব আছে, তো এই ঝগড়া টেমেটা সবকিছুই পারবে। আমার ফেভারিট গান হচ্ছে পূর্ণতা, পূর্ণিমার ফেভারিট গান একটা বাজিয়ে ফেললাম একটু আগে না অজান্তে, পূর্ণিমা খুশি। অহনা ইসলাম, আসসালামু আলাইকুম ভাইয়া, শুভ বিকাল ভাইয়া, কেমন আছো? অহনা ভালো আছি। ফাতেমা জাহান মদিনা, তোমার ফেলে দেওয়া ভালোবাসা বহুজন কান্না করেও নিজে করে পায়নি। বাপরে বাপ, এটা কি আমাকে আমাকে বলছেন নাকি, নাকি একটা লেখা, এটা এটা কি সিম্পল একটা লেখা নাকি? তোমার ফেলে দেওয়া ভালোবাসা বহুজন কান্না করেও নিজের করে পায়নি। বাপরে বাপ, খুব গভীর কথা, অনেক গভীর কথা, খুব সুন্দর। তোমার ফেলে দেওয়া ভালোবাসা বহুজন কান্না করেও নিজের করে পায়নি, বাপরে বাপ। সামান্তা কবিতা লেখো এটা নিয়ে, মদিনা কি বলেছে দেখেছো, লাইনটা কত স্ট্রং, তোমার ফেলে দেওয়া ভালোবাসা বহুজন কান্না করেও নিজের করে পায়নি, যেটা তুমি ফেলে দিয়েছিলে সেই ভালোবাসাটা কান্না করেও মানুষজন পায়নি, মানে কত দামি একটা মানুষ, তুমি তো প্রিন্সেস ডায়না পুরা। আচ্ছা ফাতেমা জাহান মদিনা, প্রেমের প্রস্তাব গ্রহণ না করলেই সেই বদ দোয়া দেয়, সেই বদ দোয়া কি কাজে লাগে? আচ্ছা ফাতেমা জাহান মদিনা প্রশ্ন করেছে, এটা খুব মজার একটা প্রশ্ন ছিল। তোমার প্রেমের প্রস্তাব গ্রহণ না করলে সেই বদ দোয়া দেয়, সেই বদ দোয়া কি কাজে লাগে? আচ্ছা, এটা আমি একদম হুজুরের মতো বলে ফেললাম আর কি, সেই বদ দোয়া কাজে লাগে না। ঘটনা হচ্ছে যে বদ দোয়ার রিজন লাগবে, মানে বদ দোয়াটা হচ্ছে যে আমাকে আপনি মানে প্রেমেও একটা ক্ষতি করা, কিন্তু আপনি তো আমাকে মানে জোর করে আমি আপনাকে ভালোবেসেছি, আপনি তো আমাকে ভালোবাসেননি। মানে প্রেম কখনো ওয়ান সাইডেড হয় না, মানে বোথ সাইডেড হতে হবে, মানে দুই দিক থেকে প্রেমের ঘটনা ঘটতে হবে আর কি, তখন প্রেম হবে। তখন আমি আপনাকে ভালোবাসলাম, তারপর আপনি আমাকে বললেন যে না আপনাকে আমি পছন্দ করি না, তখন আমি বললাম যে তুই মর, তোর দেখবি যে এমন অসুখ হবে, তুই খারাপ থাকবি, তো এই বদ্ধা কাজে লাগে না, আপনি নিশ্চিন্তে থাকেন আর কি। হ্যাঁ, আপনি ইদানিং একটা প্রেমের প্রস্তাব পেয়েছেন আমি বুঝতে পারছি, যেটা আপনি গ্রহণ করেননি আর কি, সেই ছেলেটা আপনাকে বদ্ধা দিয়েছে না, বদ্ধা কাজে লাগবে না। বদ্ধা হচ্ছে তো ধরেন আপনার সম্পত্তি নষ্ট করে ফেলেছে, আপনার সংসারে অশান্তি, মানে খারাপ কোনো একদম ডেভিল ওয়ার্ক যেগুলা, সেগুলার মধ্যে বদ্ধার ব্যাপার হয়। কিন্তু এরকম প্রেমের প্রস্তাব রিফিউজ করে দিলে বদ্ধ হয় না, টেনশনের কোনো কারণ নেই। আচ্ছা, আপনি তো কঠিন প্রশ্ন করেছেন আমাকে। আচ্ছা, আমার সিঙ্গেল দেখে আমার পোস্টের কমেন্ট, প্রথমে প্রেম করতেছে, দুই কপত কপত আছে, প্রেমের নোটিফিকেশন আছে, আরো আরো অনেক কিছু। আচ্ছা, মোহাম্মদ রিয়াদ আমাদের সাথে জয়েন করেছে, ইচ্ছে ছিল ইচ্ছে মতো তোমায় সাজাবো, ইচ্ছে ছিল প্রেমময় এক শীতল হাওয়া হয়ে তোমার দীঘল চুল ওড়াবো, ইচ্ছে ছিল হাজারো নক্ষত্র বৃদ্ধি সমান তোমায় ভালোবাসা দেব, তব প্রণয় তরঙ্গে মোর হিয়া ভাসাবো, আজ সমস্ত ইচ্ছেদের খুন করলাম ইচ্ছের বিরুদ্ধে, তবু আমি আনন্দিত তোমার আনন্দে। মুকুল ভাই, চট্টগ্রামের সেই রিহাদের কথা আপনার মনে আছে? সেই রিহাদের কথা তো আমার মনে নেই, একজন তো একটা রেডিও ফুর্তিতে একটা কবিতা লিখে পাঠিয়েছিল, ওইটা কে ছিল আমি জানি না, একটা কঠিন কবিতা লিখেছিল আমি পড়েছিলাম। আচ্ছা, সামান্তা লিখেছে, আমি কতক্ষণ থাকতে পারবো জানি না। ওকে সামান্তা, যখন আপনি আবার সময় হবে, আপনার প্রয়োজন হবে, চলে যাবেন। ওকে, আমরা রিয়াদ চট্টগ্রাম থেকে কিন্তু সুন্দর কবিতাটা আবারও ফেসবুকে পোস্ট করেছে সামান্তা, যে রিয়াদ কবিতাটা লিখেছে। সাইফুর আমাদের সাথে জয়েন করেছে, লাভ মি লাইক ইউ ডু আমার অনেক পছন্দের গান। অবুজ পদ্ম ভাইয়া, কেমন আছো? আমি রংপুর থেকে শুনছি, অনেক ধন্যবাদ, কবিতার গান আমি পারি। শুভ বিকেল, আমেনা ভাবি আমাদের সাথে ছিল। ওকে, অনেকের অনেক কথা পড়ে ফেললাম। এবার আমাদের এক বন্ধু যার কোনো মোবাইল সেট নেই, খুব কষ্ট করে শুনছে, সে নদী গান শুনতে চেয়েছিল। আমি খুঁজে পাচ্ছি না কোন নদীর গান শোনাবো, প্রচুর নদীর গান, নদীতে গানের অভাব নাই। এখন আমি কিশোর কুমারের একটা নদীর গান খুঁজে বের করলাম, হ্যাঁ যেটা শুনি।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। ওকে, আম্বার আইটির সাথেই থাকুন। আম্বার আইটি সংক্রান্ত তথ্য জানিয়ে দিলাম। আর এর মধ্যে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে অনেকে জয়েন করেছে। ভাবনা লিখেছে, তোমার এই গল্পটা অনেক ভালো লাগছে আমার। পুলিশের সঙ্গে হাত মিলানোরা ওদের কাছে অনেক ভালো লাগছে। আর তোমাকে কেন পুলিশ সন্দেহ, কেন মনে হয় তোমার চেহারার সাথে ডনের মিল আছে? আচ্ছা, এটা হতে পারে, আমি জানি না, মানে এটা আমার ছোটবেলার থেকে, ধরেন তিন বন্ধু ঢাকা ইউনিভার্সিটিতে ঘুরতে গেছি রিক্সা করে, মানে আগে রিক্সা করে ঘুরতাম না, তো পুলিশ এই রিক্সা থামো দাঁড়া করার পর দুই বন্ধুকে পাশে ডাকবে, আমাকে সার্চ করবে, পকেট টকেট হাতাবে, হ্যাঁ মানি ব্যাগ দেখবে, পকেট টকেট সবকিছু দেখে তারপর আমাকে ছাড়বে। আমি ঢাকা FM-এও শুরুর দিকে, যখন আমি 2013 সালে যখন জয়েন করি, আমি বিকেলবেলা আসি, ভদ্র একটা লোক, মানে এত ভালো একটা ছেলে আপনি বিশ্বাস করতে পারবেন না, আমি আর কি আসি এখান দিয়ে হেঁটে, ওই পুলিশ বক্সের মধ্যে ব্যাগ নেয়, দাঁড়ান ভাই দাঁড়ান, আপনার ব্যাগটা চেক করব। তো দেখেন, ব্যাগ খুলে দেখে কি, তখন আমি ওই যে শীতকালে আমি একটা সবজি সবসময় আনি, মানে গাজর, তারপর মটরশুঁটি, ফুলকপি, এগুলো সিদ্ধ করে নিয়ে আসি, তারপর টমেটো কাঁচা, তারপর গাজর, শশা, এগুলো আমার খুব পছন্দের খাবার আর কি। শীতকালীন সময় আমি সবসময় যে অফিসে থাকি, সব কলিগরাও বলে যে মুকুলভাই আপনার খাওয়াগুলো খুব পছন্দ, একটু বেশি করে আনলে ওরাও খায়, পেঁপে সিদ্ধ করে আনি, মানে গাজর, ফুলকপি, পেঁপে। তাই পুলিশ বক্সে পুলিশ ধরেছে, ধরে আমার ব্যাগ সার্চ করলো, তখন বাটি খুললো, খুলে দেখে যে এরকম সিদ্ধ খাবার, বলে যে ও এগুলো কি আপনি খান? আমি বললাম যে না, এগুলো অন্য কেউ খায়, এ বুঝেন না এটা আমি খাই, এটা এটা সিদ্ধ খাবার। আমি বললাম হ্যাঁ সিদ্ধ খাবার, আপনি খাবেন, খান। তারপরে বলে যে আপনি কি করেন? তা আমি বললাম যে অফিসে চাকরি করি। কোন অফিসে? তো আমি দেখিয়ে দিলাম পুলিশ বক্স থেকে আমার, আমি ওই যে অফিসটা, ওই দেখেন না বিল্ডিংটা দেখা যায় যে, ওইটার 15 তলা আমি কাজ করি দেখায়। তারপরে আরো কি কি জানি বললো, আমি একটু তেরা তেরা উত্তর দিলাম। আমি জানি তো যে আমারও তো খুঁটির জোর আছে, বুঝছেন না, আমাকে কি ধরে নিয়ে যেতে পারবে নাকি, এত চারটিখানি কথা নাকি। আর এক নম্বর হচ্ছে চুরিদারি করি নাই, আমি তো ফ্রেশ ভদ্রলোক না, ভালো ছেলে, তো একটা গুড বয় কি ধরতে পারবে কিনা। আর তারপরে আমার ফোন দেওয়ার লোকজন আছে না, তা আমি একটু মজা করে তারা তারা কথা বলি আর কি। তখন আমাকে বলে যে আপনি তো খুব মজা করে কথা বলেন। আমি বলি জি এমনি কথা বলি আর কি আমি, হ্যাঁ। তো এরকম পুলিশ ধরে আর কি, খালি সন্দেহ করে আমাকে এরকম। তা আমি আবার মাঝে মাঝে বুদ্ধি দিয়ে আসি তাদেরকে, তা কি বলবো আর, কিছু বলার নেই আর কি। যাই হোক, এটা আল্লাহ আমাকে যে চেহারা দিয়েছে, এমনি আমি দেখলে আমার খারাপ লাগে না, নিজের চেহারা নিজের তো ভালোই লাগে, কিন্তু পুলিশ কেন জানি ধরে। আমি একদিনকে জিজ্ঞেস করেছিলাম, ভাই আমাকে চোরের মতো কিংবা ডাকাতের মতো দেখতে, কি বলেন ভাই আপনি এটা কি বললেন? আমি বললাম যে না, মানে আমাকে আপনি না খালি আগেও মানে 100 বার আমাকে ধরেছে, এই কারণে বলি। না না কি বলেন আপনি, এসব কি বলেন বলতেছে আর কি, বুঝছেন। তারপরও বলেন না যে আমি নায়কের মতো দেখতে, আমি মানে চোরের মতোই দেবো না আমার দেখতে, কেন আমি বারে বারে বলতেছি দাদাকে আমি কি চোরের মতো দেখতে, বলে যে কি বললেন আপনি, বললেই তো হয় যে না আপনি আমির খানের মতো দেখতে, তাহলে ইয়া সমস্যার সমাধান হয়ে যায় না, কোন ঝামেলা থাকে আর, আমি তো বুঝে গেলাম। এ বলে যে কি বলেন আপনি, কি বলেন ভাই যে কি বলেন, আমি ডাকাতের মতো দেখতে, কি যে বলেন ভাই, কি যে বলেন ভাই, এমনি বলতেই থাকে খালি। আচ্ছা, আমাদের পণ্ডিত আসছে একজন, ওই যে FM পোকা মহমিন সিং থেকে, খুব গুরুত্বপূর্ণ বস্তুনিষ্ঠ কথা বলে। জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে কারো জীবনে আপনার গুরুত্বটা বুঝতে পারা। কেউ আপনাকে ভুলে গেল কেন, খোঁজ নেয় নাই কেন, বিয়েতে দাওয়াত দিল না কেন, আচ্ছা হ্যাং আউটে ইনভাইট করলো না কেন, ইগনোর করলো কেন, টেক্সটের রিপ্লাই দেরিতে দিল কেন, কল দেয় নাই কেন, এসব বিষয়ে কখনো জানতে চাওয়া উচিত না। যেই টেবিলে আপনার পাশ থেকে চেয়ার এনে বসা লাগে সেই টেবিলে না বসাই ভালো। খুবই চমৎকার কথা বলেছেন, আমার খুব ভালো লেগেছে। আমি বললাম না এফএম পোকা ময়মন সিং আসছে, খুবই গুরুত্বপূর্ণ কথা বলে, কিন্তু বস্তুনিষ্ঠ কথা বলে, প্রতিটা কথার মর্ম আছে। আর এফএম পোকা ময়মন সিং আপনি একটু ফেসবুকে অংশগ্রহণ করবেন, এই লেখাগুলো ফেসবুকে দিবেন, কেন হোয়াটসঅ্যাপে খালি আমি পড়ি, ফেসবুকে সবাই থাকে। ইমন খান নিয়া যা একটা ভালো ছেলে চলে আসছে আমার মতো। আসসালামু আলাইকুম মুকুল ভাই, কেমন আছেন? আজকাল গরম চা খেতে ভয় লাগে, যদি বুকের ভেতর থাকা মানুষটা পুড়ে যায়। অনেক প্রেমিক মানুষ আপনি বুকের ভেতর। আবার আইস টিও খেতে ভয় লাগে, যদি বুকের ভেতর থাকা মানুষটা ঠান্ডা লেগে যায়। ভালো কথা বলেছেন। যে কুমার বিশ্বাসের একটা গান আছে না, ও ডাক্তার আপনি যখন করবেন আমার ওপেন হার্ট সার্জারি, কি জানি ছুরি কাঁচি একটু সাবধানে চালাবেন যাতে বুকের মানুষটা ব্যথা না পায়। কি গান রে বাপ! আচ্ছা, ইমন খান নিয়াজও একটু চাটা গরম টরম খেতে ভয় পায়। আচ্ছা, বুস্টা জয়েন করেছিল কুড়িগ্রাম থেকে, বিশ গ্রাম থেকে, না কুড়িগ্রামই বলি, আচ্ছা বিশ গ্রামও তো বলা যায়, কুড়ি মানে তো বিশ, আচ্ছা কুড়িগ্রাম থেকে বলছি। অবসান আমার মামা হয়, আবার এসএসসি দিলাম, আজ প্রথম শুনছি। বাহ, অনেক ধন্যবাদ বুস্টা। আপনার মামাকে তো আমরা খুব পছন্দ করি, অবসানকে। হ্যাঁ, ভেরি গুড। অবসান তো কুড়িগ্রামের কথা বলে, তাই বুস্টাকেও পেয়ে গেলাম। বুস্টা খুবই ভালো লাগলো, আপনি খুব ভালো থাকবেন। এসএসসি পরীক্ষা দিয়েছেন, আমি দোয়া করি আপনি খুব ভালো রেজাল্ট করবেন ইনশাল্লাহ। ওকে, আর মামা কিন্তু আমাদের সাথে রয়েছে, অনেক ধন্যবাদ বুস্টা। তারপর আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা মুকুল ভাই, কেমন আছেন? আমি অঙ্কুর বড়ুয়া ধানমন্ডি থেকে যুক্ত হলাম, আপনাকে শুনছি, ভালো লাগছে। আজ পুরো সময় জুড়ে ঢাকা এফএম এর সাথেই রয়েছি, অনেক ধন্যবাদ। আপনি ব্রাজিলের পোস্টার পাঠিয়ে দিয়েছেন। আচ্ছা, ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে তো সামনের সপ্তাহ থেকে তর্ক শুরু হয়ে যাবে না? আরো তো দল আছে, সবাই খালি ব্রাজিল আর্জেন্টিনা করেন কেন? আরো স্পেন ভালো টিম, ফ্রান্স ভালো টিম, পর্তুগাল আছে, জার্মান আছে, দল করবেন। হ্যাঁ, আমি আবার অবশ্য আমি একটু আর্জেন্টিনার দিকে আমার টানটা বেশি আর কি, আমি আর্জেন্টিনার সাপোর্টার, কিন্তু আমি ছোটবেলায় কোনো এক সময় ব্রাজিলের সাপোর্টার ছিলাম। কিন্তু আমি ওই 94-তে ম্যারাডোনার বিভিন্ন নাটক এবং ম্যারাডোনা যে তার বিভিন্ন ড্রাগ টেস্ট করা হলো, তাকে খেলতে দিবে না, এরকম নানা রকম ইয়াতে আমি প্লেয়ারটার পক্ষে চলে গেলাম, ভালো লাগবে। তারপর 86 খেলা আমার খুব একটা ভালোভাবে দেখিনি, তারপর ভিডিওতে দেখলাম যে ওরে বাবা দুর্দান্ত ম্যারাডোনা। তারপর আমি আস্তে আস্তে কিভাবে জানি আর্জেন্টিনার দিকে চলে আসলাম আর কি, কাহিনী মানে ম্যারাডোনার কারণে আমি আর্জেন্টিনা। হ্যাঁ, এইটা কথা। তবে এবার ব্রাজিল ভালো করবে আমার ধারণা আর কি। আচ্ছা, শিরিন জাওয়াদের নদী সংটা প্লে করবেন। আচ্ছা, শিরিনের নদী গানটা খুঁজে পাচ্ছি না, এটা দুঃখজনক। আচ্ছা দেখি। আর অবসান বলছে অনেকদিন পর জ্যাম ছাড়া টুক করে বাসায় চলে আসলাম, ভাই আমার ভাগ্নি বুসটা আজ প্রথম জয়েন্ট হলো, বুসটাকে অনেক ধন্যবাদ দিয়েছি আর খুব ভালো লাগলো। জ্যাম ছাড়া আসলেই বোঝা যায় না কত কম সময়ে যে আমরা আসতে পারি। জ্যাম না থাকলে আমি শান্তিনগরে যাই কত মিনিটে জানেন? হ্যাঁ, আমার 12 মিনিট লাগে, 10 মিনিট লাগে, জাস্ট 10 মিনিট, ফ্লাইওভারে 3 মিনিট আর কথা। তবে এবার ব্রাজিল ভালো করবে আমার ধারণা আর কি। আচ্ছা, শিরিন জাওয়াদের নদী সংটা প্লে করবেন। আচ্ছা, শিরিনের নদী গানটা খুঁজে পাচ্ছি না, এটা দুঃখজনক। আচ্ছা দেখি। আর অবসান বলছে অনেকদিন পর জ্যাম ছাড়া টুক করে বাসায় চলে আসলাম, ভাই আমার ভাগ্নি বুসটা আজ প্রথম জয়েন্ট হলো, বুসটাকে অনেক ধন্যবাদ দিয়েছি আর খুব ভালো লাগলো। জ্যাম ছাড়া আসলেই বোঝা যায় না কত কম সময়ে যে আমরা আসতে পারি। জ্যাম না থাকলে আমি শান্তিনগরে যাই কত মিনিটে জানেন? হ্যাঁ, আমার 12 মিনিট লাগে, 10 মিনিট লাগে, জাস্ট 10 মিনিট, ফ্লাইওভারে 3 মিনিট আর অতটুক যেতে 5 মিনিট, 8 মিনিট লাগে, এত।

0: গান শুনে নি আগে, দা মাথা মাথা ইয়ে আছে, প্রেমের গান শুনতে হবে।
1: জানি নিয়াজ খান কি জানি বললো, হৃদয়ের মধ্যে গরম চা দিলে হৃদয়ের মাংসটা পুড়ে যেতে পারে, আবার ঠান্ডা দিলে ঠান্ডা লেগে যেতে পারে, না নিউমোনিয়া হয়ে যেতে পারে। নিয়াজ ঠান্ডা খেয়ে নিউমোনিয়া হয়ে যাবে প্রিয় মানুষটার। ও আমাদের ভাবির গান।

আপনারা আসলে আমাকে হারাবেন, বুঝছেন? এই প্রেমের বেশি রোমান্টিক গানের রিকোয়েস্ট করবেন না, কারণ আমি দেখলাম যে ইদানিং আমি যাই না, মানে কোন শয়তান মনে হয় আমাকে একটু নাড়া দিচ্ছে আর কি। যে বলে না শয়তানের আর নাড়ে, এই প্রেমের গান শুনলে আমার কেন জানি একটু প্রেম প্রেম ভাব জেগে আসে, যেটা অনেকদিন ছিল না আর কি। আমি খুব একটা ইয়ে করতাম না, সন্তান আছে, আমার মেয়ে আছে, বউ আছে, আমার ভালো বউ আছে, সবকিছুর মধ্যে আমি আপনাদের নিয়ে সুখে আছি, হ্যাপি আছি। এর মধ্যে তো প্রেম টেম আসলে তো ঝামেলা, মানে বন্ধুত্ব হতে পারে কিন্তু প্রেম ঝামেলা। কিন্তু এই যে প্রেমের গানগুলো রিকোয়েস্ট করেন, গানগুলো শুনলে আমার কেমন জানি কিঞ্চিত একটু প্রেম টেম করতে ইচ্ছে করে আর কি। বুঝতে পারলাম না এটা এখান থেকে ভাবে, একটু বলেন তো একটু বাঁচার পথ কি, নাকি প্রেম করেই ফেলবো একটা? আচ্ছা দেখা যাক এটা। কিন্তু আমি তো কেমন জানি গান শুনলে কেন ইমোশনাল হয়ে যাচ্ছে, আগে তো এরকম হতো না, গান কানের পাশ দিয়ে চলে যেত, কিন্তু ইদানিং আমার খুব ইমোশনাল লাগে। মানে আমার মনে হচ্ছে যে মাথার মধ্যে একটু প্রেমের একটা ভূত চেপেছে মনে হয়, প্রেম প্রেম রং হাওয়া লেগেছে মনে আমার মনে হচ্ছে আর কি। আচ্ছা এফ এম পোকা জাহাঙ্গীর আলম ফেসবুকে সে লিখেছে, বউ মারাত্মক লেভেলের ডিস্টার্ব করে, কি করে, সিরিজ দেখতে থাকলে সামনে এসে বলে আমাকে দেখো একটু পরপর কি সব খাবার বানায় নিয়ে আসে, ওগুলো খাওয়া লাগে, ডায়েট করা যায় না, আপনারা কেউ বিয়ে করবেন না আর কি। বউ ভালোবাসে বিভিন্ন রকম খাওয়া তৈরি করে এসে খাওয়ায়, আর আপনি ডায়েট করতে পারছেন না, আপনারা কেউ বিয়ে করবেন না, বিয়ে না করলে বুঝবেন আর কি, যারা বিয়ে করেন তারা পস্তাচ্ছে সব।

हाँ जो बोले ना दिल्ली का लड्डू जो भी खाएगा वो भी पछताएगा, जो भी ना खाएगा वो भी पछताएगा, मैंने भूल हो कि ना जाए ना मैंने बोले फिललाम आरकि आमी भूलटुल बोले फेली आरकि एटा माफ टाफ कर दियन किन्तु घटना होच्छे जे पछतानोर हिसाब पड़े विये करा उचित आरकि हाँ एटा धर्मीय दिक थेके उचित आर आपनार একটা সময় আপনি একাকিত্ব বোধ করবেন, তারপর সন্তানের মায়া ভালোবাসা, পৃথিবীতে আসছেন সবকিছুই তো দেখে যেতে হবে তাই না, সংসার ছাড়া একটা বহেমিয়ান জীবন কেন দেখবেন, একটু সংসারও দেখবেন। আর বিয়ের আগে তো আপনি একটা টাইম পাস করেছেন উদাসী জীবন, তারপর বিয়ের পর বউকে নিয়ে ঘুরে বেড়ালেন, বন্ধুরা থাকবে, মানে সবকিছু একটা ব্যালেন্স করে চলতে হবে আমাদের। আমরা অনেক সময় আর কি বিয়ের পর দেখা যায় পুরো জীবনটাই সবাই একমুখী করে ফেলে, বউ কেন্দ্রিক হয়ে যায়, ওই জিনিসটা আবার ঠিক না। বিয়ের সাথে পরিবারে গুরুত্ব দিবেন, বন্ধুদেরকেও ভুলে যাবেন না বিয়ের পর, তাহলে জীবনটা দেখবেন যে সুন্দর, মানে সুন্দর পথে এগোবে। এই যে আমরা বন্ধু বান্ধবরা সন্ধ্যাবেলা আবার গল্প করছি, কোনো বউ কিন্তু অবজেকশন দিচ্ছে না, এ ভালো। অনেকে আবার বলে যে না তুমি অফিস থেকে আসছো তুমি বেরোতে পারবা না, তো এগুলো আবার ঠিক না, কারণ একটা মানুষেরও তো তার বন্ধুদের সাথে কতগুলো জিনিস থাকে না, কিছু শেয়ারিং দেখবেন যে বন্ধুদের সাথে ভালো লাগে, কিছু শেয়ারিং বউর সাথে ওয়াইফের সাথে ভালো লাগে, তাই সব কিছু ফ্রিডম থাকা উচিত আর কি, কেউ কাউকে আসলে মানে লিমিট ক্রস করা উচিত না আমি মনে করি আর কি, জীবনের শান্তির জন্য সবাই সবাইকে স্যাক্রিফাইস দ্য কম্প্রোমাইজ এগুলো নিয়েই তো লাইফ। শ্যাম্পু বলছে আমার পাশের সিটে একটা মেয়ে বসছে, মেয়েটা চুল ছাড়া ছিল, আচ্ছা ওকে, আমি বললাম চুল নাই বুঝি, আচ্ছা বারবার চুলগুলো আমার মুখে এসে পড়ছে, ভদ্রভাবে বললাম আপু আপনার চুলগুলো এক সাইডে নেন আমার মুখে পড়ছে, কে শুনে কার কথা কোনো গুরুত্বই দিল না, এবার দিলাম চুল ধরে টান বেডি, এবার চুলগুলো সাইডে নিছে, আমি কি পুরুষ মানুষ তার চুলের ঘ্রাণ নিব, পুরুষ হলে না হয় একটু ফিল পাইতো, আচ্ছা বুঝতে পেরেছি, টান দিয়েছেন না, ওকে ভেরি গুড না, আমি হঠাৎ করে ভাবছিলাম যে এরকম উড়া চুল আর কি, আমার মাথা যদি এরকম চুল থাকতো আর কি, মানে চুল টুল উড়ে আর কি, চুল নাই তো মাথায়, তা আমার মাঝে মাঝে এরকম মনে হয় যে বাসে অনেকেই দেখি জানালা দিয়ে তাকায় বাতাসে চুল উড়ে, আমার খুব ভালো লাগে, আমার মনে হয় যে আমার মাথায় একটু চুল উড়াতে পারতাম, দেখি একটা না পরচুলা উড়ায় লাভ নেই, মানে সত্যিকারের চুল থাকলে এটা ছিল কোনো এক সময়, চুল উঠতো আমারও আগে, তাই এখন চুল উড়ে না আর কি, এটাই আর কি। সবসময় কি গাড়ি কি সবসময় প্লেন কি সবসময় আকাশে থাকে নাকি, কিছু প্লেন সবসময় একটা সময় সে তার মেয়াদ শেষ হয়ে গেলে সে নিচেও থাকে। ওকে, পূর্ণিমা খাতুন লিখেছে যে ভাইয়া গান শোনান বারিশ সং আতিফ আসলামের, আচ্ছা আজকে মাগরিবের নামাজ আজানের সময় যাচ্ছে, সময় খুবই কম, একটা বিরতিতে যাব। আচ্ছা অহনা ইসলাম আপনার ঈদ কেমন কাটলো, আচ্ছা পূর্ণিমাকে কি বুঝাইলাম বিরতিতে যাব, ও বললো গানের কথা আমি বলি বিরতিতে যাব, অন্য একটা গান শোনাচ্ছি, একটা ভালো গান শোনাবো অসুবিধা নেই, তারপরে নামাজ আজানের বিরতিতে যাব, তারপর ফিরে আসবো। অহনা ইসলাম আপনার ঈদ কেমন কাটলো ভাইয়া, খুবই ভালো সবার মতোই, মাংস খেয়েছি, তারপরে ওই যে বন্ধুদের সাথে আড্ডা দিয়েছি, ভালোই কেটেছে আর কি। শফিক ভাই, ভাইয়া আপনার মতো আমিও ভাগ্যবান, অনেক তপস্যা করে এমন বউ পাওয়া যায়। আচ্ছা শফিক ভাই, আমাদের আমিনা ভাবিও খুব ভালো মানুষ আসলে, সত্যি তাই, আমিনা ভাবি খুব ভালো মানুষ, কারণ তার কথাবার্তা শুনে আমি বুঝতে পারি, কিন্তু আমার তো বুদ্ধিমান ছেলে না আমি, আমার তো আপনারা জানেন যে আমার মেধা কতটুকু তাই না, বিচক্ষণ ছেলে, যে কোনো কিছু লেখা দেখলে বুঝে ফেলে সবকিছু। আচ্ছা মুকুল ভাই, এটা হলো পটলের দোলমা, ঠিক আছে আমি না ভাবি, ঠিক আছে দোলমা দোল, আরে খেয়েছেন না ভাবি, খুব মজা জিনিসটা মুকুল ভাই, এটা হলো পটলের দোলমা, রাইট, পটলের দোলমাই বলে। আচ্ছা হৃদয়ের মাঝে হোগলার বেড়া, বুঝলেন মুকুল ভাই, জীবনটা নিয়ে বড়ই দুঃখে আছি, ঘরে আসলেই কারেন্ট থাকে না, বাতিটা জ্বলে না, পাখাটা ঘুরে না, দরজা খুললে অন্ধকার, না আসে কারেন্ট, না আছে একটা বউ, আচ্ছা সে এক গ্লাস ঠান্ডা পানি শরবত বানায় ধরায় দিবে, শাড়ির আঁচলে মুখটা মুছিয়ে দিবে, মহব্বত দিয়ে একটু বলবে ইস জানটা আমার ঘেমে গেছে, এই কপালও হইলো না। আচ্ছা মাঝে মাঝে মনে হয় আমার জীবনের প্রেম কাহিনীটা বুঝি বিদ্যুতের মতোই, আসার কথা ছিল কিন্তু কখন আসবে তার কোনো নির্ভরযোগ্য সময়সূচি নেই, জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি সম্ভবত এটাই, কারেন্ট নাই বউ নাই কিন্তু বিল আর বয়স দুইটাই নিয়মিত বাড়তেছে। খুবই সুন্দর কথা এবং খুবই বস্তুনিষ্ঠটা অবজ্ঞা করার কোনো পথ নেই, বিয়ে শাদী করেন না, এটা আত্মীয় স্বজন সবাইকে খোঁজ খবর লাগিয়ে দেন, বিয়ে শাদী হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, আর কথা না বাড়াই, আমরা এর একটা গান শুনবো, এই সুন্দর গান, এটা পূর্ণিমারও ভালো লাগবে, জাকারিয়ারও ভালো লাগবে, তারপর আমরা মাগরিবের নামাজ আজানের বিরতিতে যাব, তারপর ফিরে আসছি পরের ঘন্টা।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: Rock FM 90.4。
1: আছেন তো ফিলে, মগর কথা জন্য আছে দিলে, থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে জয়েন করলেন কিন্তু।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।
3: শুনছেন ঢাকা FM 90.4, মুকুল আছি আপনাদের সাথে। এবং মাগরিবের নামাজ এবং আজানের বিরতির পর আবারও ফিরে আসলাম, একটা ডিম খেয়ে ফেললাম সাথে সাথে। ওকে, আর রুটি খেতে হবে শো শেষ করে। ওকে, আর স্টুডিও ঘড়িতে 7:09, শেষ ঘন্টা চলে আসছি, দেখতে দেখতে চলে যাবে। আর এই ঘন্টায় আপাতত আপনারা কেউ আর কোনো গানের রিকোয়েস্ট করার দরকার নেই, কারণ সুন্দর সুন্দর গান দেখতে পাচ্ছি আমার প্লে লিস্টে, একটার পর একটা আমরা শুনতে থাকবো। ওকে, এর মধ্যে আমাদের সাথে জয়েন করছি সরি ভাইয়া, এটা আমার ফোন দিয়ে SMS মেসেজ দিয়েছিলাম, একটু ফান করলাম। ফজলুর রহমানের হীরামন পাখি গানটা প্লে করবেন ভাইয়া? আচ্ছা, আজকে আপাতত আচ্ছা শিরিনের এই গানটা খুঁজে পাচ্ছি না, আমি আমাদের গানের যেই ভান্ডারের দায়িত্ব রয়েছে তাদেরকে বলে দিয়েছি, শিরিনের নদী গানটা আপনার জন্য নিয়ে আসবো, হ্যাঁ নেক্সট দিন শোনাবো। ওকে, এই হচ্ছে কথা। আর অন্যান্য গান আজকে রিকোয়েস্ট বাদ রাখি, কারণ প্লে লিস্ট পরিপূর্ণ একদম সুন্দর সুন্দর গানে, কোনো গান ফেলতে ইচ্ছা করছে না। FM পোকা ময়মনসিং থেকে লেগেছে, একবার যখন আপনি উপলব্ধি করেন যে যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে, অসুস্থতা মৃত্যু চাকরি হারানো, আক্ষরিক অর্থেই চোখের পলকে যে কোনো কিছু ঘটে যেতে পারে, তখন আপনি অত্যন্ত বিনয়ী হয়ে ওঠেন, পরিস্থিতি পাল্টে যায় এবং জীবন এমনই অদ্ভুত হতে পারে। সর্বদা প্রার্থনা করুন, বিনয়ী থাকুন এবং কৃতজ্ঞতা থাকুন। অনেক ধন্যবাদ আপনাকে, আমি এই কথাই আজকে বলছিলাম। FM পোকা আপনি জয়েন করার আগে আমি এই কথা বলছিলাম যে আসলে যে আমার খালা অসুস্থ, হঠাৎ করে মানে তার পেসমেকার চেঞ্জ করতে হবে কিংবা তার ওখানে একটা টিউমার হয়েছে, একটা অপারেশন হবে, এর মধ্যে তার অন্যান্য রোগ ধরা পড়ল, মানে যেগুলো আমরা আনএক্সপেক্টেড। তো এরকম কথাই বলি যে আল্লাহ আসলে আমাদের ভালো না রাখলে আমরা সুস্থ থাকতে পারবো না, যতই ট্রাই করি না কেন, এই কারণে আল্লাহর রহমত আসলে অনেক বেশি প্রয়োজন। তা কে কখন কি হয়ে যায় বলা যায় না, এই কারণে আমাদের আসলে কখনই অহংকার করা উচিত নয় কিংবা কোনো কিছু নিয়ে বড়াই করা ঠিক নয়, কারণ ক্ষণিকের জীবন, কতদিন বাঁচবো, যতদিন বাঁচি মানুষের সাথে সুন্দর ব্যবহার করে যাব, ভালো কাজ করব, সৎ কাজ করব, এটাই চাই আর কি, এটাই প্রার্থনা করি সবসময়। সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা করি। ওকে, আরেকজন জয়েন করেছে আজকে প্রথম, শরীফ আহমেদ তার নাম, হোয়াটসঅ্যাপে আমাদের সাথে জয়েন করেছে, সে হাই লিখেছে, আমিও হ্যালো বললাম আপনাকে। শরীফ ভাই যেটা বলতে চাই সেটা হচ্ছে যে প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত আমাকে আপনি শুনতে পাবেন, প্রতি সোমবার মানে আমি একদিন শো করি আর কি। হ্যাঁ, আজকে আপনি প্রথম জয়েন করলেন, আপনাকে একটু আমার সময়টা জানিয়ে দিলাম, প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত আমি থাকি, আমার শোয়ের নাম হচ্ছে মুকুল শ্রী স্টল, আশা করি আপনি সময় পেলে আমাদের সাথে জয়েন করবেন। ওকে, এই শেষ ঘন্টায় আপনারা যারা আমার সাথে জয়েন করতে চান, কিছু কথা রয়েছে আপনাদের, সেই কথাগুলো শেয়ার করতে চান, হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিই, 01841904904, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন, 01841904904, 01841904904, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। তাছাড়া ফেসবুকে আমি রয়েছি, ফেসবুকে আই লাভ ঢাকা FM লিখলেই ঢাকা FM এর আপনারা পেজটা পেয়ে যাবেন, সেখানে আমার একটা পোস্ট দেওয়া আছে, পোস্টের নিচে কমেন্ট করলে আমি তা আপনাদেরকে পড়ে শোনাবো। আর এই মুহূর্তে আমরা আয়ুব শাহরিয়ারের কণ্ঠে একটা গান শুনবো, সখী তোরা প্রেম করিস না, খুবই সর্বনাশা জিনিস, প্রেম প্রেম করতে গেলে একটু সাবধানেই করতে হবে, তবে আমাদের যে হৃদয়ের মাঝে হোগলার বারা আমাদের একজন লিসনার আছে না, তার একটা প্রেম খুবই দরকার, একটা বিয়ে খুবই দরকার, কারণ সে খুব অন্ধকারের মধ্যে আছে, তার জীবন বয়স সবকিছু বেড়ে যাচ্ছে, সে এখনো বিয়ে করতে পারছে না, খুবই দুঃখজনক আসলে, তবে এমনিতে তার জন্য দরকার, কিন্তু সবাই প্রেম টেম একটু ঝামেলারই জিনিস, একটু বুঝে শুনে করতে হবে আর কি, তবে তারপরও কার কপালে সে প্রেম পরে বোঝা যায় না, প্রেম না প্রেম, একটা জফা ইয়ে আছে না, প্রেম প্রেম, আমি বললাম প্রেম প্রেম বলে ফেলেছিলাম।

একটু রেস্ট নিলাম আর কি। হ্যাঁ, পিরিত ভালো না কে বললো? আয়ুব সারিয়ার বললো, কিন্তু যাই হোক পিরিত ভালো, এটা ভালো, স্বাস্থ্যের জন্য অনেক ভালো, মানসিক স্বাস্থ্যের জন্য খুব ভালো। প্রেম করতে হবে, বুঝেশুনে করতে হবে, এটাই হচ্ছে ব্যাপার আর কি। আবার প্রেমের যন্ত্রণাও আছে অনেক কিছু। যাই হোক, ফেসবুকে আমাদের সাথে আমিনা ভাবি লিখেছে, শুভ সন্ধ্যা মুকুল ভাই, আগামী 11 জুন, তারপর তো এসএমএস তে আসে নাই, 11 জুন কি? 11 জুন তো ভাবনা বললো তার জন্মদিন, আর আপনার কি বিবাহবার্ষিকী কিনা জানাবেন। রেজন ইসলাম শান্ত আমাদের একজন ভালো বন্ধু চলে আসছে, গরমে হাসফাস অবস্থা, একটু স্বস্তির আশায় টি স্টলে যুক্ত হয়ে গেলাম। রেজন ইসলামকে অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো। রেজন আমাদের সাথে অনেক কাজের মাঝেও জয়েন করে, রেজন ভাইকে অনেক ধন্যবাদ। আর আসলেই গরমের যে অবস্থা, খুব কঠিন অবস্থা কদিন গেল, তাও এই দুদিন ধরে একটু ভালো আছে, মানে ওই ভ্যাপসাকরণটা নেই। আল্লাহ যদি একটু বৃষ্টি দেয় তাহলে আবার অবশ্যই একটু ঠিক হয়ে যাবে। তারপর ফাতেমা জাহান মুদিনা আবারও জয়েন করেছে, যুক্ত আছি নরসিংদী থেকে, আমি আপনাকে ভাইয়া ডাকবো নাকি আঙ্কেল ডাকবো ভেবে পাচ্ছি না, প্লিজ আপনি বলে দিন। আচ্ছা, আঙ্কেল ডাকলে আমার বয়সটা একটু বেড়ে যায় আর কি, বয়স তো হয়েছে, আঙ্কেল না ডেকে ভাইয়া ডাকলে মনে হয় সবচেয়ে ভালো আর কি। ওকে, ভাইয়া ডাকেন। আর সামনে আমার HSC এক্সাম, আমার জন্য দোয়া করবেন। আচ্ছা, সামনে মাসেই তো পরীক্ষা না, জুলাইতে পরীক্ষা। আচ্ছা, আমি যেন আমার মায়ের স্বপ্ন পূরণ করতে পারি, আম্মু আমাকে নিয়ে অনেক প্রত্যাশা করেন। আর হ্যাঁ, আমার বাবা নেই। আচ্ছা মদিনা, আমারও একই অবস্থা, আমার মা আছে, বাবা নেই, মাও অসুস্থ, আমার আম্মার জন্য দোয়া করবেন। আর বাবা মার আসলে স্বপ্ন এটাই যে সবসময় সন্তানের ভালোই সে চায় আর কি, তা আপনাকে নিয়ে আপনার মা স্বপ্ন দেখে এটা খুবই ভালো কথা, এবং আপনি অবশ্যই চেষ্টা করবেন মায়ের সেই স্বপ্নটা পূরণ করার জন্য। হ্যাঁ, যখন আমার বয়স মাত্র 2.5 বছর তখন আব্বু মারা যায়, আমার চলার পথ ততটা সহজ নয়, জানতে পারলাম। আমি দোয়া করি আপনার পথ আল্লাহ মসৃণ করে দিক, সহজ করে দিক আপনার চলার পথ। হ্যাঁ, এবং আন্টির দিকে খেয়াল রাখবেন, আপনার মার জন্য আমার দোয়া রইল, অনেক অনেক শুভকামনা, আপনার মা যাতে ভালো থাকে এই প্রত্যাশা করি। আর আমিনা আক্তার লিখেছে, মুকুল ভাই, আগামী 11 জুন শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল খেলা। আচ্ছা, ওকে, এটাই তো ভাবি বাদ রেখেছিলেন, আর্জেন্টিনার ভক্ত পূর্ণ। আচ্ছা, পূর্ণর সাথে আমার একটা কোলাকুলি করতে হবে আর কি আসলে। হ্যাঁ, আমি কিন্তু আর্জেন্টিনার সাপোর্টার। হ্যাঁ, আমার অনেক লিসেনার রয়েছে, আমার গিট্টু মিয়ে আবার ব্রাজিলের সাপোর্টার, কি একটা মুশকিল বলুন তো, দোকান কারে দিয়ে চালাই, মালিক হচ্ছে আর্জেন্টিনার সাপোর্টার, আবার অ্যাসিস্ট্যান্ট হচ্ছে ব্রাজিলের সাপোর্টার, মারামারি যাতে না হয়। হ্যাঁ, আমরা মিলেমিশে থাকবো আর কি, আমরা সুন্দর খেলার প্রত্যাশা করি, আমরা হাতে তালি দিব গোল হলেই, আর আমরা মারামারি করবো না, এটা হচ্ছে আসল কথা। আর্জেন্টিনার ভক্ত, সে আর্জেন্টিনার জার্সি, আর্জেন্টিনা পতাকা কিনেছে, পতাকা ছাদে উড়িয়ে দিয়েছে। ওকে, ভেরি গুড। আর আমাদের ঢাকা FM এর যে আমাদের আর যে রিদম পিঙ্কি, পিঙ্কি অবশ্য বলেছে যে সে কোনো দলের সাপোর্টার নয়, সে খেলা দেখে, সে দল দেখে দেখে সাপোর্ট করবে আর কি, সে পুরো বিশ্বকাপে বিভিন্ন দলের সাপোর্ট করবে, এটা হচ্ছে কথা। আর আমাদের অফিসে হচ্ছে আর্জেন্টিনার সাপোর্টার বেশি। হ্যাঁ, আর দুজন ব্রাজিল ভক্ত পাওয়া গেছে, আর এমনি আমাদের আর্জেন্টিনা গ্রুপ যেহেতু বড়, তারা মোটামুটি পতাকা একটা উড়িয়ে দিয়েছে 15 তলার থেকে। ওকে, তারপর আমাদের সাথে উম্মে রায়হান, মুকুল ভাই এখনো শুনছি, বাহ, অনেক ধন্যবাদ উম্মে রায়হানকে যে আমাদের সাথে এখনো রয়েছেন। তারপর MD MH বাপ্পি আমাদের সাথে জয়েন করছে, ভাই রংপুর থেকে শুনছি, বাপ্পি এই গরমে কি চায়ের দোকান ভালো চলছে নাকি আইসক্রিমের দোকান দিয়েছেন? চা তো আসলে সবসময় খায়, মানে গরমের মধ্যে মানুষ খায়, এখন কি করবো বলেন, একটু কাস্টমার কমে গেছে, তা আমি চিন্তা করছি সামনের সপ্তাহ থেকে এইভাবে যদি গরম পড়ে একটু শরবত রাখবো আর কি, আইসক্রিমের দিকে যাবো না, আমরা গরিব মানুষ, আমরা ছোটোখাটো জিনিস বিক্রি করি, আইসক্রিম একটু এক্সপেন্সিভ হয়ে যায়, আমরা বরফ কুচি দিয়ে লেবুর শরবত রাখবো আর কি। হ্যাঁ, নেক্সট সপ্তাহ থেকে। আর আমার ওই যে গিট্টু মিয়াটা যেটা ব্রাজিলের সাপোর্টার, এটা একটু অমনোযোগ হয়ে গেছে দোকানের দিকে। হ্যাঁ, এ কারণে একটু ঝামেলা হয়ে যাচ্ছে, দোকান চালাতে একটু কষ্ট হচ্ছে আর কি, এটা মনে হয় প্রেমে পড়েছে, মানে চক্কর ভালো দেখছি না, মানে কেমন জানি যে আজকে দোকানে আসে নাই, বলে আসবে আসে নাই, তো এরকম আইসক্রিম টাইসক্রিম ওইগুলো তো বিক্রি করাও একটু ঝামেলার ব্যাপার, তা আমি শরবত রাখবো। হ্যাঁ, আইসক্রিম রাখতে গেলে আবার একটা ফ্রিজ কিনতে হবে আমার, এখন পকেটে পয়সা নেই। অহনা ইসলাম লিখেছে, মুকুল ভাইয়া, পুলিশ আসলে আপনাকে ভুল কথা বলেছে, আপনাকে দেখতে চোর ডাকাত নয় বরং ছিনতাইকারীর মতো লাগে। আচ্ছা, পুলিশ তো এই কথাটা আমাকে একটু বলে দিলে পারতো, তাই না? এই যে অহনা আমাকে সুন্দর করে বলে দিল যে আমাকে ছিনতাইকারীর মতো লাগে আর কি, চোর ডাকাতের মতো লাগে না, আমাকে ছিনতাইকারীর মতো লাগে। এটা হতে পারে, এই কারণে হয়তো আমাকে পুলিশ একটু সার্চ করে, ছোটবেলা থেকে বুঝলাম না কিছু, ছোটবেলা থেকে কি আমি ছিনতাইকারী?
মানুষ তো প্রমোশন হয়, একটা চিন্তাকারী থাকলে তারপরে একটু ডাকাত হতে চেষ্টা করে না, মানে আমার কি ডাকাত হতে ইচ্ছা করে না, কিন্তু আমি তো ডাকাত হতে পারছি না, বয়স হয়ে গেল তারপর ডাকাত হতে পারছি না, সেই ছোটবেলার চিন্তাকারী রয়ে গেলাম, ছিচকে চোর একটা। আচ্ছা, ফারদিন খান লিখেছে, ভাইয়া ঢাকা মিরপুর থেকে শুনছি, অনেক ধন্যবাদ, মিরপুরেও মিরপুর থেকে শুনছেন, আমার অনেক বন্ধু থাকে মিরপুরে, ভালো লাগে, মিরপুরটা একটা শহরের মতো তাই না, এই মানে মিরপুরে যদি কেউ থাকে, নিজের বাসা বাড়ি থাকে, আপনি ওইখানে চাকরিও করতে পারবেন, ওখানে ইউনিভার্সিটি রয়েছে, স্কুল রয়েছে এবং অসংখ্য হাসপাতাল রয়েছে, আপনার মিরপুর থেকে বেরোয়া লাগবে না, এবং কাপড়ের জন্য তো বিখ্যাত জায়গা হয়ে গেছে মিরপুর এখন তাই না, একদম, এত ফ্যাশন হাউস হয়েছে, মানে সবারই দোকানপাট রয়েছে, খাবার সব কিছু মিলিয়ে মিরপুর একটা মানে জমজমাট একটা জায়গা, মনে হয় এটা একটা আলাদা একটা শহর আর কি ঢাকার মধ্যে। মোহাম্মদপুরটাও আমার এরকম লাগতো, কিন্তু মোহাম্মদপুরটা এখন একটু রিস্কি হয়ে গেছে, তবে মিরপুরটা ভালো, সুন্দর জায়গা, যারা মিরপুরে থাকে তারা মিরপুরকে খুব পছন্দ করে। তারপর আমাদের সাথে শ্যামপুর এসএমএসটা পড়লাম, আচ্ছা এই এসএমএসগুলো তো পড়লাম, আর হোয়াটসঅ্যাপে অনেক কমেন্ট আছে, এগুলোও পড়ব, আর একটা কথা বলে তারপর একটা গানে যাই, যেহেতু সময় শেষ হয়ে আসছে, এখন আরেকটা সুন্দর গান শুনবো, কিন্তু তার আগে বলছি যে একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা, বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে, আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস, তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট, বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd, আম্বার আইটি আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। ওকে, গানে যেতে চাই, গানের পর ফিরে আসব, এবার যে গানটা আমি শুনতে চাই সে গানটা হলো, আচ্ছা গানের কথা না বলি, শুরু হয়ে যাক।

জলফরিং শুনলাম হেমলক সোসাইটি ফিল্ম থেকে, কলকাতার একটি বাংলা ছবি, ছবিটাও খুব সুন্দর। ওকে, আর হোয়াটসঅ্যাপে আমার সাথে অনেকে জয়েন করছে। সায়েম খান আমাদের সাথে আজকে প্রথম জয়েন করেছে, সে লিখেছে হোয়াটসঅ্যাপ, ভালো আছি সায়েম, আপনি আশা করি ভালো আছেন এবং প্রথম জয়েন করলেন, এবং আপনাকে স্বাগত জানাচ্ছি ঢাকা এফএম 90.4-এ। আর আমার নাম হচ্ছে মুকুল। প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত আপনি আমাকে শুনতে পাবেন। আশা করি যে আপনি আমার সাথে জয়েন করবেন কিছুটা সময়ের জন্য হলেও। আমাদের প্রিয় বন্ধু দিল দিল দিলওয়ালা হাজির হয়ে গেছে। আচ্ছা, অনেকক্ষণ ধরেই ভাবছিলাম যে দিলওয়ালা কই গেল, কিন্তু সে যে একবার হাজিরা দিবে এতে কোনো সন্দেহ নেই। দিলওয়ালা লিখেছে আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিতা খবর? কেউ খোঁজ নিল না, সবাই খোঁজ নিয়েছে, আমি তো খোঁজ নিয়েছি তোমার। আচ্ছা, সারাদিন বাড়িতে বৃষ্টির মধ্যে কাজ করা হচ্ছে, দোতলার কাজ চলছে, এখন মিস্ত্রি বিদায় দিলাম এবং রেডিও টিউন করলাম। ভাই, খালার অবস্থা কেমন? আচ্ছা, সিলেটে যে বৃষ্টি হচ্ছে এটা আমি আমার বন্ধুর মাধ্যমে জানতে পেরেছি, যে আমার বন্ধু একজন সিলেটে আপনাদের পুলিশ হাসপাতালে জব করে। তা বন্ধুর আম্মা, খালাম্মা অসুস্থ, ফোন ঈদে আসছিল বন্ধু, তারপর গেল, এই তিন চার দিন সিলেটে ছিল, তারপর হঠাৎ করে খালাম্মার আন্টির শরীর খারাপ হয়ে গেছে, হসপিটালে ভর্তি। তা বন্ধু আবার রওনা দিয়েছে, তখন আমি অফিসে আসার আগে আমাকে ফোন দিয়েছিল, বললো যে সকাল থেকে নাকি বৃষ্টি সিলেটে, তো বাসে উঠেছে, তো রাতে এসে পৌঁছাবে, ট্রেনের টিকিট পায়নি, তাড়াহুড়া করে আসার জন্য বাসে এসছে আর কি। আন্টির জন্য দোয়া করবেন সবাই, আল্লাহ যাতে তাকে সুস্থ করে দেয়, সবার জন্য দোয়া করি আমরা। আমার এক খালাও অসুস্থ, খুব ঝামেলার মধ্যে আছি, মানে এক একদিকে এক এক খবর, মানে কোনো ভালো খবর পাই না, কেউ না হঠাৎ হঠাৎ করে কেউ অসুস্থ হয়ে যায়, মনটা খারাপ হয়ে যায়। আচ্ছা, আর লেডিও তিন করে আর খালার অবস্থা জানতে চেয়েছেন। আম্মা মাশাল্লাহ এই দুদিন ধরে একটু ভালো আছে, হ্যাঁ একটু ভালো আছে দুদিন ধরে, আজকে আবার গিয়ে আম্মাকে দেখতে পাবো না, আম্মা আবার আমার মেজো ভাইয়ের বাসায় একটু বেড়াতে যাবে, দুদিন থাকবে সেখানে আর কি, যায় না কোথাও, তাই বললাম যে একটু ঘুরে আসো, ভালো লাগবে, পাশেই একই এলাকায় থাকি আমরা। ওকে, তারপর দিলওয়ালাকে ধন্যবাদ। আর আপনার দোতলার কাজ শেষ হলে, রুম টুম সাজানো হলে বলবেন, ওই যে আমি আসবো, তো একদিন বেড়াতে হবে না, আমার তো বাড়ি দেখতে হবে। ওকে, দোতলায় আমি থাকবো, খুব ভালো লাগবে, আর বৃষ্টির মধ্যে দোতলা খুব ভালো লাগে, দোতলার থেকে বৃষ্টি দেখা দেখতে ভালো লাগে, উপরের তলা ঠিক আছে, দোতলা আমার খুব পছন্দ। ওকে, অনেক ধন্যবাদ দিলওয়ালা, এবং সুন্দর করে বাড়ির কাজ শেষ হোক এই প্রত্যাশা করি, দোয়া করি। এফ এম পোকা ময়মনসিং সিং থেকে, পৃথিবীর অন্যতম সান্ত্বনামূলক মিথ্যা ফালতু কথাটা হলো একদিন সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, আপনি একটু কঠিনভাবে বলে ফেলেছেন, আসলে এটা হচ্ছে যে আশার কথা, আমরা সবসময় আশাহত হতে চাই না, আমরা আশার বাণী শুনতে চাই, এই কারণেই বলি যে না একদিন ঠিক হয়ে যাবে সব কিছু, আপনি টেনশন করবেন না, মানে এইটা মানুষকে শক্তি যোগায়। হ্যাঁ, এটা ফালতু হলেও এটাকে অবজ্ঞা করা যাবে না, কারণ আশা যদি না থাকতো, এই ধরনের শব্দ যদি না থাকতো, তাহলে আমরা বাঁচতাম না, তাৎক্ষণিকভাবে মরে যেতাম। একটা রুগী দেখবেন যে অসুস্থ, আপনি দেখতে গেছেন, বলবেন যে দোয়া করছি সব ঠিক হয়ে যাবে, দেখবা যে তুমি আবার আগের মতো এরকম, দেখা যাবে যে সে ওরকম হলো না, কিন্তু তাৎক্ষণিকভাবে সে কিন্তু একটা শক্তি পায় মনের মধ্যে, হ্যাঁ, যে এরকম বললে, এবং ডাক্তাররা বললে দেখবেন যে অনেক খুশি হয় রোগী। আমি দেখেছি ডাক্তাররা যখন বলে যে আর এটা কোনো রোগই না, এটা ঠিক হয়ে যাবে, আপনি দেখবেন যে এমনিতেই 50% ঠিক হয়ে যাবেন। আচ্ছা, আসলে আর তারপর লিখেছে আসলে কচুও ঠিক হয় না, আচ্ছা সব আগের মতোই রয়ে যায়, আমরা এই ব্যাপার না, এটা হবার ছিল, প্যারা নাই চিল, হইলে হইছে দূর। আচ্ছা, এইসবের মানে নেই, অভ্যস্ত হয়ে যায়, ঠিক হয় না, আচ্ছা চেঞ্জ হয় না, চেঞ্জ হয়ে আমরা নিজে বুঝে যাই, যেটা হয়েছে সেটা হবারই ছিল, মেনে নিতে শিখতে হবে। আমি এই কথাগুলোই তো আপনি বলছেন, মেনে নিতে শিখতে হবে, আর ঘটনা হচ্ছে যে এটা আমরা সান্ত্বনার জন্য বলি আর কি। হ্যাঁ, আর এটা আল্লাহর প্রতি অবিশ্বাস করা হবে, আপনি যদি বলেন যে সবকিছু ঠিক হয়ে যাবে, আপনি এটা তো নিয়ত করবেন তাই না, আর আপনি বলবেন যে আল্লাহর রহমতে সবকিছু ঠিক হয়ে যাবে, ঠিক হতেও পারে না হতেও পারে, কিন্তু আপনি বিশ্বাসটা রাখতে হবে ঠিক হয়ে যাবে। আমি অনেক কিছু এখন পাচ্ছি না, কিংবা আমি অনেক সমস্যায় আছি ধরেন ব্যক্তিগত, তা আমি এর জন্য যদি বলি যে না দূর কিছুই হবে না, তাহলে তো হলো না। আমি সবসময় নামাজে কিংবা মনে মনে দোয়া করি যে আল্লাহ আমার এই সমস্যার সমাধান করে দিও, একদিন যাতে সব কিছু ঠিক হয়ে যায়, তাই না, এটাই হচ্ছে কথা। আর বন্ধুরাও যখন বলে কিছু একটা শুনলে, ধর এগুলো নিয়ে টেনশন করিস না সব ঠিক হয়ে যাবে, তো এগুলো হচ্ছে সান্ত্বনার বাণী, এবং এই বাণী অনেক সময় না বিভিন্ন বেশিরভাগ সময় আমি দেখেছি দোয়া ঠিক মতো করতে জানলে আপনি দেখবেন যে ফল পাবেন আর কি, তো এই দোয়া বন্ধ করা যাবে না। আচ্ছা, তারপর আমাদের অমৃত আমার সাথে এখনো আছে কলকাতা থেকে, অমৃত লিখেছে আমার আইসক্রিমের থেকে শরবত বেশি ভালো লাগে, এখন লেবু শরবত পান করছি আর শুনছি। আচ্ছা, অনেক ধন্যবাদ।
আর অমৃত আমার আমারও কিন্তু শরবত খুব পছন্দ, আর আপনাদের কলকাতার রাস্তাঘাটে যে ধরনের শরবত বিক্রি করে আমার খুব মজা লাগে। আখের শরবত আমাদের দেশেও আছে, তবে কলকাতায় যে জিনিসটা করে মানে এটা খুবই ভালো আপনাদের, সেটা হচ্ছে যে দোকানদাররা দোকানটাকে খুব পরিষ্কার রাখে, তারা খুব মনে করে যে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানটা হচ্ছে তার একটা পবিত্র জায়গা, এটাকে পরিষ্কার রাখতে হবে। আমার এই জিনিসটা খুব ভালো লাগে যখন কলকাতায় আখের রস খাই, ঢাকায় খাওয়া হয় না। কলকাতায় দেখা যায় যে ঢাকায় অনেক জুস বারগুলোতে এখন আখের রস পাওয়া যায়, সেখানে খাই, কিন্তু রাস্তাঘাটে খেতে ইচ্ছে করে না। কিন্তু কলকাতা একটা জিনিস সত্যি যে দেখি যে একটা ওয়ান টাইম গ্লাসে দেয়, তারপর একদম আখগুলো মারাই করার পর রস নেওয়ার পর ওই ছোবাগুলো একটা বস্তার মধ্যে ভরে রাখে, তারপর ওই গাড়িটাও সুন্দর করে দেখি যে বিভিন্ন ফুল দিয়েও সাজিয়ে রাখে, তাই না, যে এটা দিয়ে আখের রসটা নেয়, তা সব কিছু পরিষ্কার ধুয়ে মুছে রাখে, দেখলে খুব ভালো লাগে, তাই না? আমি ভুল বলিনি তো? তারপর নানা রকম জিরা পানি পাওয়া যায় আপনাদের ওখানে, আসলে অনেক কিছু পাওয়া যায় খাওয়ার জন্য, আমার খুব ভালো লাগে। আচ্ছা, আমাদের আরেকজন প্রিয় বন্ধু চলে আসছে, রোজমেরিকে দেখতে পাচ্ছি। রোজমেরি একটু শেষের দিকে আসে, সবসময় ব্যস্ত থাকে। ভাইয়া শুভ সময়, তুমি কেমন আছো? ভালো আছি। তোমার সুন্দর সুন্দর গান আর কথা শোনার জন্য চলে আসলাম, ভেরি গুড। কিন্তু অনেক সুন্দর কথা বলে ফেলেছি, এখন হয়তো সেই রকম সুন্দর কথা বের হবে না, কেন অনেকগুলো কথা বলে ফেলেছি, সব কথা তো বারবার আসে না। আচ্ছা, আই হৃদয় ভালোবেসে কিশোর কুমার, আচ্ছা এই হৃদয়ে ভালোবেসে না গানটা হবে মনে আজ।

এরকম হবে। এই হৃদয়ে না, আজ হৃদয়ে ভালোবেসে। আচ্ছা, তোমার সাথে এখন জয়েন করলাম, তোমাকে শুনছি, অনেক ধন্যবাদ, খুশি হলাম খুব রোজমেরি। আর এখন যে গানটা বাজাবো এটাও খুব ভালো লাগবে। আর এই গানটা আমি একটু শফিক ভাইকে ডেডিকেট করতে চাই। শফিক ভাই একটা গান শুনতে চেয়েছিল, সেই গানটা আমি বাজাচ্ছি না, কিন্তু এই গানটা আমি শফিক ভাইকে শোনাবো। শফিক ভাইয়ের এই গানটা ভালো লাগবে আশা করি, খুব সুন্দর একটা গান। শফিক ভাই, অঙ্কুর বড়ুয়া ধানমন্ডি থেকে শুনছি, ভালো লাগছে। অঙ্কুরকে অনেক ধন্যবাদ, আমাদের সাথে এখনো রয়েছে, ব্রাজিলের সাপোর্টার, একদম ব্রাজিলের ফ্ল্যাগ আমাকে পাঠিয়ে দিয়েছে, পতাকা পাঠিয়ে দিয়েছে। অঙ্কুর ভাইয়ের সাথে এবার আমাদের তর্ক যুদ্ধ অনেক কিছু চলবে, হ্যাঁ, যেহেতু আমি আবার আর্জেন্টিনার সাপোর্টার এই কারণে আর কি। হ্যাঁ, অসুবিধা নেই, আমরা মিলেমিশেই ঝগড়া করবো, আমাদের মধ্যে কোনো মারামারি হবে না, আমাদের সব আন্তরিকতার মধ্যে ঝগড়াঝাটি হবে। ওকে, আমরা গান শুনতে চাই, এই গানটা আমি আশা করি যে শফিক ভাইয়ের খুব ভালো লাগবে। শফিক ভাই, আপনার জন্য এই গানটা পছন্দ করেছি, হ্যাঁ, আপনার ওই গানটা বাদ রাখলাম। এই গানটা রোজমেরিরও ভালো লাগবে, রোজমেরি কি ধরনের গান শুনতে পছন্দ করে আমি জানি।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4, শুরু হইতে 7:39। আমারও যাবার সময় হয়ে যাচ্ছে, একটা গান শুনে তারপরে বিদায় নিব, কিন্তু তার আগে অনেক কথা আছে। সীমাহীন খরচে জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পাঁচ অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে, যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে। এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করা অনেক সহজ, এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট, ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। ওকে, আর এর মধ্যে জাকারিয়া আমাদের সাথে জয়েন করেছিল, সুন্দর একটা কথা লিখেছে। দাদু, প্রথমে তোমার খালার কথা শুনলাম। আমার খালা খুব অসুস্থ, মানে জটিল রোগে আক্রান্ত, মানে একটা

গিয়ে এখন দেখে আরেক রোগে আক্রান্ত, জানি না কি হয়, সবাই একটু দোয়া করবেন। তো একটু আগে এটা বলছিলাম, তা জাকারে এটা শুনেছে, তারপরে এটা লিখলো আর কি। উনি বেশ জটিল একটা সমস্যায় ভুগছেন খালা। হ্যাঁ, ওকে। নামাজ আদায় করে ফেরার পথে একটা ছেলেকে দেখলাম, বয়স মাত্র 15 বছর, কিছুদিন পরপরই তাকে রক্ত দিতে হয়, দেখে মনটা ভারী হয়ে গেল। চলার পথে এরকম অনেক মানুষ দেখি, দেখলে সত্যি কষ্ট লাগে। আসলে আমরা নিজেরাই যত সমস্যায় থাকি না কেন, এই মানুষগুলোর দিকে তাকালে মনে হয় আমরা অনেক ভালো আছি, নিজের জন্য আফসোস করার কিছু থাকে না। কত মানুষ আছে যারা বেঁচে থাকতে গিয়েও প্রতিদিন জীবনের সাথে লড়াই করছে, নিজের ইচ্ছামতো কিছু করার ক্ষমতাটুকু নেই, তারপরও তারা বেঁচে আছে। সেই তুলনায় আমরা কত ভালো আছি, তাই না? তারপরেও কি আমরা সৃষ্টিকর্তার কাছে সেভাবে কৃতজ্ঞ? একদম সত্যি কথা বলেছেন যে আশেপাশে তাকালেই দেখবেন যে মানুষ কত কষ্ট আছে নানা রকমে। যে আমার পরিচিত দুই বড় ভাই, একজন লন্ডনে আছেন আর একজন ইন্ডিয়াতে, কিডনি রোগের চিকিৎসা নিচ্ছেন। তা আল্লাহ তাদেরকে সামর্থ্য দিয়েছে, টাকা পয়সা আছে, তারা ভালো জায়গায় চিকিৎসা নিচ্ছেন, কিন্তু কতটা মানে বেঁচে থাকতে পারবে কিনা এটা আল্লাহ ভালো জানে। আর এগুলো তো জটিল রোগ, এই কিডনি রোগ খুব সমস্যা, এইসব ডায়ালিসিস টায়ালিসিস করতে গেলে বোঝা যায়। এবং অনেক মানুষ দেখেছি আমি, মানে একদম একদম ফকির বানিয়ে ফেলে, একদম একদম একদম ফকির হয়ে যাচ্ছে দেখি, দেখা যায় যে অনেক জমি জামা বিক্রি করে, কেনা অনেক খরচ, ডায়ালিসিসে অনেক খরচ, ভ্যারি করে জায়গা বেঁধে, তারপরেও একদম মিনিমাম করতে গেলে অনেক টাকা, তারপরও সপ্তাহে 3-4 দিন নেওয়া লাগে, 3 দিন তো একদম মিনিমাম লাগে, কেউ হয়তো 2 দিন দেখিনি আমি, 3 দিনই মনে হয় করে বেশিরভাগ, যে সপ্তাহে 3 দিন করে। তা এই জিনিসগুলো আসলে খুব জটিল, যার হয় বোঝা যায়। আমার খালা এমন একটা রোগে, তার কি বলে আরে মেশিনটার নামই তো পেসমেকার, ওই যে হার্টের ওইটা সমস্যা করছে, ওইখানে তার পাশে নাকি একটা সিস্টের মতো একটা চর্বির মতো কিছু একটা জমেছে, ওইটা অপারেশন করবে। এখন ওইটা করতে গিয়ে দেখলো যে তার রক্তের বিভিন্ন ভেইনের মধ্যেও নানা রকম আটারিগুলো বন্ধ হয়ে আছে, হার্ট ছাড়াও, যে কারণে রক্ত ঠিকভাবে যাচ্ছে না, মানে খুবই জটিল একটা সমস্যা। এখন এগুলো কি করে, কি নাম জানি বললো, আমি মুখেও আনতে পারি না, মানে একটু কঠিন নাম, দেখা যাক আল্লাহ কি করে। আপনারা সবাই একটু খালার জন্য দোয়া করবেন, আমার আপন মামাতো বোন, তা খুব খারাপ লাগে আর কি, আমাকে খুব আদর করে। তো এই জিনিসগুলা মানে কার কখন কি হয় যে আসলে বলা বড়ই মুশকিল। আজহার ইসলাম ফ্লেভার ভাই আমাদের সাথে শেষ মুহূর্তে জয়েন করেছে, মুকুল সিস্টলে স্বাগতম, ঢাকা এফএম সিলেট থেকে জয়েন করেছি। আজহার ভাই অনেক ভালো আছেন নিশ্চয়ই, আপনারা বৃষ্টি হচ্ছে সকাল থেকে সিলেটে, আমরা একটু গরমের মধ্যে আছি। এফএম পোকা জাহাঙ্গীর আলম, প্রচুর গরম লাগছিল, তারপর ক্যালকুলেটরের এসি বাটনে ক্লিক করলাম, এখন ঠান্ডা লাগছে। ফ্যান্টাস্টিক, দারুণ আইডিয়া দিয়েছেন। আমরা কেন এত খরচ করে এসির কথা চিন্তা করি? হ্যাঁ, আমার তো বাসায় 2-4টা কম্পিউটার ক্যালকুলেটার আছে আমার, আমি আজকে গিয়ে আমি প্রথমে আমি 4টা ক্যালকুলেটার এসি বাটনটা অন করব, ঠিক আছে? হৃদয়ের মাঝে হোগলার বেড়া, বাংলাদেশে ডায়রিয়া হয়ে গেল নাকি, কারেন্ট যায় আসে, আচ্ছা এটা স্বাভাবিক, মানে এত গরম পড়েছে আমাদের লোডশেডিং, এটা আসলে সরকারের কিছু করার নেই, একদমই বাধ্য হয়ে লোডশেডিং করে, কেউ ইচ্ছাকৃত লোডশেডিং করে না, জনগণকে আপনাকে কষ্ট দেওয়ার কিছু নেই। এটা আপনি যখন দেখবেন আর কি পত্রিকায় যে আমাদের কি পরিমাণ কারেন্ট দরকার, বিদ্যুৎ আর কি পরিমাণ উৎপাদন হচ্ছে, তখন কিছু করার থাকে না। তখন দেখা যায় যে একটু শহরগুলোতে একটু বৈষম্য করা হয়, কিছু করার নাই, শহরগুলোতে অফিস আদালত থাকে, অনেক গুরুত্বপূর্ণ কাজকর্মের কারণেই চাপটা গিয়ে পড়ে একটু মফস্বল শহরগুলোতে, ওইখানে গিয়ে আসলে কারেন্ট একটু ঝামেলা হয়। তবে আশা করি যে আমাদের নতুন সরকার চেষ্টা করবে আমাদের বিদ্যুৎ খাতটাকে একদম আরও উন্নত করার জন্য, এবং নানা রকম চার্জ রয়েছে, যে ক্যাপাসিটি চার্জ, আরও কুইক রেন্টাল, বিভিন্ন জিনিসের আমরা কথা শুনি, সবগুলো আমিও ঠিকভাবে বুঝি না, তবে যতটুক পত্রিকা পড়েছি যে অনেকভাবে সেগুলোকে বাদ দিয়ে খরচ কমানো সম্ভব। তাই সেই কাজটা করলে বিদ্যুতের এখন যে দাম বাড়িয়েছে, কোনো এক সময় বিদ্যুতের দাম কমেও যেতে পারে যদি কপালে থাকে, বিদ্যুৎ উৎপাদনও বাড়ানো সম্ভব হতে পারে। তো এগুলো আসলে অনেক ক্রিয়েটিভ ওয়ার্ক, আমার মনে হয় যে গতানুগতিক কাজ করলে হবে না, অনেক মানে সুন্দরভাবে, অনেক ক্রিয়েটিভ ওয়ার্ক, মানে একদম কি বলে সৃজনশীলভাবে এগুলোকে চিন্তা ভাবনা করতে হবে যে বিদ্যুতের কি করা যায়। আরও নানা রকম প্রযুক্তি, যে সোলার প্রযুক্তির প্রতি আমরা ঝুঁকে পড়তে পারি অনেক ভালোভাবে, সোলার দিয়ে আপনি একদমই কম খরচে আমরা অনেক বিদ্যুৎ পেতে পারি, তো এগুলো কাজ করা উচিত। বড় বড় অফিসের ছাদ খালি পড়ে থাকে, সেখানে সোলার সিস্টেম করা, তা সরকার আশা করি যে সব কিছু নিয়েই চিন্তা করবে যাতে জনগণের উপর চাপটা কম পড়ে, সাধারণ মানুষের উপর বিশেষ করে যাদের হিসাব করে চলতে হয়। হৃদয়ের মাঝে হোগলার বেড়া লিখেছে, আচ্ছা তারপর শফিক ভাই
শুভরাত্রি মুকুল ভাই, আমার গানটা শোনালেন না, আপনার গানটা আমি খুঁজে পাচ্ছিলাম না শফিক ভাই, আপনাকে জগজিৎ সিং এর গানটা এই কারণে শুনালাম। ওকে, আপনি আশা করি গানটা শুনেছেন। ওকে, তারপর শ্যাম্পু লিখেছে পৃথিবীতে সবচেয়ে সুখী হলো ছেলেরা, কারণ তাদের ননদ নেই। আচ্ছা, ননদ কি জ্বালায় নাকি? আচ্ছা, তারপর উম্মে রায়হান ঘড়ির কাটা জানান দিচ্ছে বিদায় ঘন্টা বেজে গেছে, তাই আজকের মতো বিদায় নিচ্ছি মুকুল ভাইয়া, অনেক বেশি ভালো থাকুন, ভালো রাখুন সবাইকে। ওকে, আপনিও ভালো থাকবেন এই প্রত্যাশা করি। অহনা লিখেছে হেমলোক সোসাইটি সিনেমার জলফরিং গানটা আমার খুব প্রিয় একটা গান, খুব ভালো লাগলো শুনে। আচ্ছা, আর পূর্ণিমা লিখেছে আমার গানটা শুনিয়ে দিয়েছেন। পূর্ণিমা, আমি আপনার কোনো গানের খবরই পাইনি এখন পর্যন্ত। ওকে, আর বিদায় নেবার সময় হয়ে গেছে, বিদায় নিয়ে নিব। এর মাঝখানে হোয়াটসঅ্যাপে কতগুলো কমেন্ট লিখেছে, হাই ভাইয়া, আমি রংপুর থেকে মিফতাউল জান্নাত মিথিলা আমাদের সাথে জয়েন করছে। মিথিলা, স্বাগত আপনাকে, ভালো থাকবেন। প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত আমাকে শুনতে পাবেন, আমার নাম হচ্ছে মুকুল। ওকে, তারপর দিলওয়ালা লিখেছে, ও আচ্ছা, আসি আসি বলে আর আসবে না, আপনার বন্ধু সিলেট সদর হাসপাতালে, না সিলেট পুলিশ লাইন হসপিটালে, পুলিশদের হসপিটাল আছে না ওইখানে, ওইখানে আমার মনে হয় যে শুধু পুলিশদের ট্রিটমেন্ট হয় সম্ভবত। আমার বাড়ি থেকে সাত করা রান্না শিখবেন, সব পছন্দের খাবার খাবেন চাহিদা মতো, খালার বেড়ানো শুনে খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ দিলওয়ালা ভাই, দোয়া করবেন আমার জন্য। আচ্ছা, আমিনুল কুয়েত থেকে আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই, কাজের জন্য মেসেজ করতে পারি নাই, আমার জন্য দোয়া করবেন, যুদ্ধ যেন না লাগে। অবশ্যই আমরা চাই পুরো বিশ্বেই শান্তি আসুক, এবং যুদ্ধের প্রভাব কিন্তু আমাদের দেশেও পড়েছে, আমাদের এই বিদ্যুতের দাম বলেন আর জ্বালানি তেলের দাম বলেন, এই যুদ্ধের কারণেই কিন্তু বেশি প্রভাব পড়েছে, নাহলে কিন্তু এগুলো বাড়াতে হতো না। তা আমরা চাইব যে আল্লাহ পুরো পৃথিবীটা শান্ত করে দেখ, কেননা অনেক দেশ রয়েছে গরিব আমাদের মতো যারা রয়েছে, আফ্রিকার অনেক দেশ রয়েছে যারা আসলে বিশ্বের মোড়লদের উপর আমরা চেয়ে থাকি, তাদের যুদ্ধ আমাদের অনেক প্রভাব বিস্তার করে, তা আশা করব যে আল্লাহ সবকিছু শান্ত করে দিবে। আচ্ছা, এর মধ্যে জাকারিয়া লিখেছে, শুরুর দিকে প্রথম প্রায় 40 মিনিটের মতো সময় চলে যায়, শুনতে পারি নেই। আচ্ছা, তারপর মাগরিবের নামাজে আগ পর্যন্ত প্রোগ্রামটা একটু জমে উঠে, মাগরিবের নামাজে পর্ষাবে একসাথে যখন হই তখন সময়টা শেষ হয়ে যায়, সময় কেমন যেন একটু ভাঙাচড়া হয়ে গেল। আচ্ছা, এটা হবেই, আজানের বিরতিতে আমরা তো নামাজ পড়তে যাই, সবকিছু মিলে 5টার থেকে কিন্তু কথা বলেছি একদম 5:45 পর্যন্ত নস্টপ, কোনো কথা নেই। ওকে, যাই হোক, আজকের মতো বিদায় নিতে হচ্ছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা করি। আর আমরা সবসময় আমাদের কবরবাসী অনেকেরই বাবা মা নেই, কারো বাবা নেই, কারো মা নেই, সকল কবরবাসী পিতামাতার জন্য আমরা দোয়া করব আল্লাহ তাদেরকে যাতে বেহেশত নসিব করে, আর জীবিত সকল বাবা মার জন্য দোয়া করব আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক এবং নেক হায়াত দান করুক এই প্রত্যাশায় করি। আর আমার খালার কথা বললাম, আমার খালার জন্য আপনারা একটু দোয়া করবেন, আমার নাজনীন খালার জন্য, খুবই আদর করে আমাকে, আমার খুব মনটা অস্থির হয়ে আছে, রাতে গিয়ে ফোন দিব যে কি অবস্থা, তাকে তো ফোন দেওয়া যায় না, আমার মামাকে ফোন দিতে হবে, কেন সে হসপিটালে কি অবস্থা আছে জানি না, আল্লাহ যাতে তাকে সুস্থ করে দেয়। ওকে, তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী সোমবার আবারও কথা হবে, এ পর্যন্তই আসসালামু আলাইকুম। আর যেতে যেতে হায়দার হোসেনের গান শুনবো, ফাইসা গেছি।

0: উফ, শান্তি নাই রে।
1: আছে।
0: কই?
1: ঢাকা FM টিউন করেন।
0: তারপর?
1: পাবেন।
0: কি?
1: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গানে সুরে সুরে।
3: Country's first full HD FM station, Dhaka FM 90.4.
4: Time check. এখন সময় রাত 8টা।

0: FM 90.4.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিভ, ঢাকা FM 90.4 প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।
5: Taka FM 90.4
6: সারা দেশে
5: সবার সাথে।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছে সৈয়দা হামিদা শেলী। শুরুতেই শিরোনাম, চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে 20 জুলাই, জানালেন শিক্ষামন্ত্রী। আগামী এক বছরের মধ্যে চালু হবে নারায়ণগঞ্জের গন্ধর্বপুর পানি শোধনাগার। ঢাকা মহানগরীতে সরবরাহ করা সম্ভব হবে 50 কোটি লিটার নিরাপদ পানি, আশা প্রকাশ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর। বাংলাদেশ বিশ্বের 140টির বেশি দেশে ঔষধ রপ্তানি করছে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। সরকার 5ই আগস্টের পর পুলিশ বাহিনীতে সৃষ্ট আস্থার সংকট সফলভাবে কাটিয়ে উঠেছে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আগামী আগস্টের মধ্যে 3.5 লাখ প্রাথমিক শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বিতরণ করা হবে স্কুল ইউনিফর্ম, জানালেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মরিশাসে বাংলাদেশের শ্রমবাজার পুনরায় চালুর লক্ষ্যে সম্মত উভয় দেশ। ফিলিপাইনে 7.8 মাত্রার ভূমিকম্প, নিহত অন্তত 32। এবং আগামীকাল মিরপুরে 3 ম্যাচ একদিনের আন্তর্জাতিক সিরিজে প্রথম ম্যাচে সফররত অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও সাইবার স্পেসে গুজব, অপতথ্য, মানহানিকর এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি বিভ্রান্তিকর কন্টেন্টের বিস্তার রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। তিনি আজ জাতীয় সংসদে সরকারি দলে সংরক্ষিত নারী আসনের সদস্য হেলেন জেরিন খানের উত্থাপিত জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে এই তথ্য জানান। এর আগে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদে বৈঠক পুনরায় শুরু হয়। বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, গত 5 অর্থবছরে দেশের বাণিজ্য ঘাটতি প্রায় $8 বিলিয়ন বেড়েছে। তিনি জাতীয় সংসদকে জানান, এর ফলে গত অর্থ বছরের মোট পরিমাণ দাঁড়িয়েছে $24.16 বিলিয়ন। বাণিজ্যমন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকারের ভুল নীতির কারণে বাণিজ্য ঘাটতি বেড়েছে। পাশাপাশি বৈশ্বিক জ্বালানি সংকট, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে মূল্যবৃদ্ধি, ডলার সংকট এবং আন্তর্জাতিক বাজার পরিস্থিতিও এতে ভূমিকা রেখেছে। দেশের চামড়া শিল্পে বিপুল সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, যথাযথ পদক্ষেপ গ্রহণ করা গেলে এই খাতের রপ্তানি আয় $10 বিলিয়ন বেশি হতে পারে। জামালপুর 3 আসনের সরকারি দলের সংসদ সদস্য মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বাবুলের এক প্রশ্নের জবাবে খাদ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী জানিয়েছেন, চলতি মৌসুমে দেশে মোট 3,27,05,929 মেট্রিক টন বোরো ধান উৎপাদিত হয়েছে। এদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক সংসদকে জানান, দেশের কর্মক্ষম যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে রূপান্তর এবং দেশ বিদেশে তাদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অধীনে মোট 110টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে 55টি কর্মসংস্থান উপযোগী স্বল্প ও দীর্ঘমেয়াদী ট্রেড ও কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। তিনি জানান, এসব প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে প্রতিবছর 12 লাখেরও বেশি প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাচ্ছেন। সংসদের বৈঠক আগামীকাল বিকেলে 3টায় আবার বসবে। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী 20 জুলাই প্রকাশিত হবে। এই লক্ষ্যে দেশের সব শিক্ষা বোর্ডকে সুনির্দিষ্ট ও চূড়ান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ ন ম এহসানুল হক মিলন আজ তার মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। জাতীয় পর্যায়ের স্টার্ট আপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচি এবং প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট সহ মন্ত্রণালয়ের বিভিন্ন বিভিন্ন চলমান কর্মসূচি নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
2: এসএসসি রেজাল্ট আমরা 20th July আউট করব, সেই নির্দেশনা আমরা দিয়ে দিয়েছি এবং পরবর্তীতে আমাদের এসএসসি পরীক্ষার রুটিন এবং আমরা সবকিছু অ্যানাউন্স করেছি। আমরা স্টেক হোল্ডারদের সাথে আলাপ করেছিলাম, সেইখানে সাজেশন এসছে 27 এর এসএসসি এক্সাম ক্লোজার আগেই শেষ হয়ে যাক পরীক্ষাটা, সেই অর্থে আমরা 7 জানুয়ারিতে শুরু করতে চেয়েছি এবং 8 ফেব্রুয়ারিতে শেষ করতে চেয়েছি।
0: শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় প্রবেশের পথ সুগম করতে এবং পরীক্ষা পরবর্তী সময় অপচয় রোধে সরকার প্রতিজ্ঞাবদ্ধ উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এরই ধারাবাহিকতায় চলমান এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন সহ যাবতীয় প্রক্রিয়া দ্রুততার সাথে সম্পূর্ণ করা হচ্ছে। তিনি আরও বলেন, আগামী 20 জুন ঢাকায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে দেশের প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2026 ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলার সমাপ্তি ঘোষণা করবেন এবং খুদে ফুটবলারদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহদী আমিন উপস্থিতার সাথে সম্পূর্ণ করা হচ্ছে। তিনি আরও বলেন, আগামী 20 জুন ঢাকায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে দেশের প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2026 ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলার সমাপ্তি ঘোষণা করবেন এবং খুদে ফুটবলারদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহদী আমিন উপস্থিত ছিলেন। এই সময় ডক্টর মাহদী আমিন জানান, দেশে

0: কর্মমুখী করতে ষষ্ঠ শ্রেণী থেকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা নিয়েছে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী এক বছরের মধ্যে রূপগঞ্জের গন্ধপুর পানি শোধনাগার প্রকল্প চালুর ব্যবস্থা করা হবে। তিনি আজ নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাস্তবায়নাধীন গন্ধপুর পানি শোধনাগার প্রকল্পের নির্মাণ কাজ পরিদর্শনকালে এই কথা বলেন।
1: দুই সিটি কর্পোরেশনে নাগরিকদের জন্য বিশুদ্ধ পানি সরবরাহের জন্য আমরা মেঘনা থেকে পানি নিয়ে পাইপলাইনের মধ্যে দিয়ে ট্রিটমেন্ট করে সেটাকে ঢাকা মহানগরে দেওয়া হবে। একটা অনেক আধুনিক টেকনোলজির একটা প্রজেক্ট, এখানে প্রায় 50 কোটি লিটার ডেইলি পানি সরবরাহ করা হবে আপনার ঢাকা মহানগরে। প্রায় 10,000 কোটি টাকা ব্যয় এই প্রজেক্ট নেওয়া হয়েছিল এবং এটা প্রায় শেষের দিকে 97% প্রায় শেষ হয়ে এসছে। ছোটখাটো দুই এক কাজ আছে, সেই কাজগুলো শেষ করে আমরা আশা করছি যে আগামী এক বছরের মধ্যে প্রজেক্ট কমপ্লিট হবে।
0: স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশের ঔষধ বর্তমানে বিশ্বের 140টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে, যা স্বাস্থ্যখাতের সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ প্রমাণ। তিনি আজ সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এই কথা বলেন। ডেঙ্গুর মৌসুম সামনে রেখে সরকারের আগাম প্রস্তুতির কথাও জানান মন্ত্রী। আরো শুনুন প্রতিবেদনে।
2: বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল খাত বিশ্ববাজারে ক্রমশ শক্ত অবস্থান তৈরি করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সোমবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ডেঙ্গু রোগীদের চিকিৎসা সুবিধার্থে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি BAPI এর পক্ষ থেকে অনুদান হিসেবে 1,00,000 ইন্ট্রাভেনাস ফ্লুইড IV স্যালাইন হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশের ঔষধ 140টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে, যা দেশের স্বাস্থ্য খাতের সক্ষম তার একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।
3: মাত্র খুব অল্প কয়েকটা কান্ট্রি এক্সপোর্ট করে, তার মধ্যে উই আর এ প্রাউড কান্ট্রি। 140টা দেশে আমাদের ওষুধ রপ্তানি হচ্ছে এবং আলহামদুলিল্লাহ আমাদের যদি ভ্যাকসিন ওনারা তৈরি করতে পারেন, এটার পরিসর আরো বৃদ্ধি হয়ে যাবে, আরো বৃদ্ধি হয়ে যাবে।
2: আব্দিন হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, হাসপাতাল কর্তৃপক্ষকে শোকজের জবাব দিতে আরো দুদিন সময় দেওয়া হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
3: আমাদের কিছু ধারাবাহিকতা আইন মেনে কাজ করতে হবে, তারা সময় চেয়েছে, কোর্টও সময় দেয় অনেক সময়, কাজে আমরা সময়টা না দিলে গেট এ বেনিফিট ইন দা কোর্ট, কাজে আমরা দুই দিন সময় দিয়েছি। আমরা মিনিস্ট্রি আমরা দেখবো আমাদের আইন অনুযায়ী আমাদের পারমিশনের সাথে কি কি ব্যত্যয় ঘটেছে, কি অপরাধ করেছে, উই উইল গো টু টেক অ্যাকশন এগেনস্ট দ্যাট। আমরা আমাদের অবস্থানে ইনশাল্লাহ ঠিক আছি, এই গভর্নমেন্ট আমরা সততার ভিত্তিতে ন্যায়নিষ্ঠভাবে দেশের জন্য কাজ করি, কাজে এটা যেহেতু জনস্বার্থ সংশ্লিষ্ট, আমরা জনস্বার্থ সংশ্লিষ্ট থেকে এক বিন্দু মাত্র পিছপা হব।
2: একই অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর MA মুহিত বলেন, ডেঙ্গু রোগীর সংখ্যা কমিয়ে আনার জন্য প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করা হয়েছে, তারপরও কেউ আক্রান্ত হলে যাতে দ্রুত চিকিৎসা নিশ্চিত করা যায় সেই প্রয়োজনীয় প্রস্তুতি সরকারের রয়েছে।
4: ডেঙ্গুর প্রাদুর্ভাবের জন্য আমরা যে পরিকল্পনা গ্রহণ করেছি সেখানেও কিন্তু প্রত্যেকটি স্টেক হোল্ডারের সুনির্দিষ্ট ভূমিকা রয়েছে। আমি বলবো আমাদের স্বাস্থ্য খাতে এই দুই তিন মাসে আমাদের নতুন সরকারের পক্ষ থেকে এটা একটা বড় স্ট্র্যাটেজিক চেঞ্জ।
2: অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে কেন্দ্রীয় মজুদে 1,00,000 IV স্যালাইন রয়েছে এবং দেশের বিভিন্ন উপজেলা পর্যায়ে আরো 20,000 থেকে 25,000 স্যালাইন সংরক্ষিত আছে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরও সেবামুখী ও জনবান্ধব করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আজ সচিবালয়ে রামিসা হত্যাকাণ্ড সহ দেশব্যাপী সাড়া জাগানো তিনটি ঘটনায় পুলিশ সদস্যদের প্রশংসনীয় অবদান ও কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এই কথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত 5ই আগস্টের পর পুলিশ বাহিনীর ভাবমূর্তি নিয়ে যে সংকট তৈরি হয়েছিল তা কাটিয়ে উঠতে বর্তমান সরকার সফল হয়েছে। পুলিশ এখন আগের চেয়ে অনেক বেশি জনবান্ধব এবং জনগণের আস্থা অর্জনে সক্ষম বলেও জানান তিনি। বিগত 2024-2025 সালের অপরাধ চিত্রের তুলনামূলক পরিসংখ্যান উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিগত বছরগুলোর তুলনায় বর্তমান সরকারের সময়ে দেশের অপরাধের হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে এবং প্রতিটি ক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নতি ঘটেছে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, আগামী আগস্টের মধ্যে 3.5 লাখ প্রাথমিক শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে ইউনিফর্ম, জুতা ও স্কুল ব্যাগ বিতরণের পাইলটিং কর্মসূচি শুরু হবে। তিনি আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। ডিসেম্বরের মধ্যে পাইলটিং শেষ করে আগামী বছর থেকে

0: সকল প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে এসব উপকরণ বিতরণে সরকারের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। মরিশাসে দীর্ঘদিন বন্ধ থাকা বাংলাদেশের শ্রমবাজার পুনরায় চালু করতে দুই দেশ দ্রুত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরে নীতিগতভাবে সম্মত হয়েছে। আজ সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত 114তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনের ফাঁকে বাংলাদেশের শ্রম কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও মরিশাসের শ্রমমন্ত্রী মোহাম্মদ রেজা কাসাম উতিমের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে মরিশাসের শ্রমমন্ত্রী মোহাম্মদ রেজা কাসাম উতিম বলেন, তার দেশ বিশেষ করে ওয়ান স্টপ টেক্সটাইল শিল্পে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নেওয়ার ব্যাপারে অত্যন্ত আগ্রহী। দেশটিতে পুনরায় শ্রমবাজার চালুর লক্ষ্যে সমঝোতা স্মারকের একটি খসড়া শীঘ্রই বাংলাদেশ সরকারের কাছে পাঠানো হবে বলে মরিশাসের শ্রমমন্ত্রী আশ্বস্ত করেন। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
2: খবরের বাকি অংশ পড়ছি কনুজ শিকদার। আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘন্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 8 শিশুর মৃত্যু হয়েছে। হামের প্রকোপ শুরু হওয়ার পর এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল 628 জনে। স্বাস্থ্য অধিদপ্তর আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। ধর্ম মন্ত্রণালয় আগামী বছরের হজের রোডম্যাপ প্রকাশ করেছে। আজ এই সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোডম্যাপ অনুযায়ী হজের কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদেরকে অনুরোধ জানানো হয়। রোডম্যাপ অনুসারে চলতি বছরের 26 সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন কার্যক্রম এবং 8ই নভেম্বর স্বাক্ষরিত হবে দ্বিপক্ষীয় হজ চুক্তি। 2027 সালের 28শে জানুয়ারি থেকে হজ ভিসা ইস্যু করা শুরু হবে এবং 8ই এপ্রিল শুরু হবে হজ ফ্লাইট। ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ার মতো জটিল ও ব্যয়বহুল রোগে আক্রান্ত অসহায় ও দুস্থ মানুষকে চিকিৎসা সহায়তা দিতে 2025-26 অর্থবছরের চতুর্থ কিস্তিতে 49,44,50,000 টাকা বরাদ্দ দিয়েছে সরকার। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে এই অর্থ চলতি মাস নাগাদ দেশের 63 জেলার 9,889 জন রোগীর মধ্যে বিতরণ করা হবে। নিত্য প্রয়োজনীয় পণ্য ও সেবার নিরাপত্তা, গুণগত মান এবং আস্থার গুরুত্ব তুলে ধরতে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আগামীকাল পালিত হবে বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস। দিবসটির এবছরের প্রতিপাদ্য ইনোভেশন ট্রাস্ট অ্যান্ড সাস্টেইনেবিলিটি, দ্য পাওয়ার অব অ্যাক্রেডিটেশন। দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান বাণী দিয়েছেন। বাণীতে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে দেশীয় পণ্যের গুণগত মান বজায় রাখা অত্যন্ত জরুরি।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
3: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
2: এবারে আন্তর্জাতিক সংবাদ। ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে মিন্দানাও দ্বীপে 7.8 মাত্রার এক ভূমিকম্পে মৃতের সংখ্যা অন্তত 32 জনে দাঁড়িয়েছে। দুর্যোগ বিভাগের কর্মকর্তারা জানান, অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম চলছে। পুলিশ জানায়, ভূমিকম্পে অন্তত 134 জন আহত হয়। ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান সমাপ্তির ঘোষণা দিয়েছে, কিন্তু লেবানন কিংবা ইরানের ভূখণ্ডে পুনরায় হামলা চালালে আরও কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে। এপ্রিলে যুদ্ধবিরতি চুক্তির পর প্রথমবারের মতো পরস্পর হামলা চালানোয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও ইসরায়েলকে গোলাগুলি বন্ধের আহ্বান জানালে এই মন্তব্য করে তেহরান। পরবর্তীতে এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প জানান, ইসরায়েল ও ইরান অবিলম্বে যুদ্ধবিরতিতে রাজি। এর আগে লেবাননের রাজধানী দক্ষিণাঞ্চলীয় উপকণ্ঠে ইসরায়েলের হামলার পর উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় তেহরান, তাবরিজ ও ইস্পাহানে বিস্ফোরণের খবর পাওয়া যায়। ইরানের ওপর ইসরায়েলি হামলার জেরেই এই পাল্টা হামলা চালানো হয়েছে বলে জানানো হয়। বৈরুতে হামলার পর তেল আবিবকে বারবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করে ইসরায়েলের উত্তরাঞ্চলে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। চীন উত্তর কোরিয়ার সাথে অভিন্ন স্বার্থ রক্ষা ও দেশটির নেতা কিম জং উনের প্রতি সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। আজ পিয়ংইয়াং এ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উত্তর কোরিয়ার নেতার সঙ্গে এক ঐতিহাসিক বৈঠকে এই মন্তব্য করেন। প্রেসিডেন্ট শি বলেন, চীন আঞ্চলিক স্থিতিশীলতা ও পারস্পরিক উন্নয়নের স্বার্থে উত্তর কোরিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও সহযোগিতা অব্যাহত রাখবে। খেলার খবর ক্রিকেট। স্বাগতিক বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে তিন ম্যাচ একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রথমটি আগামীকাল ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। একই ভেন্যুতে ১১ই জুন দুদলের মধ্যে দ্বিতীয় একদিনের এবং ১৪ই জুন তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচটি অনুষ্ঠিত হবে। আগামী ১৭ই জুন চট্টগ্রামে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথমটি বেলা ২টায় অনুষ্ঠিত হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরসমূহে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতার সঙ্গে দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে ২০ জুলাই, জানালেন শিক্ষামন্ত্রী। আগামী এক বছরের মধ্যে চালু হবে নারায়ণগঞ্জের গন্ধপুর পানি শোধনাগার। ঢাকা মহানগরীতে সরবরাহ করা সম্ভব হবে ৫০ কোটি লিটার নিরাপদ পানি, আশা প্রকাশ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। বাংলাদেশ বিশ্বের ১৪০টিরও বেশি দেশে ওষুধ রপ্তানি করছে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। সরকার ৫ই আগস্টের পর পুলিশ বাহিনীতে সৃষ্ট আস্থার সংকট সফলভাবে কাটিয়ে উঠেছে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আগামী আগস্টের মধ্যে ৩.৫ লাখ প্রাথমিক শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বিতরণ করা হবে স্কুল ইউনিফর্ম, জানালেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মরিশাসে বাংলাদেশের শ্রমবাজার পুনরায় চালুর লক্ষ্যে সম্মত উভয় দেশ। ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্প, নিহত অন্তত ৩২। এবং আগামীকাল মিরপুরে তিন ম্যাচ একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রথম ম্যাচে সফররত অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। খবর শেষ হলো।

0: সেখান থেকে যখন এত সুন্দর পাহাড় আঁকাবাঁকা রাস্তার মাঝে একেবারে উঁচুতে উঠে দাঁড়িয়ে আপনি একটা মুহূর্তের মাঝে হারাচ্ছেন, সেটা এক্সপ্লেনেশন আসলে আমি কথা বলে হাজারটা শব্দ দিয়ে সেটা এক্সপ্লেন করাটা সত্যি খুব ডিফিকাল্ট।
1: Remember me when I'm gone away, gone far away into the silent land, when you can no more hold me by the hand.
2: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে।
3: The Travel Show. Let's go. The rhythm of journey.
0: পাহাড়ের চূড়ায় দাঁড়ালে মনে হয় পৃথিবীটাকে ছুঁয়ে ফেলেছি, আর নিচের অতল গভীরতায় মনে করিয়ে দেয় উচ্চতারও ভয়ঙ্কর সৌন্দর্য লুকিয়ে আছে। সুপ্রিয় শ্রোতা, যে সেখানে দেখছেন এবং শুনছেন, সবাইকে আমন্ত্রণ করছি, আমি আরজে হাসিব, এবং আপনাদের নিয়মিত সোমবার রাত 9টার শো লেটস গো, অর্থাৎ সোমবার রাত আমরা হারিয়ে যাই নতুন জায়গায়, নতুন স্বপ্নে, নতুন করে ঘোরার জন্য বিশেষ বিশেষ বিশেষ তথ্য আপনাদের দিয়ে থাকি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, এবং ঈদ আপনাদের খুব ভালো কেটেছে। ঈদের পর আমরা প্রথম লেটস গো ট্রাভেল শোতে নিয়ে এসেছি আপনাদের এমন একটা, শুরুতেই কিছু কথা বলেছিলাম পাহাড়ের উচ্চতা, এবং এমন এক ভয়ঙ্কর জায়গা নিয়ে আজকে কথা বলবো। সেটাতে যাওয়ার আগে যে যেখানে দেখছেন সবাইকে আমন্ত্রণ করে নিচ্ছি, এবং আপনারা আমাদেরকে এই মুহূর্তে লাইভে এবং আমাদের ইউটিউব এবং ফেসবুকে দেখতে পাচ্ছেন। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/ilovedhakaFM, আমাদের youtube.com ঠিকানা হচ্ছে youtube.com/dfm904, অর্থাৎ যুক্ত হয়ে যান এবং আপনাদের মতামত জানাতে পারেন, আপনারা ঈদে কোথায় কোথায় ঘুরতে গেছেন সেটাও আমাদের জানাতে পারেন, এবং কোন কোন জায়গায় আমরা যেতে পারি সে বিষয়গুলো অবশ্যই আমাদেরকে জানাবেন। সো যেমনটা বলছিলাম, আমরা আজকে কথা বলবো পাহাড়ের মাঝে এবং উচ্চতার মাঝে আমরা হারিয়ে গেলে আসলে গভীরতা দেখলে মনে হয় সৌন্দর্য আসলে এত এত বেশি। এই পাহাড়ের উচ্চতা থেকে নিচে তাকালে তখন মনে হয় উচ্চতার কি ভয়ঙ্কর সৌন্দর্য, আমাদেরকে অভিভূত করে, আমাদেরকে ভালো লাগায়, সেটা নিয়ে কথা বলবো। আজকে চলে যাবো একেবারে, আপনারা হয়তো স্ক্রিনে এই মুহূর্তে আমাকে দেখছেন, এবং একইভাবে পিছনে হয়তো এমন একটা জায়গা নিয়ে আমরা দাঁড়িয়ে আছি একটা উচ্চতার উপরে, সেখান থেকে দাঁড়িয়ে তাকিয়ে থাকাটা, চোখের যেই ভালো লাগাটা, সেটা আমি এই মুহূর্তের এক্সপ্লেনেশন হয়তো বা কোনোভাবে কাজে দিবে না। তার আগে বলছি, আমরা আজকে কথা বলবো ব্যাঙ্গালোরের, ভারতের ব্যাঙ্গালোরের আবিটাবেলা, যে জায়গাটা অনেক অনেক বেশি বিখ্যাত এবং একইভাবে অনেক ভয়ঙ্কর একটি জায়গা। আস্তে জীবনে প্রচুর ঘুরেছি, প্রচুর ঘোরাঘুরি হয়েছে, কিন্তু এত সুন্দর, এত সুন্দর একটা, এত ভয়ঙ্কর সৌন্দর্য যেটাকে বলা হয় সেটার এক্সপিরিয়েন্স আমার লাইফে আদৌ হয়নি, তবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। 2021 কোভিডের সময় একেবারে শেষের দিকে, প্রায় দীর্ঘ 2.5-3 মাসের মতো বন্দী থাকার পর, যখন খোলা আকাশের নিচে একেবারে চমৎকার একটা পরিবেশ এবং পাহাড়ের মাঝে আপনি হারিয়ে যাবেন, তার অনুভূতিটা আসলে অদ্ভুত রকম ভালো লাগার। অর্থাৎ অনেকদিন আপনি বন্দী ছিলেন, কোথাও বের হওয়া হয়নি, কোথাও যাওয়া হয়নি, সেই মুহূর্ত থেকে অনেকদিন পর ছাড়া পেয়েছেন। মানে আমি এটা অর্থে এই অর্থে বলেছি যে অনেকদিন আপনি যখন এক জায়গায় থাকার পর আমাদেরকে সাফোকেশন ফিল হয়, মানে আমাদেরকে খুব বোরিং ফিল হয়, অনেক বেশি অস্বস্তিও লাগে, সেখান থেকে যখন এত সুন্দর পাহাড় আঁকাবাঁকা রাস্তার মাঝে একেবারে উঁচুতে উঠে দাঁড়িয়ে আপনি একটা মুহূর্তের মাঝে হারাচ্ছেন, সেটার এক্সপ্লেনেশন আসলে আমি কথা বলে হাজারটা শব্দ দিয়ে সেটা এক্সপ্লেন করাটা সত্যি খুব ডিফিকাল্ট।
1: Remember me when I'm gone away, gone far away into the silent land, when you can no more hold me by the hand. দীর্ঘ 2 মাস কারাবন্দি থাকা অবস্থায় এমন একটা জায়গায় এসে সত্যি ভাষা হারিয়ে ফেলার মতো, সত্যিকার অর্থে এমন একটি জায়গায় বসে যে অনুভব, যে ভালো লাগাটা লাগছে তা কোনো ভাষায় প্রকাশ করার মতো না। আমি চলে এসেছি বন্ধুরা আবিটাবেলা, অর্থাৎ ব্যাঙ্গালোর সিটি থেকে 96 কিলোমিটার দূরে, অসাধারণ একটি জায়গা, অনেক কিছু দেখাবো, সঙ্গেই থাকুন।
0: তবে বলছি, আবিটাবেলা হচ্ছে ব্যাঙ্গালোর শহর থেকে প্রায় 96 কিলোমিটার দূরের একটি জায়গা, যেটা যতটা ভয়ঙ্কর ততটা, আবার যতটা ভয়ঙ্কর বলছি সৌন্দর্যের দিক থেকে যেমন ভয়ঙ্কর, বাস্তবিক অর্থে জায়গাটা আসলেই খুবই ভয়ঙ্কর। কারণ আমরা যাওয়ার প্রায় 1 সপ্তাহ আগে ওখান থেকে পড়ে সুইসাইড করে অলরেডি একজন মানুষের মৃত্যু হয়েছে, সুইসাইড করেছে উনি। সো এরপর প্রচুর সতর্কতা ছিল, ওখানে ঢুকতে দেওয়া হয়নি। আপনারা হয়তো এই মুহূর্তে দেখবেন যে আমি কিভাবে ওখানে ঢুকেছি, কিভাবে গিয়েছি, এবং যে জিনিসটা সবচাইতে ভয়ঙ্করভাবে আমাকে জানি বাধাগ্রস্ত করেছে জায়গাটা যাওয়ার ক্ষেত্রে, 96 কিলোমিটার আমরা বাইক রাইড করেছি, আমার সাথে আমার খুব কাছের বড় ভাই পলার ভাই ছিলাম, দুজন মিলে, যেহেতু আমি প্রচুর ঘোরাঘুরি করি উনিও ঘুরেন। সো ওই জায়গার নাম শোনার পর আসলে স্থির থাকাটা আসলে অনেক বেশি কঠিন ছিল, চলে গেলাম দুজন মিলে, একেবারে সকাল সকাল রওনা হয়ে গেলাম 96 কিলোমিটার দূরে সেই রাস্তা, বেঙ্গালুরু এয়ারপোর্ট পাড়ি দিয়ে একেবারে সোজা হয়ে সেই আবিটাবলার পথে। এই মুহূর্তে হয়তো আপনারা পথের রাস্তাগুলো দেখছেন, কি চমৎকার করে আঁকাবাঁকা রাস্তার মাঝে এত গ্রাম এবং আশেপাশে সবুজের অরণ্যে ঘেরা। কোথাও আপনি হয়তো বা বড় বড় দালান কোঠা দেখতে পাবেন না এই মুহূর্তে আবিটাবলায় গেলে। যাওয়ার পর আমাদের যেটা মনে হলো, ওখান থেকে এই যে স্টোন, মানে স্টোনের যে হিল, যে জায়গাটা আছে যেটা আপনারা এখন ছবিতে দেখছেন, প্রচুর আপনারা গুগলে সার্চ দিলে হয়তো দেখতে পারবেন, পৃথিবীর কয়েকটা ভয়ঙ্কর দৃশ্য আর মধ্যে হয়তো এটা একটি, এটা লিস্টেড করা আছে গুগলে। কত নাম্বার আছে সেটা আমার জানা নেই, তবে আপনারা গুগল করলেই পেয়ে যাবেন যে ওটাকে হয়তো দাঁড়িয়ে ওখানে ছবি তোলার সাহস হয়তো অনেকেরই হয় না। অনেকে হয়তো ওখানটায় যায়, ছবি দেখে, ভালো লাগছে, ইয়াস আমি যাব ছবি তুলব, বাট ওখানে যাওয়ার পর যেটা হয়, যেটা হয়েছে, তার আসলে সেই সাহসটা দেয়নি। আমার সাথে আমার যে সহপাঠী ছিলেন, আমার যে বড় ভাই ছিলেন পলাশ ভাই, ওনার প্রথমত মনে হয়েছিল যে আসিফ আমার আসলে ছবি তোলার প্রয়োজন নেই, আই হ্যাভ টু গো ব্যাক, ইউ ক্যান টেক দ্য পিকচার্স, অ্যান্ড ইন দ্য মিন টাইম আমি বলেছিলাম যে আই উইল টেক দ্য ভিডিও ওভার হিয়ার। সো এটা আসলে অনেক বেশি দুঃসাহসের একটা বিষয় ছিল, ওই ভিডিওটা ছবিটা মানুষ দেখার পর অনেক ভয় পেয়েছে যে আসলে ওখানে দাঁড়িয়ে ছবি তুলেছি কিভাবে। অনেকে আবার প্রশ্ন করেছে যে ওখানে দাঁড়িয়ে আসলে ছবি তোলার পর যে জায়গাটা ছিল সেখানে আসলে কি আদৌ কি সেখানে পাহাড়ের সেই সমতল জায়গাটা ছিল নাকি এটা কি অতল গভীর ছিল, এরকম প্রশ্ন ছিল। তারপর আমি ছবিতে দেখিয়েছি আসলে এটা সত্যি যে জায়গাটাতে বসেছিলাম, এটা থেকে দাঁড়িয়ে আপনি পড়লে ওখান থেকে আসলে মৃত্যু নিশ্চিত বলা যেতে পারে। এনিওয়েজ, আমরা যেখানটা ছিলাম এখানে 96 কিলোমিটার দূরে আপনি চলে যাবেন একটানা। এখানে আসলে ওভাবে বাইক ছাড়া আসলে অন্য ট্রান্সপোর্ট দিয়ে ওখানে যাওয়াটা ডিফিকাল্ট। আমি রুট প্ল্যানটাও বলে দিব আপনাদের, যারা যেতে চান অবশ্যই সেই জায়গাটা ভিজিট করবেন। তবে ভয়ঙ্কর যে জায়গাটা আমাকে সবচেয়ে আমাকে আতঙ্কিত করেছে, আমি সবচেয়ে ভয় পেয়েছি, সেটা ছিল ওখানে একটা টেম্পল আছে, স্বামী টেম্পল। ওই জায়গা থেকে ওই পুরো ওই স্টোনের উপরে যাওয়াটা জন্য আপনাকে সময় নিবে মোস্ট প্রবলি ইট উইল টেক অ্যারাউন্ড 20-25 মিনিটস। কিন্তু এই জায়গাটাতে প্রচুর পরিমাণ সাপ, ও মাই গড, আমি এখনই আমার ভয় করছে। যাওয়ার আগে কিন্তু আমার জানা ছিল না, যেহেতু আমি সাপ খুব ভয় পাই, কিন্তু যাওয়ার আগে যদি আমি জানতাম, ট্রাস্ট মি, আমার মনে হয় এই ডিসিশনটা আমি নিতে দুইবার ভেবে দেখতাম। যাওয়ার পর এবং আমি আমার চোখে যখন সামনে থেকে সাপ চলাফেরা করছে, ট্রাস্ট মি, আমার কাছে মনে হচ্ছে কোনো মুভি দেখছি, কোনো হরর মুভি দেখছি, কিংবা হচ্ছে যে কোনো একটা আমার কোনো জঙ্গলের জায়গায় আমরা আছি। দ্যাট টাইম আই থিঙ্ক যে ওই সময়টা আমার জন্য খুব ডিফিকাল্ট ছিল, আমরা দুজনের জন্যই। আমাদের হাতে ছিল ক্যামেরা, ছিল আমাদের হাতে ছিল আমাদের একটা ব্যাগ ছিল, এবং বাইকটা আমরা একটা দূরের একটা জায়গায় পার্কিং করে এসেছি। ওই সময় গিয়ে আমাদেরকে দারোয়ান যিনি ছিলেন, ওখানকার যে গার্ড ছিলেন, উনি বলেছিলেন যে আপনাদের এখানে যাওয়া যাবে না। অ্যান্ড আমরা আমাদের মানে ডিটেলস শো করেছি, আমরা বাংলাদেশ থেকে এসেছি কিংবা আমরা এখানে পড়াশোনা করি, আমাদের ডিটেলস দেখানোর পর আমাদেরকে উনি অ্যালাউ করেছে। এবং অ্যালাউ করে অর্থ আর একটা ছিল, আমরা ওনাদেরকে হচ্ছে যে বলেছি যে এখানে কি চার্জ লাগবে, যত টাকা লাগবে আমরা দিব। বাট 96 কিলোমিটার একটা জায়গায় গিয়ে শেষ পর্যন্ত আপনি যদি ওখানে পৌঁছাতে কিংবা এক্সপ্লোর না করতে পারেন, এটার আসলে কি পরিমাণ যন্ত্রণা এটা আসলে প্রকাশ করার মতো না। সো আমাদের টার্গেট ছিল, ওনার সাথে প্রায় আধা ঘন্টা ধরে আমরা কথা বলেছি, আমরা সব কিছু ডিটেলস বলেছি। কারণ এটার মূল কারণ ছিল তার এক সপ্তাহ আগে, মোস্ট প্রবলি ওই সময়টাতে হচ্ছে যে ওখানে একটা মানে দুর্ঘটনা ঘটেছে, একটা সুইসাইড হয়েছিল, এই কারণে ওখানে রেস্ট্রিকশন করে দেওয়া হয়েছিল এবং নো এন্ট্রি দিয়ে ওখানে রেড সিগন্যাল দেওয়া হয়েছিল। অ্যান্ড দে সেড যে আপনারা যদি যেতে চান আপনারা আপনাদের নিজের রেসপন্সিবিলিটি রিস্ক নিয়ে যেতে হবে। সো কে শুনে কার কথা, আমরা চলে গেলাম রিস্ক নিয়ে। এবং যাওয়ার পথে যখন সাপ দেখেছি তখন উনি বলেছেন যে এটা কিন্তু একটু ভয়ঙ্কর, সো আপনারা একটু ভালোভাবে হাঁটবেন, দেখে শুনে হাঁটবেন, কোনো যেন না হয় কিছু। সো তাদের কাছে বিষয়টা খুবই নর্মাল মনে হয়েছিল, বাট থিঙ্ক অ্যাবাউট ইট যে আপনি কোথাও যাচ্ছেন এই মুহূর্তে দেখবেন ওই রাস্তাটার মধ্যে হচ্ছে প্রচুর পরিমাণ সাপের আনাগোনা। আমার কাছে প্রথম মনে হয়েছিল যে হয়তো আমাদের দেখলে চলে যাবে না, আমরা হাঁটছি তারা সামনে দিয়ে দৌড়াদৌড়ি করছে, এবং একটা না অনেক অনেক। সো এটা খুব ভয়ের ছিল, স্টিল আই রিমেম্বার, আমি জানি না আমার এই মুহূর্তে হয়তো কেউ যদি বলে আমি হয়তো কখনোই এটাকে এনকারেজ করবো না, বাট আমার প্রচণ্ড পরিমাণ ভয় লেগেছে। তো ওই সময়টা কতটা সাহস, এতটা সাহস কীভাবে পেয়েছি সেটাও আমি জানি না। তবে এটা বলছি এই কারণে, প্রায় 2-3 মাসের মতো যখন কোভিডের সময় বন্দি অবস্থায় ছিলাম, বদ্ধ একটা পরিবেশে ছিলাম, তখন আসলে ওটাকে আসলে খুব একটা ডিফিকাল্টি মনে হয়নি। আশেপাশে কোভিডের সময় এত মৃত্যু দেখেছি, এত খুব খারাপ অবস্থা দেখেছি তার আসলে এক্সপ্লেইন আসলে এই মুহূর্তে আমি করতে চাচ্ছি না, কারণ ওটা যারা এক্সপ্লোর করেছে তার ওই মুহূর্তটাতে নিজের প্রিয় মানুষটাকে হারিয়েছেন তার হয়তো জানেন এই যন্ত্রণা এর বেদনা আসলে কতটা ভয়ঙ্কর। এনিওয়েজ চলে গেলাম আমরা পাড়ি দিয়ে। এরপর যেটা হলো, যেটা সবচেয়ে ইন্টারেস্টিং, যে এই গেটটা ওখানে তারকাটা দিয়ে দেওয়া ছিল সেটার ভিডিওটা আমি এখনই অ্যাড করবো সেটার সাথে। ওখানে আমরা ঢুকতে পারছিলাম না, ওটাকে আমরা ইয়ে করে মানে সাইড থেকে সরিয়ে অনেক কষ্ট হয়েছে। আমার মনে আছে আমার হাতের একটা অংশ ছিলেও গিয়েছে। নেওয়ার পর হচ্ছে আমরা ফাইনালি ওখানে ঢুকতে পেরেছি। ঢোকার পর যে দৃশ্যটা দেখেছি, ও মাই গড, মানে এটা বোঝাতে পারবো না, এত সুন্দর, এত ওই যে বলেছিলাম না শুরুতে, আর আসলে পাহাড়ের চূড়ায় উঠলেই মনে হয় যে আসলে পৃথিবীটাকে আমি ছুঁয়ে ফেলেছি। এবং যেটা বলেছিলাম না যে গভীর অতলে আসলে গেলে আসলে মনে হয় উচ্চতারও একটা একটা ভয়ঙ্কর সৌন্দর্য আছে, যেটা আসলে আপনি যতক্ষণ পর্যন্ত এখানে না যাবেন ততক্ষণ পর্যন্ত আসলে এক্সপ্লেন করাটা আসলে ডিফিকাল্ট হয়ে যাবে। সো ওখানে দাঁড়িয়েছিলাম আমরা, আমরা ছবি তুলেছি, অনেক অনেক ছবি তুলেছি, আমরা ওই সময়টাতে ভিডিও করেছি, এবং যেটা ছিল সবচেয়ে দুঃসাহসী একটা বিষয়, কারণ ওই জায়গাটায় দাঁড়ানোর পর এবং বসে আমি যখন মানে আমার দুটা পা ছেড়ে দিলাম, তখন আমার কাছে মনে হলো যে আমি নিচে একবারের জন্য তাকাইনি। আপনারা হয়তো যারা এই মুহূর্তে শুনছেন তারা হয়তো ফিল করতে পারছেন, যারা আমার ভিডিওটা দেখছেন তারা হয়তো কানেক্ট করতে পারবেন যে ওই নিচের অংশে কিছু ছিল না। ইফ আই লুক অ্যাট ডাউন সাইড, মানে আমি যদি একবারের জন্য নিচে তাকাই তাহলে হয়তো মনে হতে পারে যে ইয়াস, আমার পক্ষে আসলে কথা বলা সে সাহসটা থাকবে না। সো এত উপরে একটা জায়গাতে প্রায় ইটস অ্যারাউন্ড 800 feet মোস্ট প্রবাবলি, আই এম নট শিওর, অ্যারাউন্ড দ্যাট, এরকমই হবে ওর উপরে বসে। এবং আশেপাশে কিচ্ছু নেই, এবং দূর থেকে শুধুমাত্র দেখা যাচ্ছে একেবারে সবুজ আর সবুজ অরণ্যে ঘেরা। এমন একটা মুহূর্তে দাঁড়িয়ে আপনি আসলে কতটা কথা বলবেন, কতটা গুছিয়ে কি বলবেন, সেটা আসলে ইটস ভেরি ডিফিকাল্ট। অ্যান্ড আমি এটা হয়তো ওখানে কিছু বলার চেষ্টা করেছি, ছবি তোলার চেষ্টা করেছি, তবে মুহূর্তটাতে আমি হারাবার চেষ্টা করেছি। এবং এর পাশে কিন্তু বিশাল বড় বড় পাথর ছিল, অনেক বড় বড় পাথর, এবং পাশে হচ্ছে যে একটা কূপের মতো ছিল, সেখানে দাঁড়িয়ে আপনি চা খেতে পারেন। আমরা অলরেডি চা ছিল না, বাট আমাদের হচ্ছে চিপস ছিল আমাদের কাছে এবং হচ্ছে বিভিন্ন খাবার ছিল, আমরা ওখানে ওই মুহূর্তটাকে এনজয় করেছি। এটা আসলে আমরা সহজ করে যদি ব্যাঙ্গালোর সম্পর্কে কেউ জানতে চায় এখানে ঘোরার কোন জায়গাটা সবচেয়ে বেশি আপনাকে ফিল দিবে, কানেক্ট করবে, আমরা সবার আগে আমি সবসময় সাজেস্ট করব এটা হচ্ছে আন্ডার রেটেড বলতে পারি। তবে এই কথা বলার আগে একটা কথা বলতে চাই, আবিটাবেলা হচ্ছে ইজ দ্য ওয়ান অফ দ্য প্লেস যেটা যাওয়ার জন্য আপনাকে প্রচণ্ড পরিমাণ সাহস থাকতে হবে, আপনার সেই রিদম থাকতে হবে, এবং সেই জায়গায় সাস্টেন করার জন্য, সেই জায়গায় আপনি এক্সপ্লোর করে ছবি তোলার সেই জায়গাটা যাওয়ার আগ পর্যন্ত আপনি আসলে সেটাকে ফিল করতে পারবেন না। হোয়েন এভার ইউ গো ওভার দেয়ার ইউ ফিল যে ইয়াস আই এম হেয়ার অ্যান্ড দ্যাট প্লেস ইজ মাইন অ্যাকচুয়ালি, আই ওন দ্যাট প্লেস। তো এটা আসলে কানেক্ট করবে আপনাকে কিছুটা মুহূর্তের জন্য। এখান থেকে আমরা ওই একই পথে কিন্তু আরেকটা পথ আছে, ওখানে কিন্তু নান্দি হিলস ইজ ভেরি ফেমাস ইন ব্যাঙ্গালোর, সেটা নিয়ে অন্য একদিন কথা বলবো। তবে এই নান্দি হিলসের সাথে এটার একটা অচমৎকার কানেক্টিভিটি আছে পুরো জায়গাটাতে। ব্যাঙ্গালোর গিয়ে কেউ যদি বলে আমি যে গ্রামের ফিল নিতে চাই, আই উড সাজেস্ট যে ইউ হ্যাভ টু গো হাবিরাবেলা, দ্যাট ইজ দ্য প্লেস। অ্যান্ড মানুষজন হচ্ছে লোকাল মানুষ ওখানে আছে, তারা এমনও কিছু মানুষ আমি দেখেছি তারা বাংলাদেশ কি এটা জানে না, তারা পাকিস্তান কি কিংবা তারা অন্য দেশ সম্পর্কে তাদের কোনো ধারণা নেই, তারা দে থিঙ্ক অ্যাবাউট দিস ইজ অনলি প্লেস অ্যান্ড এটাই এটাই আর কিছু না। অনেক বয়স্ক মানুষের সাথে কথা বলার সুযোগ হয়েছে, যদিও তারা বাংলাও বুঝে না, ইংলিশও বুঝে না, হিন্দিও বুঝে না, তাদের সাথে কর্ণাটকা ল্যাঙ্গুয়েজে আমাদের সাথে যে একজন ছিলেন উনি হয়তো এক্সপ্লেন করে দিয়েছেন, যেহেতু আমি যে কোনো জায়গায় গেলেই আসলে সবারই এটা উচিত ওইখানকার লোকালিটি সম্পর্কে জানা, ওখানকার মানুষ সম্পর্কে একটু ধারণা নেওয়া, তাহলে হয়তো আপনার লার্নিংটা আরও বেশি হয়, আপনার জানাশোনার জায়গাটা আরও বেশি হয়, সেটা হলেও হয়তো আমরা বুঝতে পারি, আমরা বলতে পারি। এই হটসিটে বসে আমি এখন যে কথাগুলো বলছি এটা হয়তো একদিনের লার্নিং না, এটা অসংখ্য দিনের লার্নিং, এবং অসংখ্য দিন সেটাকে এক্সপ্লোর করার সে সাহস হয়েছে, মানে সৌভাগ্য হয়েছে আমার। একইভাবে সেটা লিখালিখির ক্ষেত্রে আমার খুব কাজে দিয়েছে। সো ট্রাভেলিং ইজ নট অল অ্যাবাউট যে এক্সপ্লোর করবেন, ছবি তুলবেন এবং দেখাবেন, ওই জায়গাটাকে ফিল করাটা ইম্পর্টেন্ট। আপনি যেখানে যাচ্ছেন ওখানটার যে গন্ধ এটা আলাদাভাবে আপনাকে জানান দিবি, ইয়াস ইউ আর রিয়েল এক্সপ্লোরার, যেটা আপনি আপনাকে জায়গাটাকে পরিপূর্ণভাবে আপনি দেখতে পাচ্ছেন, ফিল করতে পারছেন। সুপ্রিয় শ্রোতা যে যেখানে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আবার মনে করিয়ে দিচ্ছি, লেটস গো উইথ আরজে হাসিব। আমরা যে শোটা বলছি বারবার, রিদম অফ ইউর জার্নি, আমরা সবসময় বলে থাকি ট্রাভেল শো, আপনাদেরকে সবসময় ঢাকা এফএম এর এই ট্রাভেল শো সবসময় উৎসাহিত করে থাকে আপনাদেরকে, যেন আপনারা ট্রাভেলিং সম্পর্কে আরো তথ্য জানেন, ট্রাভেল প্রতি আপনাদের আগ্রহ তৈরি হয়। আমরা প্রতিদিনের মতো সচরাচর যেটা হয়, গত 26টা পর্বের মতো আমরা করেছি, যেখানে অলরেডি কিছু পর্ব এখনো পাবলিশ হয়নি, হবে হয়তো রিসেন্ট, বিনো হোস্ট গেস্টরা আসেন এখানে, কথা বলেন, এক্সপ্লোর করেন। তবে আজকে আমরা যেটা করেছি সেটা হচ্ছে রিয়েল এক্সাম্পল এক্সপিরিয়েন্স আপনাদের সাথে, আমি যেটা ঘটেছে যেটা ঘটেছে আমার সাথে সেটাই কিন্তু আপনাদেরকে এক্সপ্লেইন করার চেষ্টা করেছি। কিছুটা হয়তো ভালো লেগেছে এবং ভিডিওগুলো দেখে হয়তো যারা দেখছেন তারা হয়তো ফিল করতে পারছেন হাউ ওয়াজ দ্যাট প্লেস, যে আসলে কতটা একটা মানে বলি পোস্টকার্ড ভিউ, যেটা আপনাকে আসলে আমরা চমৎকারভাবে মুগ্ধ হয়ে দেখছি, এমন একটা ফিল কাজ করছে। সো এই জায়গাগুলো আসলে খুব ইম্পর্টেন্ট, যতটা আপনি ফিল করবেন কাছে যাবেন তত আসলে ট্রাভেলিংয়ের জায়গাটা আপনি অনুভব করতে পারবেন। আপনাকে আমি এখানে বসে এক্সপ্লেন করছি, তথ্য দিচ্ছি, সেটা আপনার জন্য যেমন উপকার, ইন দ্য মিন টাইম সেটা কিন্তু রিয়েল ফিল হওয়ার জন্য আপনাকে ইউ মাস্ট গো দেয়ার, দেন ইউ ক্যান কানেক্ট। ইয়াস, এখানে এত সুন্দর জায়গা আছে। তো আপনারা যেখানেই দেখছেন ঢাকা এফএম এর সাথে আপনারা আছেন, থাকবেন, আমি জানি সেটা। এবং আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/ilovedhakaFM, আমাদের youtube.com/dfm904। আমাদেরকে আপনারা চাইলে আমাদের অ্যাপসও আছে, আমাদের সেখানে ডাউনলোড করে নিয়ে আমাদের অ্যাপসে হচ্ছে আমাদের নিয়মিত শুনতে পারবেন। আমাদের এখানে ট্রাভেল শো ছাড়াও প্রচুর অনেক অনেক প্রোগ্রাম হয়, ভূতের প্রোগ্রাম থেকে শুরু করে অনেক গান বাজনা সবকিছু আমাদের এখানে নিয়মিত হয়ে থাকে। সো আমরা চেষ্টা করি সবসময় আপনাদেরকে এই মুহূর্তের জন্য নতুন করে নতুন নতুন বিষয় সম্পর্কে আলোচনা করে কিছুটা হলো কানেক্ট করতে। আমাদের আই মানে চক্ষু বিশেষজ্ঞ নিয়ে এবং বেশ কিছু প্রোগ্রামও হচ্ছে আমাদের এখানে, যেটা রেডিওতে ওভাবে হয়ে ওঠে না সব জায়গায়, বাট আমরা সেটা করছি। ঢাকা এফএম কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকেও, যে এই জিনিসগুলো করে আপনাদেরকে কানেক্ট করার চেষ্টা করছি। ইয়াস, আপনারা যেন কিছুটা হলেও আপনাদের উপকারে আসে, শুধুমাত্র গান বাজনা হবে, বিনোদন দিব, ইন দ্য মিন টাইম আমরা আপনাদেরকে উপকার করার চেষ্টা করছি, আমরা আপনাদেরকে কিছুটা হলো হেল্প করছি, যে ইয়াস আপনি এখান থেকে কিছু জেনে যান, আপনার জন্য কিছুটা হলো উপকার হয়, কিছুটা সহজ হয় আপনার যাপিত জীবন, সেটা চিকিৎসা হোক, সেটা হচ্ছে ক্যারিয়ার রিলেটেড প্রোগ্রাম হোক, সেটা হচ্ছে ট্রাভেল হোক, সেটা হচ্ছে বিনোদন রিলেটেড যে কোনো কিছু হোক না কেন, আমরা সেটাই চাই এবং সেটাই করবো ইনশাল্লাহ ইন ফিউচারও। সো যেরকম বলছিলাম, যেখান থেকে আবারও একটা আমি আমার একেবারে রাবিতালার সেই জায়গাটায় ফিরে যাই, আমরা সম্পূর্ণ সময়টা চমৎকারভাবে কাটিয়েছি এবং সেখান থেকে ফিরে এসে আমরা আস্তে আস্তে অনেকটা সময় হয়ে গেছে। আমার মনে হলো, আমার এখনো মনে আছে, পলাশ ভাই আমাকে বলছিলেন যে হাসিব মেবি আমাদের কি শেষ করা উচিত, আমরা কি যাবো নাকি ফিরে। আমার হলো যে না, উই হ্যাভ টু বি দেয়ার, অ্যান্ড ইন দ্য মিন টাইম ওই ভদ্রলোক আমাদেরকে বারবার এসে সিগনাল দিচ্ছে আপনাদের সময় শেষ, কিন্তু মানে চেক করছে যে আমরা আছি কি না। সো সামহাও ওখান থেকে আমরা অবশেষে আস্তে আসতে করে ফিরে আসলাম। তবে ফিরার সবচেয়ে বড় ভয়টা ছিল আমার, সেটা হচ্ছে যে ও মাই গড, যখন মনে হচ্ছিল যে এই ফিরার পথে আবার আমি সাপ দেখতে পাবো, আবার দেখবো যে সাপ এ পাশ থেকে ও পাশ আসছে, এটা যে কি পরম ভয়ঙ্কর পরিমাণ আমাকে ইয়ে দিয়েছে, আমি আতঙ্কিত হচ্ছিলাম, এখন আমার মানে ভাব হচ্ছে যে ইয়াস ও মাই গড ইয়াস। ফাইনালি আমরা সেটা সফলভাবে করেছি এবং সেখান থেকে ফিরে আসতে পেরেছি খুব সুন্দরভাবেই। এবং আসার পর পথে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি এবং পুরো সময়টা আপনি যেতে আপনার খুব একটা বেশি সময় লাগবে না, আপনি যে কোনো জায়গা থেকে একটা রেন্ট বাইক নিয়ে যেতে পারেন, সেখানে মানে আপনার উবার আছে, সেখানে হচ্ছে র্যাপিডো আছে, তারপর হচ্ছে যে ওলা আছে, যেখানে যে কোনো কিছু আপনি বুক করে আপনি ডিরেক্ট কিন্তু ওখানে চলে যেতে পারেন। আপনি যেতে সর্বোচ্চ আপনার 1400 থেকে 1500 টাকার মতো খরচ হবে, কারণ ওটা আপনার রাউন্ড ট্রিপ, ওখানে ওয়ান ট্রিপে কিন্তু যাওয়া যায় না, আপনাকে গেলে এবং আসতে হবে ওই প্ল্যান করেই কিন্তু যেতে হবে। সর্বোচ্চ 1500 রুপি বলতে পারি আমি, এর মধ্যে কিন্তু আপনি পুরো সময়টা জুড়ে ওখানটা এক্সপ্লোর করতে হবে এবং কিছুটা পথ আপনাকে হাঁটতে হবে, কারণ ওই পাহাড়ের উপরে উঠতে হলে আপনাকে হেঁটে হেঁটে হেঁটে হেঁটে ওই জায়গাটা উঠে দেন ইউ হ্যাভ টু বি দেয়ার। সো অ্যারাউন্ড যদি আপনি সবচেয়ে কম বাজেটে চমৎকার দৃশ্য দেখার জন্য, আমার মনে হয় ব্যাঙ্গালোরে এই জায়গাটা ওয়ান অফ দ্য বেস্ট প্লেস। বাট তার আগে একটা কথা যুক্ত করতে চাই, আপনার যথেষ্ট সাহস থাকতে হবে। কিন্তু যারা এত সময় পর্যন্ত আমার সাথে কানেক্টেড ছিলেন, আমাকে দেখেছেন এবং পুরো ভিডিওটা যারা মানে দেখার চেষ্টা করেছেন, ছবিগুলো দেখেছেন, তাদের কিছুটা হলো ধারণা হয়ে গেছে এটা আসলে কিছুটা হলেও এই জায়গাটাতে যাওয়াটার জন্য আপনাকে আনন্দ যতটা থাকবে, আনন্দের পিছনেও কিন্তু একটা বেদনা একটা ভয় অবশ্যই কাজ করবে। ওই যে শুরুতে বলেছিলাম না যে পাহাড়েরও আসলে উচ্চতারও একটা ভয়ঙ্কর সৌন্দর্য আছে, যেখানে আসলে না যাওয়া পর্যন্ত আপনি কোনোভাবে ফিল করতে পারবেন না। how it is actually. So anyways, আমরা যেটা বলছিলাম, পাহাড়ের সৌন্দর্য শুধু আসলে চোখে ধরা পড়ে না, এটা আসলে বলতে হয় তার নীরবতায় লুকিয়ে থাকে এক অদ্ভুত রকম সৌন্দর্য, যেন আমরা প্রকৃতির মাঝে অসীম অসীম শক্তির সামনে মানুষ আসলে কত ক্ষুদ্র এটা আসলে বোঝা যায়। সো হারিয়ে যাই আমরা প্রতি মুহূর্তে, হারাতে চাই, হারাবো অবশ্যই। একইভাবে আপনাদের সাথে যুক্ত হতে পেরে, যুক্ত থাকতে পেরে আমারও খুব ভালো লাগছে। আপনারা যারা যে যেখানে দেখছেন এবং কোথা থেকে দেখছেন, কি কেমন লাগছে আপনাদের শোটা, সেটা অবশ্যই আমাদের মতামত জানাবেন ফেসবুকে। আমাদের আমাদেরকে টেক্সট করতে পারেন, আমাদের যে নাম্বার আছে ইন দ্য পিন্টে, আমাদেরকে আপনারা ইউটিউবেও জানাতে পারেন। আপনারা কোন প্লেস সম্পর্কে জানতে চান সেটাও আমাকে অবশ্যই টেক্সট করে জানাতে পারেন। তাহলে হবে কি, আমরা উৎসাহ পাই, আপনার একটা কমেন্টস, আপনার একটা সুন্দর লেখা আমাদের আগামী আরও দশটা কাজ করতে উৎসাহিত করে। সো এই ছোট কমপ্লিমেন্ট কিন্তু যে কোনো মানুষের জন্য আসলে অনেক বেশি প্রয়োজন, অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনারা ভালো কাজ করছেন, আপনার ভালো কাজের আসলে অ্যাপ্রিসিয়েশন করাটা খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের প্রত্যেকের লার্নিং। আমরা যখন কিছু করছি, হোয়াট এভার ইট ইজ, ঘটনামূলক সমালোচনা যে কোনো কিছুকে আপনার উত্তরে যেতে পারে। কারণ আপনি যখন আমাকে একটা কমপ্লিমেন্ট দিচ্ছেন, ট্রাস্ট মি অর নট, হয়তো কমপ্লিমেন্টটা আপনার জন্য বলাটা হয়তো কয়েক সেকেন্ড, কিন্তু ওই কয়েক সেকেন্ড আমাকে যে বুস্ট দিবে, যে ভালো লাগাটা দিবে, সেটার জন্য আমি আরো দশটা কাজ করতে আমি উৎসাহ পাবো। সো কেন নয়, এটা করতেই পারি আমরা, তাই না? আর খারাপ লাগলে অবশ্যই সেটার সমালোচনা করবেন, ঘটনমূলক সমালোচনা করবেন, সেটা কিভাবে করতে ভালো হয়, কি করা যেতে পারে, সেটা করতে তো আসলে ক্ষতি নেই আমার মনে হয়। আমাদের আমরা আসলে সবাই এভাবেই থাকতে চাই, এভাবে বাঁচতে চাই, ছোট্ট জীবনে এটুকু আমরা করতেই পারি। কত আসলে কমপ্লিকেটেডের মধ্যে আমরা থাকবো, তাই না? অভিযোগ করতে করতে একটা সময় মনে হবে যে আমরা আসলে অভিযোগ বক্সেই জমা পড়ে গেছি, বাকিটা জীবন কোথায় পাড়ি দেব। সো সেখান থেকে একটু বের হয়ে আসি, এনিওয়েজ একটু উপদেশ দিচ্ছি, এটা অন্যভাবে নেওয়ার কিছু নেই। তো এখান থেকে বের হয়ে আমরা একটু চাইবো, আমরা কমপ্লিমেন্ট দিয়ে আমরা আসলে প্রশংসা করার চেষ্টা করি, যে কোনো ভালো কাজের উৎসাহ দেওয়ার চেষ্টা করি, তাহলে হবে কি আরও দশটা ভালো কাজ বের হয়ে আসবে। এটা আসলে ভেরি ট্রু, ভেরি ট্রু। আর কমপ্লিমেন্ট দেওয়ার কিন্তু ভালো জিনিস, যে কমপ্লিমেন্ট দিচ্ছে সে সুন্দর এবং ভালো মন্দের মানুষ, আমরা সেটা বিশ্বাস করি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী সোমবার একেবারে ঠিক ঠিক রাত 9টায়। লেটস গো উইথ আর জাহাসিভ এবং একইভাবে রিদম অফ ইউর জার্নি। আমরা চাই প্রতিটা মুহূর্ত আপনাদের সাথে বিভিন্ন জায়গায় আপনাদের ঘুরে অনেক সুন্দর সুন্দর জায়গা আপনাদের দেখাতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। রিদম অফ ইউর জার্নি।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

আমার দুমুঠো চাল ছিল, রাখো শরীরে হাত যদি আর জল মাখো দুই হাতে।

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাবো কে কইছে রে?
2: তোর? আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো। এই চলে এসেছে রে।
3: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
4: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই? ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

আছেন তো ফিলে, মগর কত জন্ম আছে দিলে, থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাতচিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে, জয়েন করে লাইন কিন্তু।

0: Gen Taka FM 90.4.
1: Hello.
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
5: আচ্ছা,
4: সব থাকবে, তুমি আমি, মনমাতানো মিউজিক, আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
5: এই কথা তো চলো এখনই।
4: কিভাবে?
5: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
6: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: চেক, এখন সময় রাত ১১টা,
1: সবার সাথে ৯০.৪

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: from the show Bender Gun Shurun. Ben Beef said.
1: Mark, hey Doc, Tony and Doc.
0: প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আছে
4: কই?
3: ঢাকা FM টিউন করেন,
4: তারপর
3: পাবেন
4: কি
3: শান্তি।
5: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুক আর গান শুনে শুনে।
6: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন ঢাকা FM।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আছে।
1: কই?
0: ঢাকা এফএম টিউন করেন,
1: তারপর
0: পাবেন
1: কি?
0: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান শুনে শুনে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন, ঢাকা এফএম 90.4।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিভ, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাবো কে কইছে রে?
2: তোর? আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো। এই চলে এসেছে।
3: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
4: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Nation, Act Station.

0: টাইম চেক, এখন সময় রাত তিনটা।
1: সবার সাথে 90.4।
0: কি লিখি তোমায়?

কোথায় আছো জানি না, যেখানেই থাকো ভালো আছো তো? মনে পড়ে কি

0: FM 90.4
1: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো। ঢাকা এফএম।